0: দনে শাড়ি কুঠি গৌরবান্বিত।
1: মা আসছেন, মা আসছেন, ঢাকে পড়লো কাঠি, সেজে ওঠো সাজিয়ে তোলো, সাথে আছে শাড়ি কুঠি।
2: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
2: অন্যতম শোরুম 22/B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
3: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
2: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
3: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
2: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
4: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
5: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
4: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
5: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
4: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
5: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

অনিতা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গেই আগমনী গানের অনুষ্ঠানটি শেষ হল। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, আকাশবাণী মৈত্রী এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী।

আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।

0: দুর্গামণ্ডপ, ধুতি শাড়ির আবেগ, রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক।
1: আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দিল্লি যন্তর মন্তর সিজেবির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এসআইএর প্রক্রিয়ায় নানা অসঙ্গতির অভিযোগ তুলেছেন। নির্বাচনী তালিকায় নাম অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে

তিনি তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে 8,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম দুটি আসনেই ডিএমকে প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন। টিবিকে প্রার্থী কে মারাগাথান কুমারেভেল এবং সত্যভামাপি অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমের নগাঁও লোকসভা এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সুশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরির উপনির্বাচন এবং রাজস্থান ও ত্রিপুরার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে এনডিএ জয় প্রমাণ করে জনগণ ইন্ডিজোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ইন্ডিজোটের বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ মহালয়া। আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ ও স্মরণোচ্চনায়

0: মিশন 2021।
1: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় আত্মনির্ভরতার পথে ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। 2021 সালে সূচিত এই উদ্যোগের লক্ষ্য দেশেই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তার পরিকাঠামো গড়ে তোলা, দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এই মিশন, বললেন বিজ্ঞানী সৈকত বসু।
2: সারা বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে প্রাতিষ্ঠানিকভাবে আরো সুদৃঢ়ভাবে অবস্থান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেমিকন্ডাক্টর চিপ মোবাইল ফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে এই সেমিকন্ডাক্টর কিন্তু অপরিহার্য। আত্মনির্ভর ভারত গঠনের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নবনেথন নাভি পিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি ও আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। রাঁচিতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 250 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 9 বল বাকি থাকতেই 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লি যন্তর মন্তরের সিডিপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এসআইএর প্রক্রিয়ায় নানা অসঙ্গতির অভিযোগ করেছেন। নির্বাচনী তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, তামিলনাড়ু দুটি আসনে জয়ী টিভিকে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: আকাশবাণী মৈত্রী, শাশ্বত ভারত। আজ শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ।

পূর্বের অথবা সাম্প্রতিকের পুণ্যের দ্বারা যে কোনো ব্যক্তির ব্রহ্মতত্ত্বকে জানিতে ইচ্ছা হয়, তাহার কর্তব্য এই যে বেদান্ত বাক্যের শ্রবণ ও তাহার অর্থের মনন প্রত্যহ করেন এবং তদনুসারে জগতের সৃষ্টি স্থিতি ভঙ্গকে দেখিয়া তাহার কারণ যে পরম ব্রহ্ম তাহাতে দৃঢ়তর বিশ্বাস করেন যে এক নিত্য সর্বজ্ঞ সর্বশক্তিমান কারণ বিনা

আর জীবাত্মাকে স্বর করিয়া আর পরব্রহ্মকে লক্ষ্য করিয়া কহিয়াছেন, অতএব প্রমাদশূন্য চিত্তের দ্বারা ওই লক্ষ্য স্বরূপ পরব্রহ্মেতে স্বরস্বরূপ জীবাত্মাকে বিদ্ধ করিয়া স্বরের ন্যায় লক্ষ্যের সহিত মিলিত হইবে, অর্থাৎ প্রণবের অনুষ্ঠানের দ্বারা ক্রমে জীবকে ব্রহ্ম প্রাপ্ত করিবে।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শারদ আকাশে আগমনের সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ, ধুতি শাড়ির আবেগ, রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে। 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফলের মাছি নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীট তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর লক্ষণচন্দ্র প্যাটেল।
2: কৃষক বন্ধুরা, আপনাদের ফলের মাছি আজকের দিনে একটা ভীষণ ভীষণ সমস্যা। সারা পৃথিবীতে প্রায় 85টা দেশে, বিশেষ করে বিভিন্ন ধরনের ফলের গাছে এবং সবজি ফসলে এই ফলের মাছিটাই একটা মূলত সমস্যা হয়ে দাঁড়ায়, এবং অনেক ধরনের কৃষি বিষ এর জন্য প্রয়োগ করা হয় কিন্তু ঠিকমতো কাজ দেয় না। ফলের মাছি আপনারা জানেন ফলের ভেতরে আক্রমণ করে, এমন কোন রাসায়নিক বিষ নেই যে ফলের ভেতরে গিয়ে এটাকে দমন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে রাসায়নিক ওষুধ প্রয়োগ করি সেটা কিন্তু খুব ভালো কাজ দেয় না, যতক্ষণ এর পূর্ণাঙ্গ পোকা বাইরে থাকে। যদি ডাইরেক্ট কোনো ওষুধ তার সংস্পর্শে আসে তখনই একমাত্র সেই পোকাগুলো নষ্ট হয়। তো সেইভাবে একে নিয়ন্ত্রণ করতে গেলে এর একটু জীবনচক্রটা আপনাদের কিন্তু জানতে হবে। শুধুমাত্র ওষুধ প্রয়োগ করে একে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। এরা সাধারণত ডিম পারে সবুজ ফলের কচি ত্বকের নিচে, এবং সেই ডিম থেকে যে লাদা পোকা আসে সেই লাদা পোকা ভেতরে আস্তে আস্তে কিন্তু বড় হয় এবং তার ফলে ফলগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এরা যখন পিউপা দশাতে যায় লার্ভা থেকে, সেই পিউপাগুলো কিন্তু ফলের বাইরে বেরিয়ে আসে, এবং ফলের বাইরে বেরিয়ে আসার পরে এগুলো কিন্তু মাটিতে পড়ে যায়। মাটির ভেতরে সাধারণত 15 সেন্টিমিটার নিচে পর্যন্ত মাটি যদি একটু ভেজা ভেজা থাকে বা ময়েস্ট মাটি থাকে, তাহলে সেই মাটির মধ্যে এরা গিয়ে কিন্তু পিউপা দশা কমপ্লিট করে এবং সেখান থেকে আবার পূর্ণাঙ্গ মাছি হয়ে গিয়ে ফলের মধ্যে আবার কিন্তু ডিম পাড়া শুরু করে। তাই শুধুমাত্র আমরা পূর্ণাঙ্গ পোকাকে রাসায়নিক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করব এই চিন্তা ভাবনা না করে, অন্যান্য যাতে ডিম পাড়তে না পারে ফলের মধ্যে, যাতে পিউপা ঠিক মতো মাটির মধ্যে ওই দশাটা কমপ্লিট করতে না পারে, সেগুলোর প্রতিও আমাদের কিন্তু যত্ন রাখতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলো যদি আমরা যত্ন নিয়ে করতে পারি তখনই একমাত্র এর কিন্তু পরিপূর্ণ নিয়ন্ত্রণ আপনারা পাবেন বা ঠিক মতো কিন্তু উপকার পাবেন। নাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক ওষুধ প্রয়োগ করবেন অথচ ঠিক মতো কাজ দেবে না, খরচ বেশি হবে, তো আশানুরূপ লাভ পাবেন না। তো সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থাতে যেগুলো আপনাদের করতে হবে, ফল যখন কচি অবস্থায় থাকছে মানে ফলের ত্বক যখন খুব নরম থাকে, তখন যদি আপনাদের সম্ভব হয় তাহলে কি করবেন, ফলগুলোকে পলিথিন দিয়ে ব্যাগিং করে দিন। কারণ ফল ছাড়া অন্য কোনো জায়গায় ফলের মাছি আর কোনো ক্ষতি করে না। ফুল থেকে ফল ধরার পরেই মোটামুটি, যদি আমি পেয়ারের ক্ষেত্রে বলি বা আমের ক্ষেত্রে বলি, 40 থেকে 45 দিন বয়সের মাথায় সেই ফলগুলোকে আপনি পলিথিন দিয়ে ব্যাগিং করে দিন। পেয়ারা বা ইভেন জামরুল বা অন্যান্য এই ধরনের ফলে কিভাবে, ইভেন আমাদের শসা বা উচ্ছে, এগুলোকে ব্যাগিং করে দিলে তাহলে সেখানে কিন্তু ফলের মাছি ওর মধ্যে ডিম পাড়তে পারে না, সম্পূর্ণ ফলটাই কিন্তু আমার পোকা মুক্ত থাকে। এইবারে চলে আসি, আমি বলেছিলাম এদের পিউপা হয় মাটির মধ্যে, তাহলে সেইভাবে যেগুলো সবজি জাতীয় ফসল, সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে যদি সম্ভব হয় আপনারা পলিথিন মালচিং করান। পলিথিন মালচিং মানে পলিথিন দিয়ে মাটিটাকে, গাছের নিচের যে মাটি মাচা উপরে ফসল থাকবে গাছের গোড়াটাকে বাদ দিয়ে বাকি জায়গায় যদি পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন, এক ধরনের নির্দিষ্ট পলিথিন আজকের দিনে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তো সেই সমস্ত পলিথিন দিয়ে মাটিটাকে যদি ঢেকে দেন তাহলে পিউপা ওই যে মাটির ভেতর গিয়ে পিউপা দশাটা কমপ্লিট হতে পারত, সেই পিউপাগুলো কিন্তু ওখান থেকে আর জন্ম নিতে পারবে না। পিউপা যদি না মাটির মধ্যে বংশবিস্তার করতে পারে তা সেইভাবে এর বংশবিস্তার কিন্তু জমির মধ্যে কমে যাবে। এছাড়া আজকের দিনে যান্ত্রিক পদ্ধতিতে আমরা প্যারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে বলি ফলের মাছির জন্য। প্যারাফেরোমন ফাঁদের ক্ষেত্রে মেনলি মিথাইল ইউজিনাল জাতীয় একটা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি লিওর কিছু কিছু কোম্পানির কাছ থেকে কিনতে পাওয়া যায়। সেই লিওর ফাঁদের মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে এখানে কিন্তু এই ফলের মাছির যেগুলো পুরুষ মাছি সেগুলো কিন্তু আকর্ষিত হয় এবং ফলের মধ্যে ধরা পড়ে গিয়ে জমির মধ্যে বংশবিস্তার অনেকাংশেই কমে যায়। এছাড়া 100 গ্রাম গুড়, তার সাথে 1 লিটার জল এবং 2 থেকে 3 ml ইমিডাক্লোরোফিন বা কাটা হাইড্রোক্লোরাইড পাউডার মিশিয়ে একটা প্রয়োজন বেড তৈরি করে যদি 7 থেকে 10 দিন ছাড়া নিয়মিত গাছের পাতার নিচের দিকে এখানে ওখানে একটু করে স্প্রে করেন, তাহলে ওই দ্রবণের উপরে ফলের মাছি গিয়ে বসে যখন ওই ওষুধযুক্ত গুড়ের দ্রবণ খাওয়ার চেষ্টা করে, তার মাধ্যমে ওষুধ ওদের পাকস্থলিতে গিয়ে পোকাগুলোকে মেরে ফেলে। এগুলো পূর্ণাঙ্গ পোকা মারার

পেয়ারা 100 গ্রাম গুড়, তার সাথে 1 লিটার জল এবং 2 থেকে 3 ml ইমিডাক্লোরোফিন বা কাটা হাইড্রোক্লোরাইড পাউডার মিশিয়ে একটা পয়জন বেড তৈরি করে যদি 7 থেকে 10 দিন ছাড়া নিয়মিত গাছের পাতার নিচের দিকে এখানে ওখানে একটু করে স্প্রে করেন, তাহলে ওই দ্রবণের উপরে ফলের মাছি গিয়ে বসে যখন ওই ওষুধযুক্ত গুড়ের দ্রবণ খাওয়ার চেষ্টা করে, তার মাধ্যমে ওই ওষুধ ওদের পাকস্থলিতে গিয়ে পোকাগুলোকে মেরে ফেলে। এগুলো পূর্ণাঙ্গ পোকা মারার

0: একটা প্রয়োজন বেড তৈরি করে যদি 7 থেকে 10 দিন ছাড়া নিয়মিত গাছের পাতার নিচের দিকে এখানে ওখানে একটু করে স্প্রে করেন, তাহলে ওই দ্রবণের উপরে ফলের মাছি গিয়ে বসে যখন ওই ওষুধযুক্ত গুড়ের দ্রবণ খাওয়ার চেষ্টা করে, তার মাধ্যমে ওই ওষুধ ওদের পাকস্থলীতে গিয়ে পোকাগুলোকে মেরে ফেলে। এগুলো পূর্ণাঙ্গ পোকা মারার জন্য খুব ভালো চিকিৎসা। 7 থেকে 10 দিন ছাড়া রেগুলার যদি এগুলো ব্যবহার করতে পারেন, সেখান থেকে ফসলকে আপনারা অনেকটাই নিরাপদ রাখতে পারবেন।
1: শুনছিলেন ফলের মাছি।

সন্ধানের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে মহালয়ার বিশেষ অনুষ্ঠান অতিথি মৌসুমী ভৌমিকের সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা দত্ত, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় ব্রততী দাস। 4:35 আরোগ্য নিকেতন শুনবেন ডক্টর ইন্দিরা দের সাক্ষাৎকার, বিষয়

জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2026, বলবেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু। 7:00 তর্জাগান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ। 7:45 শুনবেন কলকাতার ডায়েরি, সৌম্য দাসগোপাধ্যায় স্বরচিত কবিতায় অসীম কুমার রেজ ও মধুছন্দা মৈত্রের আলাপচারিতা। 9:00 কথায় গানে উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, বিষয় বিশেষভাবে সক্ষম রূপান্তরকামী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনায় দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তিলক কামোদ রাগে শরৎ পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর ও 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন সময় লোকগীতির।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন আকশুন, মাফ করবেন, আজ শনিবার, আজকের অনুষ্ঠান বাংলাদেশের দর্শনীয় স্থান। উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার। শুরু করছি বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে বন্ধুরা, যে একটা ইংরেজি প্রবাদ আমরা সবাই জানি,

হবিগঞ্জের অন্যতম আকর্ষণ তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। এটি স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন, এর পেছনে আছে ফুলের বাগান। হবিগঞ্জ শহরের কাছাকাছি অবস্থিত পৈল গ্রাম। দেশবরেণ্য নেতা বিপিন চন্দ্র পাল এই গ্রামে একসময়

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও যুগ্ম কমিশনার জানিয়েছেন। এদিকে নিরাপত্তা স্বার্থে রাজধানী দিল্লি জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC জানিয়েছে, নিরাপত্তার কারণে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। সুরক্ষা সংস্থাগুলি পরিস্থিতি পর্যালোচনা করার পর এ বিষয়ে পরবর্তী নির্দেশ জারি করা হবে। পাশাপাশি দিল্লিতে সরাইকালে খাঁ থেকে নিউ অশোকনগর স্টেশনের মধ্যে নমভার

0: ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে আইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান যুগে জাতীয় নিরাপত্তার সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। কেবল সামরিক বাহিনীর শক্তি দিয়েই নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে এখন জাতীয় নিরাপত্তা নির্ধারিত হয়। গতকাল নতুন দিল্লিতে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
1: হামারা ডিফেন্স এক্সপোর্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 মে রিকর্ড अभी आपने दिखाया प्रेजेंट 84% है और प्राइवेट सेक्टर का कंट्रीब्यूशन 45.16% तक देखने को मिला।
0: ভারতে কোন সংস্থার একচেটিয়া ব্যবসা বরদাস্ত করা হয় না বলে স্পষ্ট জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভারতের স্টার্লিং সংস্থাকে লাইসেন্স দেওয়া নিয়ে কংগ্রেসের সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। গতকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের বক্তব্য রাখার সময় শ্রী সিন্ধিয়া জানান, উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবার জন্য স্টারলিংক, জিও এবং ইউটেলস্যাট ওয়ানওয়েব এই তিনটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে। নীতি চূড়ান্ত হলে এদের স্পেকট্রাম বন্টন করা হবে।
2: India does not allow a monopoly in any sector, and therefore even as Satcom is concerned, there is not a single licensee that has been chosen. Licenses have been given to everyone who wants to provide these licenses. Now three parties have already got a license. There is another party that is also interested. Once the revenue

0: দিল্লির শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লির যন্তর মন্তরে সিডিপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নির্বাচনী তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে কমিশন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে চলেছে তর্পণ। রাঁচিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেটে 6 উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী মৈত্রী, এখন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

সকালের আড্ডায় আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকের সকালের আড্ডায় আছে, যেমন থাকে প্রতিদিনের নিয়মিত বিভাগ, গান, আজকের বিশেষ দিনগুলির কথা। হ্যাঁ, আজ একাধিক বিশেষ দিবস আর আছে, না সব বলে দেব না, তার জন্য আড্ডায় বসতে হবে আমার সঙ্গে। তবে অবশ্যই প্রথমে গান।

আজকে বলবো আরও একটি বিশেষ দিনের কথা। শুরুতেই বলেছিলাম না, আজ একাধিক বিশেষ দিবস। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই ব্যাপারটা শুনতে যাই হোক আসলে ভীষণ জটিল একটা ব্যাপার। আপনার সর্দি কাশি, বমি।

0: আপনারা রয়েছে।
1: সুধীন দাশগুপ্ত 1929 সালের 9ই অক্টোবর জন্ম। ছোটবেলা কেটেছে দার্জিলিং এ, প্রধানত মায়ের উৎসাহে গানের জগতে আসা।

0: ১৯৪৯-৫০ সাল নাগাদ কলকাতায় বসবাস শুরু। তখন থেকেই সঙ্গীতের সঙ্গে পাকাপাকি পথ চলা। সঙ্গীত জীবন শুরু করেন সহকারী সঙ্গীতকার হিসেবে, কিন্তু ১৯৫৩ সালের পুজোয় তাঁর সুরারোপিত দুটি গান সাড়া ফেলে দেয়।
1: কত আশা, কত ভালোবাসা।

যায়। ছায়াছবির দুনিয়ায় প্রথম প্রবেশ উল্কা ছবির গানে সুর দিয়ে, সেটা 1957 সাল। এরপর একের পর এক হিট গান তালিকায়, অন্তরাল, শঙ্খবেলা, ছদ্মবেশী, হারমানাহার, তিন ভুবনের পারে, বসন্ত বিলাপ, অমৃত কুম্ভের সন্ধানে।

তার সুরে ছিল প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন, বাউল, লোকসুর, দক্ষিণ ভারতীয় গানের সুর কিংবা একেবারে পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া সবকিছুই পাওয়া যায় তার গানে।

এর একটি আন্তর্জাতিক উদযাপন। 1999 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করে যে প্রতি বছর 4 থেকে 10 অক্টোবর পর্যন্ত বিশ্ব মহাকাশ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এই তারিখ দুটি ঘটনাকে স্মরণ করে। 1957 সালের 4 অক্টোবর প্রথম মানব সৃষ্ট ভূ উপগ্রহ স্পুটনিক 1 এর উৎক্ষেপণ হয়েছিল, যা মহাকাশ অনুসন্ধানের পথ উন্মুক্ত করেছিল। এবং দ্বিতীয় তারিখটি, যেটা 10ই অক্টোবর আজ, 1967 সালের আজকের দিনে 10ই অক্টোবরে

চৌঠা অক্টোবর প্রথম মানব সৃষ্ট ভূ উপগ্রহ স্পুটনিক ওয়ান এর উৎক্ষেপণ হয়েছিল, যা মহাকাশ অনুসন্ধানের পথ উন্মুক্ত করেছিল। এবং দ্বিতীয় তারিখটি, যেটা 10ই অক্টোবর, আজ 1967 সালের আজকের দিনে 10ই অক্টোবরে চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুসহ মহাকাশের অনুসন্ধান ও শান্তিপূর্ণ ব্যবহারে রাষ্ট্রসমূহের কার্যক্রম

আকার ও ওজন বিভিন্ন, প্রজাতি, জাত, বয়স, খাদ্যের ধরন ও পরিবেশের তারতম্যের কারণে এই বিভিন্নতা। তবে সাধারণভাবে প্রাণী বা পাখির ডিমের একটি গড় ওজন থাকে। মুরগির ডিমের ওজন 50-60 গ্রামের মধ্যে হয়। হাঁসের ডিম একটু বড়, প্রায় 70-80 গ্রাম। কোয়েলের ডিম মাত্র 10-12 গ্রাম ওজনের। বয়স বাড়লে ডিমের ওজন একটু বাড়তে পারে।

0: বয়স্ক, গর্ভবতী মহিলা এবং রোগ প্রতিরোধে দুর্বলতা আছে এমন ব্যক্তিদের তো মোটেই নয়, কারণ ডিমে সালমোনেলা বা এই ধরনের কিছু ক্ষতিকারক জীবাণু থাকতে পারে যা রান্নার তাপে নষ্ট হয়ে যায়। রান্নার তাপে ডিমের থাকা প্রোটিনের খানিকটা জমাট বাঁধলে তা হজমেও সুবিধা হয়, তাই ডিম রান্না ও খাওয়ার সময় একটু সতর্ক থাকা দরকার। আজকাল ডিম নানাভাবে বাজারে খাওয়ার জন্য বিক্রি হচ্ছে। ডিমের সাথে অতিরিক্ত সুগার বা শর্করা ও লবণ মিশিয়ে আচার বানিয়ে একেবারে পাতে দেওয়ার মতো করে সুদৃশ্য মোড়কে বিক্রি হচ্ছে। কেক, বিস্কুট, পেস্ট্রি এবং কোনো কোনো চকলেটে অনেক সময় ডিম মিশিয়ে বেকিং করা হয়। এর জন্য ডিমের সাদা অংশ বা কুসুম অথবা গোটা ডিমকেই তরল অবস্থায় পৃথকীকরণ করে পরে শুকনো গুঁড়ো পাউডার করে বা হিমায়িত করে বিক্রি করা হয়। এক্ষেত্রে ডিমকে পাস্তুরাইজেশন করে বাজারজাত করা হয়, তাই সুরক্ষিত খাবার হিসাবে এটি মর্যাদা পেয়েছে। বিদেশেও এই দ্রব্য ভারত থেকে প্রতিনিয়ত রপ্তানি হচ্ছে।
1: কোন ডিম ভালো? এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়। বললেন অধ্যাপক প্রদীপ কুমার দাস।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। জানা অজানায় যাওয়ার আগে বলছিলাম গোকুল ঢাকির কথা। তিনি যেমন অনেক পুরস্কার পেয়েছেন তার মধ্যে কিছু উল্লেখ করা যেতেই পারে। 2009 সালে দ্য আইকনিক হলিউড বলে পণ্ডিত রবিশঙ্করকে সঙ্গত করেছিলেন তিনি রবিশঙ্করের সঙ্গে। 2010 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দ্য মাস্টার্স অফ পারকাশন ট্যুরে জাকির হোসেনের সঙ্গে সঙ্গত করেছিলেন। তবে তিনি যেটা করেছেন তা হল ঢাককে তিনি নারী ক্ষমতায়নের বিশেষ মাধ্যমে পরিণত করেছেন। একবার বিদেশে ছেলের জন্য স্যাক্সোফোন কিনতে গিয়ে এক দোকানে দেখেছিলেন এক মহিলা তাদের নানা যন্ত্র বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছেন। সঙ্গে সঙ্গে তার মনে হয়েছিল যে বাংলার মেয়েরাই বা হাতে ঢাক তুলে নেবেন না কেন। মসলন্দপুরে ফিরেই কোমর বেঁধে নামলেন গোকুল। সেটা ছিল 2010 সাল। এখন প্রায় 100 বেশি মেয়ে গোকুল দাসের মহিলা ঢাকির দলে। পারা যায় অনেক কিছুই, অনেক নাকে হ্যাঁ করা যায় ইচ্ছে শক্তির জোর।

আস্তে কমতে থাকে। একটু আগে বললাম যে সবকিছুর পরিবর্তন, তাই এখানেও একটা পরিবর্তন এসছে, যার ফলে কি সাজেরও একটা প্রকারভেদ এসে গেছে। আমরা জানতাম আগে সনাতনী সাজ ও তার ডাকের সাজ আর মডার্ন সাজ, তো সেই দুটোর মেলবন্ধন অর্থাৎ ভেঙে চুরে একটা জায়গা এসছে আর্ট বাংলা, এটাও এখন ব্যাপক চলছে। বিশেষ করে আমাদের বাংলাতে এটা সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এটা বাংলা ছাড়িয়ে বিহার, ইউপি, এমপি, ঝাড়খণ্ড বিভিন্ন প্রদেশে এখন ব্যাপক হারে চাহিদা পেয়েছে। এবং কুমোরটুলি থেকে যে সাজ বিভিন্ন জায়গায় যায় তার প্রায় 50-60% বিহারেই যায় বেশি, মানে বাংলার পরে বিহারও একটা বিশাল মার্কেট, তো সেই মার্কেটটা আমরা ধরেছি। অর্থাৎ আমাদের, আমার ঠিক মনে আছে কোথায় কোথায় কাজে বাধা সৃষ্টি হয়েছিল, ধরুন 2000 সালে যখন আমরা জরির সোলার বাদ দিয়ে জরির সাজ করছি, সেই সময়টা কি করব, কি জিনিস লাগাবো, কিভাবে হবে, এইগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করতো। একটা আইটেম হতে চলছে, তার পরবর্তী স্টেপে কি ভালো আইটেম পড়া যায়, একটু মানে দোলাচলে ছিলাম, সময় লেগেছিল, একটু চিন্তাধারা ছিল, কারণ সোলাটা নিতে নিতে হট করে একটা জায়গায় ব্রেক হচ্ছে।

অনেক অসুবিধা হয়েছিল। তারপরে চলে এলো থার্মোকল, থার্মোকলের মধ্যে এগুলো কিভাবে অ্যাপ্লাই হবে, এইটা নিয়ে আমরা 2-3 বছর একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে চলেছি। তা এই মুহূর্তে আমাদের সেগুলো ওভারকাম করেছি, অসুবিধা হচ্ছে না, কারণ কাজ করতে করতে একটা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আমরা ভুলভ্রান্তি হয়েছে এবং সেটার মাধ্যম দিয়ে আমরা শিক্ষা লাভ করেছি এবং এখনো আমরা শিখে যাচ্ছি, কারণ শিক্ষার তো শেষ নেই। আর মূলত এই ব্যবসাটা আমার বাবাই দাঁড় করেছে, আমি দ্বিতীয় জেনারেশন সেটা করছি। আশা করি যে এই শিল্পে ঠিক মতো কাজ করতে পারলে আগামী দিনে একটা ভবিষ্যৎ আছে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা যারা ইয়ং জেনারেশন তারা সবাই চাকরি ফাকরির দিকেই সবাই ঝুঁকছে, কারণ এখন প্রত্যেক ফ্যামিলির একটি করে ছেলে মেয়ে বা সন্তান রয়েছে, তারা পড়াশোনা শিখছে। কারণ এটা এটা মানতেই হবে যে আমাদের ব্যবসাটা মূলত সিজন ব্যবসা, কারণ এই সময় আমাদের একটা ব্যাপক ব্যস্ততা এবং আর্থিক সচ্ছলতা থাকে, কিন্তু সরস্বতী পুজোর পর থেকে আমাদের কিন্তু বিক্রি ভাটাটা একদম কমে যায়। অর্থাৎ কোনো কোনো দিন হয়তো দোকানে যে বৌনির কথা আছে সেটাও হয়তো হয় না, তখন আমাদের একটা চিন্তা করতে হয় যে এই যে সময়টা আমরা অতিবাহিত করব, আর্থিক লেনদেন একদম মানে তলেন্তে থাকে, অর্থাৎ আমরা যে টাকা ব্যাংক থেকে লোন করি বা যেভাবে যে লোন করি সেগুলো সত্য করতেই হয়, মানে আবার একটা বছরে পরিস্থিতি, অর্থাৎ যেটা আমাদের লভ্যাংশ থাকে সেটা দিয়ে আমরা আবার নতুন করে সমস্ত উপকরণ কিনতে

0: মানুষের ভিড় চোখে পড়ার মতো, সেই ভিড় কি কোন রকম অসুবিধার সৃষ্টি করছে সে বিষয়ে জানতে চাইছিলাম তার থেকে।
1: ভিড় প্রচুর হচ্ছে, বিশেষ করে মানুষের ভিড় তো আছেই, আর আমাদের নতুন যে জেনারেশন তারা ক্যামেরা নিয়ে আসছেন, এতে বলবো আমাদের চোখে এটা ভালো লাগছে না। ভালো লাগছে না মানে আমাদের কাজের ক্ষতি হচ্ছে, যত না বায়ার থাকছে তত ক্যামেরাম্যান ভর্তি, মানে আমরা তো কিছু না করতে পারবো না, প্রত্যেকেরই অধিকার ছবি তোলার, কিন্তু আমাদের এবছরে শিল্পীদের ঘরে অনেকে গিয়ে ছবি তুলে

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক রূপলী রেখার লক্ষ্যে, অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে এক নতুন বিজ্ঞান ধারাবাহিক রূপলী রেখার লক্ষ্যে। এই ধারাবাহিকের লক্ষ্য সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে সচেতনতা তৈরি করা। আজ প্রথম দিনে আপনারা শুনবেন তিনটি সাক্ষাৎকার। সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে আমরা কথা বলব তিনজন বিশেষজ্ঞের সঙ্গে। প্রথমেই অধ্যাপক ভবানী প্রসাদ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, ধারাবাহিকের প্রথম পর্বে আজ আমাদের আলোচনা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, পোষণযোগ্য উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন, তার প্রকৃতি নিয়ে, তার ধরন নিয়ে, তার অগ্রগতির যদি কোনো ইতিহাস থেকে থাকে সেগুলো নিয়ে। আর এটা নিয়ে যখন আলোচনা করব

0: এখন আমরা স্থির করলাম এমন একজন মানুষকে ডাকবো যিনি এই বিষয় নিয়ে চর্চা করছেন। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ভবানী প্রসাদ মুখোপাধ্যায়, শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে তিনি ভূবিজ্ঞানের অধ্যাপক, বহু জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থের লেখক তিনি, বহু পুরস্কারে সম্মানিত এবং নিয়মিতভাবে মানুষের কাছে বিজ্ঞান পৌঁছে দেওয়ার যে কাজটা তিনি করে চলেন। আজকে তাকে যখন পেয়েছি প্রথম প্রশ্ন যেটা রাখতে চাইব, যেহেতু এই ধারাবাহিকের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়নের ভাবনাটা পৌঁছে দেওয়া, যে উন্নয়ন কাকে বলবো? আমরা জানি এ নিয়ে আলোচনা কম হয়নি, নানা মানুষ নানাভাবে উপস্থাপনা করেছেন, তার আবার সমালোচনা হয়েছে প্রচুর, ফলে এই সমালোচনা প্রতি সমালোচনায় ব্যাপারটা জমজমাট হয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে থেকে হয়তো এসেন্সিয়াল বহু কথা হারিয়ে গেছে। তাই আরেকবার আপনার কাছে, উন্নয়ন কাকে বলবো?
1: আসলে এই উন্নয়ন শব্দটা বলতে গেলে আমরা সাধারণভাবে যেটা বোঝাই সেটা হচ্ছে মানব উন্নয়ন, অর্থাৎ মানুষের উন্নয়ন, সেটাকেই আমরা বুঝি। এখন এই মানুষের উন্নয়নের কথা বলতে গেলে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে একটু আগের থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে প্রকৃতিকে নিয়ে। কারণ আমরা প্রকৃতির সন্তান, এবং সাধারণভাবে বলা হয়ে থাকে যে মানুষ হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু প্রকৃতির প্রথম সন্তান যে সে হচ্ছে পরিবেশ। অর্থাৎ প্রকৃতি, পরিবেশ এবং মানুষ, এই তিনটের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে যদি আমরা না বুঝি তাহলে উন্নয়নকে বোঝা একটু কঠিন বলে আমার কাছে মনে হয় আর কি। এইটা বলতে গেলে যেটা প্রথম বলতে হবে যে প্রকৃতিকে ব্যবহার করে মানুষ কিন্তু আস্তে আস্তে এগিয়েছে, আজকে সভ্যতার যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু প্রকৃতিকে ব্যবহার করে।
0: এখানে একটা প্রশ্ন থেকে যায়, দীর্ঘদিন ধরে এই বক্তব্যটা আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো শুনছেন, এখন তারা যদি প্রশ্ন করেন খুব সরলভাবে যে আচ্ছা আমরা যেখানে জন্মালাম সেই জায়গাটার চারপাশে যা আছে তাই তো আমরা ব্যবহার করব, ফলে প্রকৃতিকে ব্যবহার করার মধ্যে কি আলাদা কোনো নতুনত্ব আছে বা খারাপ দিক আছে, সেরকম কিছু আছে?
1: না, আমরা যেখানে জন্মালাম সেটা আমার পরিবেশ। এখন সমস্যা হচ্ছে পরিবেশের ব্যাখ্যাটাও হচ্ছে, এতদিন পর্যন্ত পরিবেশের ব্যাখ্যাটার ক্ষেত্রেও অনেক রকম সমস্যা ছিল। অর্থাৎ আজকে আমি ভূবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করি যে এতদিন পরিবেশ বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র চারপাশের গাছপালা এবং পশু পাখি, কিন্তু যখন দেখা গেল যে আমাদের আবহমণ্ডল, অর্থাৎ আমাদের বায়ু দূষণের বিষয়টা আসতে শুরু করলো একটা সময় থেকে, তখন

0: আছে
1: না, আমরা যেখানে জন্মালাম সেটা আমার পরিবেশ। এখন সমস্যা হচ্ছে পরিবেশের ব্যাখ্যাটাও হচ্ছে, এতদিন পর্যন্ত পরিবেশের ব্যাখ্যাটার ক্ষেত্রেও অনেক রকম সমস্যা ছিল। অর্থাৎ আজকে আমি ভূবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করি যে এতদিন পরিবেশ বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র চারপাশের গাছপালা এবং পশু পাখি, কিন্তু যখন দেখা গেল যে আমাদের আবহমণ্ডল অর্থাৎ আমাদের বায়ু দূষণের বিষয়টা আসতে শুরু করলো একটা সময় থেকে, তখন আবহমণ্ডলকে ধরা হলো পরিবেশের মধ্যে। আজকে কিন্তু শুধু আর এই আবহমণ্ডল জীবমণ্ডল এইটুকু নেই, এটাকে কিন্তু আরেকটু বিস্তৃত হয়েছে, সেটা হচ্ছে শিলামণ্ডল। অর্থাৎ পৃথিবীকে যদি আপনি একটা ধরুন সিস্টেম ভাবেন, এই সিস্টেমের কতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলো জীবমণ্ডল একটা উপাদান, একটা শিলামণ্ডল একটা উপাদান, আবহমণ্ডল একটা উপাদান, এই সামগ্রিকভাবে পরিবেশ। অর্থাৎ আমার চারপাশে যা কিছু আছে সেটা আমার পরিবেশ, এইটা ভাবলে কিন্তু আমার মনে হচ্ছে ভাবনার ক্ষেত্রে কিছু কিছু সীমাবদ্ধতা থেকে যায়। পরিবেশ শব্দটা কিন্তু অনেক বিস্তৃত।
0: মানে আপনি যেটা বলতে চাইছেন, সমাজতত্ত্বের অনেক পণ্ডিতই

0: এই প্রকৃতিকে ব্যবহার করে, পরিবেশকে ব্যবহার করে সে ধীরে ধীরে তার, আমরা জানি যে আমাদের সভ্যতার একদম প্রথম দিকে সে সমাজ তৈরি করলো। তাহলে এই সমাজ, সেই আদিম সমাজ ধীরে ধীরে ধীরে ধীরে একুশ শতকে পৌঁছেছে, যেটাকে আমরা আজকে আধুনিক সমাজের কথা বলি। তাহলে এই যে আদিম সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণ ঘটলো, এই উত্তরণের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই প্রকৃতিকে ব্যবহার করেছি। তাহলে প্রকৃতির সাথেও সমাজের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। মানুষের সাথে যেমন প্রকৃতির সম্পর্ক রয়েছে, এই মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক, এর মধ্যে একটা ভাষা আছে, যে ভাষায় মানুষ প্রকৃতির সাথে কথা বলে বা প্রকৃতি মানুষের সাথে কথা বলে সেটাকে আমরা বলি প্রযুক্তি। ঠিক একইভাবে সমাজের সাথেও প্রকৃতির কিন্তু একটা জায়গা রয়েছে, এবং সেই জায়গাটা হলো দর্শন। অর্থাৎ প্রকৃতিকে আমি কিভাবে ব্যবহার করব, সমাজ কিভাবে ব্যবহার করবে, সেটা কিন্তু তার দার্শনিক ভাবনা দিয়েই সে ঠিক করে যে আমি প্রকৃতিকে কি করে ঠিক করব।
1: শ্রোতা বন্ধুদের অনেকের কাছে হয়তো এই কথনটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু কত সুন্দর ভাবনাটা ব্যক্ত করেছেন অধ্যাপক মুখোপাধ্যায়, যে প্রকৃতির সঙ্গে যে মাধ্যমে আমরা কথা বলি, যে ভাষায় কথা বলি, তার নাম প্রযুক্তি। খুব সহজ, নদী থেকে জল তুলব বা কুয়ো থেকে জল তুলব, সেখানে একটা বালতি দড়ি দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে, সেটাও একটা প্রযুক্তি। আমি ডিঙি মেরে একটা ফল পাড়ব, সেটাও কিন্তু আমার শরীরটাকে প্রযুক্তিগতভাবে ব্যবহার করে সেটা সংগ্রহ করা। বা চাষের যে মাঠ, সেখানে আমি ফসল ফলাবো, সেখানে উপযুক্তভাবে মাটিটাকে খুঁড়ে তার মধ্যে জল বাতাস প্রবেশের জায়গা করে দিয়ে আমি ফসলটা ফলালাম, সেটাও প্রযুক্তি। ফলে এই ভাষাটার কথাই অধ্যাপক মুখোপাধ্যায় বলতে চেয়েছেন। এইখানে আপনাকে একটা প্রশ্নের সামনে আমরা আনতে চাইব, সেটা হচ্ছে যে উন্নয়নের যে ধারণাটার কথা আপনি বললেন, মানে যদি উন্নয়নের ধারণা এখনো প্রবেশ করেননি আপনি, কিন্তু মানুষ শুরু থেকেই কি উন্নয়ন নিয়ে ভেবেছে, বা কতদিন অবধি মানুষ শুধুমাত্র গ্রাসাচ্ছাদন নিয়ে ভেবেছে, তারপরে তার মাথায় উন্নয়ন শব্দটা বা এই থিমটা ঢুকেছে?
0: উন্নয়নের ভাবনাটা তখনই আসতে শুরু করলো। আসলে এটা বলতে গেলে আমাকে একটু আর্থসামাজিক ইতিহাসের জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে যে উন্নয়ন মানে কে কি অবস্থায় রয়েছে, মানুষ পৃথিবীর কোন অংশের মানুষ ভালো রয়েছে, কোন অংশের মানুষ খারাপ রয়েছে, এই খারাপ ভালো থাকার বিষয়টা বলতে গেলে আমাদের শুরু করতে হবে শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা যখন থেকে শুরু হলো। তাহলে তারও আগে যদি বলা যায়, শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা শুরু হওয়ার যে আদিম রূপ, সেটা হচ্ছে যখন থেকে কৃষি ব্যবস্থা, অর্থাৎ মানুষ যখন থেকে তার নিজের খাবার উৎপাদন শুরু করল, এই উৎপাদন প্রক্রিয়াটা যখন থেকে শুরু হলো তখন থেকেই কিন্তু শ্রেণীর জন্ম হলো। এবং এই শ্রেণীবিভক্ত যে সমাজ ব্যবস্থা, তাতে খুব স্বাভাবিকভাবে একটা অংশের মানুষ হচ্ছে তারা একদিকে থাকছে, আর একটা অংশের মানুষ আরেকদিকে। অর্থাৎ একটা অংশের মানুষ ভীষণ ভালো, একটা অংশের

0: ছিল উন্নয়নের বিচারের মূল পরিমাপ, যে কিভাবে সে কতটা উন্নয়নের জায়গায় রয়েছে, এই বিচারটা করা হতো শুধুমাত্র অর্থনীতির ভিত্তিতে।
1: বেশ, শ্রোতা বন্ধুরা, ধারাবাহিকের প্রথম পর্বে আজ আমরা কথা বলছি অধ্যাপক ভবানী প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে, আলোচনা করছি উন্নয়নের ধারণায় নানা পরিবর্তন নিয়ে, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে সেটাও বোঝার চেষ্টা করছি। আপনি একটু আগে বলছিলেন উন্নয়নের ধারণায় একটা পরিবর্তন এলো বিশ শতকের শেষের দিকে। আপনি একটু নির্দিষ্টভাবে চিহ্নিত করতে চাইলেন যে 1980, 81, 82 এরকম সময় থেকে এলো, আর একটু কি পিন পয়েন্ট করতে চাইবেন?
0: হ্যাঁ, উন্নয়নের ভাবনাটা এটা চলছিল, এবং আসলে এটা রাষ্ট্রসংঘই ভাবতে শুরু করে সম্ভবত 1983 সালে। 1983 সালে নরওয়ের এক সময়কার প্রধানমন্ত্রী ছিলেন গ্রো হার্লেম ব্রান্টল্যান্ড, এবং তাকে সভাপতি করে একটা কমিটি তৈরি হয়েছিল, এবং তিনি বছর চারেক সম্ভবত এটা নিয়ে কাজকর্ম করে 1987 সালে তিনি একটা ব্রান্টল্যান্ড রিপোর্ট বা ব্রান্টল্যান্ড প্রতিবেদন রাষ্ট্রসংঘ

এবার রাষ্ট্রসংঘ কেন সারা পৃথিবীর বিশেষজ্ঞদের মাথায় এলো যে ওই জায়গাটা কিন্তু ফিরে আসতে হয়, সেটা হচ্ছে যে আমরা প্রকৃতিকে ব্যবহার করছি এবং পরিবেশকে ব্যবহার করছি, যার জন্য ওই যে কমিটিটা তৈরি করা হয়েছিল সেটার নাম দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কিভাবে পরিবেশ এবং উন্নয়ন ওতপ্রোতভাবে যুক্ত। এটা কিন্তু একটা সময় এটা প্রথম থেকেই আমরা কাজের মাধ্যমে বুঝতে পারছিলাম, কিন্তু এবার জ্ঞানের জায়গায় যেটা এলো,

0: শুনছেন রূপলী রেখার লক্ষ্যে ধারাবাহিকের প্রথম পর্ব। এবারে আমরা কথা বলব অধ্যাপক সুগত হাজরার সঙ্গে।
1: আমি একটু এই জায়গা থেকে শুরু করতে চাই যে সমুদ্রের পাড়ে থাকা উদ্ভিদ ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ এটা নিয়ে যেমন আগ্রহ দুশ্চিন্তা অনেক, এই ম্যানগ্রোভ নিয়ে

ম্যানগ্রোভগুলোর মধ্যে কিন্তু স্যালিনিটির প্রভাবে বেড়ে গেছে এবং তার ফলে ওদের স্পিসিসগুলো চেঞ্জ করে যাচ্ছে। আপনি আমাদের দিকটায় যদি দেখেন যে এখানে আর কোনো ফ্রেশ ওয়াটার পৌঁছয় না, তাহলে সেখানের মূল অরণ্যটা নিয়ে নিচ্ছে সুন্দরী গাছ বা গোলপাতা গাছ, যেগুলো ফ্রেশ ওয়াটার লাভিং, যারা সাধু জল ভালোবাসে, তারা কমে গিয়ে গোটা জায়গাটা হয়ে গেছে আবিসিনিয়া মানে বানি বা গেওয়া বা এক্সোকেরিয়া এদের অরণ্য। বাংলাদেশেও কিন্তু আমরা এই একসঙ্গে যে বিজ্ঞানীরা

0: বা কিভাবে এলো?
1: নিশ্চয়ই ঐতিহাসিক একটা ধারা। আমাদের একটুখানি পিছিয়ে গেলে পর দ্বিতীয় বিশ্বযুদ্ধটা এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেতে যে সময়টা 1950 থেকে 60-এর দশকের মধ্যে পৃথিবী তখন স্থায়ী মানে একটা সুস্থিরতা এসছে, তখন উন্নয়নের জন্য প্রচুর অর্থনৈতিক উন্নয়নের দিকে সমস্ত দেশ মিলে একটা লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাইছে। আমাদের মতো দেশ মাত্র স্বাধীনতা পেয়েছি আমরা 1947 সালে, 1950 সালে প্রজাতন্ত্র হয়েছে আমাদের দেশে, 1950 থেকে 1960-এর মধ্যে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে তখন আমরাও তখন একটা অর্থনৈতিক উন্নয়নের ধারা বের করার চেষ্টা করছি। এই 10 বছর বা 12 বছর পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনাটা, তখন কিন্তু আর কোনো দিকে আমরা তাকাইনি, উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে হবে, কি তার জন্য মূল্য দিতে হবে সেটার দিকে আমরা ভাবিনি, কিভাবে মূল্য দিতে হবে সেটা আমরা চিন্তা করিনি, এটা দিয়ে আমাদের শুরু আর কি। তো এরপরেতে 60-এর দশকে কিন্তু চিন্তাটা পাল্টাতে শুরু করলো। তো এই যে পাল্টালো, এই

0: সেই পরিকল্পনাটা কতটা কার্যকরী ছিল আপনার কি মনে হয়?
1: 1989 সাল থেকে আমরা তৈরি হচ্ছিলাম, আমি তখন পরিবেশ মন্ত্রকের সাথে কাজ করি, তখন যে কাজ করেছিলাম আমরা ভারতবর্ষ, কিন্তু এই একটা সম্মেলনের জন্য প্রচুর খেটেছিল, 3 বছর আগে থেকে আমরা কখনো তৈরি হই না। এবং আমাদের পরিবেশ মন্ত্রণালয়তে অনেক আমরা মিটিং করেছি, তখন আমরা তখন জানি যে মূল দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একটা জলবায়ু আবহাওয়া পরিবর্তন, একটা জৈব সম্পদ রক্ষা, বায়োডাইভার্সিটি কনজারভেশন, আর তৃতীয়

হ্যাঁ, এখন এখানে যে যে কথাটা হচ্ছে রাইডি জেনারেলি যে কথাটা হলো, সেখানে কিন্তু ওই যে দুটো অর্থাৎ জৈব সম্পদের কথাটা তো একটা পুরোপুরি একটা চুক্তি হলো, যেটা আমরা কনভেনশন বলি, জলবায়ু আবহাওয়ার জন্য একটা খসড়া চুক্তি হলো, ফ্রেমওয়ার্ক কনভেনশন। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা আজকের আলোচনার বিষয়, টেকসই উন্নয়ন, এটা কিন্তু পুরোপুরিভাবে গৃহীত হলো যে হ্যাঁ, ভবিষ্যতে উন্নয়নের পথ রাষ্ট্রসংঘ যদি নির্দেশ করে, তাহলে রাষ্ট্রসংঘ সব দেশের কাছে আবেদন করবে যে

স্টুডিওর এপারেই রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আজ আমি পুনম বাগ। আজকের সকাল মনে প্রাণে বাঙালিয়ানার, সনাতনী ঐতিহ্যের, ঠিক পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় একেবারে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাই না? আজ তাই তারিখ দিয়ে নয়, সবাই মনে রাখি মহালয়ার দিন হিসেবে। এবং মহালয়া ও আকাশবাণীর এক অপূর্ব মিলন ক্ষণ রয়েছে বহু যুগ ধরেই। এমন পূর্ণ প্রভাতের প্রাক্কাল থেকেই আকাশবাণীর সাবেকে নিয়ম মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান, তার রেশ নূতন পুরাতন সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে আজও। তাই আজ আকাশবাণী মৈত্রীর এই মনের মতো গান অনুষ্ঠান জুড়েও রইবে কন্যারূপের, বধূরূপের, মাতৃরূপের, প্রকৃতিরূপের, দুর্গারূপের বন্দনা, মাতৃরূপেণ সংস্থিতা। আজকের এই সকাল কাশফুলের দোলা আর শিউলির গন্ধ আমাদের মনে করিয়ে দেয় মা আসছেন, কিন্তু

তারা যখন দুঃখের মেঘ সরিয়ে নতুন করে বাঁচতে শেখে, তখনই কিন্তু আমাদের ঘরের সেই সাধারণ বধূ বা কন্যার রূপের আড়ালে স্বয়ং মা দুর্গার মহিমাই প্রকাশ পায়। যতই ঝড় আসুক, তাদের ভিতরের আশার প্রদীপ কোনো দিন নেভে না। বাঙালির জীবনের এই চিরন্তন লড়াই আর আশার আলোকে সুরের

রয়েছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষের পথে। এই আলোকময় সকালে আমরা সুরের খেয়ায় চড়ে বন্দনা করলাম আমাদের ঘরের কন্যাদের, আমাদের জীবনের আসল।

0: ফিরছি বিরতির পর।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, দুই নম্বর নতুন ফুলিয়া নদিয়া,
1: অন্যতম শোরুম 22। শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
4: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
3: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
4: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
3: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
4: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে তরজা গান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পী বৃন্দ।
5: Thank you.

0: ও পদ্মলোচন দাস, বেশি কথায় কাজ কি, এত প্রশ্ন করি, এবারে জবাবটা তুই দে দেখি। এই
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে শিল্প প্রাঙ্গণ। আজকের অনুষ্ঠানে সোলার কাজ, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা মীনাক্ষী বসু। বাংলার লোকশিল্পের এক অনন্য নিদর্শন সোলার কাজ, সম্পূর্ণ প্রাকৃতিক, পরিবেশ বান্ধব ও বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই সোলা শিল্প। শিল্পীদের জাদুকরী হাতের ছোঁয়ায় জলজ গাছ থেকে ফুটে ওঠে অপরূপ সব শিল্পকর্ম। বাঙালির 12 মাসে 13 পার্বণে সোলার ব্যবহার কেবল ধর্মীয় বা সামাজিক আচারই নয়, বরং তা ঐতিহ্য ও নান্দনিক বোধের প্রকাশ। সোলার কাজ সম্পর্কে আমরা কথা বলেছিলাম কলকাতার কুমোরটুলির সোলা শিল্পী শম্ভুনাথ মালাকারের সঙ্গে।
3: নমস্কার, শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই আপনার কাছে শুনবো, সোলার কাজ করা শুরু করেছিলেন কিভাবে?
4: নমস্কার, আমি একজন সোলা শিল্পী। আমার বাবার নাম ছিল আশুতোষ মালাকার, সে একজন বহুকাল এখানে শিল্প কাজ করেছেন, এখন তার পরিবর্তে আমি কাজ করি। আমি আজকে এখানে 60 বছর হয়ে গেছে, আমি একভাবে আমি আমার এই প্রতিষ্ঠানে চালিয়ে যাচ্ছি, কাজ করছি, এখনো করছি, বা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি এই কাজ নিতে। দেখুন, আমাদের এই কাজটা যেমনি পেশা তেমনি নেশা, আমরা দুটো উভয় না থাকলে

শিল্প কাজ করেছেন, এখন তার পরিবর্তে আমি কাজ করি। আমি আজকে এখানে 60 বছর হয়ে গেছে, আমি একভাবে আমি আমার এই প্রতিষ্ঠানে চালিয়ে যাচ্ছি, কাজ করছি, এখনো করছি, বা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি এই কাজ নিতে। দেখুন, আমাদের এই কাজটা যেমনি পেশা তেমনি নেশা, আমরা দুটো উভয় না থাকলে হয়তো এই কাজটা টিকে থাকতো না। আমাদের যখন একটা কাজ আমরা শুরু করি কোনো একটা কাজের মাধ্যম দিয়ে, তখন আমাদের খাওয়া ঘুম কিছুই থাকে না, তখন মনে হয় কাজই

0: সোলার প্রতি জ্ঞানটা নেই, যেটা হয়ে যাচ্ছে কি থার্মোকলের সঙ্গে গুলিয়ে ফেলছে সোলাকে। সোলা যে আমাদের যে একটা প্রাকৃতিক জিনিস আর ওটা নন পলিউশন প্রোডাক্ট, আর থার্মোকল একটা পলিউশন প্রোডাক্ট, সেটা ফেলছে বলে এই একটা আমার যে খুব আক্ষেপ। এটা যদি মানুষকে যদি বোঝানো হয় যে এই দুটোর মধ্যে পার্থক্য, আর বাংলার ট্রেডিশনাল আর্টের সঙ্গে যদি পরিচয় করা হয় সোলাটাকে, তাহলে খুব ভালো হয়।
1: ঐতিহ্য বজায় রেখেও আধুনিক নকশার প্রযুক্তির সাহায্যে সোলার কাজকে আরো জনপ্রিয় করা কি সম্ভব?
0: একটি ভালো মানের সোলার উপায় হলো, চেনার উপায় সবচেয়ে ভালো হলো, হাতে দিলে আমরা বুঝতে পারি যে সোলার মান কতটা আছে। আর দ্বিতীয়ত হলো, সোলার যেখানে জন্মায় তার জলের পরাধি মানে জল কতটা আছে, যে কতজনে জল চুবেছিল সোলাটা, সেটার উপরে নির্ভর করে। কারণ যত নরম, যত জল থাকবে, যত নরম হবে ও তত ভালো থাকবে, সবচেয়ে চেনার উপায়। আর এটা রাখতে গেলে আমাদের সিজন করতে হয়, যেটা রোদে শুকিয়ে করে করে রোদ মানে জল থেকে নামিয়ে একদম শুকনো।

0: কাজ হোক বা সোলার মুভমেন্টও তৈরি হোক, সোলার জিনিসপত্র গিফট হোক, মানে এই আর্টটাকে তুলে ধরা, এটা আমার স্বপ্ন। আর এটা যদি হয়, ভগবান কয় যদি হয়, অনেক শিল্পীও বেঁচে যাবে, অনেক পৃথিবী থেকে অনেকটা পলিউটেডও কমে যাবে। সোলার মার্কেট বা সোলার এটা খুবই চাহিদা আছে, কেন সোলার একটা নন পলিউশন প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এর জন্য সোলার উপরে আর যারা ট্র্যাডিশনালি আর একটু ভালো শান্ত জিনিস পছন্দ করেন, যারা একটুখানি পুরনো জিনিসটা পছন্দ, তারা সোলারই ব্যবহার করেন।
1: সোলার কাজ সম্পর্কে আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন?

সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

0: শারদ আকাশে আগো মনের সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় যুবক শারদ সকাল আগামী 11 অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11 অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9টায় শুনতে ভুলবেন না।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এখন অনুষ্ঠান রম্যগীতি। রম্যগীতি আজ সাজানো আগো মনির গানে। এবারে জীবনময় গুহর কথায় সুধাংশু সেনের সুরে শিল্পী পরিমল ভট্টাচার্য।

আর এই দিনটার প্রতি বছরই কিছু না কিছু প্রতিপাদ্য বিষয় থাকে। আমাদের বুকের ভেতরটা যে যুদ্ধগুলো রোজ সয়, তার জন্য প্রতি বছর এই দিনটা পালন করা হয়। আর এবছরের থিম হল লিভড এক্সপিরিয়েন্সেস হার্ড, রিয়েল ভয়েসেস রিয়েল চেঞ্জ। মানে কোনো বইয়ের পাতার ধার করা থিওরি নয়। তুমি প্রতিদিন অফিস কামাই করে না করে যে যুদ্ধটা ছইছ, লড়াই করছো, প্রতিদিন পরীক্ষার খাতায় কলম চালানোর আগে যে ধরফরটা বুক ধরফরটা সামলাচ্ছ, কিংবা সংসার সামলে রাতে একা ছাদে গিয়ে নিঃশব্দে চোখের জল ফেলছ, সেই আসল যাপনটা, সেই না বলা লড়াইগুলো মন দিয়ে শোনা। কারণ তোমার কথা যখন কেউ মন দিয়ে শোনে, বদলটা সেখান থেকেই হয়। তাই আজ সেরকম কোনো বড় আলোচনা নয়, আজ দুটো কানের অপেক্ষা স্টুডিওতে, তোমার কথা শোনার অপেক্ষা। ফোনটার স্ক্রিনটা একটু বন্ধ করে উল্টে রাখো না হয়, আর জানলাটা খুলে দাও, মনটাকে বলো কোনো হিসেব ছাড়াই আজ শ্বাস নেব, আর শুনে নেব প্রথম গানটা।

শুনলে গান শিল্পী শুভমিতার কণ্ঠে। আর আজকে আমরা আড্ডা দিচ্ছি মেন্টাল হেলথ ডে নিয়ে, তার মানে আজকের বিষয় হলো মন বারান্দা। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। আমরা কথা বলছিলাম নিজের জন্য বাঁচা, মানে নিজের জন্য একটু সময় দেওয়া নিয়ে। সত্যি করে বলো তো, গানটা শেষ হতে না হতেই আবার অবচেতন মনে ফোনটার দিকে হাত চলে গিয়েছে না? চট করে একবার ইনস্টাগ্রাম স্টোরিটা দেখে নিই, কিংবা ফেসবুকটা একটু স্ক্রল করে নিই, কি করছে কে কি লিখেছে দেখি। সত্যি বলছি, আমরা কেউ একা নই, এই রোগটা না আমাদের সবার। আচ্ছা, কখনো এমন হয়েছে সারাদিন কাজ সেরে ক্লান্ত বিছানায় শুয়েছ একটু মন ভালো করার জন্য, এবার ফোনটা খুললে আর তারপরই দেখলে কারোর বিয়ের ছবি, কেউ হয়তো পাহাড়ে ক্যাফেতে বসে গরম কফি খাচ্ছে, কেউ আবার নতুন চাকরির প্রমোশনের বিশাল করে একটা পোস্ট লিখেছে, গ্রেটফুল অ্যান্ড ব্লেসড। আর ঠিক তখনই বুকের বাঁ পাশে একটা অচেনা চিনচিনি অস্বস্তি শুরু হলো। দেখো, দুনিয়ায় সবাই কতটা এগিয়ে গেল, আর আমি এখনো এই একঘেয়ে খাঁচায় আটকে পড়ে রইলাম। একে বিজ্ঞানের ভাষায় যতই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বলুক না কেন, আমি বলি ধার করা মন খারাপ। আমরা ভুলে যাই সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু তার জীবনের সবচেয়ে চকচকে রিলটাই পোস্ট করে। কেউ কি কখনো পোস্ট করে, আজ না বসের কাছে খুব অপমানিত হলাম, কিংবা আজ রাতে দুশ্চিন্তায় কিছুতেই ঘুম আসছে না? না, করে না। তাই অন্যের সাজানো বৈঠকখানা দেখে নিজের ভাঙা রান্নাঘরের তুলনা করো না, ওটা ওদের জীবন নয়, ওটা ওদের কেবল একটা ফিল্টার দেওয়া ঝলক। আর এই তুলনা করতে করতেই তো জন্ম নেয় আমাদের জীবনের আরেকটা মস্ত বড় ফাঁদ, পিপল প্লিজিং, সহজ ভাষায় যাকে বলে সবাইকে খুশি রাখার প্রাণান্তকর চেষ্টা। বন্ধু এক জায়গায় যাওয়ার জন্য জোর করছে, তোমার শরীর একদম দিচ্ছে না, কিন্তু মুখের ওপর বললে যদি ওর মন খারাপ করে, ব্যাস চলে গেলে। অফিসে ছুটির সময় সহকর্মী নিজের কাজটা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে বলল, প্লিজ ভাই করে দে না রে, করে দে না। তোমার ভেতরে রাগ হচ্ছে, অথচ মুখ দিয়ে মিষ্টি করে বেরিয়ে গেল, আচ্ছা ঠিক আছে করে দেবো, রেখে যা। কেন বলো তো, এই যে সবাইকে ভালো রাখতে গিয়ে, কারোর চোখে খারাপ না হতে গিয়ে আমরা তিল তিল করে নিজের ভেতরটা শেষ করে দিই না? আর এর পুরস্কারটাই বা কি? পুরস্কার তো শুধু একটাই, একরাশ বিরক্তি আর ক্লান্তি। আজ মেন্টাল হেলথ ডে তে একটা ছোট্ট জিনিস প্র্যাকটিস করি বরং আমরা। শব্দটা খুব ছোট্ট, একটা ব্যঞ্জন বর্ণ, একটা স্বরবর্ণ। না না, শব্দটা নিজের শান্তির বিনিময়ে কেনা সম্মতি কখনো আনন্দ দিতে পারে না। কাউকে বিনীতভাবে না বলা মানে তাকে অপমান করা নয়, নিজেকে একটুখানি হলেও সম্মান দেওয়া। কোনো কোনো দিন মিষ্টি হেসে না বলো না, না রে আজকে একটু আমার বিশ্রাম দরকার, না রে আমার আজকে না ইচ্ছা করছে না। বিশ্বাস করো, এতে পৃথিবী থেমে যাবে না, তোমার মনের ঝড়টা একটু হলেও কমবে, আর না হলে, না বলতে না পারলে মন খারাপটা ক্রমশ বেড়ে যাবে।

শুনলে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। আর ফিরে এলাম আড্ডায়। আজ আমরা আড্ডা দিচ্ছি মেন্টাল হেলথ ডে নিয়ে, আর তাই তো আমাদের বিষয় মন বারান্দা। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। আর আমরা কথা বলছিলাম না বলা নিয়ে। আমরা অনেক সময় বলি না যে না রে, না বলতে গেলে চাকরিটা থাকবে না। সত্যি কাজের জায়গা আর পড়াশোনার চাপ আজকের দিনে ভীষণ সত্যি কথা। একে আমরা বলি বার্নড আউট, এমন একটা অবস্থা যখন সকালে বিছানা থেকে উঠতেই পা দুটো যেন পাথর হয়ে যায়, যেন একটা না থামা ম্যারাথনে দৌড়চ্ছি মনে হয়। সমাজ আমাদেরকে শিখিয়েছে আসলে থামলে তো চলবে না, সবসময় ছুটতে হবে, কিন্তু মোবাইলটাকে তো চার্জ বসাতে হয়, তাই না? নিজেকে একটা দিন থামিয়ে চার্জ দেওয়াটা কিন্তু কোনো ফাঁকিবাজি নয়, ফাঁকিবাজি তো নয় বরং কখনো কখনো আরামও। তবে সবচেয়ে বড় দৌড়ানোটা, পরের দিনের যে দৌড়ানোটা, সেটার জন্য প্রস্তুতি নেওয়াও হতে পারে এই যে মাঝে মধ্যে নিজেকে থামিয়ে দেওয়াটা। আর আরেকটা লড়াই আছে, যখন আমরা সেই লড়াইটা করি, যখন এই যে পাথর ভারী ক্লান্তির কথাটা নিজের পরিবারের কাউকে বোঝাতে যাই, হয়তো অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মা বাবা অথবা বাড়ির বড় কাউকে সাহস করে বলতে গেলাম, জানো আমার না আজকাল কিছু ভালো লাগছে না, ভেতরে খুব দম বন্ধ লাগছে, উত্তরটা কি আসে বেশিরভাগ ক্ষেত্রে? সারা দিন ওই মোবাইলটা ঘাঁটার ফল। কিংবা কি সেরা তো ক্লান্তি তোর, আমাদের যুগে তো তোদের চেয়ে 10 গুণ বেশি খাটতে হতো। কই আমাদের তো সব মানসিক অবসাদ টবসাদ আসেনি, মন শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো যখন তীরের মতো এসে গায়ে বেঁধে, তখন মনের ভেতর দরজাটা যেন এক

ছটকায় চিরতরে বন্ধ হয়ে যায়। জানি, সত্যি কথা বলতে ওদের উপর রাগ করেও লাভ নেই জানো তো। ওদের প্রজন্মটা চরম অস্তিত্বের লড়াই দেখে বড় হয়েছে, চাকরি বাঁচানো, সংসার সামলানো, পেটের ভাত জোগাড় করা। হ্যাঁ জানি, আমরা দেখছি সেটা, কিন্তু ততটা নয় যতটা ওরা দেখেছে। আর ওদের কাছে বেঁচে থাকাটা মানে সেফ লড়াই করাই ছিল। মনের যে একটা আলাদা অস্তিত্ব আছে, মনের যে কখনো সর্দি জ্বর হতে পারে, ওদের অভিধানে এটা ছিল না। তাই তো বোধ হয় ওরা মেনে নিতে পারে না, ওদের না চেনা এই জিনিসটাকে, মেনে নিতে সময় লাগে। তাই ওদের ভুল বোঝার ক্ষোভে নিজেকে আটকে রেখো না, বরং যখন ওরা ঠান্ডা হবে অন্য সময় ভালো করে বুঝিও, আমার তোমার কোনো বড় সমাধানের দরকার নেই, তোমার উপদেশ বা পুরনো দিনের উপাখ্যানেরও দরকার নেই। আমার শুধু একটু পাশে বসে আমার কথাগুলো শোনার দরকার। আমার যখন খুব মন খারাপ করবে, তুমি বুঝতে পারছো, যদি একটু 5 মিনিট আমার পাশে বসো, আমার কথা জিজ্ঞেস করো, আমি কেমন আছি একটু জিজ্ঞেস করো না, আর জাজমেন্ট ছাড়াই আমার কথাগুলো শোনো না। আসল কথা কি, আমরা না এত রোজকার দৌড়ে থাকি যে মাঝে মধ্যে কথা শোনাটাই আমাদের কাছে সবচেয়ে বড় ওষুধ হয়ে যায়। ঠিক যেমন গান শুনলে হয়, একটা ভালো গান শুনলে মনটা অনেকটা হালকা হয়ে যায় না। আর গানের কথা যখন বলছি, তাহলে চলো শুনে নিই একটা গান, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম গানের পর। আজকে আড্ডার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজকে শেষ কথাটা বলার আগে, ফিরে এলাম আড্ডার পর, একেবারে শেষ কথাটা বলতে চাই, যেটা সেটা হলো যে এই যে সেলফ কেয়ার, সেলফ কেয়ার মানে তোমার মনে কি চলে বলো তো? নিশ্চয়ই তোমার চোখের সামনে ভাসছে সোশ্যাল মিডিয়ার সেই চটকদার বিজ্ঞাপনগুলো, দামি কোনো বিলাস

বহুল স্পা, সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে সাজানো বাথটব, ব্র্যান্ডেড স্কিন কেয়ার সেরাম, কিংবা পাহাড়ের কোনো দামি রিসর্টে একটা কফি কাপ হাতে তোলা ড্রোন শট। ইন্টারনেটের বাজার আমাদেরকে এমনই বুঝিয়েছে যে নিজেকে ভালোবাসতে গেলেও বুঝি পকেটে হাজার হাজার নোট থাকতে হয়। কিন্তু বিশ্বাস করো বন্ধু, এমনটা নয়। সেলফ কেয়ার মানে সেরকমটা একেবারেই নয়। সেলফ কেয়ার মানে হলো দিনের শেষে এক কাপ চা বানিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশ দেখা, কিংবা সেলফ কেয়ার মানে যে মানুষটা তোমার টক্সিক কথায় সারা দিন বিষিয়ে দেয় তোমার মনটাকে, তাকে ফোনবুক থেকে চিরতরে মিউট করে দেওয়া, কিংবা রাত ১০টার পরে সব চ্যাট সব নোটিফিকেশন বন্ধ করে ফোনটা দূরে সরিয়ে রাখা, শুয়ে পুরনো কোনো গান লুপে বাজিয়ে শোনা, যেটুকু করলে তুমি ভেতর থেকে স্বস্তি পাও, তুমি নিজেকে নিজের মতো করে বাঁচতে পারো, যেটুকু সময় নিজের জন্য দেওয়া যায়, এটাই তো সেলফ কেয়ার, তাই না? আমরা বাইরের লোকের কাছে প্রমাণ করতে যাই, কিন্তু সেটার তো কোনো দরকার নেই। কোনো ইনস্টাগ্রাম পোস্টের কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্টের তো কোনো দরকার নেই, বলো? হ্যাঁ, একটা কথা মনে রাখা খুব জরুরি, মাঝে মধ্যে যেমন জ্বর আসে গায়, তেমন মনের আকাশেও মেক করে, যেগুলো এক কাপ চা বা কফিতে থামে না। তখন মনটাকে একটু শক্ত করে যদি বলি জ্বর সেরে যাবে, এরম কি হয়? হয় না। তাই গায়ের জ্বর যদি না সারানো, মানে যদি থাকে, খুব বাড়াবাড়ি হয়ে যায়, তখন আমরা কি করি, ডাক্তারের কাছে যাই। মনের জ্বরটার জন্য কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার দরকার, তার জন্য কাউন্সিলর বা প্রফেশনাল হেল্পের নেওয়াটা খুবই খুবই জরুরি। আর এই যে নিজের দুর্বলতাটা সারানো, সেই জায়গাটা, নিজের ঘায়ের জায়গাটা শুশ্রূষা করার, আমার তো মনে হয় এটা সবচেয়ে বড় সাহসের লক্ষণ, এর মধ্যে কোনো লজ্জা নেই। আমাদের দেশের ২৪ ঘন্টার ফ্রি হেল্পলাইন রয়েছে টেলিমানস, যার টোল ফ্রি নম্বর হলো 14416। আবারও বলছি, টোল ফ্রি নম্বর 14416। এছাড়াও বিভিন্ন বিশ্বস্ত হেল্পলাইন রয়েছে, সব সময় আছে। কোনোদিন যদি মনে হয় দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, কাউকে বলতে পারছো না, একবার না হয় ফোন করে দেখো, এখানে তোমার কথা শোনার জন্য, হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য মানুষ কিন্তু আছে। আজ মেন্টাল হেলথ ডেতে আমার তরফ থেকে একটাই কথা শুধু, তোমাকে সব দিন যুদ্ধে জিততে হবে না, সব দিন নিখুঁত থাকতেও হবে না, নিজের জন্যে বাঁচো। মাঝে মাঝে হেরে যাওয়া, ভেঙে পড়া, থমকে দাঁড়ানো সবটা স্বাভাবিক। তুমি যেমন রক্ত মাংসে ঠিক ততটাই সুন্দর আর যথেষ্ট। নিজের যত্ন নিও, ভালো থেকো, সময় একেবারেই শেষ, তাই বেশি আর কথা বলবো না, পুজো আসছে তো, ভালো থাকতে হবে তো, তাই নিজের যত্ন অবশ্যই নিতে হবে। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, যেতে যেতে রইল তোমার জন্য এই গানটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মেঘবালিকা আচার্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে নাটক, আজকের নাটক জনক জননী।
1: আজকের নাটক জনক জননী, কাহিনী দুলেন্দ্র ভৌমিক, বেতার নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক জনক জননী।
2: গাড়িটা বড্ড জোরে চালাচ্ছে সনির্বাণ,
3: তোর ভয় করছে সুনীল? গেটিং স্কেড,
2: মানে আচমকা যেভাবে ট্রাকগুলোকে পাশ কাটাচ্ছিস।
3: বন্ধু, এটা বন্ধে রোড, আস্তে গাড়ি চালালে বিপদ।
2: তোর দামি গাড়িতে চড়ে যেভাবে দোল খাচ্ছি মনে হচ্ছে যেন নৌকোয় করে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছি।
3: এই তো ভালো,
2: থ্রিলিং। থ্রিল না পাগলামি, সর্বনাশ কেটে নিয়ে আসা।
3: সর্বনাশ, সর্বনাশ কেটে আমার জীবনে আনতে চাই।
2: যেভাবে কাটালি না, একটু ছোঁয়া লাগলেই তো।
3: লাস্ট রাইড হয়ে যেতে বলছিস, হয়নি। আরে ম্যাডাম, উঠে পর্যন্ত পেছনের সিটে আপনি যেভাবে একেবারে চুপচাপ, ভয় পাচ্ছে নাকি?
4: তবু ভালো যে আপনার মনে পড়েছে, আপনার গাড়িতে আরো একজন আছে।
3: দোষ ধরে ডিফেন্ড করবো না, আমার আবার ওসব আসে না।
4: আসে না না, মেয়ে বলে গ্রাহ্য করেন না।
3: যা খেতে বলে বলবেন, একটা ভালো চটি দেখে গাড়ি থামাবো।
4: যা দুলানি খাওয়াচ্ছেন, একটু মাটির স্পর্শ পেলে ভালো হয়।
3: স্বামী রত্নটির মতো আপনিও ভয় পেয়েছেন মনে হচ্ছে।
2: আমরা সাধারণ ছাপোষা মানুষ, তোমার মতো তো বিরাট কোম্পানির জেনারেল জেনারেল ম্যানেজার নই।
4: সত্যি মিস্টার রায়, আপনি এত উঁচু স্তরের মানুষ, সুন্দর ম্যানলি চেহারা, মেয়েদের কাছে আপনি তো একজন
3: মেয়েরা, মানে অফিসের মেয়েরা আমাকে কি বলে জানেন? আমি হার্টলেস, আমার হৃদয়ের বালাই নেই।
2: বলবে নাই বা কেন, গাম্ভীর্যের আবরণে নিজেকে ঢেকে রাখিস, তাদের দিকে একবার তাকিয়েও তো দেখিস না।
3: না দেখি না, কারণ আমি জানি মেয়েরা বড় সেলফিশ, এতটুকু স্বার্থের জন্য ওরা সব করতে পারে।
4: সব মেয়ে,
3: সব সব সব মেয়ে
4: কোথাও যেন ঘা খেয়েছে, কতটা বুঝতে পারেননি।
2: তুই তো মেয়েদের সঙ্গে মিশিসই না এত।
4: মিস্টার রায়, আপনি মেয়েদের খুব ঘৃণা করেন না?
3: মেয়েদের ঘৃণা করি না, করি তাদের স্বার্থপরতাকে, তাদের প্রবৃত্তিকে, যে প্রবৃত্তিতে তারা, চল নামুন, কিছু খেয়ে নেওয়া যাক।
4: মেয়েদের ব্যাপারে আপনার তো কোনো ইন্টারেস্টই নেই?
3: ওসব আমার ভালো লাগে না।
4: কি ভালো লাগে না? মেয়েদের ভালোবাসা না, কোনো মেয়েকে নিজের উপযুক্ত মনে করেন না?
3: ম্যাডাম, আমি বিশ্বাস করি সকলকেই নিয়ে জীবন, সকলকে নিয়েই পৃথিবী, কাউকে বাদ দিয়েই কেউ সম্পূর্ণ নয়। সংসারে নারী পুরুষের দুজনকেই দুজনের দরকার।
4: সংসারে সমাজে সর্বত্র পুরুষের প্রাধান্য দেখতেই আপনি ভালোবাসেন, আপনার চোখে মেয়েরা শুধুই মেয়ে, ভোগ্য বস্তু।
3: ভোগ্য বস্তু, আই ডোন্ট নো রিয়েলি, ভোগের ব্যাপারটা দুতরফের কি থাকে না? মেয়েরা কি তা থেকে

0: এসব না বলাই ভালো।
1: এই তোর হলো কি বলতো, তুই তো কখনো মেয়েদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করিস না।
0: তোর বউ খুব চালাক, ঘুরিয়ে ফিরে ও একটা প্রশ্নই আমার সামনে তুলে ধরে আমার মনটা যাচাই করতে চাইছে।
2: আমার ধারণা আপনি একটা ভয়ঙ্কর কাঠিন্যের আবরণে নিজেকে ঢেকে রাখতে চান, আর সেটা আপনার চেষ্টাকৃত।
0: ভুল ম্যাডাম, ভুল। অফিসে ছোট বড় কোনো কর্মী আমাকে শ্রদ্ধার চোখে দেখে না। আমার নাম দিয়েছে তারা হিটলার, কখনো বলে চেঙ্গিস, কখনো বলে শাইলক।
1: এটাই তো মনুষ্য চরিত্র, বিশেষ করে বঙ্গ সন্তানের।
0: শুনেন
1: বল,
0: তোরা তো ভালোবেসে বিয়ে করেছিস, তোদের ভালোবাসায় তো কোনো ফাঁক নেই না?
2: মিস্টার রয়, আজ আপনাকে ভালোবাসা ভর করেছে, নিন তাড়াতাড়ি করুন, ফিরতে হবে তো।
0: যদি নাই ফিরি?
2: উঠুন তো, গাড়িতে চলুন, গাড়িতেই না হয় এসব আলোচনা করা যাবে।
0: চল যাওয়া যাক।

0: করছিস অনির্বাণ, তুই যে ক্রমশই স্পিড বাড়িয়ে চলেছিস, রাতের অন্ধকার যত নামছে তুই ততই জোরে চালাচ্ছিস। এই এই এই সামনে, ও কি সাংঘাতিক, আর একটু হলেই তো। এই তুই কি ভাবছিস বলতো?
1: সুনীল, ইচ্ছে করে আমি জোরে চালাচ্ছি না, গাড়িতে ব্রেক ধরছে না।
0: বলিস কি,
1: স্টিয়ারিং এর উপর কন্ট্রোল রেখে যেমন করে হোক চালাতে হবে। ম্যাডাম, এবার সত্যি বোধ হয় সর্বনাশকে রুখা যাবে না।
2: আমার ভীষণ ভয় করছে, আমরা কি বাড়ি ফিরছি না?
1: এই অবস্থায় তো নয়, সামনে যদি কোনো গ্যারাজ পড়ে চেষ্টা করে কোনো রকমের গাড়িটা যদি থামাতে পারি।
2: প্লিজ প্লিজ মিস্টার রায়, আপনি আপনি যাই পারেন গাড়িটা থামান।
1: পারছি না ম্যাডাম, কোনো ভাবেই পারছি না।
0: কিভাবে বেঁচে গেলাম তো দুটো ঘরের মাঝখান দিয়ে? কিভাবে অনির্বাণ, আমরা তো মরবো। প্লিজ সেভ আস।
2: আপনি কি আমাদের মেরে ফেলতে চান?
0: তুই অনির্বাণ, তুই এভাবে আমাদের সর্বনাশ ডেকে নিয়ে এলি, আমরা তো মরবো।
1: হয়তো, কিন্তু বিশ্বাস কর, এভাবে আমরা কেউই মরতে চাই না, ভাগ্য বিরূপ।
0: ওসব তোর বাজে কথা, আজ আমরা মরতে চলেছি তোর জেদ আর কোয়ার্তমির জন্য। এভাবে আর কতক্ষণ বেঁচে থাকতে পারবো? দুপাশ থেকে ধেয়ে আসছে মৃত্যুর পরোয়ানা প্রতি মুহূর্তে। এভাবে মরতে হবে আমি কখনো কল্পনাও করিনি। ও,
1: একটা উপায় আছে।
0: কি কি উপায়?
1: সবাই না হলেও কেউ কেউ বেঁচে যেতে পারে, অন্তত তোরা দুজন বেঁচে যেতে পারিস।
0: কেমন করে?
1: তোরা তোদের দুজনের দরজা খুলে রাখ, বাপাসে জলাজমি, আমি চেষ্টা করবো গাড়িটা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগাতে। তার আগে আমি বলা মাত্র তোরা বাইরে ঝাঁপিয়ে পড়বি, তোদের সামান্য আঘাত লাগতে পারে কিন্তু প্রাণে বাঁচবি। সেটা আপনারা ঠিক করুন।
0: তুমি আগে লাফিয়ে পড়বে, তোমাকে ফলো করবো আমি।
2: না না, তুমি সামনে বসেছো, তুমি আগে, তারপর আমি।
1: না না, শুনো, সামনে একটা ভাঙা পুরনো মাটির বাড়ি আসছে, বাপাসে জলাজমি, দরজা খোল, আমি টেন কাউন্ট করা মাত্র ঝাঁপিয়ে পড়বি। রেডি, ওয়ান।
2: না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমার ভীষণ ভয় করছে।
0: ছেলে মানুষই করো না, এভাবে মরার চেয়ে বরং ভালো। আমি রেডি।
1: রেডি, তাহলে তিন বলার সঙ্গে সঙ্গে, ওকে? ওয়ান, টু, থ্রি, লাফা।
0: একি একি কিসে আটকে গেছি, লাফাতে পারছি না। কি হলো, আমি লাফাতে পারছি না কেন?
1: তোর কোমরে বেল ধরে আটকে রেখেছি, আর লাফাতে হবে না।
0: কেন?
1: পেছনের সিটে তোর বউ বোধ হয় অজ্ঞান হয়ে গেছে, তুই ওর কাছে গিয়ে বস।
0: কিন্তু গাড়িটা এমন ভাবে থেমে গেল কি করে?
1: অসাতি, তোকে বলেছিলাম না সর্বনাশ ঘটাতে চাই কিন্তু ঘটে না। যা পেছনে যা।
0: আমরা আমরা বেঁচে আছি।
1: বইয়ের পাশে বসেও বিশ্বাস হচ্ছে না।
0: কিন্তু এখন চলেছি কোথায়?
1: সামনে একটা বাংলো আছে, আপাতত সেখানে।

0: আপনি সারা রাত এইভাবে বারান্দায় বসেই কাটালেন?
1: ম্যাডাম,
0: আমি জানতাম আপনি জেগে বসে আছেন। একেবারে ইচ্ছেও হচ্ছিল উঠে আসি,
1: সাহস হয়নি। এই তো
0: একটা কথা সত্যি উত্তর দেবেন?
1: অকারণ মিথ্যে বলার প্রয়োজন আমার হয় না।
0: মিস্টার রয়, কাল গাড়িটা কি সত্যিই খারাপ হয়েছিল না ওটা আপনার সাজানো ব্যাপার?
1: ওটা আমার সাজানো।
0: জানতাম, কিন্তু কেন কেন ওভাবে?
1: একটা পরীক্ষা করছিলাম।
0: পরীক্ষা কিসের?
1: আপনাদের আপনাদের ভালোবাসার
0: পরীক্ষার ফল।
1: সেটাও কি আর বলার দরকার আছে? মানুষের কাছে, বিশেষ করে মেয়েদের কাছে, নিজের জীবনের চেয়ে প্রিয় আর কেউ নয়।
0: সে তো সব মানুষেরই, আপনি কি তার থেকে আলাদা?
1: একটু আলাদা।
0: কেন?
1: স্বামী যখন আপনাকে ডেকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, তখন শুধু নিজেকে বাঁচাবার জন্য স্বামীর বন্ধুর গলা জড়িয়ে ধরে আমি অন্তত বলতে পারতাম না তুমি আমাকে বাঁচিয়ে রাখো। সেজন্য ধাক্কা দিয়ে আপনাকে পেছনে ছেড়ে ফেলে দিতে হয়েছিল।
0: আপনি
1: ভয় নেই, সুনীল কোনোদিনই জানতে পারবে না, এও জানবে না যে সত্যি সত্যি আপনি অজ্ঞান হয়ে যাননি, ওটা আপনার অভিনয় মাত্র।
0: মিস্টার রয়,
1: ভয় নেই, যান, তৈরি হয়ে নিন।

0: গাড়িটার কি হবে?
1: ভোরবেলা নৌকা নিয়ে দেরি করে ফেলেছি।
0: গত রাত্রের কথা মনে হলেই শিউরে শিউরে উঠছি। ভগবান রক্ষা করেছেন, নইলে এখন আমরা কোথায় থাকতাম বলো তো?
1: কোথায় থাকতাম ম্যাডাম? রাস্তার ওই জলাজমিতে না মদকে? কোথায়?
2: ওসব কথা আর মনে করতে চাই না আমি। এই তুমি যাও তো, আমাদের জিনিসগুলো সব গুছিয়ে নিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক।
0: রাইট, আমি সব নিয়ে আসছি।
1: ফেরার পথে আপনি সুনীলকে নিয়ে পেছনের সিটে বসুন,
2: নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাকে জড়িয়ে ধরার আর প্রয়োজন হবে না। দয়া করে গাড়িটা একটু আস্তে চালাবেন।
1: কিন্তু আমি যে ওটাই ভালোবাসি।
2: অত বেপরোয়া নাই বা হলেন, এভাবে জীবনে সর্বনাশ নাই বা ঘটালেন?
1: সর্বনাশের সঙ্গে যে আমার প্রেম ম্যাডাম, সর্বনাশ তো ঘটাতে চাই কিন্তু ঘটে না।
2: কিন্তু কেন? জীবন নিয়ে খেলার এই ভয়ঙ্কর নেশা কেন? কি এত দুঃখ আপনার?
1: দুঃখ না, দুঃখ আমার নেই, যা আছে তা একটা জ্বালা, ভীষণ জ্বালা। ওসব আপনি বুঝবেন না।
2: বললেও বুঝবো না?
1: না
2: মিস্টার রয়, আপনার জন্য আমার কেমন ভয় হয়, ঠিক বোঝাতে পারবো না, তবে হয়, হচ্ছে।
1: ধন্যবাদ, আমার জন্য সুনীল আসে। উঠুন, গাড়িতে উঠুন। ও সুনীল,
0: হ্যাঁ
1: সব ঠিক আছে তো? নাও লেটস স্টার্ট।

0: তোমাদের নির্বিঘ্নে পৌঁছে দিয়ে গেলাম। আমি আসি।
1: অসম্ভব, এতটা পথ জার্নি করে এসে আমার বাড়ির দরজা থেকে আপনি চলে যাবেন তা হয় নাকি? এক কাপ চা বা কফি আপনাকে খেয়ে যেতেই হবে, আপনাকে নামতেই হবে মিস্টার রয়।
2: হ্যাঁ প্লিজ অনির্বাণ।
1: এই তুমি যাও তো, এই না চা বিনা দরজা জানলাগুলো ততক্ষণে খোলো, আমি তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছি।
2: হ্যাঁ আমি আছি।
1: মিস্টার রয়, সত্যি বলছি আমার কিন্তু বেশ ভাবনা হচ্ছে আপনার জন্য।
0: আমার জন্য আপনি কেন শুধু শুধু ভাববেন? জানেন আমাকে সবাই ভয় করে, আড়ালে গালাগালি দেয়।
1: আপনাকে ভয় পাওয়ার তো কিছু নেই।
0: আপনি ভয় পাননি?
1: ওমা, ভয় ভয় পাবো কেন?
0: ওভাবে হাসবেন না, আপনি আমার কিছু জানেন না, শুনিল না, জানলে এমন করে হাসতে পারতেন না।
1: আপনি নাই বলুন, আমি বুঝেছি আপনি আপনি ভীষণ একা, নিজের ভেতরের ভয় ঢাকতে অন্যদের ভয় দেখাবার।

0: পান করেন রক্তকরবীর রাজার মতো।
1: চলুন যাওয়া যাক। আমাকে তো ভয় করেন না, তাই না?
0: বললাম তো না
1: করেন না, ভয় করেন না।
0: একি মিস্টার রয়, একি করছেন?
1: মিসেস সেন এবার ছাড়ুন, কেউ কিছু ভাবতে পারে, ওপরে শুনিল অপেক্ষা করছে, ছাড়ুন।
0: ধন্যবাদ মিস্টার রয়।
1: রুমাল দিয়ে কি করছেন, কি করছেন?
0: আপনার গালের দাগটা বড় স্পষ্ট হয়ে রয়েছে, মুছে দিলাম। মিস্টার রয়, আপনিও কিন্তু সাধারণ, খুবই সাধারণ।
1: অসাধারণ হওয়ার সুযোগ আমি কোনোদিনই নিতে চাই না মিসেস সেন। আপনি আমাকে বিশ্বাস করতে পারছিলেন না, নিজের দুর্বলতা আড়াল দিতে আমাকে আপনার এই খেলায় যেভাবে জড়িয়ে ফেলতে প্রভাব করছিলেন, যাতে সুনীলের কাছে আমি কোনোদিনই কিছু প্রকাশ না করি। যাক, এবার আর ভয় রইল না তো।

0: আরে আপনি এসেছেন, আমার যে কি আনন্দ হচ্ছে মিস্টার রায়।
1: ওয়েলকাম মিস্টার রায়, ওয়েলকাম। আমার নিজের পরিচয়টা আমি নিজেই সেরে নিই। আমি হচ্ছি সুচন্দ্রার দাদা অনিমেষ সান্যাল, সেই হিসেবে আজকে দিন ওদের অভিভাবক। ওয়েটিং লং ফর ইউ মিস্টার রায়।
2: আই এম সরি, আমি কিন্তু কথা দিয়েছিলাম আসবো, অবশ্য দেরিতে।
0: আমি জানতাম আপনি আসবেনই, ওই বরং বলছিল এবার একটা ফোন আসবে, ও আসবে না।
2: কিন্তু ব্যাপারটা কি, আপনার এত সাজগোজ, বেশ কয়েকটা ফুলের বুকে কিছু উপহারও জমেছে।
1: সে কি আপনি জানেন না, আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি যে।
2: হয় সে, কিন্তু
3: আই বেগ টু বি এক্সকিউজড অনির্বাণ, আসল কথাটা জানলে তুই আসতিস না।
0: মিস্টার রয়, দোষটা কিন্তু আমার, আমি বলতে মানা করেছিলাম, প্লিজ আমার জন্য আপনি এটা মেনে নিন, শুধু আমার জন্য। আসুন আলাপ করিয়ে দিই।
2: নমস্কার। এরা কি বলছে জানি না, তবে আমি নিতান্তই সাধারণ একজন মানুষ, বিশেষভাবে পরিচিত হওয়ার যোগ্যতা আমার সত্যি নেই। আপনাদের সকলকে নমস্কার।
1: নমস্কার, নমস্কার, নমস্কার।
0: দুই একজন একটু আগে চলে গেছেন, এরাও ডিনার সেরে নিয়েছেন, নীলাই শুধু আমাদের জন্য অপেক্ষা করছে। রাত হয়ে গেছে, আসুন ডিনার টেবিলে বসেই কথা হোক। আয় নীলা।
1: আচ্ছা মিস্টার রায়, আপনারা নাকি ভুবনেশ্বর আরো একটা ফ্যাক্টরি শুরু করতে যাচ্ছেন?
2: বিজনেস এক্সপ্যানশনের জন্য এরকম একটা প্রজেক্ট আমাদের নেওয়া হচ্ছে মিস্টার মজুমদার।
1: নতুন ইকোনমি পলিসি সম্পর্কে আপনার কি ধারণা মিস্টার রায়? ওপেন মার্কেট হলে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কি মার খাবে না?
4: এই ব্যাপারে আমিও একমত মিস্টার মজুমদার। আমাদের মতো দেশের ইকোনমি কি এতে ডেভেলপ করবে? আমাদের দেশের প্রোডাক্ট কি
2: মিস্টার স্যান্যাল?
4: হ্যাঁ বলুন
2: মিস্টার মজুমদার।
1: হ্যাঁ বলুন।
2: ওপেন মার্কেট টাফ কম্পিটিশন হবে, প্রতিযোগিতায় টিকতে না পারলে হটে যেতে হবে, এ তো সাধারণ কথা।
4: কিন্তু দেশীয় প্রতিষ্ঠানগুলি তো শুকিয়ে যাবে তাতে।
2: বাঁচতে না পারলে শুকিয়ে তো যেতেই হবে মিস্টার সান্যাল, লড়ে বাঁচতে হবে মশাই, লড়ে বাঁচতে হবে।
1: কিন্তু আমাদের দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলি তো এর ফলে।
0: এই যে শুনুন, এসব আলোচনা এখন বন্ধ করুন তো, ওসব আপনারা নিজের নিজের ফিল্ডে গিয়ে করবেন, এখন ডিনারটা সেরে নিন।
1: আমরা তো সেরেই নিয়েছি, কি বলেন মিস্টার মজুমদার?
4: মিস্টার রায়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এবার বাড়ি মুখো হই আর কি। ধন্যবাদ মিস্টার রায়, অনেক আলোচনা হলো, আশা করি পরে আবার দেখা হবে। গুড নাইট।
2: গুড নাইট। কোন ম্যাডাম, আসুন সবাই শুরু করে দিই।
0: আয় নীলা, আমরা তো চারজন, নিশ্চিন্তে খাওয়া যাবে। নিন নিন আরম্ভ করুন, প্রিপারেশন কেমন হয়েছে বলতে হবে কিন্তু।
2: বলে লাভ, আমি তো রান্না করিনি। আসুন বসে যা।
1: সুচন্দ্রা, ওকে ইলিশটা আর একটু দাও, ওর খুব প্রিয়।
2: না না না না, প্লিজ প্লিজ প্লিজ প্লিজ, আর পারবো না, আর পারবো না।

0: بونه. اپنی نیلا نیلا نام نه نیلایی تو اپنی تو ایشی بود جون تو دیکھلا میکن مره بوشه چوب چاپ میکزیم دیکھے گرن تیمون تو کچوی کھیلن نه
1: امی بیشی کھیتی پرین نه تا چرا ایتو راتری ایشو بریت خبر
2: آره نیلا تی تا هاستیل پیر بی توی بارون میسٹر رایر گاڑی تا چولے جا
1: نا نا امی ٹیکسی پی جابو
2: ایتو راتی ایکا ٹیکسی تی نا نا شیطا ٹھیک نوان সত্যি এমন দেরি হয়ে গেল?
0: আমি দায়ী বোধ হয়।
1: না না আপনি কেন দায়ী হবেন, আমি খেয়াল করিনি।
0: তাহলে চলুন আপনাকে হোস্টেলে নামিয়ে দিয়ে যাই, আমার কোনো অসুবিধা হবে না।
1: প্রয়োজন হবে না, আমি ঠিক চলে যাব।
2: তাহলে একা ট্যাক্সিতে তুই এত রাতে? না না আমি তোকে ছাড়তে পারবো না, তুই বরং মিস্টার রায়ের সঙ্গেই যা।
0: কেন জোর করছেন ম্যাডাম, উনি যখন যেতে চাইছেন না। আচ্ছা আমি চলি, মাই বেস্ট উইশেস ফর এ হ্যাপি অকেশন, গুড নাইট, গুড নাইট এভরিবডি।

0: বোকা, এই খোকা উঠ বাবা, আজ তোকে আমার বড্ড বেশি দরকার খোকা, খোকারি ওরে আনি উঠ বাবা।
1: সুধামাসি তুমি কি হয়েছো, কাঁচো কেন? মন্টু গীতা ওরা ওরা ভালো আছে তো?
0: মন্টু গীতি পাতা খোকা, তুই ছেড়ে যে আমার কেউ নেই।
1: কি বলছো তুমি, কি হয়েছে মন্টুর?
0: কাল রাত্রে দোকান বন্ধ করে ফেরার পথে লরিতে চাপা দিয়েছে, রাস্তার লোকেরা নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। রাত 10টা খবর পেয়ে আমরা যাই, সারা রাত ওইখানে ছিলাম, এখনো জ্ঞান ফেরেনি, ডাক্তাররা কিছুই বলছে না রে।
1: কাল রাত থেকে তো কালকেই জানাবি কেন আমাকে?
0: 11টার সময় বৌমাকে দিয়ে ফোন করিয়েছিলাম, সুধামা বললো তুই ফিরিসনি, 12টাতে ফোন করিয়েছি তখনও তুই ফিরিসনি, বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে সারা রাত হাসপাতালে ছিলাম, ভোরেতে ছুটে এসেছি তোর কাছে।
1: ঠিক আছে ঠিক আছে, আমি আমি এখনই যাবো, তুমি চিন্তা করো না, আমি এখনই যাবো, আমি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচ্ছি। নমস্কার, আপনি সুপারিনটেনডেন্ট? আমি আমি অনির্বাণ রায়।
2: নমস্কার, আসুন আসুন মিস্টার রায়, বসুন। রেজিস্টার ফোন করেছিলেন,
1: হ্যাঁ
2: অবশ্য আমি নিজেও খবর নিয়েছি, মাথা ইনজুরি, ব্রেন স্ক্যানিংটা দরকার। মুশকিল হয়েছে কি জানেন, ওই আমাদের ওই মেশিনটা আবার খারাপ হয়ে রয়েছে।
1: খারাপ? এটাই তো এখন সাধারণ নিয়ম, প্রয়োজনের সময় জাগে। পেশেন্টের এখন কিরকম কন্ডিশন? এখন কি অন্য কোথাও মুভ করে নিয়ে যাওয়া যাবে?
2: কোথায় নিয়ে যেতে চান?
1: যে কোনো নার্সিং হোম অথবা কোনো রিসার্চ সেন্টারে।
2: কিন্তু কিন্তু প্রসেস অফ ট্রিটমেন্ট তো একই হবে, শুধু শুধু রিস্ক নেবেন কেন?
1: অস্বীকার করি না, তবে এখানকার প্রসেসটাই তো বেঠিক হয়ে আছে।
2: আপনার পয়সা আছে বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো একটা নিয়ম আছে।
1: ভুল বুঝছেন আপনি, এটা পয়সার ব্যাপার নয়, আমি আমার পেশেন্টের জন্য মানসিকভাবে উত্তেজিত, অন্যায় কিছু বললে আমি আমি ক্ষমা চাইছি, কিন্তু একটা পেশেন্ট কাল থেকে এভাবে আনঅ্যাটেন্ডেড পড়ে আছে, আমার দিকটাও তো একটা ভেবে দেখার ব্যাপার আছে আপনার। আমি চাই সুচিকিৎসা, তার জন্য যে কোনো মূল্যে।
2: ঠিক আছে, যিনি ওকে দেখেছেন তিনি আসুন, তার সঙ্গে কথা না বলে তো কিছু করতে পারছি না।
1: কখন জানা যাবে?
2: বিকেলের আগে তো নয়।
1: কেন, সকালে উনি ডিউটিতে আসবেন না?
2: না মানে ব্যাপার হচ্ছে যে একটা কাজের জন্য উনি সকালে আসতে পারবেন না বলে জানিয়েছে, বিকেলে আসবে।
1: এখানে এত মুমূর্ষু রোগী আর যাকে কেয়ার করা যাবে? চলি, নমস্কার।
2: নমস্কার।
0: কি হলো খোকা, ওরা কি বললেন?
1: চিকিৎসা চলছে, মন্টুকে যিনি দেখছেন তিনি বিকেলের আগে আসতে পারবেন না, তখন কথা বলবো।
3: হ্যালো, হ্যাঁ আগে, হ্যাঁ দেখে দিচ্ছি, ধরুন একটু। দাদা বাবু, হাসপাতাল থেকে ফোন।
1: হাসপাতাল থেকে? কোথায় গিয়ে দে তো। হ্যালো, ইয়েস

0: অনির্বাণ রায় বলছি। ইয়েস, কি বলছেন? হাসপাতালে এখনই? কে বলছেন? নীলাঞ্জনা, নীলাঞ্জনা মজুমদার, ইমার্জেন্সিতে। মন্টু, মন্টুর কি কিছু? হ্যাঁ, কি বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি আমি এখনই যাচ্ছি। নীলাঞ্জনা মজুমদার এখানে?
1: ভেতরে আসুন, বসুন মিস্টার রায়। কি হলো, কি দেখছেন এমন করে? পেশেন্টের ঠিকানার পাশে আপনার নাম আর টেলিফোন নাম্বার ছিল, তাই এত রাতে আপনাকেই খবর দিতে হলো।
0: কেসটা কি বুঝছেন?
1: কন্ডিশন ভালো না, কান দিয়ে রক্ত আসছে, মনে হচ্ছে ইন্টারনাল হেমারেজ শুরু হয়েছে।
0: আপনারা আপনারা হোপলেস, আপনাদের বিজ্ঞতা অনুযায়ী এখান থেকে মুভ করা যাবে না, কিন্তু বিনা চিকিৎসায় মেরে ফেলা যাবে।
1: উত্তেজিত হয়ে লাভ নেই মিস্টার রয়, যা করার তা আমরা করছি। সিগারেটটা নেভান, এখানে সিগারেট খাওয়া যায় না।
0: সরি। আচ্ছা আচ্ছা, আমি কি মন্টুকে, মানে পেশেন্টকে একবার দেখতে পারি?
1: আপনি দেখে কি করবেন? আপনি কি ডাক্তার?
0: তাহলে আমাকে ডেকে আনলেন কেন? আমি এখন কি করব, বসে বসে আপনার মুখ দেখব?
1: আসুন আমার সঙ্গে।
0: ওয়ার্ডের বাইরে রাস্তায় নিয়ে এলেন, আমাকে কি চলে যেতে বলছেন?
1: এখন একটা সিগারেট খান, আগে রাগটা কমান, তারপর কাজের কথা হবে।
0: ঠিক আছে ঠিক আছে, কাজের কথা বলুন।
1: মন্টু আপনার কে হয়
0: সেটা জেনে আপনার লাভ? তাতেও চিকিৎসার কোনো সুরাহা হবে?
1: এটা নিতান্তই আমার একটা জিজ্ঞাসা, আমার ব্যক্তিগত কৌতূহল ভাবতে পারেন।
0: রক্তের কোনো সম্পর্ক নেই, রক্তের সম্পর্কে সম্পর্কে আমি বিশ্বাস করি না। মন্টু সুধামাসির ছেলে, আমি সুধামাসির কোলে মানুষ হয়েছি, বড় হয়েছি, আর আমার জন্যে মন্টু ছেলেবেলায় বঞ্চিত হয়েছে মাতৃ স্নেহ থেকে।
1: চন্দ্রাদি বলেছিল আপনি নাকি অদ্ভুত মানুষ, কিন্তু আপনাকেই তো আমার সব থেকে বেশি নর্মাল মনে হচ্ছে।
0: আমি সুধামাসি কানতে যাচ্ছি, বুঝতে পারছি না মন্টুকে আপনারা কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবেন।
1: এত নার্ভাস হওয়ার মতন কিছু হয়নি মিস্টার রয়, সেরকম খারাপ হলে আপনাকে নিশ্চয়ই বলবো পেশেন্টের বাড়ির লোকজনদের আনতে। মনে হচ্ছে এখন ক্রাইসিস অনেকটা কেটে গেছে। প্লিজ এবার আমাকে আমার কাজ করতে দিন, আমি আসছি। মিস্টার রয়, মনটা এখন অনেকটা সুস্থ, কাল স্ক্যানটা করা যাবে, তারপর যদি মনে হয় অপারেশন করার দরকার সেটাও হবে। আচ্ছা আমি এখন চলি।
0: আপনি চলে যাচ্ছেন মানে? আমি কি করব,
1: আমার ডিউটি শেষ, এবার আমি বাড়ি যাব। আপনিও বাড়ি যান, আশা করছি আর কোনো বড় বিপদ হবে না।
0: চলুন আপনাকে পৌঁছে দিয়ে যাব, আমার গাড়ি বাইরে আছে।
1: কোনো দরকার নেই মিস্টার রয়, আমি ট্রামে বাসে চলে যেতে পারবো।
0: পারবে না আমি তা জানি, কিন্তু গাড়ি যখন আছে ওভাবে যাবেনি বা কেন? চলুন।
1: আপনি সত্যি একেবারে ছেলে মানুষ, বাইরের ব্যক্তিত্বটা আপনার অসাধারণ, কিন্তু অন্তরে আপনি সত্যি ছেলে মানুষ।
0: কিসে বুঝলেন?
1: ছেলে মানুষের মতন রাগ করতে পারেন, আর রাগটা চেপে রাখতে পারেন না। কর্তব্যরত ডাক্তারকেও ধমক দিয়ে অনায়াসে যাতা বলে দেন। আজ মানুষ সম্পর্কে আমার সত্যি একটা নতুন অভিজ্ঞতা হলো।
0: মন্টুর জন্য আমার অস্থিরতার উদ্বেগ।
1: আপনি বলছিলেন মন্টু সুধামাসির ছেলে, রক্তের সম্পর্ক নেই, অথচ সুধামাসির ছেলের জন্য আপনার চোখে জল আসে, সেটাও আমি দেখলাম। তাই ভাবছি
0: কফি খাবেন?
1: আপত্তি নেই,
0: চলুন তাহলে দমদম এয়ারপোর্টে কফি শপে যাই।
1: দু কাপ কফির জন্য দমদমে? তাতে আপনার যে পেট্রোল পড়বে।
0: ডক্টর মজুমদার, এক সময় আমাকে খুব হিসেব করে দিন কাটাতে হয়েছে, এখন আর হিসেব করি না। আচ্ছা তাহলে এসপ্ল্যানেডের কোনো বড় হোটেলে চলুন।
1: কেন, ছোটখাটো কোনো দোকান মনে পড়ছে না?
0: ছোটখাটো দোকান পছন্দ? বেশ, আসুন আসুন।
1: এটা তো একটা ফ্ল্যাট বলে মনে হচ্ছে, এখানে ভালো কফি পাওয়া যায়?
0: যাই বলেই তো নিয়ে এলাম, আমি তো রোজ এখানে সুধামার কফি খেতে আসি। চলুন
2: দাদা।
0: সুধামা,

0: তাই না? দেখুন, আমি আমার ফ্ল্যাটে কোনো মেয়েকে আনি না।
1: হ্যাঁ
0: হ্যাঁ, সোজাসুজি বললে আপনি রাজি নাও হতে পারতেন, তখন জোর করতে পারতাম না। কি জানেন, আজ এই মুহূর্তে আপনাকে আমার ভীষণ দরকার।
1: আমাকে আপনার দরকার?
0: হ্যাঁ, আপনাকে আমার দরকার মন্টুর জন্যে। যত টাকা খরচ হয়ে হোক, ওকে বাঁচিয়ে তোলার দায়িত্ব আপনার উপর। আপনি পাশে থাকলে আমি বেশ একটা ভরসা পাই। ওকে কি আপনারা বাঁচাতে পারবেন?
1: দেখুন, এরকম পেশেন্ট অনেকেই ভালো হয়ে বাড়ি ফেরে, চিন্তা হওয়া স্বাভাবিক। তা বলে ভেঙে পড়ার মতন কিছু হয়নি, আপনি শুধু শুধু নার্ভাস হচ্ছেন।
0: এসব ঘটনা আমার নিজের জীবনে ঘটলে একটা প্রশ্ন আমি আপনাকে করতাম না। মৃত্যু নিয়ে আমার কোনো ভাবনাই নেই, কিন্তু মন্টু, মন্টু সুধা মাসির ছেলে, ওর সব দায়িত্ব আমি নিজে নিয়েছি। মন্টুকে আমি তার মা আর স্ত্রীর কাছে ফিরিয়ে দিতে চাই। প্লিজ প্লিজ নীলা দেবী, আপনি আমাকে হেল্প করুন প্লিজ।
1: ভয় পাবেন না, শুধু ডাক্তার হিসেবে নয়, বন্ধু হিসেবেও আমি আপনার পাশে থাকবো, কথা দিচ্ছি।
0: আপনি আপনি আমায় বাঁচালেন। আমার মনের অবস্থা আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, বিশ্বাস করুন আমি বড় একা, ভীষণ ভাবে একা। আপনি আপনি আমাকে নিশ্চিন্ত করলেন।
1: এবার আমি উঠব।
0: উঠবেন মানে কোথায় যাবেন?
1: বারে হস্টেলে যাব না?
0: যেতেই হবে,
1: নাইট ডিউটি করে এলাম, হস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমোতে হবে না, আবার তো রাতে ডিউটি।
0: হস্টেল থেকে কখন বেরোবেন?
1: রাত 8টায়।
0: আমাকে এবার বেরোতে হবে, অফিসে যাব। আধ ঘন্টা সময় যদি দেন আমি আপনার সঙ্গে বেরোতে পারি। স্যার আধ ঘন্টা?
1: বেশ, আপনি তৈরি হয়ে নিন।
0: এই আধ ঘন্টা আপনি একটু রেস্ট নিন, আমি তৈরি হয়ে এর মধ্যে চলে আসছি।
1: অদ্ভুত মানুষ, একেবারে ছেলে মানুষ।
2: দিদি, ব্রেকফাস্টে আপনাকে কি দেব?
1: না না, ব্রেকফাস্ট কেন, ওসব আমার দরকার নেই, আমি স্নান না করে কিছু খাই না।
2: আপনি গেস্ট রুমে গিয়ে ওখানে বাথরুমে হাত মুখ ধুয়ে আসুন, চলুন আমি আপনাকে দেখিয়ে দিই।
1: কিচ্ছু দরকার নেই, তুমি বরং আর এক কাপ কফি দাও আমাকে, কফিটা তুমি সত্যি ভালো করো।
2: আমি এক্ষুনি আনছি,
0: চলুন নীলা দেবী, আমি দেরি। হসপিটালটা কোথায়?
1: দেশপ্রিয় পার্কের কাছে, কিন্তু আপনি না গেলেও চলবে।
0: আমি জানি আমি না গেলে চলবে না।
1: কেন চলবে না? কেন, আমি যদি নিয়ে যেতে না চাই?
0: ডাক্তারের আস্তানাটা জেনে রাখা দরকার। আমি সন্ধ্যাবেলায় 8টার আগেই আপনার হসপিটালে যাচ্ছি, আমাকে ফেলে চলে যাবেন না যেন।
1: মন্টুকে কেমন দেখলেন?
0: অনেকটা ভালো, কিন্তু আমি কি বুঝবো, আমি কি ডাক্তার?
1: কালকের কথায় অভিমান হয়েছে মনে হচ্ছে।
0: না না, অভিমান কিসের, কেনই বা?
1: শুনুন, আজ মন্টু সত্যি ভালো আছে, 50% ক্রাইসিস কাটিয়ে উঠে গেছে, এখন আর ভয় নেই, আজ আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারেন।
0: নাই বা গেলাম, আমি আমি চুপচাপ বসে থাকবো, কোন রকম ডিস্টার্ব করবো না, কথা দিচ্ছি কোন রকম।
1: শুধু শুধু রাত জাগবেন কেন বলুন তো, মিথ্যে কষ্ট করে কি লাভ?
0: কষ্ট তো আপনিও কম করছেন না, আমি না হয় কিছু না করে আপনার কষ্টের ভাগটা একটু নিলাম।
1: আজ বসে বসে আমার মুখ দেখতে বিরক্তির কারণ নেই বলছেন?
0: আমি আমি বাইরে যাচ্ছি।
1: খুব হয়েছে খুব হয়েছে, চুপচাপ বসুন তো, মন্টু তো ফার্স্টলি ইম্প্রুভিং।
0: তাহলে তাহলে মন্টু বেঁচে যাবে কি বলেন?
1: নিশ্চয়ই, অন্তত আশা তো করছি, আর দুটো দিন এভাবে কাটলে আমরা একেবারে নিশ্চিন্ত হতে পারবো।
0: ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে আপনি কাজ করুন, আমি আমি বাইরেই আছি।
1: আজও এখানে নামতে হবে?
0: নামলে বাধিত হবো, আপনি কাছে থাকলে নার্ভাস হই না, চলে গেলেই অসহায় হয়ে পড়ি।
1: বেশ চলুন
0: বসুন।
2: সুধামা, আমি রেডি হলাম বাবু, এই নিন দিদি কফি খান।
1: নাইস কফি, সত্যি তোমার কফির লোভে এখানে আসতে ইচ্ছে করে।
0: আপনি নাইট ডিউটির পর হোস্টেলে গিয়ে কি করেন?
1: ড্রেস বদলে হাত মুখ ধুয়ে চা কিংবা কফি খাই, স্নান করি, তারপর কিছু একটা খেয়ে নিয়ে বিছানায় গড়াই, তারপরে ভাত চাত খেয়ে টানা 2-3 ঘন্টা ঘুম, শরীরটা একদম ফিট হয়ে যায়।

0: আজ তো আপনার অফ ডে।
1: সেটাও আপনার জানা হয়ে গেছে?
0: হ্যাঁ, আসলে ওই আপনার টেবিলের ডিউটি চার্টটা চোখে পড়লো। তাহলে আজ রাতে তো দেখা হওয়ার কোনো স্কোপ নেই।
1: ভাবনারও কিছু নেই, আমি খোঁজ নিয়ে রাতে টেলিফোন করে আপনাকে জানাবো।
0: আমি জানি আপনার হয়তো অসুবিধা হবে, তবু একটা অনুরোধ করব।
1: অসুবিধে হবে জেনে অনুরোধ করবেন কেন?
0: অনুরোধ করার ব্যাপারটা তো ওই জন্যই।
1: বেশ, বলুন।
0: আমি আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে অফিসে বেরিয়ে যাব, একটা জরুরি মিটিং আছে, ফিরতে সেই 6টা। আপনি যদি আপনার দুপুরের বিশ্রামটা আজ এখানেই করেন তাহলে কি?
1: তার মানে আমি এখানে থাকবো কেন? না না মিস্টার রয়, তা হয় না।
0: আপনি এমন করে উঠলেন যেন একটা জ্যান্ত সাপ আপনার গায়ে ছেড়ে দিয়েছি। থাকতে বলছিলাম কারণ আপনি থাকলে অফিস থেকে ফিরে আপনাকে হস্টেলে পৌঁছে দেওয়ার আগে হাসপাতালটা একবার ঘুরে যেতাম।
1: তা হয় না, আর আমাকে পৌঁছে দেবার কোনো দরকার নেই।
0: যত্ন করতে পারি না, ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি, তৈরি হয়নি।
1: আপনি কি ভুল বুঝে ক্ষুণ্ণ হলেন?
0: না না না, তা কেন, ঠিক আছে। আচ্ছা আমি আসছি।
2: দিদি, ব্রেকফাস্ট কি দেবো?
1: দাও।
2: তাহলে চলুন বেস্ট রুমটা দেখিয়ে দিই, ওখানে আপনি একটু ফ্রেশ হয়ে নিন। চলুন দিদি, এই আপনার বাথরুম, দেখুন তো সব ঠিকঠিক আছে কিনা, আর কিছু লাগবে?
1: সুদামা,
2: বলুন দিদি।
1: বাথরুমে মহিলাদের এসব জিনিস কার? শাড়ি, টয়লেট?
2: আগে আপনার।
1: আমার?
2: হ্যাঁ, যদি লাগে তাই দাদা সব নতুন কিনে এনেছেন। আমি যাই, আপনি সেরে নিন, আমি আপনাদের ব্রেকফাস্ট রেডি করি।
1: অদ্ভুত লোক তো, ব্যবহার করবো কিনা ঠিক নেই, অথচ সব নতুন কিনে এনেছে।
3: আসুন।
1: আপনি অপেক্ষা করছেন কেন? আপনারা তাড়াতাড়ি আছেন?
0: আছে, তবে আপনি আছেন, দুজনে একসঙ্গে খাবো তো।
1: আমি আপনার মতন তাড়াতাড়ি খেতে পারবো না, আমার তাড়াও নেই। আপনি বরং বেরিয়ে পড়ুন, আমি ধীরে সুস্থে পরে চলে যাব।
0: আপনাকে পৌঁছে দিয়ে যাব না?
1: রোজ রোজ কি আপনি আমি পৌঁছে দিয়েছেন, না পরেও দেবেন?
0: আমি কি বেরিয়ে পড়বো? খারাপ দেখাবে না তো?
1: কিচ্ছু খারাপ দেখাবে না, আপনি নিশ্চিন্তে বেরিয়ে যান।
0: বেশ, আমি তাহলে চলি। সুদামা, মেম সাহেবকে একটা ট্যাক্সি ডেকে তুলে দিস। আচ্ছা চলি।
1: আচ্ছা।

0: আপনি চলে যাবেন এ কথাই তো বলেছিলেন।
1: যেতে চাইনি, তাই আছি। কফি খাবেন তো?
0: সুধামা কোথায়?
1: সুধামাসিদের বাড়িতে পৌঁছে দিতে পাঠিয়েছি।
0: সুধামাসি এসেছিলেন নাকি? কখন?
1: দুপুরে, আমি আনিয়েছিলাম। সারা দুপুর ধরে গীতা সুধামাসির কাছে কত গল্প শুনলাম।
0: গল্প শুনলেন? তাহলে ঘুমালেন কখন?
1: ঘুম আর এলো কই? সারা দুপুর একটি মানুষের ছেলেবেলা থেকে বড় হয়ে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনলাম।
0: আপনি গেলেন না কেন? আমি অনুরোধ করেছিলাম বলে।
1: খানিকটা তাই, তাছাড়া আমার নিজেরও যেতে ভালো লাগবে না। কিন্তু আপনি বিরক্ত হয়েছেন মনে হচ্ছে।
0: আমি একা অসহায়, তাই কি করুণা দেখাচ্ছেন?
1: সে দৃষ্টি তো আমার নেই। হঠাৎ এভাবে নিচ্ছেন কেন? আপনি কি ভাবেন আমার সত্যি মন বলে কিছু নেই?
0: লীলা দেবী, আপনি যেভাবে সাহায্য করেছেন, সামান্য আলাপে যেভাবে বন্ধুর মতো আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে সত্যি বলছি আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি আমাকে কতটুকু বুঝেছেন বা বুঝতে পারেন?
1: আপনাকে বোঝা কঠিন নয়। নিজেকে কি আপনি খুব জটিল চরিত্রের মানুষ বলে ভাবেন?
0: আপনি আপনি আমার বুঝতে পারেন? আমার ভেতরের আহত মানুষটাকে, আমার আমার যন্ত্রণা, আমার নিঃসঙ্গতা।
1: পৃথিবীতে সব মানুষেরই কোনো না কোনো যন্ত্রণা আছে মিস্টার রয়। ভেতরে ভেতরে সবাই নিঃসঙ্গ, আপনিও আলাদা নন।
0: কিন্তু কিন্তু আমার কতটুকু বুঝতে পারেন আপনি? আমি আমি আমার বাবা মায়ের অবাঞ্ছিত সন্তান। পৃথিবীর আলো যাতে দেখতে না হয় সে ব্যবস্থায় তারা স্বেচ্ছায় করেছিলেন। ডাক্তার রাজি না হয় আমাকে আমাকে জন্মাতে হয়েছিল, জন্মাতে দিতে হয়েছিল। সমাজে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য নয় নীলা দেবী, নিজেদের সম্মান বাঁচাতে গোপনে একটা বিয়ের অনুষ্ঠানও তাদের করতে হয়েছিল। বাবা মায়ের

0: অনাদরে অবহেলায় অন্যের দয়ায় আমি আমি বড় হয়েছি।
1: মিস্টার রায়,
0: আমার 5 বছর বয়সে আমার মা আমাকে পরিত্যাগ করে চলে যায় নিজের জীবনের সুখের সন্ধান লোভে, বাবাও আরেকজনকে বিয়ে করে।
1: আমি আমি সব জেনেছি, দুর্ভাগ্যজনক নিশ্চয়ই।
0: পিতামাতা থেকেও আমি অনাথ, অনাথের যন্ত্রণা যে কত তীব্র তা আমি জেনেছি। শিশুকাল থেকে হোস্টেলে বিতাড়িত হয়ে আমি জেনেছি, মায়ের সঙ্গে বন্ধন ছিন্ন, বাবা দূরের অনাথ্য, আমার জন্য কারু এতটুকু দায় ছিল না, স্নেহ মায়া তো দূরের কথা।
1: প্লিজ অনির্বাণ, এসব কথা থাক,
0: কাউকে কখনো সব বলতে পারিনি, শুধু আমার সে ছাড়া জগতে কেউ জানে না।
1: কিন্তু আপনার সান্ত্বনা, আপনি নিজের চেষ্টায় বড় হয়েছেন, একটু বড় হতেই টিউশনি করে খরচ চালিয়েছেন, সামান্য একটা মেসে থেকেছেন, বাবার টাকা নিতে অস্বীকার করেছেন।
0: তাই তাই, তবু আজ যখন প্রয়োজনে লিখতে হয় সান অফ অমল রায়, তখন ঘেন্নায় সমস্ত মন পিষিয়ে ওঠে। এই পরিচয়টুকুই আমাকে অভিশপ্ত করে রেখেছে, সারা জীবন এরই বোঝা আমায় বয়ে বেড়াতে হবে।
1: চন্দ্রদের মুখে শুনেছি আপনি নাকি মেয়েদের পছন্দ করেন না।
0: তার কারণ, তার কারণ তো আপনি বুঝতে পারেন, পারেন না?
1: আপনি কি আমাকেও পছন্দ করেন না?
0: আপনার ব্যাপারে ব্যতিক্রম আছে, ঠিক সুধা মাসির মতোই ব্যতিক্রম।
1: ব্যতিক্রম কেন, আমি কি আলাদা?
0: আলাদা, অনেক আলাদা, অনেক আলাদা। সেজন্য আপনার সান্নিধ্য আমার এত ভালো লাগে, যত দেখছি আপনার উপর জোর আর অধিকার ততই আমার বেড়ে যাচ্ছে।
1: আজ হয়তো মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে শুধু মেয়ে বলে আমাকে যে ঘৃণা করবেন না তার কোনো গ্যারান্টি আছে?
0: এই কথাটা অন্য কেউ বললে হয়তো তেমন লাগতো না, কিন্তু আপনার কাছ থেকে শুনতে আমার খুব কষ্ট হচ্ছে।
1: কেন
0: কেন, আপনাকে আমি যে অন্য চোখে দেখেছি, আমার ঐশ্বর্য আমার পদমর্যাদা দেখে অনেক মেয়েই তো আমার কাছে আসতে চেয়েছে, কিন্তু আপনার মতো স্বার্থহীন আন্তরিকতা নিয়ে আমার কাছে তো কেউ আসেনি। তাই
1: তাই কি,
0: তাই বিশৃঙ্খল জীবন কাটাতে কাটাতে নিজের মনটাও তাই মেয়েদের প্রতি বিরূপতায় ভরে উঠেছে। কিন্তু আজ বুঝতে পারছি সবাই এক নয়, আপনি তো ননি, আপনাকে ছাড়া আমার পক্ষে
1: কি হলো?
0: হ্যাঁ,
1: থেমে গেলেন যে?
0: হ্যাঁ, না না, ভাবছি মাত্র মাত্র কদিনের আলাপে আপনি আমার কত কাছের মানুষ হয়ে গেছেন।
1: একটা সোজা কথার উত্তর দিন তো, কখনো প্রেম করেছেন?
0: ওসব আমি বুঝি না, উত্তর দিতে পারবো না।
1: আপনি আমায় ভালোবাসেন?
0: আমি তো এসব আমি তো সব কোনোদিন ভাবিনি,
1: কিন্তু এবার বোধহয় ভাবার সময় হয়েছে। জীবনের সত্যকে অস্বীকার করে কোনো লাভ নেই অনির্বাণ, আমার সত্যকে আমি আমার জীবনে খুঁজে পেয়েছি, আমি তোমায় ভালোবেসেছি অনির্বাণ।
0: নীলা,
1: মেয়ে হয়ে হয়তো এই কথা বলতে পারতাম না, কিন্তু তোমার অন্তঃকরণের শুদ্ধতা, তোমার সংযত আবেগ আমাকে এ কথা বলতে বাধ্য করাচ্ছে। এখন তোমার ভাবার কথা, কোনো দ্বিধা থাকলে নিঃসংকোচে বলতে পারো, আমি কিছু মনে করব না, শুধু শুধু অনুমতি চাইব দূরে চলে যেতে।
0: কোথায় কোথায় যাবে তুমি নীলা?
1: নাইজেরিয়া থেকে একটা অফার এসেছে সেইখানে।
0: না নীলা, না, জীবনের এত বড় সৌভাগ্য অস্বীকার করবো এ সাধ্য আমার নেই নীলা। আমার জীবনে তুমি সত্যি আসবে, আমার আমার সবকিছু জেনেও তুমি সত্যি আসবে নীলা?
1: অতীত ভুলে যাও অনির্বাণ, ওসবের কোনো মূল্যই নেই আমাদের কাছে।
0: অতীতের গ্লানি যে আমাকে এতকাল তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে নীলা, অতীতের সে জ্বালা বঞ্চনা ক্ষোভ তোমার কল্যাণ স্পর্শে দুহাত সরিয়ে দিয়ে স্বর্গরাজ্যের এ কোনো অমৃত তুমি আমার কাছে নিয়ে এলে নীলা, এত সৌভাগ্য কি আমার হবে নীলা? আমি কি আমি কি এই মর্যাদা তোমাকে দিতে পারবো?
1: কেন এইসব কথা ভাবছো বলতো? আমাদের জীবন আমরা নিজেরাই গড়ে তুলব, এ দায়িত্ব আমাদের দুজনের, মর্যাদার কোনো প্রশ্নই তো নেই
0: নীলা।

0: এসো, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি।
1: কি ব্যাপার, খুশিতে চোখ দুটো যেন হাসছে।
0: বারে খুশি হব না, তোমাকে নিজের করে পাবো।
1: বিয়ের ব্যাপারে তোমার মাতৃদেবীর সম্মতি আছে তো?
0: নীলিকার আমেদাবাদ থেকে রাতের ফ্লাইটে মা মিথ্যে ছুটে এসেছে, 7:30 তোমার আসার কথা, মা তো 7:00 থেকে বারবার ঘড়ি দেখছেন। এই তো মা, এসো। অনির্বাণ, এই আমার মা। মা, এই হচ্ছে অনির্বাণ।
1: নমস্কার।
2: বসো। নীলা আমার একমাত্র মেয়ে, নীলাঞ্জনা নামটা আমি রেখেছি। একে দাঁড়িয়ে কেন?
1: আপনি বসুন।
2: হ্যাঁ বসছি। অনির্বাণ, বাবার নাম অমল রায়, এ কোন অনির্বাণ? নীলা, তুমি একটু ও ঘরে যাও তো, আমি অনির্বাণের সঙ্গে সামান্য কটা কথা বলে তোমায় আমি ডাকবো।
1: কেন, আমাদের বিয়ের ব্যাপারে যখন কথা তখন নীলারও থাকা দরকার, কেননা সিদ্ধান্তটা আমাদের দুজনের।
2: তবু নীলা না থাকলেই ভালো। তুমি যাও নীলা, আমি তোমাকে ডাকবো।
0: বেশ, যাচ্ছি।
2: তোমরা দুজনে দুজনকে ভালোবাসো, নীলা আমাকে সব জানিয়েছে। দুজনই বড় হয়েছ, ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছ, এ বিয়ে সত্যি সুখের, কোনো আপত্তি থাকতে পারে না। আমার শুধু তোমার কাছে একটা কথা জানা দরকার। তোমার বাবার নাম তো অমল রায়, নীলার কাছেই জেনেছি।
1: দেখুন, আমি জানি বিয়ের প্রসঙ্গে আমার বাবার নাম আসবে, কিন্তু একটা কথা জেনে রাখুন, আমি এই ব্যাপারে আমার নিজের মতকেই প্রাধান্য দিই। বাবার কোনো মতামতের মূল্য আমার কাছে নিরর্থক।
2: সেটা অন্য কথা, আমি যা জানতে চাই সেই উত্তরটাই আমাকে দাও। ইনি কি অমল কৃষ্ণ রায়, ওই মার্কিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির মালিক?
1: ওই নামে বাবার একটা কোম্পানি আছে আমি জানি।
2: জানি মানে, আইনত তুমি তো ওই কোম্পানির মালিক।
1: জানি না, কারণ বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বাল্যকাল থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
2: ছিন্ন হয়েছে? আর
1: বলুন,
2: তোমার মা?
1: কোন মার কথা জানতে চাইছেন বলুন তো? আমার গর্ভধারিণী না আমার বাবার দ্বিতীয়বার বিয়ে করা স্ত্রী, অথবা আমি যার কাছে সত্যিকার মানুষ হয়েছি সেই সুধামাসী?
2: তোমার গর্ভধারিণী?
1: নীলা আপনাকে বলেনি যে আমি আমার বাবা মা দ্বিতীয় মা কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, রাখতে চাই না? এসব প্রসঙ্গ আমাকে ইরিটেট করে।
2: তুমি জানো তোমার নাম কে রেখেছিলেন?
1: জানি, মানে শুনেছি, সুধামাসী বলেছেন।
2: কার কথা বলেছেন সুধামাসী?
1: যিনি আমাকে পৃথিবীর আলোয় আনতে বাধ্য হয়েছিলেন, সংক্ষেপে রাখতেন অনি। কিন্তু আমি সব মনে রাখতে চাই না, কিন্তু যিনি নামটা রেখেছিলেন
2: তার উপর তোমার খুব রাগ?
1: রাগ না, রাগ নয়, ঘৃণা, বড্ড বেশি ঘৃণা।
2: ঘৃণা কেন? সে তোমায় ছেড়ে গেছে বলে?
1: এ প্রসঙ্গে আমি বিরক্ত হচ্ছি।
2: অনির্বাণ, পৃথিবীতে সন্তানেরা পিতৃ পরিচয়ের মানুষ হয়, মায়েদের কোনো ভূমিকা আজ পর্যন্ত সমাজ মেনে নেয়নি, আইনও মানে না। তোমার মা তো তোমাকে ফুটপাতে ফেলে চলে যাননি, বড়লোক বাবার আশ্রয় রেখে গিয়েছিলেন।
1: ওসব কথা থাক, আমি নীলাকে বিয়ে করতে চাই।
2: আমিও তোমাদের বিয়ে দিতে ছুটে এসেছিলাম, এসেছিলাম একটা সুন্দর স্বপ্ন নিয়ে, কিন্তু আজ দেখছি
1: কি দেখছেন?
2: বিয়েটা হতে পারে না অনির্বাণ।
1: হতে পারে না, হতে পারে না নয়, হবে,

0: ਤੈਨੂੰ ਬਾਧਾ ਜਾਂ ਮਹਿਮਾਨ ਨੂੰ ਨਾ
1: ਨਾ ਅਨਿਰਬਾਨ ਇਹ ਵੀ ਇਹ ਹੋਤੇ ਪਾਰੇ ਨਾ
0: ਆਪਣਾ ਖਿਆਲ ਖੁਸ਼ੀ ਤੇ ਆਮਦੇ ਸਿਧਾਂਤ ਬਦਲ ਹੋਵੇ ਨਾ ਆਪਣਾ ਇੱਛੇ ਅਨਿੱਛੇ ਕੋਈ ਮੁੱਲੋਈ ਆਮਦੇ ਜੀਵਨੇ ਨੇ ਨੀਲਾ ਛੜਾ ਕਾਲੋ ਕਥਾ ਇਹ ਮਿਕਾਛੁ ਕੁਲੀ ਨਾ
1: ਨੀਲਾ ਆਮਰ ਗਰਭਜਾਤ ਸੰਤਾਨ ਅੱਜ ਅਮੀ ਸੁਦੀ ਪਾ ਮਜੁੰਦਾਰ ਕਿੰਤੂ ਅਮੀ ਜੇ ਤੁਮਾਰੋ ਮਾ একই গর্ভে দুই সন্তানের বিয়ে হতে পারেন অনির্বাণ এক ধরনের অনাচার এতে মনমন হয় না
0: এই অনাচার তো আপনাদের সৃষ্টি
1: আজ আর এইসব কথা তুলে কষ্ট নাই দিলে
0: কষ্ট কষ্ট কতটুকু বুঝেন আপনি কষ্ট কি কষ্ট কেমন কতটুকু ভেবেছিলেন সেদিন একটা 5 বছরের ছেলে স্নেহহীন সান্ত্বনাহীন দুঃখের দুর্বিষহ যন্ত্রণা
1: আমার কষ্টটাও কি তুমি বুঝতে পারো আমার জ্বালা আমার যন্ত্রণা স্বামীর অনুগত স্ত্রী হয়েও কোন স্ত্রী যখন নিজের চোখে অন্য নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত থাকতে দেখে তার স্বামীকে তখন আমাকে ক্ষমা করো এসব তোমাকে বলা আমার উচিত হয়নি
0: আমি কিচ্ছু শুনতে চাই না আমি কিচ্ছু শুনতে চাই না এ বিয়ে হবে হতেই হবে আপনাদের দেখাতে চাই নিজেকে সুখের জন্য আপনারা কোন সমাজ তৈরি করে গেছেন
1: তার প্রতিশোধ জেদের বসে এভাবে নেওয়া যায় না
0: কিন্তু এমনটাও তো হতে পারত যে আমরা বিয়ে করলাম আমাদের সন্তান হলো তারপর আপনাদের জানানো হলো তেমন হলে আপনাদের আপনাদের কেমন লাগতো মিসেস মজুমদার
1: অনির্বাণ প্রতিবাদ আমি করব না আমার কষ্টটা তোমাকে বুঝতে বলবো না শুধু অনুরোধ নীলাকে বিয়ে করো না
0: আপনার আপনার অনুরোধের কোন মূল্য এখন আমি দিতে চাই না তবে নীলা যদি না যায় সে অন্য কথা যে মাতৃত্ব আমার কাছে শুধুই দূরের স্মৃতি মাত্র ক্ষীণ দুর্বল স্মৃতি তার প্রতি কোনো কর্তব্য বোধ আমার নেই যেমন এতদিন আপনারও ছিল না আপনার সন্তানের প্রতি আমি আমি চলি

জনক জননী নাটকটি এখানেই শেষ হল। কাহিনী দুলেন্দ্র ভৌমিক, বেতার নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়।

0: বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ, নির্মাল্য সেনগুপ্ত, মজুমদার, সুশীল চক্রবর্তী, সান্যাল, মুরারি চক্রবর্তী, সুদামা, কল্যাণ মিত্র, সুদীপা, শেফালী বন্দ্যোপাধ্যায়, সুধা মাসি, সুমিতা সান্যাল, সুনীল, দেবরাজ রায়, সুপার, নিমু ভৌমিক, সুচন্দ্রা, শুক্লা বন্দ্যোপাধ্যায় ও নীলার ভূমিকায় সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: জনক জননী নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য,

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পূজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান। শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল। আগামী 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে। 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে শিলালিপিতে মুদ্রায়, লেখা আছে পুঁথিতে ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তরে সিজেপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে মেলেনি পুলিশের অনুমোদন। বিজেপির অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশকে অশান্ত করতে চাইছে। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করেছে নতুন দিল্লি। আজ মহালয়া, বিভিন্ন নদ নদী ও জলাশয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে চলছে তর্পণ। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উৎপাদিত ডিজেল আমদানির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আসছি বিস্তারিত খবরে। নিয়ম না মানা এবং জননিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজ জাতীয় রাজধানীর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিল্লি পুলিশ বাতিল করেছে। সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ জানান, যন্তর মন্তরে বিক্ষোভ বা অন্যান্য কর্মসূচি আয়োজনের অনুমতির আবেদন অন্তত 10 দিন আগে জমা দিতে হয়।
1: 7 তারিখ को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट में, जिसमें उन्होंने एक इंटीमेशन दिया है कि वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं, ये बहुत ही कम समय में पहले तो प्राप्त हुआ है। जो हमारी लेट डाउन गाइडलाइंस है कि हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था।
0: তিনি আরো বলেন, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে ওই এলাকায় বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারার আওতায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিকে নিরাপত্তার কারণে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ। এই স্টেশনগুলি হল জানপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, লোক কল্যাণ মার্গ, রাজীব চক, নয়াদিল্লি, সেবাতীর্থ এবং মান্ডি হাউস। এছাড়াও জাতীয় রাজধানীর বিভিন্ন অঞ্চলে যান চলাচলের পথ পরিবর্তনের বিষয়ে দিল্লি ট্রাফিক পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশে অস্থির অবস্থা তৈরি করতে চাইছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী, দেশের মানুষ এ ধরনের অপপ্রয়াসকে আটকাতে ঐক্যবদ্ধ হয়েছেন।
2: और गंभीर स्थिति पैदा करने का प्रयास किया जा रहा है। तो ये कौन कर रहे हैं? ये दो अराजकतावादी समूह, जिसमें एक इंडी गठबंधन के नेता राहुल गांधी जी और दूसरे गुट का नेतृत्व अरविंद केजरीवाल के सहयोगी सीजेपी कर रही है। मैं इन दोनों गुटों को स्पष्ट रूप से कहना चाहता हूं कि भारत की जनता पूरी तरह से आपके इन उद्देश्यों को देख रही है और आज जो आपका एनार्किस्ट प्रतिस्पर्धा चल रहा है कि कौन अधिक इस देश में अस्थिरता पैदा कर सकता है, ये आपके मंसूबे पूरे नहीं होंगे।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থানের যোধপুর বিমানবাহিনীর ঘাঁটিতে তরঙ্গ শক্তি 2026 যোগ দেন। 26 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত চলা এই বিমান মহড়ার উদ্দেশ্য হল অংশগ্রহণকারী মিত্র দেশগুলির বিমানবাহিনীগুলির মধ্যে কর্মক্ষমতা বিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয়কে জোরদার করা। ভারতীয় বিমানবাহিনীর পাশাপাশি 7টি মিত্র রাষ্ট্র অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এতে অংশ নিচ্ছে। এছাড়াও আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসেবে এতে যোগ দিয়েছে। এই মহড়ায় F-35, লাইটনিং টু রাফেল, F-16, A-400M এবং KC-30 এর মতো বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান এবং বিমান যোগ দিয়েছে। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে, যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা আনমোল শের বেদি বলেন, সন্ত্রাসবাদের মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। গত বছর পহেলগাঁওয়ে 26 জন সাধারণ নাগরিকের ওপর প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিন্দুরের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী বেদি বলেন, উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে আত্মরক্ষার স্বার্থে ভারত সে সময় সংযত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিল। পরমাণু অস্ত্রকে রাষ্ট্রের নিয়মিত নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি এবং সার্বিক উন্নতির ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে গতকাল নারী ও শিশু বিকাশ মন্ত্রকের 2 দিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জনভাগিদারি বা জনগণের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সামাজিক অংশগ্রহণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শিশুদের জন্য বয়স উপযোগী সচেতনতামূলক পাঠ্যসূচি তৈরির পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয় রেখে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী আগামীকাল চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, অম্বাসমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়াও কোয়েম্বাটোরে 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পুনামালিতে প্রধানমন্ত্রী একটি রোড শোয়ে অংশ নেবেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ সঙ্গীত বিশেষজ্ঞ ইলিয়া রাজার একটি সঙ্গীত গবেষণা কেন্দ্রের উদ্বোধনও করবেন তিনি। আজ মহালয়া, অবসান হয়েছে পিতৃপক্ষের। বাণীকুমার রচিত পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গ্রন্থনা ও স্তোত্র পাঠে আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী আজও চিরন্তন আবেগ ও বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের গঙ্গা, দামোদর, তিস্তা, আসামের বরাক, কুশিয়ারা, কাটখাল, ত্রিপুরার হাওড়া, গোমতী নদী সহ বিভিন্ন রাজ্যের নদনদী ও জলাশয়ে ভোর থেকেই চলছে তর্পণ। এই উপলক্ষে সর্বত্র প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করেছে। মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহালয়া উপলক্ষে ত্রিপুরা ও আসামে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজন করে। আন্দামানে বঙ্গোপসাগরের তীরে বহু মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন। দুর্গোৎসব উপলক্ষে বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালয়ার দিন এক্স হ্যান্ডেলে এক বার্তায় সমাজকে সুখ, সহমর্মিতা এবং আশায় পূর্ণ করে তুলতে মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহালয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশেও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7ই এপ্রিল পর্যন্ত রাশিয়ায় উৎপাদিত ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন অর্থ দফতর গত রাতে জানায়, রাশিয়ার ডিজেল বিক্রি, পরিবহন ও আমদানির সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের টান পড়ার কারণে ডিজেলের দাম দ্রুত বাড়ছিল। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প জানান, রাশিয়া দ্রুত 3 লক্ষ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও 5 লক্ষ টন এবং পরবর্তীতে অন্তত 10 লক্ষ টন ডিজেল পাঠাবে। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, স্থায়ী চুক্তি ছাড়া রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুললে তা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ আরও বাড়ানোর দাবি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক সাম্প্রতিককালে আরও মজবুত হয়েছে। পরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলির সমস্যার কথা আন্তর্জাতিক মঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরতে ভারত ও আফ্রিকার একযোগে কাজ করা উচিত।
3: Even as our relationship deepens, we are confronted with an anachronistic global order that disregards the interests of both Africa and India. This is no accident. On the contrary, conscious efforts are made to delay reform and undermine change. India and Africa cannot remain unrepresented or underrepresented in global decision making. And that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union.
0: পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে সন্ধে 7টায়। রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। এর ফলে সিরিজে এখন 1-1 ব্যবধানে সমতা রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দিল্লির যন্তর মন্তরে সিজেপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে মেলেনি পুলিশের অনুমোদন। বিজেপির অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশকে অশান্ত করতে চাইছে। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করেছে নতুন দিল্লি। আজ মহালয়া, বিভিন্ন নদনদী ও জলাশয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলেছে তর্পণ। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষ সূচনার প্রাক্কালে একেবারে রয়েছি আমরা সকলে। তাই মৈত্রী জুড়ে সবসময় রয়েছে দেবী বন্দনা, মাতৃবন্দনা, এবং তার রেশও রয়েছে এই বাংলা ব্যান্ডের গানে। তেমনই গান শুনুন বাংলা ব্যান্ড ভূমি থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আবারও বাংলা ব্যান্ড ভূমি থেকে শুনুন এই গানটি আপনাদের জন্য।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 26 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:01 হয়ে 43 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 17 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 35 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন শুনবেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, অংশত মেঘাচ্ছন্ন আকাশ, কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৭% এবং সর্বনিম্ন পরিমাণ ৬৬%। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর।

এখন মৈত্রী প্রচারণে দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। একটু পরে 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। এই আসরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানে অতিথি মৌসুমী ভৌমিকের সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা দত্ত, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা ব্রততী দাস। 4:35 আরোগ্য নিকেতন, শুনবেন ডক্টর ইন্দিরা দের সাক্ষাৎকার, বিষয় নিশ্চিহ্ন হোক যক্ষা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শেখ ইমরান আলী। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা মিতুল সাহা, 6:20 ক্ষেত খামারের কথা, কৃষি থেকে ব্যবসা, ডক্টর জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2026, বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু, 7:00 তর্জাগান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পী বৃন্দ, 7:45 কলকাতার ডায়েরি। সৌম্য দাশগুপ্তর সঙ্গে কথা বলেছেন কেয়া মুখোপাধ্যায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, রাত 8:15 শ্রবণী, স্বরচিত গল্প পাঠে অমিত সরকার ও সৌরভ মুখোপাধ্যায়, স্বরচিত কবিতায় থাকবেন অসীম কুমার রেজ ও মধুচন্দ্রা মৈত্রের আলাপচারিতা শুনবেন। 9:00 কথায় গানে, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, বিষয় বিশেষভাবে সক্ষম রূপান্তরকামী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামদ রাগে শরৎ পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরে প্রথম গানটির শিল্পী সুপ্রীতি ঘোষ। গানের কথা আপনাদের ভীষণ পরিচিত।

আজকের দিনের সঙ্গে ভীষণ সাযুজ্যপূর্ণ, বাজল তোমার আলোর বেণু। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন খড়া, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব ভৌমিক, অমর বন্দ্যোপাধ্যায়, স্বপন চক্রবর্তী, স্বপন সরকার ও সীতারাম মাইতি, মীরছোবা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে।

0: দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুরোধের আসর শুরু করলাম আজকের দিনের প্রাসঙ্গিকতা রেখে। অর্থাৎ আজকে মহালয়ার পুণ্যদিন এবং মহিষাসুরমর্দিনীর সেই বিখ্যাত গান যা আমাদেরকে বারবার রেডিওমুখী করে এবং আপনারাই তার সঙ্গী, আপনাদের সকলকে তাই এই গানটি দিয়ে আজকে অনুরোধের আসর শুরু করলাম। আপনাদের অনুরোধের আসর ফিরে আসছি একটা বিরতির পরে।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি,
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, দুই নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
2: 203/1 MG রোড, রুম নম্বর 120, দ্বিতীয় তল, বড়বাজার, কলকাতা 7।
1: শাড়ি কুঠি, এক নম্বর নজর।

0: পার্ক, ভিআইপি কেষ্টপুর, কলকাতা 169
1: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
2: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননিগোপাল দাস।
3: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
4: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যকর মুভ বিজলি যোজনায়।
3: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
4: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
3: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
4: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
5: ফিরে এলাম বিরতির পরে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের পাঠানো অনুরোধ দিয়ে তৈরি করা গানের অনুষ্ঠান অনুরোধের আসর। তুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার যে গানটি শোনাব সেই গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন স্বপ্ন নীড় থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, উলকুণ্ডা বীরভূম থেকে।

ফিরে এলাম বিরতির পরে। শুনছেন অনুরোধের আসর। এবারের অনুরোধের আসরের গানটির শিল্পী আশা ভোঁসলে। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সোমা সায়ক, সৌরিমা ও গুরুস্বরূপ মুখোপাধ্যায় কোতলপুর বাঁকুড়া থেকে। এছাড়াও হীরামন শেখ, রেহানা শেখ, রবীন্দা, গ্রাম গোংরা থানার চাপড়া নদিয়া জেলা থেকে।

0: জাগা মেলা যাবে নাকি?
1: কি কি না দিবা?
0: যা কইবা তাই।
1: সত্যি?
0: হ্যাঁ সত্যি।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22/20 সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
1: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
0: শাড়ি কুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
1: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
2: ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। এবারের গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটি ছায়াছবি দুই ভাই ছবি থেকে নেওয়া হয়েছে। অনুরোধকারী শ্রোতা কুসুম মণ্ডল, বিকাশ মণ্ডল, বাতপুর, জৌগ্রাম, জামালপুর, পূর্ব বর্ধমান।

শুনছেন অনুরোধের আসর। এবারে একটি নজরুল গীতি, শিল্পী শ্রীকান্ত আচার্য। অনুরোধ পাঠিয়েছেন নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, মারগ্রাম, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে।

0: শুনছেন অনুরোধের আসর, ফিরে আসছি একটা বিরতির পর।
1: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার

এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। আর অনুরোধের আসরের গান নিয়ে আপনাদের সঙ্গে হাজির ছিলাম আমি মৈত্রী বন্ধু পঙ্কজ। অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এই পৃথিবীর সমস্ত দেবীদের অর্থাৎ সমস্ত মেয়েদের আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে জানাই আমাদের শ্রদ্ধা ভালোবাসা, আর দুই বাংলার সমস্ত মৈত্রীবন্ধুকে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরে। আজ কিন্তু আরও একটি বিশেষ দিন, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে বা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই দিনটির তাৎপর্য বিষয়ে আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই শুনে নেব সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার এবং কাউন্সিলর সুনন্দা দাসের কাছ থেকে এই দিনটির বিশেষত্বের সম্বন্ধে।

0: সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সুনন্দা দাস, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার ও কাউন্সেলর। আজ 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই দিনটি শুধু মানসিক রোগ নিয়ে কথা বলার দিন নয়, আমাদের মনে করিয়ে দেওয়ার দিন যে স্বাস্থ্য মানে শুধু শরীরের সুস্থতা নয়, মানসিক স্বাস্থ্যও তার অবিচ্ছেদ্য অংশ। খুব সহজ করে বললে, দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য ছাড়া পূর্ণাঙ্গ স্বাস্থ্য সম্ভব নয়। শরীর খারাপ হলে আমরা চিকিৎসকের কাছে যাই, কিন্তু মন খারাপ হলে দীর্ঘদিন উদ্বেগ বা হতাশায় ভুগলেও অনেক সময় কাউকে কিছু বলি না, কারণ এখনো কোথাও কোথাও মনে করা হয় মনের সমস্যা মানে দুর্বলতা, চরিত্রের সমস্যা কিংবা পাগলামো। এই ধারণাটাই আমাদের বদলাতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানসিক স্বাস্থ্য হল এমন একটি মানসিক সুস্থতার অবস্থা যা একজন মানুষকে জীবনের স্বাভাবিক চাপ ও প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিতে, নিজের ক্ষমতাগুলিকে উপলব্ধি করতে, ভালোভাবে কাজ করতে এবং সমাজে নিজের ভূমিকা পালন করতে সাহায্য করে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য মানে শুধু মানসিক রোগ না থাকা নয়, আমাদের ভাবনা, অনুভূতি, সম্পর্ক, কাজ এবং দৈনন্দিন জীবনযাপনের সঙ্গেও এটি গভীরভাবে জড়িত। ডায়াবেটিস বা জ্বর হওয়া যেমন লজ্জার বিষয় নয়, তেমনি বিষণ্নতা, অতিরিক্ত উদ্বেগ বা অন্য কোনো মানসিক সমস্যাও লজ্জার বিষয় নয়। অনেক মানসিক সমস্যারই কার্যকর চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে কিশোর কিশোরী ও তরুণদের মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সংবেদনশীলভাবে নজর দেওয়া জরুরি। পড়াশোনা, সম্পর্ক, পরিবার, একাকিত্ব ও সামাজিক চাপ তাদের প্রভাবিত করতে পারে। তাই একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমার কাছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো শোনা। কেউ যদি তার মনের কষ্টের কথা বলেন, তাকে বিচার না করে শুনতে হবে। এতটুকু ব্যাপারে এত চিন্তা কেন করছো? এর বদলে বলা যায়, তুমি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারো। কারণ অনেক সময় একজন মানুষের প্রথমে দরকার হয় কোনো পরামর্শ নয়, এমন একজন মানুষ যিনি তাকে মন দিয়ে শুনবেন, বুঝতে চেষ্টা করবেন এবং বিচার করবেন না। আর মানসিক কষ্ট তীব্র বা দীর্ঘস্থায়ী হলে উপযুক্ত পেশাদার সাহায্য নিতে উৎসাহিত করা জরুরি। ভারতে টেলিমানুষ পরিষেবার মাধ্যমে 24 ঘন্টা টেলিমানসিক স্বাস্থ্য সহায়তা পাওয়া যায়। জাতীয় হেল্পলাইন নম্বর 1-4-4-1-6। এবছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ভাবনাটি বিশেষ গুরুত্বপূর্ণ। লিভড এক্সপিরিয়েন্সেস হার্ড, রিয়েল ভয়েসেস রিয়েল চেঞ্জ। অর্থাৎ যারা নিজের জীবনে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, তাদের কথা শুধু শোনা নয়, তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে বাস্তব পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া। নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া একজন মানুষের কাছেও রয়েছে এক ধরনের বিশেষ জ্ঞান, লিভড এক্সপিরিয়েন্সের জ্ঞান। তাই মানসিক স্বাস্থ্য পরিষেবা তৈরির ক্ষেত্রেও তাদের কথা শোনা এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা জরুরি। পরিবারের কেউ মানসিকভাবে কষ্টে থাকলে তাকে উপহাস না করে তার কথা মন দিয়ে শোনা এবং প্রয়োজনে পেশাদারের সাহায্য নিতে উৎসাহিত করা মানসিক স্বাস্থ্য সচেতনতারই অংশ। বন্ধুর আচরণে হঠাৎ পরিবর্তন দেখলে তাকে বিচার করার আগে একবার জিজ্ঞাসা করা, তুমি কেমন আছো? তাই আসুন আমরা মনে রাখি, মানসিক স্বাস্থ্য আলাদা কোনো বিষয় নয়, এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যেরই অংশ। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা নিজের মনের যত্ন নেব, অন্যের মনের কষ্টকেও গুরুত্ব দেব এবং এমন একটি সমাজ গড়ে তুলতে চেষ্টা করব যেখানে একজন মানুষ তার মনের কথা বলতে লজ্জা বা ভয় পাবেন না। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য আমাদের কোনো বিশেষ দিনের অপেক্ষা করতে হবে না, কারণ কখনো কখনো একটি প্রশ্ন, তুমি কেমন আছো, একজন মানুষের জীবনে খুব বড় পার্থক্য তৈরি করতে পারে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শারীরিকভাবে এবং মানসিকভাবেও। নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সুনন্দা দাস।
1: চলে যাই আজকের অনুষ্ঠানের পরের পর্বে। গত পরশুই বলেছিলাম, গোটা শারদ উৎসব জুড়ে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ডালি।

0: নিয়ে উপস্থিত থাকবে বন্ধুদের জন্য। ব্যতিক্রম নয় আজও, আজকের এই মহালয়ার পুণ্যদিনে বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিক। তাঁর সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠাদি, শর্মিষ্ঠা দত্ত। পরের সময়টুকু আমরা থাকব মৌসুমি ভৌমিকের সঙ্গে শর্মিষ্ঠাদির আলাপচারিতায়।
1: চরিত্রের সমস্যা আর বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি শিল্পী, তিনি গান করেন এবং যে গান আমাদের কিশোরী বেলায় আমাদের গান হয়ে গিয়েছিল, আমাদের মুখে মুখে ফিরত, আমাদের মনের গান, আমাদের প্রাণের গান হয়ে গিয়েছিল, তিনি লেখক, তিনি সংগ্রাহক, শিল্পী মৌসুমি ভৌমিক আজকে আমাদের সঙ্গে। নমস্কার দিদি, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
2: অনেক ধন্যবাদ আমার ডাকার জন্য।
1: আচ্ছা দিদি, আমরা প্রথমে যেটা জানতে চাইব যে আপনার সঙ্গীত যাত্রার শুরুতে যে প্রথাগত ধারা বা প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে আপনি একেবারে নিজস্ব ভাষায় এবং সুরে গান বেঁধেছিলেন, সেই তাগিদটা আপনি কিভাবে পেয়েছিলেন বা কোথা থেকে পেয়েছিলেন?
2: এখন সঙ্গীত যাত্রার শুরুতে শুরুরও তো শুরু থাকে আসলে, সবকিছুরই বিগিনিংস হ্যাভ বিগিনিংস। তো শুরুর আগে যে আমি কিন্তু প্রথাগতভাবেই গান শিখছিলাম যখন, তখন তো বাড়িতে আমরা তো, আমি শিলংয়ে বড় হয়েছি, সেখানে যারা যারা ছিলেন, যাদের কাছে গান শিখেছি, শুনেছি, শিখেছি, তার বাইরে তখনও একটা প্রথার বাইরে হয়তো ছিল, কিন্তু এটাও আমি শুনেছি অনেকে করেছেন আর কি, আমি অনেক শিল্পীর সঙ্গে পরে আলাপ হয়েছে জেনেছি, যে রেকর্ড প্লেয়ার ছিল। তো রেকর্ড প্লেয়ার আমাকে আমার এক বড় শিক্ষক, মানে অনেক রেকর্ড শুনে শুনে, রেকর্ড শুনে শুনে, রেডিও শুনে শুনে গান শেখা, মানে খুব দ্রুত ভুল ঠিক নানা শব্দ লিখে রাখা, তারপর সেটা খুব তাড়াতাড়ি করে শিখে নিয়ে সেটা গেয়ে ফেলা, এটা আমার এক ধরনের, মানে প্রথার বাইরে যদি বলি তাহলে প্রথার বাইরেই গিয়ে আসলে একভাবে সেই গানগুলো আমার নিজের করে নেয়া, এই ব্যাপারটা ছিলই। আর ফলে তারপরে যখন রেকর্ড থেকে ক্যাসেট হলো তখন সেইগুলো শোনা, তারপর যখন শিলং থেকে ক্লাস টেনের পরে যখন আমি শান্তিনিকেতনে এলাম, সেখানেও একভাবে একটু প্রথার বাইরেই, মানে আমি রবীন্দ্রসঙ্গীতের আমার একটা বিষয় ছিল, কিন্তু সেটাতে আমি অত মন দিতাম না, তার থেকে বেশি হয়তো বা আসলে নানা রকম জিনিস শোনা, চারপাশ থেকে শোনা, সেগুলোর দিকে মন বেশি ছিল। তো তার মধ্যে জগজিৎ সিং, নূরজাহান এসবও যেমন ছিল, তেমনি আবার লেনার্ড কোহেন, আবার শোপেন, আবার জোন বায়েস, মানে একটা বড় রেঞ্জের জিনিস, কোনো কিছুই ভালো করে জানি না আসলে, সেজন্য অল্প অল্প নানা কিছু, এগুলো সব জুড়ে যখন, তারপরে আমি যখন কলকাতায় এলাম, আমি তখন, আমার তখন একটা স্কলারশিপ ছিল, ন্যাশনাল স্কলারশিপ, তো সেই সময় আমি তখন ভর্তি হয়েছিলাম, আমি তখন গান শিখতে শুরু করেছিলাম এটি কাননজির কাছে। তো উনি বলেছিলেন যে সম্ভাবনা হয়তো দেখেছিলেন, তাই বলেছিলেন হ্যাঁ একে গড়ে নেওয়া যাবে, কিন্তু আমি তো সেই সুযোগটা নিলামই না, কারণ আমি কদিনের মধ্যেই ছেড়ে ছুড়ে দিলাম আর কি সবকিছু। তারপরে কলেজ, ইউনিভার্সিটি, সেখানকার একটু রাজনৈতিক পরিস্থিতি, তো একটা সময় আমি গান ছেড়েও দিয়েছিলাম যে এসব করে কি হবে, গান অনেক এলিটিস্ট এসব, আর ক্লাসিক্যাল তো খুবই এলিটিস্ট, তো এসব আমি করি না। করতে করতে তো পথ, যখন যে পথটা সামনে রয়েছে সেটা দিয়ে যখন চলি না আমরা, তখন আমাদের অন্য পথ খুঁজে নিতে হয়, তখন আর পথ তো, কারণ আমার চলতে তো হবেই
1: নিশ্চয়ই,
2: তো সেই চলার পথেই আসলে নিজেকেও যেমন করে নির্মাণ করলাম, তো নিজের সঙ্গে সঙ্গে আমার গানও নির্মিত হতে শুরু করলো আর কি, ওরকমই।
1: আচ্ছা, নারী শিল্পী হিসেবে সেই সময় পথ চলার অভিজ্ঞতাটা কেমন ছিল?
2: মানে নারী শিল্পী হিসেবে অত ভাবি না, নারী হিসেবে যে ওরকম ভেবেছি, আমাদের বাড়িতেও ভাবে, আমরা দুই বোন, কিন্তু আমাদের এতই এত সুযোগ সুবিধে, এত যার আমার বাবা মার সামর্থ্যের মধ্যে, এত ওরা কখনো শুন ভাবিনি, আমাদের ওরম বলাই হয়নি যে তুমি মেয়ে বলে, মানে এই এই ব্যাপারটা ছিলই না।

0: ঘরের ভিতরে? হ্যাঁ,
1: না
0: কিন্তু
1: কিন্তু,
0: বাইরে
1: হ্যাঁ
0: থাকে,
1: বাইরে তো ছিল, হ্যাঁ।
0: অবশ্যই
1: হুম
0: থাকে।
1: হুম
0: তো তার মধ্যে আমি যদি ভাবি যে নারী শিল্পী আছে,
1: হুম
0: ঠিক
1: হুম হুম
0: আছে, তো আমাদের যেমন বাংলায়, বাংলায় বা ভারতীয় এক ধরনের, এক ধরনের সুরের এক ধরনের চিন্তা আছে, কণ্ঠস্বরের এক ধরনের কল্পনা আছে এবং প্রত্যাশা আছে।
1: হুম হুম
0: মানে মেয়েদের এরকম কণ্ঠস্বর হয়,
1: হয়, হ্যাঁ
0: সেই
1: হ্যাঁ
0: প্রত্যাশা মতন আমার কণ্ঠস্বর কিন্তু নয়।
1: হুম
0: হ্যাঁ, তো আমার মনে আছে আমি যখন প্রথম রেকর্ড করতে গেছিলাম,
1: হুম হুম
0: যখন আমার প্রথম অ্যালবাম 1994-এ যখন আমি রেকর্ড করছি, ভিবাল সারাজি উনি আমাদের মেন্টর হিসেবে ছিলেন।
1: আচ্ছা
0: আমরা আমার আমার সঙ্গে ধ্রুব বসু রায় আমার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, তো আমরা কেউই কেউ আমাদেরকে চেনে না,
1: হুম
0: সেজন্য
1: হুম
0: ওরা আমাদেরকে খুব একটা সুযোগ দিতে, মানে আমাদের নিয়েছে কিন্তু নিতে চায় না টাইপের, এরকম একটা
1: আচ্ছা
0: ওদের মনোভাব
1: হুম
0: ছিল।
1: হুম
0: তখন বালসারাজিকে ওখানে জিজ্ঞেস করেছিল,
1: হুম
0: বালসারাজি খুব স্নেহ করতেন, মানে খুব পছন্দ করেছিলেন, তো বলেছিলেন, ওকে জিজ্ঞেস করেছিল যে কেমন গান গায় এ, তো
1: আচ্ছা
0: বলছে যদি তোমরা মনে করো যে ওই এক ধরনের কণ্ঠস্বর, যদি মনে করো যে এক ধরনের যেটা আমাদের টেমপ্লেট একটা থাকে,
1: হুম হুম
0: সেই টেমপ্লেট অনুযায়ী কণ্ঠস্বর নয়, সেটা বলেছিলেন, তোমরা অন্য কিছু নেবার জন্য প্রস্তুত থাকো।
1: হুম
0: তো আমার মনে হয় যে এটা অনেকটা ভেঙে গেছে গত
1: ঠিক
0: 30-40 বছরে, আসলে 30 বছরে এই কণ্ঠস্বরের প্রত্যাশা অনেক রকমে অনেকভাবে ভেঙে গেছে, কিন্তু আমরা যখন গাইছি তখনও পর্যন্ত, ফলে আমারও ছোটবেলায় এক ধরনের একটু হীনমন্যতা ছিল কম বেশি,
1: হুম
0: যে আমি অত উঁচুতে, মানে অত রিনরিনে গলায় উঁচু স্কেলে গান গাইতে পারি না,
1: আচ্ছা
0: দ্যাট আ কাইন্ড অফ ভয়েস দ্যাটস এক্সপেক্টেড ফ্রম আ ওমান,
1: হুম
0: ইউ নো,
1: হুম
0: সো
1: হুম
0: আমার ওটা ছিল না। কিন্তু আমি পরে নিজের, মানে আমার নিজের যা আছে সেটাতে আসলে সেটা নিয়ে ভালো লাগা,
1: হুম
0: সেটা আমার তৈরি হয়েছে, সময় লেগেছে, কিন্তু মানে একটা আত্মবিশ্বাস যাকে বলে।
1: ঠিক
0: তারপরে আমি অসুবিধা, মানে মেয়ে হিসেবে আমি যদি ভাবি, যখন আমরা গান তৈরি করছি,
1: হুম
0: আমি যখন গান তৈরি
1: হুম
0: করছি, এখনো যদি হিসেব করা, মানে ইতিহাসের যে চর্চা হয়েছে 90-এর দশকের গান সম্পর্কে,
1: হুম
0: সেখানে আমি অল্প বিস্তর ব্রাত্য এটা দেখতে
1: আচ্ছা
0: পাওয়া যাবে, মানে আমি একটু মার্জিন, তো আমি মার্জিন আমার হতে ভালোই লাগে, আমি মার্জিনেই থাকতে পছন্দ করি, ঠিক আছে, আমি অত সেন্টারে
1: হুম
0: থাকতে চাই না। আমার মনে আছে একবার একটা লেখা বেরোলো যে বাংলায় রাজনৈতিক গান হিসেবে,
1: আচ্ছা
0: তো রাজনৈতিক গান হিসেবে যার যার গানের কথা বলা হলো,
1: হুম
0: তার মধ্যে কিন্তু আমি পড়ি না, হ্যাঁ,
1: আচ্ছা
0: আমার, আমি কিন্তু নেই সেখানে,
1: হুম
0: কিন্তু কেন, মানে তাহলে কোনটা রাজনৈতিক? তা আমি মনে করি আমি যে কাজ করি সবটাই রাজনৈতিক, কিন্তু রাজনীতিটাই কি, সেটা কার চোখ দিয়ে দেখা, সেটাও জেন্ডার্ড কি না,
1: সেটাই
0: আসলে সেগুলো বিষয়। কিন্তু আবার আরো জিনিস থাকে, যেমন যখন রেকর্ড করতে গেছি তখন এক ধরনের আমাকে বলা হয়েছে, তুমি হাসো না কেন?
1: আচ্ছা
0: হ্যাঁ, আমার, আমাকে কেন কেন, মানে আমার মুকুলের মতন তখন বলতে ইচ্ছে করেছে, কিন্তু আমার তো হাসি পাচ্ছে
1: পাচ্ছি
0: না,
1: না একদম
0: তো আমি হাসবই বা কেন?
1: হুম হুম হুম
0: মানে এই ব্যাপারগুলো ছিল, এগুলো মাইনর জিনিস আমার মনে হয় যে এগুলো আমাকে কখনো আটকে দেয়নি।
1: তো এই যে আপনি রাজনৈতিক গান যেটা বললেন, যে নিজস্ব রাজনৈতিক বা ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরার ক্ষেত্রে মূলধারার যে পুরুষ প্রধান সঙ্গীত, সেই জগতে আপনি কি কোনো সত্যি সত্যি কোনো অদৃশ্য বাধার মুখে পড়েছিলেন? মানে আপনাকে ওই তালিকায় রাখা হয়নি, মানে আপনার গান রাজনৈতিক গান নয়, কিন্তু কোনো বাধার সম্মুখীন কি হয়েছিলেন?
0: মানে আমি জানি না, এখন কথা এরকম যে আমি যদি একটা প্রথাগত পথে চলতে চাইতাম
1: হুম হুম
0: হয়তো বাধার মুখোমুখি হতে হতো,
1: আচ্ছা
0: কিন্তু আমি তো চলতে চাইনি।
1: হুম
0: বলছি যে প্রত্যাশা তখন, আমি যে সমাজে, মানে আমি যেখানে সমাজ করতে
1: হুম
0: চাইবো
1: হুম
0: তার এক ধরনের প্রত্যাশা থাকে,
1: ঠিক
0: আমি যদি সেখানে, আমার সমাজ যদি আমি সেখানে নাই করতে চাই, তো আমি তো ক্যারি করি না,
1: সেই
0: তো আমাকে,
1: প্রত্যাশাকে
0: আমার কি বা এসে যায়?
1: হুম হুম
0: তো
1: হুম
0: আমি তো একজন রেগুলার পারফর্মিং আর্টিস্ট হয়ে জায়গায় জায়গায় ঘুরে বিরাট নাম করতে আমি তো চাইনি,
1: হুম
0: তো আমার সেজন্য হয়তো আমি সেই জায়গা থেকে আমি হয়তো এড়িয়ে গেছি এসব সমস্যা, কিন্তু আমি জানি এসব সমস্যা হয়, অনেক সমস্যা হয় মানুষের। আর আমি একটু বেয়ারা টাইপের

0: মানুষ, মানে আমি আমি যখন রেকর্ড করতে গেছি আমার কিছু কিছু জিনিস ভালো লাগেনি, আমি তো আসলে প্রতিবাদ করে আমি বলেছি আমি রেকর্ড করব না, আমি চলে যাব। তো আমি তো আমি কে তখন, আমার তখন 27 বছর বয়স, বলেছি তো আমার তো ক্যারিয়ারের শুরু, আমার তো জীবন সামনে পুরো খোলা, আমি তো কি করছি, ইট বি সামথিং যেটা আমার হিসেব করে পা ফেলার কথা, তা আমি তো বলেছি না আমি করব না। তো বাধা, বাধার মুখোমুখি আমরা হলেও বাধাকে অতিক্রম করতে হয়, মানে সেটা ভেতর থেকে থাকতে হবে, সেই প্রত্যয়টা থাকতে হবে।
1: আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে তো লোকায়ত গান আর শব্দের সংগ্রাহক হিসেবে কাজ করেছেন, মানে যেটা ট্রাভেলিং আর্কাইভ আপনি যেটা করছেন, তো বাংলার প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামীণ আর লোকশিল্পী নারীদের জীবন আর সঙ্গীত চর্চা আপনার নিজের সৃষ্টিশীলতাকে কিভাবে প্রভাবিত করেছে?
0: এখন এটা একটা যাত্রা, তো এটা একটা দীর্ঘ, মানে কতদিন হয়ে গেল, এখন আমরা 23 বছরের কথা বলছি, এত সব আশ্চর্য মানুষকে দেখেছি, এত সব, শুধু নারী না, নারী পুরুষ সব রকম, তো তাদের, তারা তো প্রভাবিত করেইছে আমার জীবন, তো এখন তাদেরকে বাদ দিয়ে আমি ভাবতেই পারি না। তো তাদের থেকে এসে আমার, মানে চন্দ্রবতী মাসিমা, সুষমা মাসিমা সিলেটে দেখেছি, তাদের তখন 75, 77 যখন দেখা হলো, তারা তো মানে আসলে জীবন্ত আকর, তারা তো মহাফিজ খানা, সেই মানুষেরা তাদের ভেতরে যান, অথচ মাথায় ঘোমটা দেয়া, মানে ঘরকন্যা করা বিধবা দুই মহিলা একটা সমাজের ভিতরে, সেই সমাজেও তারাও আবার মাইনরিটিও, এসব অনেক বিষয় থাকে না, মানে সমাজে আমি কোন স্থানটা আসলে অধিকার করি, কিন্তু এত দাপট, এমন জীবন যাপনের তাদের, মানে তাদের প্রতিটা কথা, তাদের শব্দ, তাদের সর্বক্ষেপণ, কোনটাকে ছেড়ে কোনটা, অথচ তারা হয়তো এক ধরনের নিবেদনের গান করছেন, তারা হয়তো গানের ভিতরে তারা হয়তো অপেক্ষার গান করছেন, বিচ্ছেদের গান করছেন, হয়তো শ্যাম বিচ্ছেদের গান করছেন, হয়তো নিজে রাধা হয়ে গান গাইছেন, অথবা বিয়ের গান করছেন, অথবা মা হয়ে সন্তানের গান করছেন। কিন্তু এই সবের মধ্যে আমরা যদি জেন্ডার ভাঙার জন্য আমরা যে সব কথা বলি, যে এইসব ডোমেস্টিসিটি আমাদের আটকে দেয়, এক দিক থেকে আমি বলতে পারি তারা তো আসলে এক ধরনের সাম্পর্কিক যে জায়গাগুলো আমাদের, যে আমাদের যে চাওয়া পাওয়া, কিসে আমাদের পরিপূর্ণতা আসে, মা হিসেবে বা প্রেয়সী হিসেবে, অথবা হ্যাঁ মানে অথবা অথবা ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন, এই নিবেদনের ভিতরে যে জোর থাকতে পারে সেসব তো আমি প্রত্যক্ষ করেছি, এবং আমি প্রত্যক্ষ করে আমি বুঝেছি যে আসলে এই এই যে ছকগুলো আমাদের, আসলে আমাদের রাস্তা ভাঙারও ছক আছে, যেমন রাস্তা একটা ছক, তেমনি ভাঙারও যেন আমাদের কাছে বলে দেওয়া হয় যে এই এই ভাবে ভাঙা যায়, কিন্তু সেটা নয়, আসলে আমরা অনেক ভাবে ভাঙতে পারি, পথ অনেক, পথ নির্মাণের পদ্ধতিও অনেক হতে পারে, সেটা অসীম সম্ভাবনা, এবং আমি এই অনেক, আমি একজনের কথা বলছি না, অসংখ্য মানুষ লায়লার মতন একজনকে দেখেছি, সে যে বর্ডার পেরোয় অনায়াসে, এবং অ্যাকচুয়ালি সাবভার্সন করে পেরিয়েছে, তার কাগজপত্র নেই, আজকের সময় সময় হলে তো তাকে ধরে নিয়ে কোথায় কোন জেলে কোন নো ম্যানস ল্যান্ডে রেখে দিত বলতে পারি না, কিন্তু আমি দেখেছি, মানে তার তার কাছে আমি যা শুনেছি, তাকে যে তার মধ্যে যে স্ট্র্যাটেজি দেখেছি জীবন যাপনের, সার্ভাইভালের, দ্য গ্রেট বিউটি অফ ইট, ইউ নো, অপূর্ব, তার ভেতর থেকে, মানে আমি তো তাদেরকে প্রতিনিয়ত স্মরণ করি, তেমনি পুরুষরা যারা যখন গান গাইছেন, মানে বিচ্ছেদের গান গাইছেন বা যখন নিবেদনের গান গাইছেন, পুরুষ কি নারী কি, ভেঙে যাচ্ছে ছক, আবারও ছক ভেঙে যাচ্ছে, ছক ভাঙা আসলে একই মানুষ, আমরাই, আমরা একটা জিনিস না, আমরা অনেক কিছু, আমরাই ছকে বাধা পড়ি, আমরাই ভাঙি, আমরা দুটোই আসলে, আমাদের মধ্যে, আর আমাদের মধ্যে অনেক কন্ট্রাডিকশনও থাকে।
1: তো এই যে দেশভাগ, এই শিকড় ছেড়ার অনুভূতি, স্মৃতির রাজনীতি, সীমানার দ্বন্দ্ব, এই যে আপনার গানে বারবার উঠে এসেছে এই যে বিভিন্ন বিষয়গুলো, এইগুলোর, এই যে স্থানচ্যুতি বা ভিটেমাটি হারানোর যে অভিজ্ঞতা, সেটাতে নারীর মনস্তত্ত্ব বা সহনশীলতা, সেটাকে আপনি কিভাবে দেখবেন?
0: মানে আমি দেশ যদি ভাবি, দেশ কোনটা আমি যদি ভাবি, দেশ কাকে বলি যদি ভাবি, দেশ আসলে আমি শুরু করেছিলাম আমার কাজ বিচ্ছেদ, বাংলা লোকগানে বিরহ, বিচ্ছেদের অনুভব এবং প্রকাশ, এটা নিয়ে, দ্য এক্সপ্রেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লাভ লস অ্যান্ড লংইং, এটা দিয়ে আমার সংগ্রহ যদি শুরু হয়ে থাকে, এমনিতেই আমার মনে হয় আমার ভেতরে একটা বিচ্ছেদ ভাব আছে আর কি, আমার নিজের গানের মধ্যেও আছে সেটা। এখন এই বিচ্ছেদকে আমরা কতভাবে বুঝব, বিচ্ছেদ তো আমার প্রেমের যে বিচ্ছেদ, কিন্তু প্রেম কার সঙ্গে, তো প্রেম কার সঙ্গে বলতে, যদি আমার আমার মাটির সঙ্গে, আমার যদি দেশ বা দেশের একটা কল্পনা, কল্পিত একটা দেশ, দেশ কি, বিশেষ করে আমাদের বঙ্গদেশে দেশ কোনটা, কাকে আমি দেশ বলি, যে দেশটা আসলে শতভাগে বিভক্ত একটা দেশ, যে দেশের গা থেকে আসলে সবসময় রক্ত ঝরে পড়ছে, সেই দেশকে আমি যদি দেশ বলি, তাহলে সেই দেশের ভেতরে কি নারী কি পুরুষ, আসলে আমি কিভাবে ভাববো সেটাকে। আর আমি ভাবি যদি দেশ ভাবতে, আমি যদি দেখতে পাই ফেলানি খাতুন ওখানে ঝুলছে কাঁটাতারে রংপুরে, যদি ভাবি, আবার আমি যদি ভাবি যে রংপুরে আমি যে বিয়ের গান হলদি বাটে পঞ্চরে আয় জয় জোগাড় করি, সেই গান যদি আমার, তখন আমার কানে সেই গান বাজতে থাকে, মানে এরকম যে হলদি বাটে পঞ্চরে আয়ো।

0: রে, এটা যদি ভাবি, এই গানটা যদি আমি ভাবি, আমি দেশের কল্পনা করতে গিয়ে, তো আমি যদি একই সঙ্গে আমি কি কি দেখতে পাচ্ছি, এখানে একটা কাঁটাতার, সেখানে একটি মেয়ে যে অবৈধভাবে এসেছিল, যে আবার ফিরে যাচ্ছে, বৈধ অবৈধ অনেক প্রশ্ন, কাগজ ছাড়া সে পেরোতে যাচ্ছে, তার জামা আটকে যাচ্ছে, সে পেরোতে পারছে না, তাকে কেউ গুলি করছে, সে ওই একটা নো ম্যানস ল্যান্ডে ঝুলছে, তার সমস্ত শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, সেই মেয়েটি সে কেন যাচ্ছিল ফিরে তার দেশে, কারণ তার বিয়ে হবে বলে। এবার বিয়ে তো আমি যদি ভাবি, তখন আমি যদি ভাবি এই গানটাই যদি আমি ভাবি, মেয়েদের গলার গান, মেয়েরা একসঙ্গে হয়ে গায়ে যে গান, সে গানে হলদি বাটে পাঁচজন এও গান, পঞ্চরে আয়ো জয় জয়কার করে, মেহেন্দি বাটে, এই গানের ভিতরেই কিন্তু হিন্দু মুসলমান সব ধরনের সংস্কৃতি আমাদের ধরা আছে। এখন এটা যদি আমি ভাবি আমি দেশ ভাবতে গিয়ে, তাহলে আসলে দেশ কি? দেশ তো আসলে এই যে ঘর ছেড়ে যে যেটা আমরা ঋত্বিক ঘটকের সিনেমাতে বারবার দেখি, যে আসলে একটি মেয়ের ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া, তাকে যে ঘর ছাড়তে হয়, সে যে পরদেশী হয়ে যায়, সে তার নিজের ঘরে, তার নিজের জমিতে, তার নিজের বাপের বাড়িতে সে পরদেশী হয়ে যায়, তাহলে সে কে? কোনটা তার বাড়ি, কোনটা তার দেশ, কোনটা তার প্রবাস পরবাস, এ পরবাসের রবে কে, তাই না? ফলে এটা মানে আমার মনে হয় যে আসলে যে মেয়েদের জায়গা, অনুভবের জায়গা থেকে আমি বেশি তীব্র হয়ে যাই জায়গা থেকে, যে যেহেতু মেয়েরা আসলে ঘর, নানা ঘরের মধ্যে ভাগ হয়ে থাকে, আমার ভাগ হওয়া দেশ আসলে সেই জায়গা থেকে আমি একজন একটি নারী হিসেবে কল্পনা করতে পারি, আমার আসলে মাটা বলছি না, দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা ঠিক আছে, কিন্তু আসলে আমি বলছি একটি মেয়ে, যে আসলে সে হচ্ছে কে যাস রে ভাটি গাঙ্গাইয়া। হ্যাঁ,
1: আচ্ছা, সাধারণত মূলধারার মাধ্যমে নারীর গানকে তো প্রায়শই নির্দিষ্ট ভাবাবেগ বা সম্পর্কে গণ্ডিতে বেঁধে ফেলা হয়, তো এই ধারণাকে ভেঙে সমাজ, রাষ্ট্র, নাগরিক, এই যে জীবনের জটিলতা, এই বিষয়গুলিকে গানে নিয়ে আসার অভিজ্ঞতা আপনার কাছে কেমন? মানে আপনার গানে তো আমরা এগুলোকে পাই, প্রায়শই পাই,
0: এটা তো জীবনের অভিজ্ঞতা, এটা আমার জন্য আলাদা করে, আমি তো এমন কিছু লিখি না যেটা আমার অভিজ্ঞতা নয়, এটা তো আমার যাপনের অভিজ্ঞতা।
1: আর একজন আপোষহীন আর স্বতন্ত্র শিল্পী হিসেবে আপনি নিজের শর্তে কাজ করতে গিয়ে কি কোনো সামাজিক বা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোনোদিন?
0: আপোষহীন যেই হবে তাকেই এখন চ্যালেঞ্জের মুখোমুখি তো হতেই হবে। আর এই যে মানে রাষ্ট্রীয় যে কাঠামো, তারপর সামাজিক কাঠামো, তারপর পারিবারিক কাঠামো, এসবের ভিতর থেকে যদি কেউ সেগুলোকে কিছুটা যদি

0: মানে পরোয়া না করে চলতে চায় যদি, তাহলে তো তাকে বাধার মুখোমুখি হতেই হয়। মানে চ্যালেঞ্জ তো সবার, এখন তো জীবনই চ্যালেঞ্জ এত হয়ে গেছে, হয় মানে আমার কাছে উল্টোটাই মনে হয়, মানে আপোষ করাটাই আমার জন্য মনে হয় এটা একটা চ্যালেঞ্জ না, কিন্তু করার জন্য। হ্যাঁ, এখন আমার আর অর্থনৈতিক কথা যদি হয়, এসব করে তো আর পয়সা হয় না, তো এইভাবে জীবন যাপন করলে পয়সা কড়ি হয় না।
1: তো আপনি তো শুধু সঙ্গীত শিল্পী নন, একজন গবেষক এবং লেখকও বটে। তো এই যে বহুমুখী কাজ, এর মধ্য দিয়ে নারীর নিজস্ব কণ্ঠস্বর যদি বলি এবং তাদের দৈনন্দিন লড়াই, এই যে এইগুলোকে নথিবদ্ধ করার তাগিদ আপনি কতটা অনুভব করেন?
0: হ্যাঁ, আমার মনে হয় যে আমি তো একটা জেন্ডার স্টাডিজ পাবলিশিং এর চাকরি করতাম, তো আমি কত মেয়েদের দেখেছি, কত এক্সেপশনাল মহিলাদের দেখেছি, আন্দোলন থেকে, 60-এর দশক থেকে, 70-এর দশক থেকে উঠে আসা মেয়েরা আমরা, তো ফলে মেয়েদের একটা নিজস্ব রাজনৈতিক পরিসর, সেটার প্রয়োজন তো নিশ্চয় অবশ্যই অনুভব করেছি। আমি নিজে যখন জানানা মাহফিলের কাজ করেছি, সেই জানানা মাহফিল মানে বাঙালি মুসলমান লেখিকাদের যে সংকলন শাহিন আখতারের সঙ্গে, সেই সময় যে আমার মানে কত রকমের বয়ান বাচন সেটা শুনেছি, আর যেটা শোনা হয়নি, যে কণ্ঠ আমরা শুনিনি তার শোনা এবং শোনানোর যে প্রয়োজন, সেটা তো অসম্ভব রকমের জরুরি, গুরুত্বপূর্ণ একটা। সেখানে মীরা মুখোপাধ্যায় যে যে ভাস্কর, মীরা মুখোপাধ্যায় বলতেন একটা কথা, যখন ওনাকে বলা হতো যে নারী শিল্পী বলা হলে উনি বলতেন আমি একজন শিল্পী। হ্যাঁ, তো আমার আমি আসলে সেটা এখো করতে চাই, আমিও একজন মানুষ, মানে লিখি, গান করি বা যাই করি, আমি একজন মানুষ হিসেবে আমি মানে নারী ঠিক আছে, কিন্তু শুধু তাই না,
1: মানে সমাজ এটাকে তো আলাদা করে দেয়, দাগিয়ে দেয়।
0: হ্যাঁ, মানে সেটা করে তো বটেই, আর সেখানে হ্যাঁ আমি না, আমি মনে করি অনেক গানই আমার মনে হয় যে আমি লিখেছি সেটা আসলে নারী বলেই লিখেছি, কিন্তু আমি এটাও বলবো রাধারমণের একটা গান যদি আমি ভাবি, এরকম আমি যদি ভাবি এই বা বা যদি শাহ আব্দুল করিমের গানের কথা ভাবি বা দীন শরতের গানের কথা ভাবি, মানে আমি বলছি, যেমন আমি একটা গানের উদাহরণ দিয়ে যদি বলি, বলছেন যে

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আরোগ্য নিকেতন।

0: বলা যেতে পারে অঙ্গীকারটি হল নিশ্চিহ্ন হোক ডিবি। হ্যাঁ, ইতিহাস সাক্ষী রয়েছে, সে শরৎচন্দ্র রচিত দেবদাস উপন্যাসের দেবদাস বা চরিত্রহীনের সুরবালাই হোক বা ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র মেঘে ঢাকা তারার প্রধান চরিত্র নিতাই হোক, এই টিউবারকিউলোসিস বা রাজ যক্ষারোগ বারবার আমাদের মনে করিয়েছে আহত বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা, যা নাগপাশ থেকে মুক্ত হওয়ার তাগিদে মানুষ অতীতে নিঃস্ব ও সর্বশান্ত হয়েও এর করাল প্রাণঘাতী আঘাত থেকে বাঁচতে পারেনি। যদিও অতীতের তুলনায় বর্তমানে টিউবারকিউলোসিসে মৃত্যুর হার আগের থেকে কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্ট অনুযায়ী ভারতে 2015 থেকে 2024 সালের মধ্যে টিবি আক্রান্তের সংখ্যা 21% হ্রাস পেয়েছে। তবুও আমরা এই মারণ ব্যাধির প্রকোপ থেকে পুরোপুরি রেহাই পাইনি, তাই 100% অর্থাৎ পুরোপুরি নির্মূল করার জন্য আমাদের এই ব্যাধি সম্পর্কে সচেতন হওয়া অত্যাবশ্যক। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক এবং কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইন্দিরা দে। ডাক্তারবাবু নমস্কার।
1: নমস্কার।
0: ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইবো টিউবারকিউলোসিস বা টিবি আসলে কি?
1: টিউবারকিউলোসিস বা যক্ষা বা টিবি এটি একটি সংক্রামক রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই এই টিউবারকুলোসিস হয়ে থাকে।
0: টিবি কিভাবে একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায়?
1: টিবি মূলত বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র ড্রপলেটের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। সুতরাং টিবি একটি বায়ুবাহিত সংক্রমণ। ফুসফুসে সক্রিয় যক্ষায় আক্রান্ত কোনো ব্যক্তি, মানে যাদেরকে আমরা অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে বলে বলি, যখন তারা হাঁচে কাশে বা কথা বলেন, তখন তার মুখ থেকে বের হওয়া ক্ষুদ্র ড্রপলেটে এই টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে, যা কিনা বাতাসে ছড়িয়ে পড়ে। যখন কোনো সুস্থ ব্যক্তি এই সংক্রমিত বাতাসে নিঃশ্বাস নেয়, সেই ড্রপলেট তার মধ্যে প্রবেশ করে এবং সেখানে সংক্রমণ ঘটাতে পারে। তাই জন্য প্রধানত ফুসফুসই আমাদের সবচেয়ে আগে আক্রান্ত হয়। তবে এটাও জেনে রাখা দরকার যে হ্যান্ডশেক করলে বা কোনো জিনিসপত্র ছোঁয়াচের মাধ্যমে কিন্তু টিউবারকুলোসিস ছড়ায় না।
0: এই টিবির প্রধান লক্ষণগুলি কি কি?
1: টিবির প্রধান লক্ষণগুলির মধ্যে প্রথমেই বলতে হয় দীর্ঘস্থায়ী কাশির কথা। 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে অবিরাম কাশি থাকলে আমরা টিউবারকুলোসিস সাসপেক্ট করি। যদি তার আগে পেশেন্ট অন্য কোনো ওষুধ খেয়ে থাকে কিন্তু তাতে কাশি কমছে না, এরকম যদি হয়ে থাকে তাহলেও টিউবারকুলোসিস সাসপেক্ট করা হয়। এই কাশির সঙ্গে কফ উঠতে পারে বা শ্লেষ্মা থাকতে পারে বা অনেক সময় রক্তের ছিটে বা রক্ত দেখা দিতে পারে। এই কাশির সময় বা শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে পেশেন্টের, বিশেষত বিকেলে বা সন্ধ্যার দিকে, রাতে অতিরিক্ত ঘাম হতে পারে, আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই শরীরের ওজন দ্রুত কমে যেতে পারে, খাবারের রুচি থাকে না, শরীর দুর্বল এবং কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ে। এই রকম লক্ষণগুলো থাকলে পেশেন্টের কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় এবং যথানুযথ টেস্ট করা দরকার। এছাড়া ফুসফুস ছাড়াও কিন্তু শরীরের অন্যান্য অংশেও টিবি হয় এবং সেখানে অন্যান্য লক্ষণ দেখা যেতে পারে। যেমন যদি আমাদের লিম্ফ নোড এফেক্টেড হয় তখন লিম্ফ নোডগুলো ফুলে যেতে পারে, কখনো স্পাইনাল টিউবারকুলোসিস হলে পিঠে ব্যথা হতে পারে, কিডনি টিউবারকুলোসিস হলে তার অন্য উপসর্গ দেখা দিতে পারে। সুতরাং যেখানে যেরকম টিউবারকুলোসিস হবে তার সেই রকম ম্যানিফেস্টেশন হতে পারে।
0: ডাক্তারবাবু, টিবি কি শুধুমাত্র ফুসফুসেই হয়?
1: হ্যাঁ, টিবির জীবাণু প্রধানত শ্বাসনালী দিয়ে ঢুকে ফুসফুসের সংক্রমণ ঘটায়। তবে এইখান থেকে রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অংশেও কিন্তু তারা পৌঁছে যেতে পারে এবং সেই অর্গানসগুলো অ্যাফেক্টেড হতে পারে। তার মধ্যে রয়েছে যে আমাদের মস্তিষ্ক বা ব্রেন, শিরদাঁড়া রয়েছে, কিডনি রয়েছে, ইউটেরাস রয়েছে, এবং যে অর্গান সংক্রমিত হবে তার উপর ডিপেন্ড করবে যে উপসর্গ বা লক্ষণ কীরকম হচ্ছে, কীরকম উপসর্গ দেখা দিচ্ছে।
0: কাদের টিবিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সর্বাধিক?
1: টিবির জীবাণু শরীরে প্রবেশ করলেও সকলের কিন্তু টিউবারকুলোসিস হয় না। প্রায় 10% ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সেই ইনফেকশন সক্রিয় রোগে পরিণত হচ্ছে। যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, মানে যারা এমনিই দুর্বল হয়ে পড়ে, ইমিউনিটি কম যাদের, তাদের এই সংক্রমণ ডিজিজের চেঞ্জ হতে পারে। বা কোনো ওষুধের জন্য যদি তাদের ইমিউনিটি কমে গেছে এরকম হতে পারে, বা অন্য অসুখের ফলে যে ইমিউনিটি কমে যাচ্ছে, যেমন আমরা দেখতে পাই HIV ইনফেকশনের ক্ষেত্রে।

0: যেখানে এইচআইভি পেশেন্টদের ইমিউনিটি এমনিই কমে যাচ্ছে সেই রোগের ফলে, সেখানে কিন্তু টিউবারকুলোসিসের ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি এবং টিউবারকুলোসিস হয় তাদের বেশি। এছাড়া হচ্ছে যারা অপুষ্টিতে ভুগছে তাদের টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি, অন্য কোনো অসুখ রয়েছে যাদের তাদের টিউবারকুলোসিস হওয়ার চান্স বেশি, আর হচ্ছে যারা অ্যালকোহল সেবন করছে বা ধূমপান করছে রেগুলার স্মোকার তাদের ক্ষেত্রে টিউবারকুলোসিস হওয়ার চান্স বেশি হতে পারে।
1: ডাক্তারবাবু, টিবি রোগ কিভাবে নির্ণয় করা হয়?
0: প্রধানত রোগীর শরীরে লক্ষণ বিশ্লেষণ করা হয় এবং সেই অনুযায়ী ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়। ফুসফুসে টিবি শনাক্তকরণের জন্য আমরা স্পুটাম টেস্ট করে থাকি। সেই স্পুটাম টেস্ট আমাদের হতে পারে জিন এক্সপার্ট বা সিবিন্যাট টেস্ট, যেটি একটি আধুনিক এবং দ্রুত কার্যকর টেস্ট। এক্ষেত্রে আমরা কয়েক ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাই এবং জীবাণুটি টিউবারকুলোসিস করছে কিনা বা সেখানে রিফামপিসিন নামক একটি প্রধান ওষুধের প্রতিরোধী কিনা, মানে রিফামপিসিন রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কিনা তাও সহজেই জানা যায়। এছাড়া রয়েছে স্পুটাম কালচার। এই ক্ষেত্রে মানে স্পুটাম নেওয়ার একটা পার্টিকুলার টাইম থাকে, সেই ওয়াইজ স্পুটামটা নিতে হবে। তাছাড়া চেস্ট এক্সরে করা হয়। অন্যান্য কোনো অর্গান যদি অ্যাফেক্টেড হয় সেই ক্ষেত্রে অন্যান্য সেই রকম টেস্ট করতে হবে, যেমন যদি আমাদের লিম্ফ নোড অ্যাফেক্টেড হয়ে থাকে, সেখানে লিম্ফ নোড ফুলে গিয়ে থাকে, সেখানে আমাদের বায়োপসি বা এফএনএসি প্রয়োজন হতে পারে। যদি পার্টিকুলার কোনো অর্গানে অ্যাফেক্টেড হয় সেখানকার অনুযায়ী সেখানকার টেস্ট করানোর দরকার হতে পারে, যেমন যদি স্পাইন অ্যাফেক্টেড হয় সেখানে আমাদের স্পাইনাল এক্সরের প্রয়োজন হতে পারে। তো সেটা ডিপেন্ড করবে কোন অর্গান অ্যাফেক্টেড হচ্ছে তার উপর।
1: টিবি কি সম্পূর্ণ নিরাময়যোগ্য?
0: হ্যাঁ, চিকিৎসকের পরামর্শ মতন যদি চিকিৎসা শেষ করা হয় তাহলে কিন্তু টিবি সম্পূর্ণরূপে সেরে যায়। কিন্তু সবসময় শেষ করাটা জরুরি, শেষ না করলে কিন্তু নানা রকম প্রতিকূলতা দেখা দিতে পারে।
1: ডাক্তারবাবু, চিকিৎসা চলাকালীন ওষুধ বন্ধ করে দিলে কি কি সমস্যা হতে পারে?
0: হ্যাঁ, টিবির চিকিৎসা কয়েক মাস ধরে চলতে থাকে এবং অনেকগুলো ওষুধ খেতে হয় এই সময়। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট ওষুধ বন্ধ করে দিয়েছে বা ওষুধ বাদ পড়ে যাচ্ছে। ওষুধ আরম্ভের পরপরই অনেক সময় উপসর্গ কমে যায়, মানে কাশি যেমন কমে গেল সেই ক্ষেত্রে ও পেশেন্ট মনে করলো যে তার টিবি বোধহয় সেরে গেছে, সে তখন ওষুধ বন্ধ করে দেয়। কিন্তু এটি পেশেন্ট এবং সোসাইটি দুজনের জন্যই কিন্তু ক্ষতিকর। এই চিকিৎসা অনেক দিন ধরে, মানে ধরুন 6 থেকে 9 মাস এই চিকিৎসা চলে এবং দুটো ফেজে চলে। তো এই ফেজগুলোতে যদি এই চিকিৎসা কমপ্লিট না করা হয় তাহলে টিবি রিল্যাপস হতে পারে, মানে আবার সেই মানুষেরই সেই পেশেন্টেরই আবার মানে উপসর্গগুলো এবং লক্ষণ দেখা দিতে পারে। আর তাছাড়া হচ্ছে যে ড্রাগসগুলো সে নিচ্ছিল সেই ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করতে পারে, সে তার জন্য এই ওষুধ তার মধ্যে কাজ করবে না। সেটাও হতে পারে যে এই ওষুধ এই পার্টিকুলার ওই পেশেন্টের জন্য কাজ করবে না, অথবা এমন হতে পারে যে এই জীবাণুগুলি এই ওষুধের এগেনস্টেই সক্রিয় হয়ে গেল, সেই ওষুধ আর আমাদের সোসাইটিতে অন্য লোকের ওপরও কাজ করবে না। সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে একজন যদি তার চিকিৎসা কমপ্লিট না করে তাহলে কিন্তু সমাজের অন্যান্যরাও সেই ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস দিয়ে অ্যাফেক্টেড হতে পারে।
1: টিবি প্রতিরোধে সাধারণ মানুষ কি কি পদক্ষেপ নিতে পারেন?
0: টিবি প্রতিরোধ করতে গেলে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা অবশ্যই দরকার। ফার্স্টই বলতে হয় যে ভেন্টিলেশন, ঘর বাড়ি এবং অফিস ওয়েল ভেন্টিলেটেড হওয়া দরকার, যেখানে হাওয়া বাতাস খেলবে। জেনারেলি আমরা বলি যে ক্রস ভেন্টিলেশন হলে ভালো হয়, মানে দুদিকে জানলা বা একদিকে দরজা একদিকে জানলা খোলা থাকবে, যেখানে ভালোভাবে বাতাস চলাচল করতে পারবে, সেটা দরকার। বদ্ধ জায়গায় কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তারপরেই বলতে হয় মাস্ক ব্যবহার করার কথা। টিবি পেশেন্টের মাস্ক ব্যবহার করা উচিত, পার্টিকুলারলি যে কোনো পাবলিক প্লেসে যখন যাবে বা তাদের হাঁচি কাশির সময় মাস্ক ব্যবহার করা দরকার। যেখানে সেখানে কফ বা থুতু ফেলবে না, তার যে কফ ফেলার পার্টিকুলার মেথড থাকে যেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় সেই রকমভাবেই ফেলা উচিত। সাধারণ মানুষেরও মাস্ক ব্যবহার করতে পারে যখন তারা টিবি পেশেন্টের কাছে আসছে বা টিবি পেশেন্টের কাছে যাওয়ার যে চান্স থাকছে। আমাদের যে হেলথ কেয়ার ওয়ার্কাররা রয়েছে যারা টিবি পেশেন্টের সংস্পর্শে আসে তাদের সবসময় মাস্ক ব্যবহার করা উচিত, কারণ তাতে তাদের নিজেদের জীবনের ঝুঁকিও থাকে। এছাড়া হচ্ছে হাঁচি কাশির সময় সকলেরই মুখ নাক রুমাল দিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে হাঁচতে হবে বা কাশতে হবে। তাছাড়া বাড়িতে টিউবারকুলোসিস পেশেন্ট থাকলে অন্যদের সাবধানতাও অবলম্বন করতে হবে। এছাড়া বলতে হয় যে বাচ্চাদের জন্য বিসিজি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে, এবং মানে বাড়িতে যদি কারোর টিবি পেশেন্ট থাকে তাহলে কিন্তু সেই বাড়ির মেম্বারদের যারা সেই টিবি পেশেন্টের যত্ন নিচ্ছে তাদেরও কিন্তু চিকিৎসকের পরামর্শ

0: নেওয়া দরকার।
1: শিশুদের টিবি প্রতিরোধে বিসিজি টিকার ভূমিকা কতটা?
0: বিসিজি ভ্যাকসিন মূলত বাচ্চাদের দেওয়া হয় জন্মগ্রহণের পরেই, যেদিন জন্মাচ্ছে সেদিনও দেওয়া যেতে পারে অথবা 1-1.5 মাসের মধ্যে অবশ্যই দিতে হয়। এটি শিশুদের মারাত্মক ধরনের যক্ষ্মা যেমন টিবি মেনিনজাইটিস এবং মিলিয়ারি টিউবারকুলোসিস, মানে যেখানে ব্রেন এফেক্টেড হচ্ছে বা শরীরের অন্যান্য জায়গায় টিবি ছড়িয়ে পড়ছে, সেই অবস্থা থেকে এই বিসিজি ভ্যাকসিন সুরক্ষা দেয় এবং টিউবারকুলোসিস থেকে শিশু মৃত্যুর হার কমাতে পারে।
1: টিবি রোগীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত?
0: হ্যাঁ, আমাদের সমাজে তো টিবি নিয়ে অনেক স্টিগমা রয়েছে। এর ফলে টিবি হয়েছে জানলে তাকে এক ঘরে করে দেওয়া হয় বা তার কাজ চলে যেতে পারে, তাই টিউবারকুলোসিস পেশেন্টরা দেখাতে যায় না, তাদের ডায়াগনোসিস হয় না এবং তারা চিকিৎসা গ্রহণ করতে কুণ্ঠিত বোধ করে। তাই সমাজের সহানুভূতিশীল হওয়া দরকার, তাদের সাপোর্ট করা দরকার যেন তারা তাদের চিকিৎসা কমপ্লিট করে।
1: ডাক্তারবাবু, শেষ প্রশ্ন, নিশ্চিহ্ন হোক টিউবারকিউলোসিস, এই লক্ষ্য অর্জনে আমাদের কি কি করণীয়?
0: টিবি রোগ নির্মূলে সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য প্রয়োজন প্রথমেই সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কুসংস্কার দূর করা। টিবি নিয়ে ভীতি কাটানো দরকার, রোগ লুকিয়ে না রেখে সময় মতো পরীক্ষা করানো দরকার, রোগী যাতে চিকিৎসা গ্রহণ করে, সময় মতো ওষুধ খায় সেদিকে নজর দিতে হবে। এর জন্য পেশেন্টের বাড়ির লোকদের, রিলেটিভদের যথেষ্ট সহানুভূতিশীল হতে হবে। এখন যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীরাও এই নির্মূলীকরণের সাথে জড়িত রয়েছে ওতপ্রোতভাবে এবং সরকার নানাভাবে চেষ্টা করছে, নানা উদ্যোগ নিয়েছে এই নির্মূলীকরণের জন্য। তাতে আমাদের সকলের সামিল হওয়া প্রয়োজন, সকলের সিস্টেমটাকে সাপোর্ট করা দরকার যাতে আমরা সব পেশেন্টদের ডিটেক্ট করতে পারি এবং ডিটেক্ট করে তাদের চিকিৎসা দিতে পারি এবং চিকিৎসা যাতে তারা কমপ্লিট করে। এই তিনটে প্রসেস যদি ঠিকঠিক হয়, ডিটেকশন, ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট কমপ্লিশন, এই তিনটে প্রসেস যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু আমরা এই নির্মূলীকরণ করতে পারবো, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত।
1: এরকম মূল্যবান তথ্য আমাদের এবং শ্রোতা বন্ধুদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু।
0: ধন্যবাদ।

তাহলে শ্রোতা বন্ধুরা, এই আলোচনার পরে যক্ষা বা টিবি নামক মারণ ব্যাধিটি সম্পর্কে আশা করি আমাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়েছে। কোনগুলি আমাদের করণীয় এবং কি কি করা যাবে না, সে সম্বন্ধে ডাক্তারবাবু আমাদের একটি সম্যক এবং উপযুক্ত চিত্র তুলে ধরেছেন। টিউবারকিউলোসিস নিয়ে জনমানসে ছড়িয়ে থাকা গুজব বা ভুল ধারণা, যেমন একজন যক্ষা রোগীর জন্য মৃত্যুর ন্যায় ক্ষতিকর, বর্তমানে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যক্ষার কফ পরীক্ষা যেমন জেন এক্সপার্ট টেস্ট এবং ডটস পদ্ধতির মাধ্যমে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। প্রতি বছর 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে দেশজুড়ে র্যালি, সেমিনার ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আসুন আমরা সকলে সচেতনতার এই বিধি মেনে চলি এবং দেশের সমাজ ও ভবিষ্যৎকে টিউবারকিউলোসিস মুক্ত করার চেষ্টায় আরো এক পা এগিয়ে যায়। আসুন আরো একবার বলি, নিশ্চিহ্ন হোক টিউবারকিউলোসিস।

0: এতক্ষণ শুনছিলেন আরোগ্য নিকেতন, উপস্থাপনায় ছিলেন এস কে ইমরান আলী।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি। এর উৎস প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা অখিলেশ শর্মার পাঠানো খবর এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশের উপকূলীয় 14টি জেলার মানুষকে বন্যাসহ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংকট থেকে বাঁচাতে বিশ্বব্যাংকের 7,500 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করবে সেদেশের সরকার। আগামী অর্থবর্ষ থেকে 5 বছরের মেয়াদে এই প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগ মোকাবিলা এবং মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। বাংলাদেশ সচিবালয়ে পুর ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি জিন পে

ব্যাটসবের মধ্যে বৈঠকে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থান তৈরির বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে ওই এলাকার পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং ভূগর্ভস্থ জলের ওপর নির্ভরতা কমিয়ে নদীর জল সহজে ব্যবহার করার মতো পরিকাঠামো প্রস্তুত করার কথা বলা হয়েছে। বাংলাদেশের পোস্টাল ভোটিংয়ের মডেল গ্রহণ করতে আগ্রহী নেপাল ও শ্রীলঙ্কা, জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের পোস্টাল ভোটিংয়ের আওতায় এনেছে নির্বাচন কমিশন ইসি। প্রযুক্তিভিত্তিক আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম সম্পূর্ণরূপে তৈরি হয়েছে বাংলাদেশে। ইসির আধিকারিকরা জানিয়েছেন, অন্য কোনো দেশ এ প্রযুক্তি গ্রহণ করলে কারিগরি নানা ত্রুটিবিচ্যুতির সমাধান হবে। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি প্রযুক্তিটির গ্রহণযোগ্যতা আরও বাড়বে। আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং বিষয়ে সেদে সফররত নেপালের নির্বাচন কমিশনার ডক্টর রাজীব সুব্বা বলেন, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের এই মডেল অত্যন্ত সফল। বাংলাদেশ ও নেপালের মতো দেশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারে। নেপালের আগামী প্রাদেশিক নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেছেন, প্রযুক্তির বিকাশ ও ই কমার্সের প্রসারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করা হবে। ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক দফতরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শুক্রবার একথা বলেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর। সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা বিষয়ে বাংলাদেশে বিশ্ব ডাক দিবস উদযাপিত হয়েছে। তিনি বলেন, ডাক বিভাগ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটিকে প্রযুক্তি নির্ভর করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে 9 থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। আজ মহালয়া, এই উপলক্ষে বাংলাদেশের একাধিক জায়গায় চলছে পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ। মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান হয় বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা। এছাড়াও ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, রামসীতা মন্দির, জয়কালী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপে ভোর থেকেই চণ্ডীপাঠ, চণ্ডীপূজা ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার ঘট স্থাপন করা হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবছর দুর্গাপূজার মণ্ডপগুলির জন্য সরকারি অনুদান 4 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। এছাড়া সেদেশে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কার্যনির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপুজোর ছুটি 3 দিন বাড়িয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। 5 দিনব্যাপী এই উৎসবকে সামনে রেখে সারা দেশের পুজো কমিটি, মন্দির ও মণ্ডপগুলি জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 10টি এয়ারবাস বিমান সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সেদেশের সরকার। 2030 সালের মধ্যেই এই বিমানগুলি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সেদেশের অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত রুডিগার লর্ডসের নেতৃত্বাধীন লুফথানসার একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বিমান চলাচল ক্ষেত্রে সহযোগিতা, আকাশপথে যোগাযোগ ব্যবস্থা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নের বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী লুফথানসাকে বাংলাদেশে বিমানের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও মেরামত সংক্রান্ত সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান। এছাড়া কার্গো ও ডাক পরিবহন পরিষেবা নিয়েও আলোচনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে চলা জাপানের কনসোর্টিয়াম অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা ছাড়পত্রের জন্য 4টি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে টার্মিনালটির জন্য বিমান বাংলাদেশের পর দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নির্বাচন করা হবে। অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাজকর্ম ও পরিকল্পনা বিভাগের সদস্য এয়ার কমোডর আবু সঈদ মাহমুদ খান বলেন, প্রতিষ্ঠানগুলি হল ব্রিটেনের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি

0: এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস গ্রুপের ডানাটা প্রতিষ্ঠানগুলির নাম কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। 100% পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহারের আন্তর্জাতিক উদ্যোগ RE100-এর যোগ দিয়েছে বাংলাদেশের আকিজ বাসির গ্রুপ। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে গ্রুপটি এই উদ্যোগের সদস্য হয়েছে বলে প্রথম আলো সূত্রে খবর। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ক্লাইমেট গ্রুপ পরিচালিত RE100-এর উদ্যোগে বিশ্বের 400-টিরও বেশি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর সদস্য প্রতিষ্ঠানগুলি 2050 সালের মধ্যে তাদের সকল কাজকর্মে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। RE100-এর সদস্যদের প্রতি বছর পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহারের অগ্রগতি জানানো হয়। এক্ষেত্রে তাদের তথ্য উদ্যোগটির নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী যাচাই করা হয়। আকিজ বাসির গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, RE100-এ যোগ দেওয়ার ফলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চলা পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ আরও জোরদার হবে। গ্রুপের বিভিন্ন শিল্প কারখানায় বর্তমানে প্রায় 90 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে এবং 1902 জন হাসপাতালে চিকিৎসাধীন বলে সেদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 271 জন। এখনও পর্যন্ত 80,000-এর বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই প্রায় 82,000-এর বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে মঙ্গলবার পর্যন্ত গত 24 ঘন্টায় বাংলাদেশে হামের কারণে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হামের কারণে মোট মৃতের সংখ্যা 1,000 ছাড়াল। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 2 লক্ষ মানুষ হামের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশের ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশাচালক ট্রাফিক পুলিশের জোরজুলিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল করে এসে প্রেস ক্লাবের সামনের রাস্তাটি অবরোধ করেন। এর জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। রিকশাচালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশরা প্রায়শই তাদের রিকশাটিকে আটক করে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে চলে যায় এবং তা ছাড়ানোর জন্য 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত জরিমানা করে। অবাধ চলাচলের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মহিলাদের ক্রিকেটে শুক্রবার ববাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে হেরে 3 ম্যাচের সিরিজে 0-1 ব্যবধানে পিছিয়ে পড়েছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 166 রানে অল আউট হয়ে যায়। ঋতুমণি 45 ও অধিনায়ক নিগার সুলতানা 29 রান করেন। অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড 4টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 25 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফোব লিচফিল্ড 77 রান করেন, এলিসা পেরি 26 ও অ্যানাবেল সাদারল্যান্ড 25 রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হাবিবা ইসলাম 2টি উইকেট নেন। 11 অক্টোবর রবিবার দ্বিতীয় ও 14 অক্টোবর বুধবার তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা অখিলেশ শর্মার পাঠানো খবর এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশটা ভেঙেছে বা।
2: দিলাশা চৌধুরী।
6: ওই বাঁশরি বালুকে বাজায়।
2: দিশা রায়।
7: ডাকছে নদী।
2: সুদেশনা
8: গঙ্গোপাধ্যায়।
2: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পূজোর গান।

11:30, এফএম রেইনবোয় সকাল 11:00 এবং এফএম গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পূজোর গান। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10 অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200 মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

কেমন আছেন দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা? আসলে আমাদের অনেক সময় এমনভাবে কাটে যে সময়গুলো খুব বোধহয় ভালো কাটে না, সব সময় একটু ক্লিশে, একটু কেমন মন কেমন করা কাটে। আর কিছু কিছু মাস, কিছু কিছু সময়, কিছু কিছু দিন ক্যালেন্ডারের পাতায় যেমন আসে, যেমন আজকে বাংলায় খুব সম্ভবত, খুব যদি ভুল না করে থাকি, আশ্বিন মাসের 23 তারিখ। তো এই সময়টায় একটা পরিবর্তন আমরা আকাশে, বাতাসে, আমাদের চতুর্দিকে

দেখতে পাই এবং সেই পরিবর্তনটা আমাদের মনেও আসে। আর এই পরিবর্তনটার সঙ্গে কেমনভাবে ভীষণ রকমভাবে যেন জুড়ে আছে আকাশবাণী। কেন এ কথা বলছি, নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে আজকে যে দিনে আজ সন্ধ্যার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি, মৈত্রী বন্ধু আপনাদের শ্রবণ সঙ্গী পঙ্কজ, সেই দিনটা মহালয়ার দিন এবং আকাশবাণীর রেডিও থেকে মহিষাসুর মর্দিনীর যে অনুষ্ঠান প্রচারিত হয় সেই অনুষ্ঠানের সঙ্গে যেন অনেক কিছুর একটা যোগসূত্র স্থাপিত হয়ে যায়। এই যে কথা দিয়ে শুরু করছিলাম, যেরকম আবহাওয়া, উৎসবের আমেজ, পার্বণ আসছে আসছে, মা আসছেন, সেই সমস্ত কিছুর সঙ্গে জুড়ে থাকে আকাশবাণীও ভীষণ রকমভাবে। সেই সমস্ত কিছু নিয়ে আজকের আড্ডায়, আজকের সন্ধ্যার এই আপনাদের সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে যে কথাগুলো আপনাদের সঙ্গে আমরা প্রায়শই বলি, সেইগুলো সেরকম করেই আমরা মাঝে মাঝেই সেই কথাগুলো প্রাসঙ্গিকভাবে আপনাদের সঙ্গে বলবো, ঠিক সেরকমই আজকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। সেই দিবসের কথাগুলো, যার মধ্যে জাতীয় ডাক দিবস রয়েছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস রয়েছে, প্রচুর বড় মানুষের, স্বনামধন্য মানুষের জন্মদিন রয়েছে, তার মধ্যে আর কে নারায়ণ রয়েছেন, যেমন রয়েছেন আমাদের সকলের প্রিয় ভানুরেখা গণেশন, যাকে সকলেই আমরা রেখা বলে চিনি, তারও আজকে জন্মদিন। সেই সমস্ত কিছু থাকবে এবং আরও অনেক কিছু রয়েছে যেটা এই দিনটার সঙ্গে ভীষণভাবে প্রসঙ্গক্রমে আজকের গল্পে আড্ডায় আপনাদের সঙ্গে উপস্থাপিত করব, বা বলা ভালো যে আপনাদের সঙ্গে সেই সমস্ত কথাগুলোকে একটু ভাগ করে নেব। আর সঙ্গে যেরকম প্রত্যেক দিন আমাদের এই আড্ডাগুলোতে, সে সকালের আড্ডা হোক বা সন্ধ্যাবেলার এই আজ সন্ধ্যার অনুষ্ঠান হোক, গান একদম নিয়ম করে থাকে এবং এই সময়টা এমনই একটা আনন্দের সময়, উৎসবের সময়, মন ভালো লাগার সময়। সেই সময় আগমনীর গানের স্পর্শ যদি আমাদের মধ্যে, আমাদেরকে একটু ছুঁয়ে দিয়ে যায় আমাদের মনকে, তাহলে বোধহয় সেই আনন্দের মাত্রাটা আরেকটু বেড়ে যায়, আর একটু তীব্রতা পায়, কি বলুন? আর কথা না বাড়িয়ে তাহলে শুরুতেই অনুপম রায়ের কণ্ঠে একটা গান শুনে নিই।

আসলে আমাদের মধ্যে স্পর্ধা থেকে শুরু করে আনন্দ সমস্ত কিছুকে এই উৎসবের সময়টা কেমন যেন একটা টালমাটাল পাকিয়ে দেয়। মানে বলতে পারি অন্য সমস্ত সব সময়ের থেকে আমাদের মনটা কেমন হঠাৎ একটা যেন সেই ম্যাজিশিয়ানের জাদু কাঠির ছোঁয়ায় হঠাৎ করে একটা আনন্দময় বা পজিটিভ যাকে বলে আমরা ইতিবাচক একটা মানসিকতার দিয়ে সমস্ত কিছুকে দেখতে শুরু করি। এটাই বোধহয় একটা উৎসবের অন্যতম অঙ্গ। উৎসবের কথায় আজকে থাকবো বারবারই, যেহেতু আজকেই সেই অর্থে দেবীপক্ষের সূচনা, তাই মাঝে মাঝেই আমরা সেই বিষয়ে ফিরে আসব। কিন্তু যে কথা বলছিলাম যে আজকে কিন্তু জাতীয় ডাক দিবস, প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস তো পালিত হয়ে থাকে। যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক থাকে, গুরুত্বপূর্ণ ঘটনা থাকে, সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরে সেই দেশের জাতীয় দিবসের সঙ্গে এটাকে জুড়ে দেওয়া হয়। প্রত্যেক বছর সারা দেশ জুড়ে জাতীয় ডাক দিবস পালিত হয়। বিগত 150 বছর ধরে ভারতীয় ডাক বিভাগের কর্মকাণ্ডও সাফল্যকে এবং তার

সাফল্যকে মনে রেখে ডাক বিভাগের কার্যক্রমকে জনমানসে আরও ছড়িয়ে দিতে আন্তর্জাতিক ডাক দিবসের একটা বর্ধিতাংশ হিসেবে ভারতীয় এই জাতীয় ডাক দিবস পালিত হয়ে আসছে। বহু প্রাচীনকাল থেকে মানুষ আসলে চিঠির মাধ্যমে দূরের মানুষের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করে আসছে, সে রাজা বাদশাহদের থেকে বলুন কিংবা পরবর্তী সময় একে একে সেই চিঠির বার্তাগুলো পাল্টে গেছে। চিঠির যে সমস্ত কিছুর উপরে চিঠি লেখা হতো সেই উপকরণগুলো পাল্টে গেছে। ক্রমে রানারদের কাঁধে করে চিঠির বোঝা বয়ে পায়ে হেঁটে বহু দূরের পথ পাড়ি দিয়ে চিঠি পৌঁছে দিত তো একটা সময়। আধুনিক যুগে প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, মাত্র সামান্য কয়েক সেকেন্ড খরচ করলেই ইমেল বা সোশ্যাল মিডিয়ায় বার্তা পৌঁছে দিচ্ছি আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু আজও ভারতের এমন একটি শ্রেণী আছে যারা স্মার্টফোন হয়তো ব্যবহার করেন না, বা পৃথিবীর অনেক প্রান্তে বহু মানুষ আছেন গ্রামে গ্রামে। কিছুদিন আগে পর্যন্ত ডাকপিয়নরা সেই নিরক্ষর মানুষকে চিঠি পৌঁছে দিতেন এবং পৌঁছে পড়েও দিতেন, ফলে সাধারণ মানুষের সঙ্গে তাদের একটা অবিচ্ছেদ্য সম্পর্কও গড়ে উঠত। সেই মোগল সম্রাট শেরশাহের আমলে ঘোড়ার মাধ্যমে ডাক পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছিল ভারতে। সে কথার না গিয়ে সেই ঐতিহাসিক বিষয়ের মধ্যে আজকের এই ছোট্ট পরিসরে না গিয়ে আমরা শুধু এটুকু বলতে পারি, শুধু ভারতে নয় সমগ্র বিশ্বে আন্তর্জাতিক স্তরে 9ই অক্টোবরের দিনে পালন করা হয় এই ডাক দিবস। প্রাচীনকালের যে মন্থর চিঠি বিনিময় ব্যবস্থা আরও সবল ও উন্নত করে তোলার জন্য 1874 সালের 9ই অক্টোবর সুইজারল্যান্ডে তৈরি হয়েছিল ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, যা 1948 সালে রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত হয়েছিল। এই ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের বহু শাখা ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। তাদের মধ্যে টোকিও শাখাকে ওই 9ই অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ঠিক এইরকমভাবে ভারতেও 10ই অক্টোবর দিনটিকে জাতীয় ডাক দিবস হিসেবে পালন করা শুরু হয়েছিল। এবং এই ডাক দিবস পালনের উপলক্ষে তরুণ প্রজন্মের মধ্যে চিঠি লেখার প্রচলন বাড়াতে অনেক অনেক কর্মশালা কিন্তু ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন তারা করে থাকেন এবং এই বিষয়ে কিন্তু নানান রকমের সভা, বিতর্ক, দেশের বিভিন্ন পোস্ট অফিসে কর্মশালা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু, এবং ডাক টিকিটের প্রদর্শনী, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু একটা প্রচার অভিযান চালানো হয় যাতে এই ডাক দিবসের তাৎপর্য বা মর্মকথা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। যখন ডাকের কথা ওঠে, চিঠির কথা ওঠে, সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন একটা গানের লাইন মনে পড়ে যায়। সেই লাইনটা হয়তো আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের আরও অনেক গানের কথা মনে পড়ে, যেমন জগন্ময় মিত্র চিঠির কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসি। তেমনি আমাদের সময়, বিশেষ করে 80-90-এর দশকটায় আমরা বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে একটা গান শুনতাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। সেই গানটি যেন কোথাও একটা আমাদের ওই চিঠির সঙ্গে এবং তার মননের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। আসুন ওই গানটা শুনি একটু।

আসলে এই চিঠির সঙ্গে কোথাও যেন একটা প্রত্যাশা এবং অপেক্ষা ভীষণ রকমভাবে যুক্ত হয়েছিল। সেই অপেক্ষাটা না জানি হয়তো এই ইমেলের সময়, চ্যাটের সময়, চ্যাট জিপিটির সময় হয়তো আর সেই অপেক্ষা বা প্রত্যাশাটা হয়তো আছে, হয়তো নেই, কিংবা একটু পাল্টে গেছে তার রকম ভেদটা। কি বলুন, আপনারা ভাবতে থাকুন, কারণ চিঠির সঙ্গেই তো সেই অপেক্ষাটা জুড়ে রয়েছে। আজকে এই ডাক দিবসে কিন্তু সেই প্রত্যাশাটা এবং সেই অপেক্ষাটা কোথাও যেন মানুষের মনে আবারও কখনো কখনো অনেকের কাছে শুনতে পাই যে বোধহয় ওইটুকু আমরা একটু যদি স্লো হতাম, একটু যদি ধীর হতাম, তাহলে বোধ হয় ভালোই হতো। এই যে সমস্ত কিছু বেশ দ্রুততায় আমাদের কাছে পৌঁছে যায়, আমরাও যোগাযোগ মাধ্যমের প্রযুক্তির সুবিধা নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি খুব অত্যন্ত দ্রুততায়, সেখানে কোথাও যেন একটু হৃদয়ের পরশ বা ছোঁয়াটা একটু যেন কোথাও অবহেলিত থেকে যায়। কি জানি, এ ব্যাপারে অবশ্যই কনক্লুসিভলি কোনো যুক্তিগ্রাহ্য বা গবেষণালব্ধ কোনো কথা এখান থেকে বলতে চাইছি না, শুধু একটা অনুভূতির কথা এই শান্ত আড্ডার সময় আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। আজকে আসলে আজ দেবীপক্ষের যে প্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির যে আগমন বার্তা, সেই আগমন বার্তা নিয়ে মহাদেবীর পুণ্যস্তব মন্ত্রে মানবলোক জাগরিত হয়েছিল এবং সেটি অপূর্ব একটা প্রেরণাদায়ক বিষয় হয়ে আজ সকালের শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করেছেন মহাশক্তির শুভ আবির্ভাব ক্ষণে। এবং তার সঙ্গে জুড়ে রয়েছে কিন্তু এই আকাশবাণী রেডিও। আকাশবাণী 1932 সালে শুরু হয়েছিল, সেই সময়ের দুর্গাষষ্ঠীর প্রথমে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তার দুবছর আগেই ভারতীয় বেতার সংস্থা সরকারি স্বীকৃতি পেয়েছিল এবং তার নাম বদলে গিয়ে হয়েছিল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। মার্কেন্দ্র পুরাণ ও চণ্ডী থেকে স্তোত্র নিয়ে নানান রকমের গানের সমাহারে একটা গীতি আলেখ্য রচনা করেছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য। বাণীকুমার নাকে নামে তাকে আমরা সকলেই চিনি এক ডাকে, এবং এই প্রযোজনাটির পর থেকে বাণীকুমারের নাম সকলের কাছে ঘরে ঘরে মানুষের মনে মনে পৌঁছে গিয়েছে। তেমনভাবেই পৌঁছে গিয়েছিল গানগুলিতে যিনি সুর দিয়েছিলেন পঙ্কজ মল্লিক, এবং এছাড়াও হরিশ্চন্দ্র বালি এবং সাগির খা 1933 সালের মহালয়ার ভোরে প্রভাতী অনুষ্ঠান হিসেবে এটি সম্প্রচার করা হয়েছিল। আর ঠিক তার পরে পরে থেকে অনেকবার এর পরিমার্জিত অনেক রকম রূপ পাল্টেছে এই আলেখ্যের, তবু এই

স্মৃতি আলেখ্য তৈরিতে যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর সঙ্গে কিন্তু একটা বহুত্ববাদী ভারত যেন জুড়ে রয়েছে এই আলেখ্যর সঙ্গে। আজকে সে কথা বলতে ইচ্ছে করছে যে অনুষ্ঠানের সানাই বাদকরা সবাই ছিলেন উর্দুভাষী ওস্তাদ। তৎকালীন বেতারের ভারতীয় অনুষ্ঠানের দায়িত্বে থাকা ক্লারিনিয়েট বাদক নৃপেন্দ্র কৃষ্ণ মজুমদার তাঁর স্মৃতিকথায় অন্যান্য বাদকদের মধ্যে খুশি মোহাম্মদ আলী এবং মুন্সির নাম করেছেন। হারমোনিয়াম শিল্পী খুশি মোহাম্মদ পরিচিত ছিলেন ভাই খুশিয়া নামে, তিনি রায়চাঁদ বড়ালের হয়ে বাজাতেন। তাই আজকে কিন্তু এই যে আখ্যানটা আমরা শুনতে পাই এবং যেটা নিয়ে আমরা মজে আছি বলতে পারেন, মহালয়ার অনুষ্ঠানের পারফরমেন্স শুধু পারফরমেন্স ছিল না, আর্টের দিক থেকেও একটা বহুমাত্রিক নির্মাণ রয়েছে এই আলেখ্যটিতে। অধিকাংশ গানই রাগাশ্রয়ী। অখিল বিমানে তব জয় গানে গানটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী শিপ্রা বসু। এরকম বহু বহু উদাহরণ দেওয়া যায় এই অনুষ্ঠানের, যাদের মধ্যে অনেকেই কণ্ঠসঙ্গীতে মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, কত কত নাম বলবো। যন্ত্রসঙ্গীতেও সেরকম বহু বহু নাম রয়েছে। এদের সকলকে আমাদের আজকের এই মহালয়ার দিনে আরেকবার স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। এবং এই সময়টা, মানে যে সময়টা উৎসবের বাতাবরণ আকাশে বাতাসে একটা যেন ঢাকের কাঠি পড়ে যায় এই মহালয়ার দিনটা থেকেই, যদিও এই বছর শরতের অনেকটা সময় বর্ষার প্রলম্বিত বিস্তারে মেঘের চাদরে খানিকটা মুখ ঢাকা দিয়েছিল, তবুও এই রৌদ্রকরজ্জ্বল শারদ সকাল দেখা দিয়েছে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলো যেন আগামীতে পূর্ণতা পায়। নদী তীরের কাশের গুচ্ছ আর আকাশে সাদা মেঘের ভেলায় অবশেষে যেন জগজ্জননীর একটা আগমন বার্তা এসে পৌঁছল আজ থেকেই আমাদের দ্বারে দ্বারে কিংবা আমাদের মনে মনে। কি বলুন, আসুন শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এটি গান আজকের এই পূর্ণ দিনের অবসরে।

আসলে যখনই মহিষাসুরমর্দিনী বা মহালয়ার কথা হয় তখনই কিন্তু মনে চলে আসে যে মহিষাসুরমর্দিনী রূপে দুর্গামূর্তির ভিন্ন রূপে খোদিত আছে ভারতের নানান গুহার গাত্রে, কখনো সেটা অষ্টভুজা, কখনো সেটা দশভুজা, আবার বারো ভুজাও। কোথাও তিনি ক্রোধিত রূপে আছেন, কোথাও শান্ত রূপে আছেন, কোথাও মুখে স্মিত হাসি, আবার কোথাও বীরত্ব ব্যঞ্জক অভিব্যক্তিধারী শরীরী বিভঙ্গে তার আবেদন নিয়ে তিনি স্থাপিত রয়েছেন নানান জায়গায়। কখনো সেটা মধ্যপ্রদেশে হতে পারে, কখনো সেটা উদয়গিরি খণ্ডগিরিতে হতে পারে, বহু বহু জায়গায় ভারতের কিন্তু গুহাচিত্রে কিন্তু আমরা দেখতে পারি। বন্ধুরা, আজকে মহিষাসুরমর্দিনী মহালয়ার বিষয়ে নানান কথা যেমন হচ্ছে, তেমনই বলছিলাম যে আজকে দিবসটা বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সন্ধ্যার আড্ডায় তাই মাঝে মাঝেই এই পুজোর কথা, এই মহালয়ার কথা, শরতের কথা, আগমনী বার্তার কথার পাশাপাশি কিন্তু আমরা সেটাও আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। 1992 সালের আজকের এই দিনটাতে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল রিচার্ড হান্টারের উদ্যোগে প্রথমবার সারা বিশ্বজুড়ে মোট 150টি দেশ এই দিবসটি পালন করেছিল। এরপর থেকে এই দিবস প্রতি বছর 10ই অক্টোবর পালিত হয়ে থাকে। শারীরিক ও মানসিক উভয়ভাবে নিরোগ থেকে জীবন উপভোগ করা এবং সাধ্য অনুযায়ী ব্যক্তি, পরিবার ও সমাজে কিছু করতে পারার সক্ষমতাই হল মানসিক স্বাস্থ্য। মানুষের শারীরিক সুস্থতা তখনই আসে যখন সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ থাকে। প্রথম দিকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রচার করে এই দিনটিকে উদযাপন করা হতো। 1994 সালে তৎকালীন সেক্রেটারি জেনারেল ইউজিন ব্রডির পরামর্শে প্রথমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস একটি থিমের মধ্যে দিয়ে এটিকে পালন করা হয়েছিল। এরপর থেকে প্রত্যেক বছর বিভিন্ন থিমে সেই মানসিক স্বাস্থ্য দিবসটি পালিত হয়ে থাকে। আমরা কিন্তু আজকের এই দিনটি বিশেষভাবে যেমন মনে রাখব, পালন করব, তেমনি যে সমস্ত মানুষ মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে হয়তো খানিকটা আমাদের অনেকের তুলনায় পিছিয়ে রয়েছে বা বলা যায় খানিকটা ঘাটতি নিয়ে রয়েছে, তাদের দিকে আমরা কখনোই বিদ্রুপ করব না, তাদেরকে এই সমাজে হাস্যস্পদ করে তুলব না। এই সচেতনতাটুকুই কিন্তু আজকের দিনের একটা বড়সড় অঙ্গীকার হতে পারে বলে আমাদের অন্তত এই স্টুডিওর এই প্রান্ত থেকে মনে হচ্ছে। আসুন শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা মন নিয়ে গান শোনাই, এত মানসিক স্বাস্থ্যের কথা হচ্ছে, একটা ছোট্ট মন নিয়ে গান শুনে নিই।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়ার শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: আচ্ছা, এই আজ সন্ধ্যায় যখন আপনাদের সঙ্গে আমরা আড্ডা দিই, গল্প ভাগ করে নিই, গান শোনাই, তখন কিন্তু গানের কথাটা প্রত্যেকটা কথার অনুসঙ্গে ফিরে ফিরে আসে। সেরকম গানকে ঘিরে একটা খবর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া, যাকে বলে 33 RPM এর ফিরছে কলের গানের সেই নস্টালজিয়া। সালটা 1981। শহরের উত্তর এবং দক্ষিণের জে জে মল্লিক, ইগল কমার্শিয়াল, হ্যারিস মিউজিক, শিশি সাহা সিম্ফনি বা মেলোডি, যাই হোক না কেন, সর্বত্রই ছবিটা ছিল একই রকম। সদ্য রিলিজ করেছে অমিতাভ বচ্চন রাখি, আমজাদ খানের বারসাত কি এক রাত, যে ছবিতে আর ডি বর্মনের সুর এবং কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের গাওয়া একের পর এক হিট গান। সেই সময় এই ছবির গানের রেকর্ডে প্রতিটা দোকানে রাখা থাকতো আলাদা একটা সেলফে। ওই সেলফ অন্য কোনো রেকর্ডের জায়গায় হতো না, লোকজনও দোকানে এসে অন্য কোনো রেকর্ডের তেমন খোঁজও নিতেন না। প্রায় 45 বছরের পরে সেই বরসাত কি এক রাত ছবির ভিনাইল রেকর্ড ফের কেনার হিড়িক পড়ে গিয়েছে সঙ্গীত রসিকদের একাংশের মধ্যে। ক্যাসেট, সিডি, ডিভিডির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে একেবারে ব্যাকফুটে চলে গিয়েছিল যে ভিনাইল রেকর্ড। সেই রেকর্ড সংগ্রাহকরা জানাচ্ছেন, 1988 এক একটি লং প্লেইং রেকর্ড বিক্রি হতো 48 টাকায়, আজকের হিসেবে সেটা প্রায় 600 টাকা। অথচ ওই সময়ে গানের ক্যাসেটের দাম ছিল তার অর্ধেকেরও কম। কাজেই টিকে থাকার যুদ্ধে পিছিয়ে পড়তে সময় লাগেনি রেকর্ডের। কিন্তু আজকে আবার নতুন করে সেই রেকর্ড ফিরে আসছে আমাদের কাছে, এবং সেই ভিনাইল রেকর্ড, এর প্রত্যাবর্তন একেবারে সুকুমার রায়ের ভাষায় আবার সে এসেছে ফিরিয়া। অক্রূর দত্ত লেনের একটা বাড়ির দরজার উপরে আজও অম্লান বাসীর হাতে বসে আছে রাখাল বালকের লোগোটা। 1932-এর এই বাড়িটাই উদ্বোধন করেছিল হিন্দুস্তান রেকর্ডসের। বাইরে থেকে তাকালে বোঝার উপায় নেই এই বাড়ির মধ্যে কি ঐশ্বর্য রাখা রয়েছে। জার্মানির নয়ম্যান কোম্পানির পাঠানো উপহার, সাউন্ড মিক্সার এবং ডিস্কাটার মেশিন দুটো গ্লাস কাটিংয়ের মধ্যে সযত্নে রাখা আছে। এখানেই শেষ নয়, ফ্রেমে বাঁধানো অবস্থায় দেয়ালে ঝুলছে রবি ঠাকুরের গাওয়া তবু মনে রেখো গানের রেকর্ডটি। সংস্থা উদ্বোধনের দিন তিনি হিন্দুস্তান রেকর্ডের প্রতিষ্ঠাতা চণ্ডীচরণ সাহাকে যে শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছিলেন, সেটি ছাড়াও পরপর ফ্রেমে বাঁধানো রয়েছে নজরুল, বনফুল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শৈলজারঞ্জন মুখোপাধ্যায়, অতুল প্রসাদ সেন প্রমুখ দিকপালের হস্তাক্ষর। তবে আসল ব্যস্ততাটা বাড়িটার পিছনের দিকের কয়েকটা ঘরে, সেখানেই পর পর প্যাকিং বাক্সে ভরা আছে 33 1/3 RPM রেকর্ডগুলো। ফের যে বাড়ছে ওদের চাহিদা, ভেবে দেখুন আজ থেকে কত বছর আগে তবু সেই সমস্ত ক্যাসেট, সেই সমস্ত রেকর্ড এবং সেই রেকর্ডকে ঘিরে দুর্লভ সমস্ত বিষয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজও দেখতে পারি, এবং এই কলকাতাতেই ঘুরে যেন সেই অতীত চারি হয়ে উঠতে পারে আমাদের সঙ্গীত পিপাসু মন।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, মৈত্রী বন্ধু পঙ্কজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্সে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মিতুল সাহা। শুরু করছি মৈত্রী ক্রাঙ্গন। মৈত্রী ক্রাঙ্গন খেলার সেতুতে দুই বাংলার হৃদয়ের বন্ধন। দুটি দেশ, দুটি ভূখণ্ড, কিন্তু ভাষা এক, আবেগ এক, সংস্কৃতি আঁকড়ে শিকড়ে সংস্কৃতি শিকড়ে রয়েছে গভীর আত্মীয়তা। পদ্মার গঙ্গার জলধারা যেমন বহমান, তেমনই বহমান দুই বাংলার মানুষের ভালোবাসা, স্মৃতি আর হৃদয়ের টান। ভৌগোলিক সীমারেখা হয়তো আমাদের আলাদা করেছে, কিন্তু মনের সম্পর্ককে কখনো আলাদা করতে পারেনি। আর সেই সম্পর্ককে আরও নিবিড় করে তোলার এক অনন্য মাধ্যম খেলাধুলো। ক্রিকেটের 22 গজে ভারত ও বাংলাদেশের লড়াই হোক, কিন্তু ফুটবলের মাঠে বাংলার দুই বাংলার আবেগঘন প্রতিদ্বন্দ্বিতা প্রতিটি ম্যাচকে ঘিরে তৈরি হয় উত্তেজনা, প্রত্যাশা, অসংখ্য স্বপ্ন। প্রিয় দলের জয়ে আনন্দে মেতে ওঠেন সমর্থকরা। পরাজয়ে মন ভারী হয়, কিন্তু খেলার শেষে থেকে যায় শ্রদ্ধা, ভালোবাসা, আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা। কারণ খেলাধুলো শুধু জয় পরাজয়ের হিসাব নয়, খেলাধুলো মানুষকে কাছে আনে, শেখায় সহমর্মিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান। ভারত ও বাংলাদেশের শ্রোতাবন্ধুরা যখন একই সঙ্গে ক্রীড়ার খবর শোনেন, কোনো খেলোয়াড়ের সাফল্যে আনন্দিত হন কিংবা কোনো ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন, তখন রেডিও

খেলার প্রতি ভালোবাসা আর একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার আন্তরিকতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ভাবনা, এই সম্প্রীতি এবং খেলাধুলোর অমলিন আনন্দকে সঙ্গী করেই আমাদের আজকের আয়োজন মৈত্রী ক্রীড়াঙ্গন। এখানে থাকবে দেশ বিদেশের খেলার খবর, ক্রীড়া জগতের নানা ঘটনা, সাফল্যের কাহিনী এবং খেলাকে ঘিরে মানুষের আবেগের কথা। আমাদের কামনা, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, লড়াই হোক তীব্র, কিন্তু হৃদয়ে থাকুক পারস্পরিক শ্রদ্ধা, দুই দেশের মানুষের মধ্যে থাকুক সৌহার্দ ও বন্ধুত্ব। কারণ স্কোরবোর্ডে জয় পরাজয় লেখা থাকে, কিন্তু মানুষের মনে ভালোবাসার যে ইতিহাস তৈরি হয় তার কোনো শেষ বাঁশি বাজে না। ভারত বাংলাদেশের এপার ওপার থেকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, সকল শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। খেলার আনন্দে মিলুক দুই বাংলার হৃদয়, সম্প্রীতির বন্ধনে অটুট থাক দুই দেশের মৈত্রী। আপনারা শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন।

শ্রোতা বন্ধুরা, শুরু করব এক নজরে। আজ শনিবার 10ই অক্টোবর ভারতীয় ফুটবলে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। অন্যদিকে রাঁচিতে রুদ্ধশ্বাস টি টোয়েন্টি লড়াইয়ে ভারতের হার। দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতকে 6 উইকেটে 5 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপের অপরাজিত 100 রান ও সেরফন রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিং ছিল ক্যারিবীয় জয়ের প্রধান আকর্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড ভারতীয় সময় রাত 10টায় টটেনহামের মুখোমুখি হবে। স্পেনের লা লিগায় আজ নজর বড় দলগুলির দিকে। বার্সেলোনা রাত 10টায় খেতাফের মুখোমুখি হবে, এমনকি রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রাত 12:30। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর থাকবে আজকের দিনে। এছাড়াও বিস্তারিত খেলার খবর আপনারা শুনবেন আতশকাচের তলায়। এরপর রয়েছে আইএফএসএল নিয়ে একটি বেতার প্রতিবেদন অঞ্জন চট্টোপাধ্যায়ের সম্পাদনায়।

আজকের দিন। শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রাঙ্গনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে, এটা আমরা সকলেই জানি যে ক্রীড়া জগৎ মানেই রেকর্ড, রোমাঞ্চ, জয় পরাজয় আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আজ 10ই অক্টোবর, এই দিনটির কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা, ক্রীড়াবিদদের জন্মদিনের কথা নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা আজকের দিনে। প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা সুইজারল্যান্ডের ফুটবল তারকা জেদান সাকিরি, ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার অধিনায়ক টনি অ্যাডামস, চিলির অলিম্পিক টেনিস চ্যাম্পিয়ন নিকোলাস মাসু এবং আমেরিকান ফুটবলের কিংবদন্তি ব্রেট ফাভারকে। ফুটবল, টেনিস ও আমেরিকান ফুটবলে নিজেদের কৃতিত্বের জন্য তারা ক্রীড়া জগতে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। এছাড়াও ক্রিকেটের 22 গজে, যার কথা এক না বললেই নয়, যারা নিজের প্রতিভা, নিষ্ঠা ও পরিশ্রমের মধ্য দিয়ে স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন, মিঠু মুখার্জি তাদের মধ্যে একজন। তার অবদান, তার ভালোবাসা, তার খেলার প্রতি নতুন প্রজন্মের কাছে যা অনুপ্রেরণার। আজ তার জন্মদিন, জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তার আগামী দিনগুলি সুখ, সুস্বাস্থ্য, সাফল্যে ভরে উঠুক, এই কামনা করি।

0: আইএফএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। শিল্ডের রং আবারও সবুজ মেরুন, ইতিহাসের পাতায় আরও একবার মোহনবাগানের নাম। 1911 থেকে 2026 দীর্ঘ পথ পেরিয়ে আইএফএ শিল্ড জয়ের সংখ্যা দাঁড়ালো 22। 2025-এর পর ফের শিল্ড ঘরে তুলল মোহনবাগান। বৃষ্টি ভেজা যুবভারতী ক্রীড়াঙ্গন, গ্যালারিতে প্রায় 40,000 ফুটবল প্রেমীর গর্জন, সামনে ডার্বি ফাইনাল। একদিকে মোহনবাগান, অন্যদিকে ইস্টবেঙ্গল, উত্তেজনা, আবেগ আর প্রত্যাশায় টান টান ম্যাচের শেষ হাসি হাসল সবুজ মেরুন। সামির জেলকোভিচের করা একমাত্র গোলেই ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে জেলকোভিচের গোল যেন বৃষ্টি ভেজা যুবভারতীর রাতকে রাঙিয়ে দিল সবুজ মেরুন রঙে। সেমিফাইনালে 7 গোল করে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল, কিন্তু শিল্ডের শেষ লড়াইয়ে সেই আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে পারল না লাল হলুদ। জেলকোভিচ ডেজান ড্রাজিচদের দাপটে বারবার থমকে গেল ইস্টবেঙ্গলের আক্রমণ, নিভে গেল লাল হলুদের মশাল, জ্বলে উঠল সবুজ মেরুনের আলো। আর এই ম্যাচের অন্যতম নায়ক ডেজান ড্রাজিচ, মাথা ফেটে রক্ত ঝরছে তবুও মাঠ ছাড়ার নাম নেই, শেষ পর্যন্ত লড়াই করে গেলেন। তাঁর অনবদ্য পারফরমেন্সের স্বীকৃতি ম্যাচের সেরা। মোহনবাগান সুপার জায়ান্ট হওয়ার পর এটি দ্বিতীয়বার আইএফএ শিল্ড জয়, আর একই বছরে লিগের পর শিল্ড। এই কৃতিত্ব সব শেষ দেখা গিয়েছিল 1977 সালে, অর্থাৎ প্রায় 5 দশক পর আবারও এক বছরে দুই ট্রফির নজির সবুজ মেরুন শিবিরে। 1911 সালে খালি পায়ে খেলে যে 11 জন মোহনবাগানি ভারতীয় ফুটবলের ইতিহাসে অমর হয়ে গিয়েছিল, 115 বছর পর সেই ঐতিহ্যের উত্তরসূরিরাই আবার হাতে তুললেন আইএফএ শিল্ড। সময় বদলেছে, ফুটবল বদলেছে, কিন্তু সবুজ মেরুন আবেগ আজও একই রকম অটুট। ডার্বির এই ফাইনালকে ঘিরে ছিল আরও একটি বিশেষ আবেগ, কারণ ম্যাচটির সরাসরি ধারাভাষ্য সম্প্রচার করেছে আকাশবাণী। বেতারের ধারাভাষ্যে মাঠের উত্তেজনা পৌঁছে গিয়েছে অগণিত শ্রোতার ঘরে ঘরে। ম্যাচের সাক্ষী ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। আকাশবাণীর সঙ্গে তাঁর অভিজ্ঞতায় উঠে এসেছে একটি জমজমাট ডার্বির ছবি।
1: রেডিওতে কমেন্ট্রি হওয়া দরকার, গ্রাম বাংলার হাটে বাটে ঘাটে সব জায়গাতে রেডিওর একটা কদর রয়েছে। অনেক মানুষ ঘরের বসে দেখতে পারে না, অনেকে বাইরে থাকে, তাদের জন্য রেডিও কিন্তু ভীষণ দরকার। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো যে এই কমেন্ট্রিটা করার জন্য। এবং তার সাথে মোহনবাগান আইপিএল জিতলো, দুরান ফাইনালে যে ফুটবল খেলেছে,

0: হচ্ছে, যারা সদ্য ভারতীয় দলে খেলে এসে তাদের এনার্জিটা পুরো আজকে মাঠে দিতে পেরে।
1: ধারাভাষ্যক আর সুব্রত ব্রহ্মাও জানিয়েছেন, বৃষ্টি ভেজা যুবভারতীতে এই ডার্বির আবহ ছিল একেবারেই অন্যরকম।
2: উপভোগ্য লড়াই হয়েছে, মোহনবাগান জিতেছে, যোগ্য দল হিসাবে জিতেছে। আজকে কিন্তু প্রফসুকন গিল নয়, আমার মতে আনোয়ারের অনুপস্থিতিটা বিরাট ব্যাপার।
3: 12 তারিখে ISL ম্যাচ, 13 তারিখে ইস্টবেঙ্গলের AFC ম্যাচ আছে।
2: তবে একটা কথাই বলবো, খেলাতে জয় পরাজয় আছে, সামনে শারদ উৎসব, প্রত্যেকে যেন দলমত নির্বিশেষে উৎসবে গা ভাসাতে পারে। হারলে দুঃখ থাকবে, জিতলে আনন্দ হবে, স্বাভাবিক কথা। সমস্ত জনতা ঝেড়ে ফেলে আগামী দিনে তারা বাড়তি মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়বে আরও বড় জয় সভ্যসঙ্গে ফিরে যাওয়ার জন্য, এই কামনাই আমরা করছি।
1: আইপিএলের ঐতিহাসিক ফাইনাল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা।
4: সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবলার, সেই ফুটবল নিয়ে আমরা যেভাবে করে দুর্গাপুজোর দিকে সারা বছর তাকিয়ে থাকি, সেই দুর্গাপুজোর জাস্ট পূর্বে প্রাককালে আমরা ব্রাজিলকে দেখলাম, উরুগুয়েকে দেখলাম, আবার আমাদের প্রিয় দুই ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান, তারা সেই ডার্বিও দেখা হলো। 7 দিনের মধ্যে এরকম একাধিক যে এরকম বড় ম্যাচ, যেগুলো আমাদের সকল ফুটবল প্রেমীদের কাছে বিরাট বড় প্রাপ্তি। যেমন আমার মতন, আমি তো নিজে একজন ফুটবল প্রেমী, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে আজকে মোহনবাগান জয়ী হয়েছে, মোহনবাগান দলকে আমরা অভিনন্দন, আন্তরিক অভিনন্দন। আবার তার সাথে দেখলাম ইস্টবেঙ্গল ভালো খেলেছিল, বিশেষ করে লাস্ট 10-15 মিনিট তো যেভাবে আক্রমণ আর প্রতি আক্রমণ চলছিল, এরকম একটা যে হাড্ডাহাড্ডির লড়াই, এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি।
1: মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারোটার চোখেও যোগ্য দল হিসেবেই শিল্ড জিতেছে মোহনবাগান। একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন দলের কোচ এবং ফুটবলারদের।
5: মোহনবাগান প্লেড আ ভেরি গুড গেম টুডে, আই believe that the best team will win today. Good performance of Mohunbagan, the way Mohunbagan was like not performing that good and not scoring many goals, but yeah, it's a derby today. But I feel also the coach, credit for him today he start with very good structure, good formation, right formation for the game, good strategy, it's work out today. And I think all the credit to, of course, the players also. We could see the approach, players are today Mohunbagan had controlling the game today.
1: ইস্ট বেঙ্গলকে হারিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত।
6: গত 3 দিন ধরে 7 গোল ইস্ট বেঙ্গল জেতার পর থেকে সংবাদ মাধ্যম, সমর্থক এবং সদস্যরা মোটামুটি রেজাল্ট ঠিক করে দিয়েছিল যে মোহনবাগান 5 গোলে হারতে চলেছে, আবার 1975-এর আইপিএল পুনরাবৃত্তি হবে। আর ময়দানের একজন শীর্ষকর্তা আছে, তার একটা কথা টেনে ধরে বলি, যে তিনি বলেন না, জিততে গেলে মস্তানি করে জিততে হয়। আজকে মোহনবাগান দেখিয়ে দিল মাঠে মস্তানি কাকে বলে। আজকে আমরা 3টে টুর্নামেন্ট খেললাম এই সিজনে, তাতে একটা রানার্স, তাও আমাদেরকে নর্থ ইস্টে যদি ট্রাভেলটা না হতো আমরা ওটাও চ্যাম্পিয়ন হতাম, লিগ চ্যাম্পিয়ন, সিরিজ চ্যাম্পিয়ন। এবার আশা করবো ISL মোহনবাগান ভালো খেলবে। আর হ্যাঁ, আরেকজন কোচ নিয়ে খুব আলোচনা চলছিল, মানুষ কোনো কোচই না, তাকে নিয়ে আমরা ভুল করেছি। আমার মনে হয় আজকে যে চেঞ্জগুলো উনি করেছেন সেগুলো নিয়ে এরপরে আর মানুষকে সময় দিতে হবে। একটা কোচ তার ফুল টিমটা, আজকে মিগুয়াল খেলেনি, ম্যাকলেনন খেলেনি, আপুইয়া খেলেনি, মনবীররা এসছে পরশু দিন ম্যাচ খেলে, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, তো প্লেয়াররা ফুল দমে যদি খেলে মোহনবাগান আজকে শুধু ঝলক দেখিয়েছে।
1: ফাইনালে হারলেও দল দ্রুত ঘুরে দাঁড়াবে আশাবাদী ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
7: বড় ম্যাচে একটাই সুযোগ আসে, দুটো সুযোগ আসে, প্রথমে তো 3-4 মিনিটের ভিতরে সুযোগটা নষ্ট করে ফেললাম, ওখানেই ম্যাচটা চলে গেল। আমি সবসময় আশাবাদী, আবাসের উপরে প্রচুর ভরসা আছে, ঠিক টিম দাঁড় করিয়ে দেবে।
1: একদিকে ইতিহাস, অন্যদিকে বর্তমানের সাফল্য, একদিকে 1911-এর খালি পায়ের লড়াই, অন্যদিকে আধুনিক ফুটবলের তারকাদের দাপট, আর মাঝখানে বৃষ্টি ভেজা যুবভারতীর সেই স্মরণীয় ডার্বি। 51তম বছরে IFA শিল্ড আবার সবুজ মেরুন। এতক্ষণ শুনলেন IFA শিল্ড ফাইনালের বেতার প্রতিবেদন, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে রেকর্ড করে আনা। সাক্ষাৎকার গ্রহণ অঞ্জন চট্টোপাধ্যায়।

আদর্শ কাছে তলে বিস্তারিত খেলার খবরে এখন আমরা ইন্ডিয়ান সুপার লিগ, নতুন মরশুম, নতুন স্বপ্ন। ফুটবল মানে আবেগ, ফুটবল মানে উন্মাদনা, আর ফুটবল মানেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার। সে আবেগকে সঙ্গী করেই আজ 10ই অক্টোবর শুরু হয়েছে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগের 2026-27 মরশুম। 2014 সালে পথ চলা শুরু হয়েছিল ISL-এর, লক্ষ্য ছিল ভারতীয় ফুটবলকে আরও পেশাদার করে তোলা, দেশীয় প্রতিভাকে বড় মঞ্চ দেওয়া এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে ভারতীয় ক্লাবগুলির যোগাযোগ আরও দৃঢ় করা। গত 10 দশকেরও বেশি সময়ে এই প্রতিযোগিতা ভারতীয় ফুটবলে নতুন দর্শক তৈরি করেছে, ক্লাবগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে এবং বহু ফুটবলারকে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ দিয়েছে। এই দীর্ঘ যাত্রায় এটিকে চেন্নাইন FC, বেঙ্গালুরু FC, মুম্বাই সিটি FC এবং FC গোয়ার মতো দল সাফল্যের ছাপ রেখেছে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল FC-র অংশগ্রহণ প্রতিযোগিতায় যোগ করেছে বাংলার ঐতিহ্যবাহী ফুটবল আবেগ। বিশেষ করে কলকাতা ডার্বি আজও সমর্থকদের কাছে মর্যাদা, আবেগ ও গর্বের লড়াই। তবে এবারের মরশুমের গুরুত্ব আরও বেশি। গত মরশুমের প্রশাসনিক ও বাণিজ্যিক অনিশ্চয়তার কারণে প্রতিযোগিতার আয়োজন ব্যাহত হয়েছিল। নতুন মরশুমে দীর্ঘ লীগ কাঠামোয় ফিরে আসা ভারতীয় ফুটবলের কাছে তাই স্বস্তির খবর। 13টি দলকে নিয়ে অক্টোবর থেকে 2027 সালের মে মাস পর্যন্ত চলার কথা এই প্রতিযোগিতা। লীগ পর্বের পাশাপাশি থাকছে প্লে অফের লড়াই, ফলে শিল্ড ও কাপ জয়ের জন্য দলগুলিকে পেরোতে হবে কঠিন পথ। এবারও বাংলার ফুটবল প্রেমীদের নজর থাকবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দিকে। দুই দলের কাছেই প্রত্যাশা অনেক, তবে শুধু ডার্বি জয় নয়, গোটা মরশুমে ধারাবাহিকতা বজায় রাখা এবং শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকাই হবে আসল চ্যালেঞ্জ। ISL-এর ভবিষ্যৎ অবশ্য শুধু বড় ক্লাব বা তারকা ফুটবলারদের সাফল্যের উপর নির্ভর করছে না। এই প্রতিযোগিতার প্রকৃত সার্থকতাই তখনই যখন ভারতীয় তরুণ ফুটবলাররা নিয়মিত খেলার সুযোগ পাবেন, ক্লাবগুলি আর্থিকভাবে শক্তিশালী হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিভারা জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। একটি শক্তিশালী লিগই ভারতীয় ফুটবলের উন্নতির একমাত্র শর্ত নয়, তার সঙ্গে তৃণমূল স্তরে ফুটবলের প্রসার এবং প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ। সব মিলিয়ে ISL-এর নতুন মরশুম ভারতীয় ফুটবলের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চ্যালেঞ্জ অতিক্রম করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই হবে এই প্রতিযোগিতার সবচেয়ে বড় পরীক্ষা। শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে তা সময় বলবে, কিন্তু সমর্থকদের ভালোবাসা, ফুটবলারদের লড়াই এবং নতুন প্রতিভার উত্থান, এই তিনের সমন্বয়েই সফল হয়ে উঠতে পারে এবারের ISL। নতুন মরশুমের প্রত্যাশা একটাই, ভারতীয় ফুটবল আরও এগিয়ে যাক, নতুন প্রতিভারা উঠে আসুক, ফুটবলের জয় হোক মাঠে মাঠের বাইরে। চলে আসবো ম্যাচের প্রসঙ্গে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু FC ও স্পোর্টিং ক্লাব দিল্লি। ঘরের মাঠে সফল অভিযান শুরু করতে চাইবে বেঙ্গালুরু। অন্যদিকে স্পোর্টিং ক্লাব দিল্লির লক্ষ্যও প্রথম ম্যাচেই নিজেদের শক্তি প্রমাণ করা, এবং শেষ পাওয়া খবর অনুযায়ী 52 মিনিটের পর কিন্তু দিল্লি 2-1 গোলে এগিয়ে রয়েছে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে গোয়ার ফতুর্দা স্টেডিয়ামে মুখোমুখি হবে FC গোয়া চেন্নাইন FC। দুই দলই নতুন মরশুমে জয় দিয়ে শুরু করতে মরিয়া, ফলে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা কিন্তু থাকছে।

শুনছেন মৈত্রী ক্রাঙ্গন, চলে আসবো অন্য খবরে। ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি, সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসের পরেও হার ভারতের, শাই হোপের শত রানে সিরিজে সমতা ক্যারিবিয়ানদের, বড় রান করেও শেষ রক্ষা হল না ভারতের, ব্যাট হাতে রানের পাহাড় গড়েও ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী

ব্যাটিংয়ের সামনে হার মানতে হলো সূর্য কুমার যাদবের দলকে, বলা ভালো টিম ইন্ডিয়াকে। শুক্রবার 9 অক্টোবর রাঁচির জে এস সিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের এই জয়ের প্রধান নায়ক শাই হোপ, তার অপরাজিত 100 রান এবং সেলফোনের রাদারফোর্ডের ঝোড়ো ইনিংস ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দেয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ওপেনার সঞ্জু স্যামসন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে দুরন্ত ব্যাটিং করেন, মাত্র 41 বলে 82 রান করেন তিনি। তার ইনিংস ছিল কিন্তু 4টি বিশাল ছক্কা এবং 9টি চার। এরপর শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা ইনিংসের গতি আরও বাড়িয়ে দেন। শ্রেয়স 18 বলে 40 রান করেন, তিলক বর্মা মাত্র 18 বলে অপরাজিত 44 রান করে ভারতের স্কোরকে 250 কাছাকাছি পৌঁছে দেন। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেট হারিয়ে তোলে 249 রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাস্টন চেজ 24 রান দিয়ে 3 উইকেট নেন। ভারতের বিশাল স্কোরের পর অনেকেই মনে করেছিলেন ম্যাচে এগিয়ে রয়েছে ভারত, কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, হ্যাঁ তা আরও একবার প্রমাণিত হয় পরের ইনিংসে। 250 রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই 2টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ান দল। ভারতের জয় তখন অনেকটাই নিশ্চিত বলে মনে হচ্ছিল, কিন্তু শাই হোপ এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন। তাকে যোগ্য সঙ্গত দেন শেরফন রাদারফোর্ড, দুজনে ভারতীয় বোলারদের ওপর কার্যত ঝড় বইয়ে দেন। হোপের ব্যাট থেকে আসে মাত্র 45 বলে অপরাজিত 102 রান, তার ইনিংসে ছিল 6টি 4 9টি 6। অন্যদিকে রাদারফোর্ড মাত্র 37 বলে 84 রান করে ভারতের বোলিং আক্রমণকে প্রায় দিশেহারা করে দেন, তার ইনিংসে ছিল 7টি 4 7টি 6। চতুর্থ উইকেটে হোপ রাদারফোর্ডের 120 রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রাদারফোর্ড আউট হওয়ার পরও ভারতের স্বস্তি ফেরে নেই। রোমারিও শেফার্ড মাত্র 13 বলে অপরাজিত 34 রান করে হোপের সঙ্গে দলের জয় নিশ্চিত করেন। মাত্র 18.3 ওভারে 4 উইকেট হারিয়ে 252 রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ, হাতে তখনও 9টি বল বাকি। 6 উইকেটের এই জয় ক্যারিবিয়ানদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। ম্যাচের সেরা নির্বাচিত অবশ্যই শাই হোপ। তাহলে মনে হতে পারে যে এত রান করেও কোথায় পিছিয়ে পড়ল ভারত, কেন জিততে পারল না? ভারতের পরাজয়ের অন্যতম কারণ ছিল রান তোলার গতি ধরে রাখতে পারা নয়, বরং বড় রান করেও প্রতিপক্ষের আক্রমণাত্মক ব্যাটিংকে থামাতে ব্যর্থ হয়। 249 রান সাধারণত টি টোয়েন্টি ক্রিকেটে জয়ের জন্য যথেষ্ট বলে মনে করা হয়, কিন্তু হোপ ও রাদারফোর্ডের অসাধারণ ব্যাটিং সেই ধারণাকে চ্যালেঞ্জ জানায়। বিশেষ করে মাঝের ওভারগুলিতে ভারতের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিতে পারেননি। হোপকে ক্রিজে থিতু হওয়ার সুযোগ দেওয়ার খেসারত দিতে হয়েছে ভারতকে। অন্যদিকে শিশিরের প্রভাবও বোলারদের কাজ কঠিন করে তুলেছিল বলে ম্যাচের পর আলোচনা হয়। ভারতীয় বোলারদের জন্য এই ম্যাচ নিঃসন্দেহে আত্মবিশ্লেষণের বিষয় থাকবে। এই ম্যাচ শুধু একটি জয় পরাজয়ের লড়াই ছিল না, টি টোয়েন্টির ক্রিকেটের ইতিহাসও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 250 রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পুরুষদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার নজির গড়েছে।

ফিরে আসবো আবার একই খবরে। এর আগে 2023 সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 259 রান তারা করে জিতেছিল। এই ম্যাচে দুই দল মিলিয়ে 501 রান ওঠে, ফলে রাঁচির এই লড়াই ব্যাটারদের দাপটের এক স্মরণীয় উদাহরণ হয়ে থাকল। দ্বিতীয় ম্যাচের আগে ভারতের সিরিজে এগিয়ে থাকার সুযোগ পেয়েছিল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই দুরন্ত জয় 5 ম্যাচের সিরিজকে নতুন মাত্রা দিল। এখন দুই দলই 1-1 সমতায়, ফলে পরের ম্যাচ থেকে শুরু হবে কার্যত নতুন লড়াই। ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বোলিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠা এবং বড় রান করার পরেও প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল খুঁজে বের করা। অন্যদিকে সাই হোপ ও রাদারফোর্ডের

ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে পরবর্তী ম্যাচগুলির জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। সঞ্জু স্যামসনের দুরন্ত ব্যাটিং, তিলক বর্মা ও শ্রেয়াস আইয়ারের ঝোড়ো ইনিংস সবই স্মরণ হয়ে গেল শাই হোপের অপরাজিত শতরান এবং রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। রাঁচিতে ভারতীয় ব্যাটাররা রানের পাহাড় গড়েছিলেন ঠিকই, কিন্তু জয় ছিনিয়ে নিল ক্যারিবিয়ানরা। এখন অপেক্ষা তৃতীয় টি টোয়েন্টির, যেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে ভারত। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ আজ 10 অক্টোবর। শনিবার মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহাম। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মরশুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি দুই দলেরই। 5টি ম্যাচ খেলে একটি জয় নিয়ে লীগ তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে 5 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে টটেনহাম। ফলে আজকের ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোই দুই দলের প্রধান লক্ষ্য। এখন দেখার, জয়ের সরণিতে ফিরতে পারছে কিনা ম্যানচেস্টার ইউনাইটেড, নাকি অপ্রত্যাশিত জয় তুলে নিয়ে চমক দেয় টটেনহ্যাম। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার কিন্তু তাজ রক্ষায় না লড়াইয়ে কবে নামবেন ভারতের ডি কুকেশ? আগামী 24 নভেম্বর জেনিভায় ভারতের গ্র্যান্ডমাস্টার মুখোমুখি হবে উজবেকিস্তানের জাভোহির সিন্দারভের। 2024 ডিসেম্বরে চীনের ডিং লিরেনকে হারিয়ে 18 বছর বয়সে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন নজির গড়েন গুকেশ। 20 বছর বয়সী সিন্দারভ 2026 ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জেতেন এক রাউন্ড বাকি থাকতেই। শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন মিতুল সাহা। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেনই, আকাশবাণীর কৃষি বিভাগের প্রত্যেকটি অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, আমাদের কৃষক, তার পরিবার এবং অবশ্যই আমাদের দেশের, যাতে কৃষি অর্থনীতি ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, অর্থনীতির সুস্থতা আমাদের প্রত্যেকের সুস্থতার সঙ্গে জড়িয়ে রয়েছে। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি কিন্তু আমাদের কৃষক বন্ধুরা যারা এই মুহূর্তে রেডিও সেটের অপর প্রান্তে রয়েছেন, তাদের প্রত্যেকের জীবন এবং জীবিকা তার সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা প্রত্যেকেই চাই যে কিছুটা হলেও আমার যে উপার্জন, আমরা যাকে ইনকাম বলি, তা একটু হলেও বাড়ুক, প্রত্যেকে চাই। যারা চাকরি করেন তারাও চান, যারা ব্যবসা করেন তারাও চান, আর যারা চাষ করেন চান বই কি। কিন্তু চাওয়ার সঙ্গে আরও বেশ কিছু বিষয় জড়িয়ে থাকে, সেই বিষয়গুলি একত্রিত হলে তখনই চাওয়াটা পাওয়াতে রূপান্তরিত হয়। সুতরাং আজকে আসুন আমরা কথা বলি, কৃষক বন্ধু যারা রয়েছেন, যারা কৃষিকাজই করছেন, তারা কিভাবে এই কৃষিকাজকে কৃষি ব্যবসায় রূপান্তরিত করতে পারেন, এবং সেটা করতে গেলে কি কি বিষয় আমাদের জানতে হবে, কি কি বিষয়ে একটু আগে থেকে ভেবে নিয়ে পদক্ষেপ করতে হবে, সেসব জানবো। কারণ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজ এই মুহূর্তে বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এগ্রি হর্টি ফুড প্রসেসিং অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মেন্টর, একটু বাংলায় বলি, কৃষি উদ্যান পালন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং গ্রামীণ উন্নয়নের প্রশিক্ষক এবং প্রধান পরামর্শদাতা শ্রী জয়ন্ত চক্রবর্তী।
2: নমস্কার,
1: স্বাগত জানাই জয়ন্তবাবু আপনাকে। যে বিষয়টা নিয়ে শুরুতেই বললাম যে আমাদের অনেক শ্রোতা বন্ধু শুনছেন অনুষ্ঠান, যারা সকালবেলায় উঠে মাঠে বেরিয়ে যান, সারা দিনের হাড় ভাঙা পরিশ্রম করেন এবং সেই পরিশ্রমের ফলশ্রুতি হিসেবে ফসল ঘরে তোলেন,

0: তারপর মধ্যবর্তীতে যারা রয়েছেন, আমরা যাদের ফোরে বলি বা এরকম আরো নানান স্টেপ রয়েছে, আপনিও জানেন, কৃষক বন্ধুরাও জানেন, তাদের হাতের মারফত এসে পৌঁছয় বাজারে তার সেই ফসলটি। আমরা যে দাম দিয়ে কিনছি এবং তিনি যে দামে বেচছেন তার মাঝে ফারাক অনেকটা। আমরা দাম দিচ্ছি বটে, কিন্তু কৃষকের কাছে অবধি পৌঁছচ্ছে না। এই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, সেক্ষেত্রে কিভাবে ভাবতে হবে আমাদের কৃষক বন্ধুদের?
1: প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আকাশবাণীকে আমাকে বেঙ্গল চেম্বারের তরফ থেকে নিমন্ত্রিত করার জন্য। এবং আপনার যে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এই বর্তমান যুগে, কারণ কৃষক আমরা দেখেছি হয়তো আলু 7 টাকা করে বিক্রি করলো, বাজারে সেটা আমরা 50 টাকা করে কিনছি। অর্থাৎ কি হলো, 7 টাকার আলু 50 টাকা বিক্রি হচ্ছে, মাঝখানে বিভিন্ন মধ্যস্থতাকারী কাজ করে যাচ্ছে, কিন্তু কৃষকের ইনকাম কিন্তু হচ্ছে না। এর কারণ কি জানেন তো? কারণটা হচ্ছে কৃষক শুধু ফসল ফলায়, কৃষকের কিন্তু বাজারে যে বিক্রি হয় তার কোনো কন্ট্রোল নেই। এই জিনিসটাকে একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি আমরা। আমরা যদি মনে করি যে কৃষক যেটা তৈরি করছে সেটাকে বাজারজাত করার জন্য কী রিকোয়ারমেন্ট দরকার, কী করে ভ্যালু অ্যাডিশন করা যায়, তাকে কী করে আরও বেশি উন্নত করা যায়, তো সেই কারণে একজন কৃষক, আর পশ্চিমবঙ্গে বিশেষ করে 85% উপর প্রান্তিক এবং ক্ষুদ্র চাষী, তাদের ক্ষমতা খুবই সীমিত। অতএব একজন কৃষকের পক্ষে এর আমূল চেঞ্জ করা সম্ভব না, সেই জন্য দরকার সমষ্টি। এবং একা যা পারবে না সমষ্টি সেটা পারবে, যার জন্য ভারত সরকারের উদ্যোগে এখন এই আপনি যে সমস্যাটা বললেন সেই সমস্যাটাকে সমাধান করার জন্য ওরা নতুন স্কিম নিয়ে এসছেন, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনস। অর্থাৎ কি, একজন চাষির সঙ্গে তার যা ক্যাপাবিলিটি সে যা করতে পারে, সেটা না করে যদি 500 চাষি একত্রে হয়ে যদি চাষ করতে পারে তার অনেক বেশি ক্ষমতা থাকে। কিরমভাবে হবে, ধরুন আপনি একজন বড় একজন ক্রেতা, তার দরকার 50 টন টমেটো, একজন কৃষক প্রান্তিক চাষি দিতে পারবে না, অতএব তার কাছে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে লাভজনক হয়ে ওঠে না। সেই জন্য এই FPO-র মারফতে সমষ্টিগতভাবে এই চাষটা যদি করা যায়, কৃষকের পাওয়ারটা, কৃষকের মানে আপনার বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায়, তার টেকনোলজি ব্যবহার করার সুযোগ বেড়ে যায়, তাকে ব্যাংক লোন দেওয়ার জন্য এগিয়ে আসবে, কারণ ব্যাংক একজনের জায়গায় 500 জনকে লোন দেবে, ইন্স্যুরেন্স কোম্পানি এগিয়ে আসবে। তো এখানেই আপনার দরকার হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মার প্রডিউসার কোম্পানি, যারা নাকি আপনার এই প্রশ্নটাকে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসে তার উৎপাদিত ফসলের মূল্য এবং বিক্রি মূল্য এবং কোয়ালিটি গুণগত মান কি বাড়ানো যায়, তাকে বেরিয়ে আসতে গেলে এই সমষ্টিগত প্রথার দিকে আসতে হবে, যাতে সে বাজারের উপর কিছুটা হলেও কর্তৃত্ব করতে পারে।
0: এই বাজারের উপর কর্তৃত্ব করার জায়গা থেকে আমরা জানি যে MSP-র কথা, যেখানে ন্যূনতম সহায়ক মূল্য একটি প্রতি বছর প্রতিটি শস্যের জন্য সরকার নির্ধারণ করে থাকেন, এবং সেই MSP-টুকু দেখেই কিন্তু কৃষকরা প্রায় বাধ্য হন, বলা যায়, বেচতে, অন্তত ওই দামে আমি বিক্রি করব। যদি তারা FPO গঠন করেন, অর্থাৎ একসঙ্গে 500 চাষি একসঙ্গে একত্রিত হয়ে তারা একটি গ্রুপ তৈরি করলেন, একটি কোম্পানি তৈরি করলেন, এবং তার মাধ্যমে যখন বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে MSP-র থেকে অনেকটা বেশি দামে কি বিক্রি করতে পারবেন?
1: খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখুন, MSP যে জিনিসটা হয়, সে MSP ভারত সরকার সেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মারফতে বিভিন্ন চাষির কাছ থেকে ডাইরেক্টলি সরাসরি সংগ্রহ করেন এবং সেটা চাষিরা মান্ডিতে গিয়ে তারা তাদের ফসলটা দেয়। এবং এইটা মোস্ট প্রবাবলি আপনি যদি দেখে থাকেন ভালো করে, এটা উত্তর ভারতে এবং উত্তর ভারত সংলগ্ন আপনার হচ্ছে উত্তরপ্রদেশের সংক্রান্ত জায়গায় এইটা ভালো করে চলে, কারণ এটা মেনলি হয় হচ্ছে সিরিয়াল ক্রপস, অর্থাৎ হচ্ছে চাল, ধান, জোয়ার বাজরা, ভুট্টা, তারপরে আপনার হচ্ছে কটন, সিরিয়াল ক্রপস এবং কমার্শিয়াল ক্রপস এই দানা হয়। কিন্তু এর সঙ্গে সমস্যা কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে যখন আমরা চলে আসছি, আমাদের এখানে যেহেতু মার্জিনাল চাষি বেশি আছে তার প্রোডাকশনও কম আছে, সে যার জন্য আপনি দেখবেন যে এই MSP-তে পশ্চিমবঙ্গের চাষিরা কতটা বেশি অংশগ্রহণ করতে পারে না। MSP-র জন্য কিন্তু একটা সমস্যাও আছে, কৃষকরা উত্তর ভারতে শুধু চাল আর গম ফলিয়ে ফলিয়ে তার জমিটার কিন্তু অনেক ক্ষতি করে ফেলেছে, সেখানে ডাইভার্সিফাইড ক্রপ কিন্তু হয় না। পশ্চিমবঙ্গে সেই দিক থেকে শস্য শ্যামলা, জলের অনেক প্রাপ্তি বেশি, জমি অত্যন্ত ফার্টাইল, এখানে সবজি চাষ হয়, এখানে ফুল চাষ হয়, এখানে ভুট্টা চাষ হয়, এখানে ধান চাষ হয়, চা হয়, সব কিছু হয়। অর্থাৎ আমি যেটা প্রশ্ন বলি, FPO-তে কিন্তু মেনলি বেনিফিটেড হবে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা, অ্যাকচুয়ালি যাদের বার্গেনিং পাওয়ার কম,

0: অতএব যদি আপনি সে আপনি যদি ধানও করেন তাহলেও FPO মারফতে আসলে তার একটা সুবিধা রয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ছোট ছোট ফার্মাররা তারা FPO মারফতে গভর্নমেন্টকে দিতে পারে এবং প্রাইভেট যারা আছে তাদের কাছেও বিক্রি করতে পারবে। অতএব আমার মনে হয় FPO-দের বর্তমান যুগে হর্টিকালচারাল ক্রপ এই দিকে কিন্তু আয়টা বেশি, যার জন্য ভারতবর্ষে এখন সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু হর্টিকালচার ক্রপে, কারণ সেখানে ফল ফল এবং সবজি, এই ফল ফুল সবজি এইটা বাড়াতে হবে, যার জন্য আপনি দেখবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও চাইছে পাঞ্জাব হরিয়ানাতেও এই গম এবং ধানের এই শস্য পর্যায় কমিয়ে কি করে হর্টিকালচার বা বাজারজাত করা যেতে পারে, যার জন্য তাতে কী হবে জমির জলটাও ঠিকমতো থাকবে, উৎপাদনও হবে। সেজন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেহেতু এই বৈচিত্র্যটা প্রচণ্ড ভালো এবং আমাদের সমস্ত ক্লাইমেটিক জোন রয়েছে, অর্থাৎ এখানে চাষিরা যদি প্রান্তিক চাষিরা যদি FPO করে তারা তাদের শস্য হোক ফল হোক সবজি হোক দুধ হোক অ্যানিমাল হাজবেন্ডারি হোক সব কিছুতে তারা কিন্তু এতে অংশগ্রহণ করতে পারবে এবং তারা তাদের ফসলটাকে বেশি দামে বিক্রি করার সুযোগ পাবে।
1: আমরা ছোটবেলাতে শুনেছিলাম সেই কথাটি, দশে মিলি করি কাজ, একা করবার চাইতে দশে মিলে করলে নিশ্চয়ই সেই কাজের প্রোডাক্টিভিটি বলি আমরা তার কোয়ালিটি বলি সবটাই বেশি হবে। FPO গড়তে গেলে এখন এই মুহূর্তে যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো উদ্যোগী হতে চাইবেন, FPO যদি তৈরি করতে চান কেউ সেক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ এবং প্রথমটুকু না সম্পূর্ণটা তো বলা সম্ভব না একটা অনুষ্ঠানে, অন্তত কোন কোন বিষয়গুলো তাদেরকে মাথায় রাখতে হবে, সরকারি রেজিস্ট্রেশনের কি বিষয় থাকছে এগুলো যদি একটু জানান।
0: হ্যাঁ, এখানে FPO বা FPC যেটা বলছেন ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা ফার্মার প্রোডিউসার কোম্পানি যেটা আছে সেটা ফর্ম করতে গেলে ন্যূনতম 10 জন লোককে নিয়ে তৈরি করতে হবে এবং এটা কি দেখা হয় কি ওখানে ক্লাস্টারটা কি আছে, যদি ক্লাস্টারে দেখা যায় গমের ক্লাস্টার তাহলে গম চাষিকে নিয়ে করা ভালো, কারণ এরকম যেন না হয় 10 জনের মধ্যে একজন আনারস একজন গম একজন ভুট্টা একজন এরকম করে আপনার স্কেলটা হবে না, অর্থাৎ স্কেল করতে গেলে আপনি একই ফসল নিয়ে আপনাকে তৈরি করতে হবে, মিনিমাম 10 জন চাষিকে নিয়ে শুরু করতে হবে এবং মিনিমাম 5 জন ডিরেক্টর থাকে অথবা ম্যাক্সিমাম 15 জন হবে। তো কিভাবে
1: এবং যারা মেম্বার তাদের মধ্যে থেকে ডিরেক্টর হবে
0: তাদের মধ্যে থেকে হবে, আমি সেটাতে আপনাকে বলছি আর বিশদভাবে। এটা কি সুবিধা যেটা সবচেয়ে বেশি এর মধ্যে অন্যতম জিনিস যে ফার্স্টে হচ্ছে যে আপনাকে ক্রপ বেছে নিলেন, ক্রপ ক্লাস্টার বেছে নিলেন একটা জিওগ্রাফিতে একটা অঞ্চলের জন্য, সেখান থেকে আপনি 10 জন ন্যূনতম বাট আইডিয়ালি 300-500 কৃষককে নিয়ে FPO-টা ফর্ম করা উচিত। ফর্ম করলে কি করতে হবে, প্রথমে তাকে ফর্ম করতে গেলে তার দরকার হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট তাকে লাগবে, তো সেখানে ন্যাবার্ড আছে, SFSC বলে একটা সংস্থা আছে, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, তো এরা সমস্ত আছে এদের সাপোর্ট করার জন্য, কিন্তু প্রথমে ওই 200-300 চাষি তাদের আধার কার্ড তাদের ডিটেলসটা দিয়ে তারা একটা লিস্ট বানাবে তারা একটা এবং তারা তখন নিজেদের মধ্যে বসে একটা সংস্থা তৈরি করবে, তার মধ্যে বোর্ড অফ ডাইরেক্টর হবে, 5 জন বোর্ড অফ ডাইরেক্টর হবে, কিন্তু সেই বোর্ড অফ ডাইরেক্টর কিন্তু বাইরে থেকে আমদানি করা চলবে না, ওই যে 300 চাষি আছে মানে কৃষকই হচ্ছে কৃষকের, তাতে এই ম্যাক্সিমাম 15 জন হবে, তো এই ডিরেক্টর যদি হয়ে গেল তখন এটা পুরো সংস্থা কোম্পানির মতো একটা, তখন তারা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স MCA-তে তখন তারা অ্যাপিল করবে যে এই নামটা পাওয়া যাচ্ছে
1: কিনা,
0: সব অনলাইনে করা যায় এবং এতে সরকারি সহায়তা সব আছে, লোকাল যারা কৃষি অধিকর্তার অফিস যারা আছে তারা তাদের কাছে যোগাযোগ করতে পারে, ন্যাবারের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারে, তারা পুরোপুরি হেল্প করবে।
1: সুতরাং এডিও অফিস তো মোটামুটি সব জায়গাতে আপনার নিকটবর্তী এলাকায় পাওয়াই যাবে, শ্রোতা বন্ধুদের বলছি আপনারা যদি কাছাকাছি এডিও অফিসে পৌঁছে যেতে পারেন এবং বলেন যে আপনারা FPO বা FPC তৈরি করতে চাইছেন, কৃষকেরা মিলে কয়েকজন মিলে আপনারা একটি কোম্পানি করতে চাইছেন, আপনারা ওখানে পৌঁছে গেলে কিন্তু তারা আপনাদের সমস্তটা জানিয়ে দেবেন
0: এবং এখানে ন্যাবারের ব্রাঞ্চ সমস্ত জায়গায় আছে, তারাও ইমপ্লিমেন্টিং এজেন্সি তারাও হেল্প করবে। তো নাম দিতে হবে হচ্ছে একটা নাম দিয়ে লাস্টে করতে হবে ফার্মার প্রোডিউসার কোম্পানি লাস্টে রাখতে হবে, সেই নামটা ওই ওনাদের যাদের থ্রুতে অ্যাপ্লাই করবে, মানে অনেক সময় অনেক কনসাল্টিং ফার্ম থাকে, ইভেন বেঙ্গল চেম্বারও এর মধ্যে তাদের হেল্প করতে পারে কি করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, যখন নাকি ওখান থেকে দেখা গেলো যে নামটা আছে নামটা তখন ব্লক করে দিয়ে তখন তারা অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর ওরা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে একটা CIN পাবে, ওরা সার্টিফিকেট পাবে একটা যে এইটা নথিবদ্ধ হলো ভারত সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে, আর পুরোপুরি সংস্থা হয়ে গেল একটা, সেইটা দেখিয়ে তখন তারা প্যান অ্যাপ্লাই করতে পারবে, সেটা দেখিয়ে তারা তখন সেটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে, খুলে তারা তাদের কাজকর্ম শুরু করতে পারবে। এইটা তো হয়ে গেল পদ্ধতিগতভাবে তৈরি করার জন্য।

0: মেন জিনিসটা হচ্ছে এফপিওদের একটা ব্যবসায়িক প্রপোজাল বানাতে হবে যে আমি এটা করলাম ধানের উপর বা সবজির উপর বা পোলট্রির উপর বা যার উপর হলো, তাতে আমার আগামী তিন বছর পাঁচ বছর এই হচ্ছে আমার প্ল্যান, এতটা আমার প্রোডাকশন হয়, এতটা আমি মার্কেটিং করব, এতটা আমি পয়সা পেলে আমার এতটা প্রফিট থাকবে, এরকম একটা বিজনেস প্রপোজাল পাঠাতে হয় যেটা নাকি পোর্টালের মধ্যে অলরেডি অ্যাভেলেবল আছে, সেটা থেকে তারা ইনপুট নিয়ে নিজেরা করতে পারে। অতএব এইটা হয়ে গেলে কি হবে, এই যে তিনশো চাষিকে দিয়ে আপনি যে এফপিওটা তৈরি করলেন, তিনশোই কিন্তু ওই পিওর মেম্বার, এবং ওদের প্রত্যেকের কাছে ইকুইটি না হয় একটা, সেটা হাজার টাকা করে নিতে পারে, পাঁচশো টাকা করে নিতে পারে, আবার যে যত নিতে পারবে। তো প্রত্যেকে হাজার টাকা নিয়ে নিয়ে, যেমন আপনি আমরা শুনি না, এটা টাটা স্টিলের শেয়ার হোল্ডার, এর আইটিসি শেয়ার হোল্ডার, এরাও তখন এই তিনশো
1: শেয়ার দিয়ে ফান্ড,
0: এই এফপিসিটা চালাবে হচ্ছে শেয়ার হোল্ডারদের ফান্ড দিয়ে দিয়ে, এবং প্রফিট যখন হবে তখন তার ডিভিডেন্ড বা প্রফিটেবিলিটি শেয়ার হবে এই ফার্মারদের মধ্যেই হবে। এবং এইটা হয়ে যাওয়ার পর সুবিধা কি হয়, যখন নাকি তাদের বিজনেস কেস তৈরি হয়ে গেল, সবকিছু তৈরি হয়ে গেল, তখন গভর্নমেন্টের থেকে গ্র্যান্ট পাওয়া যায়, লোন পাওয়া যায়, যেটা নাকি একদম সম্পূর্ণভাবে এফপিসিটাকে চালানোর জন্য গভর্নমেন্টের একটা 10,000 এফপিসি খোলার জন্য একটা প্রজেক্ট যেটা ছিল তার মারফতে তারা গ্র্যান্ট পাবে, তারা নন রিফান্ডেবল লোন পাবে, এবং সেইটা কাজে লাগিয়ে পুঁজি লাগিয়ে তারা ব্যবসাটা শুরু করবে। সেটা
1: নন রিফান্ডেবল লোন, এটা কিন্তু এই বিষয়টা কিন্তু শ্রোতা বন্ধুরা একটু খেয়াল করবেন। আরো একবার মনে করিয়ে দিই, যারা একটু দেরিতে রেডিও সেট অন করেছেন তাদের জন্য এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কৃষিকাজ থেকে কৃষি ব্যবসা কিভাবে সম্ভব, এক ধাক্কায় নিজের ইনকাম বেশ খানিকটা বাড়িয়ে নেওয়া কৃষিকাজের মধ্যে দিয়ে কিভাবে সম্ভব, সবটা জানছি আজকে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এগ্রি হটি ডিপার্টমেন্টের যিনি মেন্টর জয়ন্ত চক্রবর্তী, তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। এবং তিনি যেটা বলছেন যে আপনারা যদি একসঙ্গে বেশ কয়েকজন চাষি মিলে একটি গ্রুপ তৈরি করেন, এফপিও তৈরি করেন, তাহলে কিন্তু সরকার আপনাদেরকে খানিকটা গ্রান্ট দেবেন, খানিকটা অর্থ সহায়তা দেবেন, যেটা আর ফেরত দিতে হবে না, যেটা ফেরতযোগ্য নয়, আপনারা কাজটা শুরু করছেন বলে সরকারের তরফ থেকে এটা সহায়তা।
0: একদম ঠিকই বলেছেন। এইটার উদ্দেশ্য কি, সরকার কেন এই টাকাটা দিচ্ছে, কৃষকরা যখন নাকি ব্যবসাটা খুলছে তাদের কাছে পুঁজি সেরকম থাকে না, এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে জিয়ে রাখার জন্য, সাকসেসফুল করার জন্য গভর্নমেন্ট এবং ন্যাবার্ড এই গ্র্যান্টগুলো দেয়। কিন্তু মনে রাখতে হবে কৃষকদের, এই গ্র্যান্ট বা অনুদান নিয়ে সারা জীবন চলবে না, এইটাকে দিয়ে কাজে লাগিয়ে তারা যেন তাদের ব্যবসাটাকে এগিয়ে নিতে পারে, তবেই গিয়ে কিন্তু সাকসেসফুল ভেঞ্চার হবে। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি এফপিও বা এফপিসি গ্র্যান্ট বা লোন পাওয়ার জন্য হয়তো কাজ করে সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারছে না। তো সেখানে আমার মনে হয় যদি বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তারা যদি সম্পূর্ণ বিচক্ষণতার সঙ্গে এই এফপিসিটাকে চালাতে পারে, তাহলে আমার মনে হয় অঞ্চলের জন্য, সমাজের জন্য এবং রাজ্যের জন্য, দেশের জন্য কিন্তু একটা নতুন দিশা আসতে পারে।
1: আমরা এবার একটু কথা বলি ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে। আমাদের কৃষক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যাদের একলপ্তে অনেকটা ফসল উঠছে এবং তখনই সবটা বিক্রি করে দিতে হচ্ছে। প্রথমে আমরা স্টোরেজের ক্ষেত্রে আসি, বিক্রি করে দিতে হচ্ছে যেহেতু তখনই আমাকে, কারণ আমার বাড়িতে রেখে দিলে আমার আলুটা পচে নষ্ট হয়ে যাবে, আমাকে কোল্ড স্টোরেজে দিতেই হবে। এক্ষেত্রে যদি এফপিও বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কিছু একটি তারা সংস্থা তৈরি করেন, তারা কি নিজেদের মতন করে কোনো কোল্ড স্টোরেজ হোক বা অন্য কোনো কিছু যেখানে তারা সংরক্ষণ করতে পারবেন তাদের ফসল, সেইগুলোকে এই স্কিমের আওতায় পড়ে?
0: দেখুন, এটা আপনি আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আজকে সংরক্ষণের অভাবে কিন্তু কৃষকের ইনকাম কিন্তু কমে যায়। কারণ একসঙ্গে মাঠে তার দু কুইন্টাল টমেটো চলে আসলো, চার দিনের মধ্যে বিক্রি না হলে নষ্ট হয়ে গেল, তার ইনকাম কমে গেল। তা দুরকমভাবে হয়, কীভাবে করা যেতে পারে যেটাকে, একটা হচ্ছে আপনি এটাকে কোল্ড স্টোরেজে রাখতে পারেন, অথবা এটাকে আপনি ফুড প্রসেসিং করতে পারেন, দুটো করতে পারেন। এখানে পশ্চিমবঙ্গ সরকার ছাড়াও ভারতবর্ষের কৃষি এবং হর্টিকালচার ফুড প্রসেসিং ডিপার্টমেন্টের প্রচুর স্কিম রয়েছে। MFP বলে একটা স্কিম আছে, একটা যে স্কিমের মারফতে এই ধরনের প্রজেক্টের জন্য, ফুড প্রসেসিং এর জন্য কিন্তু আলাদা করে প্রচুর অনুদান এবং সাহায্য পাওয়া যায়। ধরুন আমি, ধরুন কি করলাম, আমি টমেটো চাষ করলাম, টমেটো চাষ করে টমেটো বিক্রি করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি এই অনুদানটা পাবো না। আমি যদি টমেটোটাকে তৈরি ফসল ফলিয়ে ওখান থেকে যদি জ্যাম জেলি বা আচার করি, প্রসেস করি, তাহলে আমার ক্ষেত্রে এই লোনটা সম্ভব হবে। তো ফুড প্রসেসিং একটা দেশের পক্ষে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। আপনি যদি বিদেশে যান, বিদেশে দেখবেন ওদের খাদ্য উৎপাদনের একটা মোটা অংশ

0: প্রক্রিয়াকরণ হয়, ফুড প্রসেসিং হয়, সেটা আমাদের তুলনায় অনেক কম, যার জন্য আমাদের কৃষকরা দাম পায় না। আপনি দেখুন না বাজারে আঙুরের দাম কী আছে আর কিশমিশের দাম কী আছে, সোজা কথা। আপনি প্রসেস ফুডের দাম 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ বেড়ে যায়। সেরকমভাবেই কৃষককে দেখতে হবে যে আমার উৎপাদিত ফসলকে আমি, একটা হচ্ছে এক্সেস ফসলটাকে আমি গুদামজাত করব, কোল্ড স্টোরেজে রাখবো, যখন বাজারে উঠবে তখন আমি বিক্রি করব, সেই ফ্যাসিলিটি থাকা দরকার। অথবা আমি এফপিওর মারফতে গভর্নমেন্টের অনুদান নিয়ে আমি একটা কোল্ড স্টোরেজ করলাম, ছোটোখাটো কোল্ড স্টোরেজ করলাম বা ফুড প্রসেসিং করলাম, করে আমি সেই ফসলের গুণগত মান চেঞ্জ করে বিক্রি করলাম, দুপক্ষের সুবিধা। এখন এখানে আরেকটা ভালো সুযোগ আছে, এফপিও যদি কোনো এগ্রি স্টার্ট আপের সঙ্গে যদি যদি কোলাবোরেশনস করে
1: তাহলে সেটাও সম্ভব,
0: তাহলে সেটাও সম্ভব। কি হচ্ছে, আমি এগ্রি স্টার্টআপের সঙ্গে আমার আমি মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং করলাম, আমি ফসল ফলাবো তোমার মতো করে, আমি টেকনোলজি ফলো করব, আমার ফসলটা তুমি নিয়ে নেবে, পুরোপুরি বাইব্যাক করে নেবে এবং তুমি সেটাতে জ্যাম জেলি আচার বানিয়ে বিক্রি করবে, আমরা প্রফিট শেয়ারিং মোডে যাব আমরা।
1: আচ্ছা,
0: অতএব এক্ষেত্রে কি হচ্ছে, কৃষি এবং শিল্প দুটোকে মেলবন্ধন করা যায় অ্যাকচুয়ালি। তো এই কন্ট্রিবিউশনটা কিন্তু দরকার, কারণ এখানে যদি আপনি কৃষক এবং যদি স্টার্ট আপ একসঙ্গে যদি আসে, কারণ স্টার্ট আপ নিজেরা ফসল ফলায় না, তা অতএব ওর কাছে র মেটেরিয়াল নেই, ওকে যেতে হবে কৃষকের কাছে, কৃষকের সেই পুঁজি নেই বা সেই টেকনোলজি যে সে ফ্যাক্টরি করে সে বিক্রি করতে পারবে। বাট যদি পার্টনারশিপ করে দেন উইন উইন সিচুয়েশন, আমিও জিতলাম তুমিও জিতলে, আমারও ইনকাম বাড়লো তোমারও ইনকাম বাড়লো, আমরা দুজনে মিলে একটা ইকোসিস্টেমটাকে ডেভেলপ করতে পারি।
1: অর্থাৎ আমরা যে স্লোগানটা জানি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এখন ভিত্তি এবং ভবিষ্যৎ দুই যদি একসঙ্গে এসে হাত মেলায় অবশ্যই অপ্রতিরোধ হয়ে যাবে। এবং যারা শুনছেন এই মুহূর্তে আমাদের কৃষক বন্ধুরা, তাদেরকেও বলবো যে আপনারা নিজেরা চাষটা জানেন ভালো করে, হয়তো আপনার পাশের বাড়ির ছেলেটি বা আপনার নিজের সন্তানই, সে হয়তো গ্র্যাজুয়েট হয়েছে, সে হয়তো স্নাতক হয়েছে, সে জানে যে কিভাবে নানান রকম সহায়তা নিয়ে ব্যবসা করতে হয়। সুতরাং আপনার কৃষি এবং তার ব্যবসার নলেজ, জ্ঞান, এই দুটোকে একত্রিত করুন। সঙ্গে সরকারের অনেক অনেক স্কিম রয়েছে, সেগুলোকে নিন, সেগুলোর সুবিধে নিন। কৃষি এবং শিল্পকে একসঙ্গে হাত ধরাধরি করে যদি আমরা পথ চলতে দিই, তার পথ কিন্তু আটকাতে পারবে না কেউ। জয়ন্তবাবু, এই যে বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের তারা একসঙ্গে তৈরি করলেন একটি এফপিও, অথবা তারা কখনো পার্টনারশিপে গেলেন, শিল্পের সঙ্গে জড়িয়ে পড়লেন, এর সঙ্গে একটু জানতে চাইব যে কৃষকেরা যদি এক্সপোর্টের বিজনেসে আসতে চান, কারণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক ফসল, অনেক ফলের এক্সপোর্ট হয়ে থাকে, রপ্তানি হয়ে থাকে, এবং বেশ বড় বড় কিছু সংস্থা তারা কৃষকদের কাছ থেকে নিয়ে নেন, কৃষকদের পক্ষে কি এফপিও গড়ে বা এফপিসি গড়ে বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তারা কি এই রপ্তানি এবং আমদানি, আমদানির প্রয়োজন নেই, তারা যদি রপ্তানিই করেন তাদের ফসল, তাদের সবজি, সেটা কি করা সম্ভব?
0: একদম সম্ভব। আজকে ধরুন একটা নামি কোম্পানি, সে তার র মেটেরিয়ালই ফুডই হোক বা তার প্রসেসড ফুড হোক, সে এক্সপোর্ট করবে। সে অতএব আপনি, আমরা যে ভ্যারাইটির সবজি খাই বা ধরুন আলু বলুন বা টমেটো বলুন, বাট এক্সপোর্ট কোয়ালিটি কী হচ্ছে, আমাকে জানতে হবে আমার এই এক্সপোর্টটা, সেটা কোম্পানিরা জানে যে আমি আমার ফসলটা কোন দেশে আমি পাঠাচ্ছি। এক একটা দেশে এক একটা নিয়ম, এক একটা দেশে এক রকম খাদ্য অভ্যাস। অর্থাৎ ফ্রান্সে টমেটোর যে কোয়ালিটি হবে সৌদি আরবিয়াতে সেটা নাও হতে পারে, সেটা এক্সপোর্টাররা জানে। অতএব তারা তখন কৃষককে বলবে আমার এতটা টমেটো দরকার বা এতটা আমার ম্যাঙ্গো দরকার, এরকম এই ভ্যারাইটির হতে হবে এবং তার মধ্যে এই ধরনের কন্টেন্ট থাকতে হবে, সে তাকে স্পেসিফিকেশন দিয়ে দেবে এবং অনেক ক্ষেত্রে দিয়েও দিতে পারে, অনেক ক্ষেত্রে দিয়েও দিতে পারে, অনেক ক্ষেত্রে বলে দিতে পারে যে এখান থেকে সংগ্রহ করতে হবে, কিন্তু কন্ট্রোলটা থাকবে হচ্ছে এক্সপোর্ট হাউসে থাকবে, ওরা এসে দেখাশোনা করবে। কেন বলছি, যখন তৈরি হবে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা টোটালি থাকবে হচ্ছে একটা গুড প্যাকেজ অফ প্র্যাকটিসের থ্রুতে যেতে হবে অ্যাকচুয়ালি, যে আমি কখন আমি সার দেবো, কোন কীটনাশক দেবো, সব কীটনাশক দেওয়া চলবে না, কারণ এমআরএল এ ভ্যালু আছে, কারণ ধরুন বিষাক্ত পরিমাণ যদি বেশি থাকে তাহলে বিদেশ থেকে সেটা রিজেক্ট হয়ে চলে আসবে। তো এই ধরনের নানা ধরনের নিয়মকানুন ফলো করে ওরা তখন কী করে, ধরুন একটা কোম্পানি বললো যে আমি আঙুর পাঠাবো আমি সৌদি আরবিয়াতে, নাসিকের কোনো এফপিওর কাছ থেকে ওরা সেই কন্ট্রাক্টটা বললো যে আমি তোমার পুরো বাইব্যাক করে নেবো, কিন্তু আমাকে এই ভ্যারাইটির এইভাবে উৎপাদিত ফসল আমাকে দিতে হবে, যার মধ্যে আমরা টেস্ট করে দেখবো যে সমস্ত প্যারামিটারগুলো ঠিক আছে কিনা, এবং আমরা তোমাকে প্যাকেজ অফ প্র্যাকটিস দিয়ে দেবো। তো কৃষক

0: প্রায় প্রত্যেকেই এক্সপার্ট, তারা তখন সেইভাবে তারা তাদের সমস্ত রকম উৎপাদিত করলো, করে যখন নাকি তৈরি হয়ে গেল তখন তারা এক্সপোর্ট হাউস থেকে আসলো, স্যাম্পেল চেক করলো, দেখলো 200 কেজির মধ্যে ধরুন 20 কেজির কমপ্লায়েন্স নেই, তখন 20 কেজি ওরা বাদ দিয়ে দেবে, 180 কেজি নিয়ে নেবে, এবং ওদের সঙ্গে যে রেট অফ কন্ট্রাক্ট থাকবে সেই অনুযায়ী তারা কিন্তু ওই কোম্পানিটা কিন্তু অগস্ট থেকে পুরো কিনে নেবে, নিয়ে ওরা পাঠাবে। কারণ জেনারেলি খুব বেশি পরিমাণে বড় এফপিও ছাড়া ডাইরেক্টলি এক্সপোর্টে হয় না, ধরুন পশ্চিম ভারতে বা পূর্ব ভারতেও অনেক পিপিসি আছে যারা ডাইরেক্টলিও করে, কেন করে তাদের স্কেল আছে,
1: তারা নিজেরাই বাইরে
0: বাড়াচ্ছে, তারা সব এক্সপোর্ট, এবং এটা একটা নতুন ট্রেন, নতুন জমানার এফপিসি এফপিওরা কিন্তু চাইছে যে আমি এক্সপোর্ট করলে আমি ভ্যালুটা অনেক বেশি পাবো,
1: এবং তারা দুটি প্রজন্ম এসে হাত ধরলেই কিন্তু বিষয়টা খুব সহজ।
0: এবং বর্তমান যুগের কৃষক, আধুনিক কৃষক প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে, এবং যারা অভিজ্ঞ কৃষক তাদের মধ্যে রয়েছে হচ্ছে উইজডম, এই দুটোকে যদি মেলবন্ধন করা যায় তাহলে কিন্তু একটা সুস্থ পরিবেশ তৈরি হবে, এবং একটা বর্তমান প্রজন্ম এবং হচ্ছে আপনার আগের প্রজন্ম দুজনে মিলে কিন্তু এই চাষটা করে কিন্তু ইনকাম করতে পারবে। এবং এক্ষেত্রে কেন বলছেন আপনি প্রশ্নটা, যে কোনো স্টার্ট আপ কোম্পানি হোক বা কোনো প্রতিষ্ঠিত কোম্পানি হোক, তারা কৃষকের কাছ থেকে পুরো মেটেরিয়ালটা কিনে নেবে, শুধু তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গুণমানের যেন কোনো তারতম্য না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এইটা করবে। এবং এটা এখন বর্তমান দিনের ট্রেন্ড, আজকে বাসমতি চাল বলুন, এই যে আমরা যে বিভিন্ন রকম বাসমতি চাল খাই এগুলো অনেকটাই আসে এফপিসি এফপিওর থেকে, আপনি টার্মারিক বলুন, হলুদ বলুন, আম বলুন, লিচু বলুন, প্রচুর পরিমাণে এফপিসি এফপিওরা সমস্ত ফল ফলাচ্ছে এবং দিচ্ছে। অতএব এটা একটা নতুন প্রজন্ম, এবং আমি খুব আশাবাদী যে বর্তমান প্রজন্ম তার টেকনোলজির মারফতে সিনিয়র কৃষকদের অভিজ্ঞতা নিয়ে যদি কাজ চাষ করতে পারে তাহলে আমার মনে হয় কিন্তু ভবিষ্যতে কৃষকটা, কৃষি আবার ফিরে আসবে নিজের জায়গায়, যেখানে আমরা গর্ব করে কৃষক বলতে পারবে আমি প্রাউড ফার্মার।
1: যে সকল শ্রোতা বন্ধুরা আজকে এই আলোচনা শুনে ভাববেন স্টার্ট আপের দিকে যাবেন বা ভাববেন তারা নতুনভাবে কৃষিকে ব্যবসার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, তাদের জন্য আপনার বার্তা কি থাকবে?
0: আমার একটাই অনুরোধ, কারণ আমি কৃষি এবং কৃষককে সম্মান করি, তাদের জন্যই আমাদের অস্তিত্ব, আমার একটাই বক্তব্য হচ্ছে কৃষিকে শুধু প্রোডাকশন ভিত্তিক না করে এটাকে বিপণনমুখী করে তুলতে হবে, এবং কৃষিকে নিয়ে যেতে হবে চাহিদা অনুযায়ী, বাজারে যেরকম চাহিদা আমি ফসলটাও সেইভাবে ফলাবো। অর্থাৎ যদি দেখা যায় যে বাজারে আমার কাছে 10 বিঘে জমি আছে বা 5 বিঘে জমি আছে, দেখা গেল বাদামের চাষ খুব বাড়ছে, যদি আমার জমিতে বাদাম চাষের উপযুক্ত হয় আমি তাহলে বাদামটাও চাষ করব, আমি ধানও করব, সব কিছু করবো। অর্থাৎ আমাকে দেখতে হবে আমি ডিমান্ড স্পেসিফিক চাষ করব, এবং আমি সেইটাকে ইন্টিগ্রেট করব এফপিওর মারফতে, এবং সেখানে আমি স্টার্ট আপকে ইনভলভ করব, করে একটা এমন একটা পরিবেশ তৈরি করব যে পরিবেশে কৃষকের উন্নতি হয়, কৃষির উন্নতি হয়, এবং পরিবেশ বান্ধব জিনিসটা বজায় থাকে, এবং বর্তমান প্রযুক্তিতে যারা বিশ্বাসী সেই স্টার্ট আপ ইকোসিস্টেমে যেন ডেভেলপ হয়।
1: অনেক ধন্যবাদ জয়ন্তবাবু, আপনার এতটা মানে মহামূল্যবান সময় থেকে খানিকটা আমাদের দেওয়ার জন্য, আমাদের কৃষক বন্ধুদের, আমাদের শ্রোতা বন্ধুদের অনেকটা উপকৃত করলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে।
0: অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, আকাশবাণীকেও, এবং যারা শুনছেন তাদের কাছে আমার বিনীত নমস্কার, সারাটা দিন আপনাদের শুভ হোক।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কৃষি উদ্যান পালন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং গ্রামীণ উন্নয়নের প্রশিক্ষক এবং প্রধান পরামর্শদাতা শ্রী জয়ন্ত চক্রবর্তী। কথা বললাম তার সঙ্গে, আর আপনাদের যাতে খানিকটা হলেও অর্থনৈতিক দিক থেকে নতুন পথের দিশা দেখানো যায় সেই চেষ্টা রইল আজকের এই অনুষ্ঠানে। অন্তত আমাদের কয়েকজন বন্ধু যদি নতুন পথে আবার হাঁটার কথা ভাবেন তাহলে মনে করব আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হল। ভালো থাকবেন সকলে, নমস্কার।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে।

0: শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, বলছেন চিকিৎসক ভবানী প্রসাদ সাহু।
2: আমাদের মন আমাদের মস্তিষ্কের ক্রিয়ার ফল। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্য দিয়ে মানুষ অর্জন করেছে পৃথিবীর সর্বোন্নত মস্তিষ্ক। এই মস্তিষ্কে আছে ছোট বড় প্রায় 8,600 কোটি নিউরন বা নার্ভ কোষ। একটি নিউরন অন্য নিউরনের সঙ্গে গড়ে 7,000 সংযোগ স্থল বা সাইনাপসের মাধ্যমে জৈব তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় সংকেতের আদান প্রদান করে। আমাদের সমস্ত শারীরিক কাজকর্ম যেমন, তেমনি চিন্তা ভাবনা, আবেগ ও তার বহিঃপ্রকাশ, স্মৃতি ও তার উদ্ধার, অন্যের সঙ্গে আচার আচরণ ব্যবহার ইত্যাদি নানা মানসিক ক্রিয়াকর্মের পেছনে এই সংকেতের আদান প্রদান ভূমিকা পালন করে। এটি ঘটে মুহূর্তেরও অতি ক্ষুদ্র ভগ্নাংশ সময়ে এবং তার সঙ্গে জড়িত থাকে বহু স্নায়ু সংবাহক বা নিউরো ট্রান্সমিটার নামক রাসায়নিক পদার্থ। মস্তিষ্কের তথা শারীরিক অন্যান্য অঙ্গের কোনো রোগের কারণে পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব, যথেষ্ট ঘুম, শারীরিক শ্রম বা পুষ্টির অভাব ইত্যাদি নানা কারণে এই স্নায়বিক সংকেতের আদান প্রদান ব্যাহত হয়ে সৃষ্টি হয় নানা ধরনের তথাকথিত মানসিক রোগ। সমীক্ষায় জানা গেছে, বর্তমান পৃথিবীতে প্রতি 8 জনের মধ্যে একজন কোনো না কোনো ধরনের মানসিক বৈকল্যে ভোগেন, যার জন্য কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন থাকে। ভারতেও শতকরা অন্তত 15 জন বয়স্ক মানুষের ক্ষেত্রে তার দরকার হয়, কিন্তু পান মাত্র শতকরা 10 জন। আর বাকি সংখ্যাধিক্য জনের তার না পাওয়ার পেছনে একটি বড় ভূমিকা পালন করে নিজেদেরই অনীহা, অসচেতনতা, সংস্কার ও অসঙ্গতি। আর এইসব কারণেই মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 1992 সাল থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথ বিশেষ করে 10ই অক্টোবর তারিখটিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসাবে পালন করে। ভারতসহ পৃথিবীর 150টিরও বেশি দেশে তা পালন করা হয়। প্রতি বছর এই দিনটির জন্য একটি মূল ভাবনা বা থিম নির্বাচন করা হয়, যাকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি নেওয়া হয়ে থাকে। এই 2026 সালের মূল ভাবনা হল লাইভড এক্সপিরিয়েন্সেস হার রিয়াল ভয়েসেস রিয়াল চেঞ্জেস। সোজা কথায়, মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে থাকা মানুষজনেরই মুখ থেকে তাঁদের অভিজ্ঞতা শোনা এবং ওই অনুযায়ী পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই মূল ভাবনাকে সামনে রেখে বিভিন্ন দেশ নিজস্ব কিছু থিমও নির্বাচন করে, যেমন অস্ট্রেলিয়ায়

0: বছরটা টুগেদার উইথ থ্রাইভ অর্থাৎ যৌথ জীবনেই আমরা সুস্থভাবে বেঁচে থাকব। মানসিক রোগ থেকে মুক্ত থাকা ও অন্যদের সুস্থ রাখা তথা মানসিক সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি কিন্তু থাকে আমাদের হাতেই। পারিপার্শ্বিক সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত প্রভাবের মধ্যেও মানসিক স্বাস্থ্যক্ষেত্রে সাতটি স্তম্ভকে অনুসরণ করার কথা বলা হয়। একটি যেমন নিজের আবেগগত সচেতনতা, নিজের ক্রোধ, লোভ, হতাশা বা দুঃখভাবের মতো নানা দিকে নিজেরা যদি সচেতন থেকে তা নিয়ন্ত্রণ করতে পারি তবে তা নিজের মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়টিতে এই আবেগগত নিয়ন্ত্রণ ও সংশোধনের কথা বলা হয়। তৃতীয়টি হল শারীরিকভাবে ভালো থাকা। মনে রাখা দরকার দৈনিক ন্যূনতম 6 থেকে 7 ঘন্টার ঘুম, সুস্থ খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক শ্রম শারীরিক তথা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। চতুর্থটি হল সামাজিক সংযোগ। আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা এক্ষেত্রে বড় বাধা। আত্মীয় বন্ধু প্রতিবেশীদের মধ্যে মেলামেশা, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া ও সমাজের অন্যদের জন্য কিছু করা, এগুলি মানসিক সুস্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা পালন করে। পঞ্চমটি হল নিজের যোগ্যতা সম্পর্কে নিজের প্রকৃত অনুভব। অন্যরা কী প্রশংসা করে বা নিন্দা করে তার চেয়েও নিজে তার উপযুক্ত কিনা বা নিজের আসলে যোগ্যতা কী তা সৎভাবে উপলব্ধি করা এবং ওই অনুযায়ী নিজেকে সংশোধন করা বা উন্নত করা। ছোটবেলায় কেউ যদি বারবার শুনতে থাকে সে অপদার্থ বা তার দ্বারা কিচ্ছু হবে না, তবে তার মধ্যে যে নেতিবাচক আত্মসচেতনতার জন্ম হয় পরবর্তীকালে তা হতাশা, আত্মহত্যার প্রবণতা সহ নানা মনোরোগের জন্ম দিতে পারে। পাশাপাশি অন্য সবাই আমার থেকে ভালো কিংবা আমি এটা পারবো না তাই চেষ্টা করে লাভ কী, এই জাতীয় চিন্তাও এর অন্য আরেকটি নেতিবাচক দিক। সুস্থ চিন্তা পদ্ধতির অভ্যাস ও অনুসরণ মানসিক স্বাস্থ্যের ষষ্ঠ স্তম্ভ। অন্যকে বিপদে ফেলার চিন্তার চেয়ে কিভাবে অন্যের ভালো করেও নিজে ভালো থাকা যায় এমন চিন্তা যেমন এর একটি উদাহরণ। নিজের অস্তিত্বের বা বেঁচে থাকার উপযোগিতা সম্পর্কে ইতিবাচক অনুভব এবং কিভাবে নিজের জীবনকে অর্থবহ করে তোলা যায় এ সম্পর্কিত ধারণা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সপ্তম স্তম্ভ। আর এদের উপর দাঁড়িয়ে আজ এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমরা আমাদের মনের যত্ন নেওয়া শুরু করতে পারি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কথিকা বললেন চিকিৎসক ভবানী প্রসাদ সাহু।

আকাশবাণী মৈত্রীর আগামী অনুষ্ঠানের কথা একটু পরেই 7টায় শুনবেন তরজা গান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ। 7:45 কলকাতার ডায়েরি, সৌম্য দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন কেয়া মুখোপাধ্যায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 8:15 শ্রবণী, স্বরচিত গল্প পাঠে অমিত সরকার ও সৌরভ মুখোপাধ্যায়, স্বরচিত কবিতায় অসীম কুমার রেজ ও মধুছন্দা মৈত্রের আলাপচারিতা। 9:00 কথায় গানে, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, বিষয় বিশেষভাবে সক্ষম রূপান্তরকামী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামত রাগে শরৎ পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আগামী অনুষ্ঠানের কথা।

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, অন্ধকার পেরিয়ে আলোয় উত্তরণের এই লগ্নে বাঙালির গান কেবল গান নয়, সে এক জাগরণ। যে গান শিকল ভাঙে, যে সুর চেতনা জাগায়। গণসঙ্গীত থেকে নজরুলগীতি, বাউল থেকে ভাটিয়ালি, ছায়াছবির সেই সব গানে খুঁজে নেবে উত্তরণেরই সুর। আজ শুনবেন জাগরণের বাংলা গান, ঠিক রাত ১১টায় শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন তরজা গান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পী বৃন্দ।

পরিবেশনায় ছিল গোবিন্দ জোদ্দার ও সহশিল্পী বৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন লোকগান, শিল্পী অংশুমান রায়।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজেপি বলেছে সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, দেশের গণতন্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। দিল্লির যন্তরমন্তরে সিজেপির প্রতিবাদের ডাকের পরিপ্রেক্ষিতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপর নিরন্তর নজর রাখছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে আদ্দিস আবাবায় বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইউক্রেনের ঝাপুরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় কম করে 15 জন নিহত এবং 16 জন জখম। পিতৃপক্ষের অবসান উপলক্ষে আজ মহালয়ায় সারাদিন ধরে গঙ্গাসহ বিভিন্ন নদনদী ও জলাশয়ের ঘাটে পিতৃতর্পণ চলে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ বিকেলে কলকাতার ইডেন উদ্যানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসছি বিস্তারিত খবরে। বিজেপি বলেছে সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, গণতন্ত্র দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এমন শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিজেপি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে নয়, তবে বিরোধী দলগুলি নির্বাচনী পর্যায় ঢাকতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গত 3-4 দিন ধরে বিরোধী দলগুলি দিল্লিবাসীর অসুবিধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষুণ্ণ করছেন বলেও তিনি অভিযোগ করেন।
1: হম প্রোটেস্ট কে খিলাফ নেই করতে হ্যাঁ স্বাভাবিক লোকতন্ত্র হোনা ভি চাহিয়ে লেকিন আপনে আপনি হার কে কারণ সড়ক কে প্রোটেস্ট কো ওয়েপনাইজ কর লিয়া হ্যায় ইয়ে জো হারে হুয়ে হতাশ লোগ হ্যায় ইয়ে দিল্লি কি জনতা কো পিছলে 3-4 দিন সে পরেশান কর রাখা হ্যায়।
0: এদিকে দিল্লি পুলিশ আজ যন্তরমন্তরে সিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা সুরক্ষিত রাখতে ঢালাও সুরক্ষা বন্দোবস্ত করেছে। বিভিন্ন চেকপয়েন্টে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার কুমার অভিষেক সংবাদ মাধ্যমে বলেছেন, আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা সুরক্ষিত করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। নতুন দিল্লির ওই এলাকায় নাকা জারি করা হয়েছে। আজকের প্রতিবাদে যাওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও ডিসিপি জানান। দিল্লি পুলিশের ডিসি বিকাশ কুমার বলেছেন, বিকল্প রাস্তা দিয়ে যাত্রীদের যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। রাজধানী দিল্লিতে আজ প্রতিবাদ আন্দোলনের সময় দিল্লি পুলিশ গুলি চালিয়েছে বলে দাবি করে অসত্য ও বিভ্রান্তিকর ভিডিও সরকার খারিজ করে দিয়ে বলেছে পাকিস্তানি প্রচার অ্যাকাউন্ট থেকে তা ছাড়া হয়েছে। পিআইবির সত্য যাচাই শাখা স্পষ্ট করে জানিয়েছে, যন্তরমন্তরে প্রতিবাদ আন্দোলনের সঙ্গে ওই ভিডিওর কোনো যোগ নেই। পিআইবি আরও বলেছে ওই ফুটেজ অনেক পুরনো ও বিভ্রান্তিকর দাবির সমর্থনে তা শেয়ার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপরেও নজর রাখছে। সামরিক কৌশলগত ব্যবস্থাগুলির রূপায়ণ ও আধুনিক যুদ্ধের বড় পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে এটা দরকার বলে তিনি মন্তব্য করেছেন। যোধপুর বায়ুসেনা কেন্দ্রে তরঙ্গশক্তি 2026 নামের মহড়ায় ভাষণকালে তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের কাঠামো সক্ষমতা এবং সামরিক কৌশলগত দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। এই পরিবর্তনের পেছনে আত্মনির্ভর ভারত।

0: সেটেলমেন্ট ভাবনা কাজ করেছে বলে তিনি জানান।
1: Added to the uncertainty and unpredictability coming from mind-boggling speed of technological changes in the defense sector is the geopolitical flux. We are facing a situation where the older established world order is fast disappearing, while the shape of future order is yet to emerge. In light of this volatile security environment, a perpetual state of high alertness is demanded from every responsible nation.
0: প্রতিরক্ষা মন্ত্রী বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করার পর বলেন, আত্মনির্ভর ভারতের অর্থ বিশ্ব থেকে ভারতের বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং দেশীয় প্রযুক্তি ও সক্ষমতা গড়ে তুলে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ম্ভর হওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023 G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তাও উল্লেখ করেন।
2: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাডোয়াতে ইথিওপিয়ার বিজয়গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা প্রচার করার জন্য রাষ্ট্রসংঘে ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছে, এই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, থাকবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারত আজ তার প্রত্যুত্তর দেওয়ার অধিকার প্রয়োগ করে। পাকিস্তানের গতিবিধির বিবৃতির উত্তরে সাংসদ মহিমা কুমারী মেওয়ার বলেছেন, রাষ্ট্রসংঘের মঞ্চ ব্যবহার করে পাকিস্তান অসত্য প্রচার ও মিথ্যা দাবি করেই যাচ্ছে। বেআইনিভাবে পাক অধিকৃত অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির কথাও তিনি উল্লেখ করেন। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে, যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা অনমোল সেরবেদি বলেন, সন্ত্রাসবাদে মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় কম করে 15 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরেই রাশিয়ার এই হামলা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন অভিযোগ করেছেন, রাশিয়ার তরফে নিক্ষেপ করা বোমা বসতি অঞ্চলে গিয়ে পড়ে। মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার 4.5 বছরেরও বেশি সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। আগেই জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7ই এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাই দুবাইয়ের উড়ানে গত মাসে মাঝআকাশে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ একটি মামলা দায়ের করেছে। 1967 বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং 2016 অপহরণ বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। বিরল খনিজ পদার্থের মজুদের বিষয়ে সরকার এক মাসের মধ্যে নীতি ঘোষণা করবে বলে দফতরের সচিব এম কে চন্দ্র জানিয়েছেন। তিনি বলেন, প্রতিরক্ষা, মহাকাশ এবং জ্বালানি ক্ষেত্রে ওইসব খনিজের সরবরাহ সুনিশ্চিত করতে নির্দিষ্ট নীতির প্রয়োজন। গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় 4টি বিরল খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের জন্য সরকার নীতি প্রণয়ন করতে চলেছে। 2020 সালের উত্তর পূর্ব দিল্লির দয়ালপুরে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার মামলায় প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হোসেনকে দিল্লির এক আদালত দোষী সাব্যস্ত করেছে। শাস্তির পরিমাণ স্থির করার জন্য পরবর্তী শুনানি 16ই নভেম্বর। উত্তরাখণ্ডের চামোলি জেলায় শিখদের বিখ্যাত তীর্থস্থান হেমকুণ্ড সাহিব আজ শীতকালের জন্য বন্ধ হয়ে গেল।

0: আনুষ্ঠানিক রীতিনীতি পালনের পর বেলা একটা নাগাদ হেমকুণ্ড সাহিব বন্ধ হয়ে যায়। পিতৃপক্ষের অবসানের দিন আজ অমাবস্যায় সারা দিন ধরেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ চলে। আজ মহালয়ার ভোরে আকাশবাণীতে মহিষাসুর মর্দিনীর সুর ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে বাঙালির ঘুম ভাঙে।
1: আশ্বিজের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা।
0: পিতৃপক্ষের অবসানে আগামীকাল প্রতিপদ থেকেই দেবীপক্ষের সূচনা। আজ মহালয়ার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতার ইডেন উদ্যানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ড্রোন শো ও সঙ্গীত পরিবেশিত হয়। 2026-27 মৌসুমে রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শুরু হচ্ছে। চার দিনের লীগ পর্বে ম্যাচে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল 9টায়। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি বলেছে সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, দেশের গণতন্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে আদ্দিস আবাবায় বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশবাণী মৈত্রী কলকাতার ডায়েরি। আজকের অতিথি সৌম্য দাশগুপ্ত, তাঁর সঙ্গে কথা বলেছেন ডক্টর কিয়া মুখোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব।
1: শ্রোতা বন্ধুরা নমস্কার, শুরু হচ্ছে কলকাতার ডায়েরি। আজ কলকাতার ডায়েরিতে আমাদের অতিথি সৌম্য দাশগুপ্ত। তিনি স্থাপত্যবিদ, কিন্তু আরও একটি পরিচয় যেটা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে কথা বলব তার সঙ্গে, সেটি হল তিনি স্বর্ণযুগের বাংলা গানের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সুধীন দাশগুপ্তের পুত্র। আজ আমাদের কথা হবে সুধীন দাশগুপ্তর গান নিয়ে, গান তৈরির গল্প নিয়ে, এবং অবশ্যই পিতা পুত্রের যে স্মৃতি গান তৈরির সঙ্গে জড়িয়ে আছে সেই সব কিছু নিয়ে। সৌম্যদা, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: নমস্কার, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
1: আমরা যদি একেবারে ছোটবেলা থেকে শুরু করি, যেটুকু পড়েছি শুনেছি তাতে দেখেছি বাংলা গানের জগতের অত্যন্ত সফল গীতিকারও সুধীন দাশগুপ্ত, অথচ এই মানুষটি ছোটবেলায় ভালো বাংলা জানতেন না। দার্জিলিংয়ের বিলিতি পরিবেশে তিনি মানুষ। এই যে আশ্চর্য পরিবর্তন, এটা কেমন করে সম্ভব হলো?
2: আসলে বাবা তো দার্জিলিং থেকে কলকাতা এসেছিল, মানে প্রধানত খেলার জন্য। যদিও দার্জিলিংয়ে থাকাকালীন বাবা ওই পিয়ানো এবং সেতার বাজানোটা আয়ত্ত করেছিল, কিন্তু কলকাতা এসেছিল খেলার জন্য। ভবানীপুর ক্লাবে হকি খেলতো এবং ব্যাডমিন্টনে স্টেটে মিক্সড ডাবলসে নাম্বার ওয়ান ছিল এক বছর দু বছর, আমি কত বছর জানি না, ছিল আর কি। এবং যতদূর শুনেছি বাবার মিক্সড ডাবলসে পার্টনার ছিলেন দীপা আন্টি, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী
1: দীপা চট্টোপাধ্যায়।
2: তো তখন মানে গানটাও চলছে সঙ্গে, অতখানি সিরিয়াসলি কিন্তু গানটা তখন করতো না, কিন্তু আস্তে আস্তে বাবার যেটা একটা সময় একটা পার্টিকুলার ম্যাচে, মানে ব্যাডমিন্টনের ম্যাচে আর কি, তখন বাবার একটা খুব ফেভারিট একটা শট ছিল, সেটা হচ্ছে ওভারের একটা ড্রপ শট, ব্যাকহ্যান্ড ওভারের ড্রপ শট। এই গল্পটা বাবা নিজে আমাকে একদিন করেছে আর কি। তো সেইটা একদম থার্ড কোর্ট থেকে ওটা মারতো, তো সেটা একবার মারতে গিয়ে সেটা পুরো শাটলটাই মিস করে, মানে শাটলটা পড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারে না, অপোনেন্ট যিনি ছিলেন তিনি তখনকার দিনে ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন ছিলেন তিনি, মানে যার আমি নামটা ঠিক এখন মনে পড়ছে না, যার রেকর্ডটা প্রকাশ পাড়ুকন বিট করেছিলেন আর কি, তো তিনি খেলছেন, তিনি অবভিয়াসলি একটা সাংঘাতিক ভালো প্লেয়ার। তো উনি ওই দেখেই বুঝতে পেরেছেন যে সেটা গণ্ডগোল আছে, উনি সব সবকটা আর কি এরমভাবে লব করে করে

0: থার্ড কোর্টে দিচ্ছিলেন না বাবা মিস করছিল বা ঠিক করে মারতে পারছিল না, খুব বাজেভাবে হেরে যায় এই ম্যাচটার পরে। বাবা যে কোচ সে বলেছিল যে এক্ষুনি গিয়ে চোখটা দেখাও, তো চোখটা যখন দেখে তখন দেখা যায় যে চোখের সাংঘাতিক ভালো পাওয়ার, তারপরে আস্তে আস্তে খেলাটা ছেড়ে দেয়। আর ওই যে খেলাটা ছেড়ে দিয়েছিল তার সঙ্গে তো গান বাজনা চলছিল, কিন্তু বাবার ওই যে মানে বাংলায় একটা অসুবিধা ছিল, যখন বুঝলো যে গান বাজনাটাই নিয়ে থাকতে হবে এবার মনে হচ্ছে এটা, কারণ খেলাধুলোর যেহেতু মানে চশমা পরে খেলা খুব ডিফিকাল্ট ব্যাপার একটা, তো সেই জন্য তখন একজন প্রাইভেট টিউটর নিয়ে বাংলাটা ঠিক করে শিখে তারপর লিখতে শুরু করে আর কি। এবং সেটা সত্যি সত্যি খুবই আশ্চর্যের, মানে যে বাংলার এতখানি দুর্বল ছিল বাংলায় সে এতটা ভালো কি করে হয়ে গেল এত কম সময়ের মধ্যে।
1: তো সে সময় কি সাহিত্য পাঠেরও একটা ভূমিকা ছিল?
0: নিশ্চয়ই নিশ্চয়ই অনেক বই পড়তে, পরবর্তীকালে আমি দেখেছি বাবা একটা সময়, এইটা হয়তো বিশেষ লোকে জানে না, একটা সময় বাবা ওই মেহেদী হাসানের গজল শুনে খুব প্রচন্ড মানে ভালোবেসে ফেলেছিল ওই ফর্মটাকে, এবং বাবা কিন্তু অনেকগুলো গজল এবং গীত এগুলো করেছে আর কি। এই গজল করার সময় বাবা কিন্তু তখন উর্দুটাও শিখে ফেলেছিল, সেটা অনেক বড় বয়স, মানে আমি সেটা দেখেছি আর কি, তখন আমরা ডোবে ডোবে থাকি, তো এই জিনিসটা ছিল মানে চট করে একটা জিনিস শিখে নেওয়া এটা পারত।
1: তার মানে একেবারে পারিবারিক সূত্রে প্রথম থেকে তার যা পড়াশোনা ও গান শেখা সবই দার্জিলিং এ?
0: হ্যাঁ, শুরুটা তো দার্জিলিং এ বটেই, এবং লুকিয়ে লুকিয়ে গান শেখাটা, কারণ আমার ঠাকুরদা তো একটা স্কুলের হেডমাস্টার ছিলেন এবং উনি মোটেই গান বাজনা পছন্দ করতেন না আর কি। তো আমার যে বড় জেঠু যাকে আমি কোনোদিন দেখিনি, তিনি কিন্তু শুরু করেছিলেন সবকিছু, জ্যোতিরিন্দ্র দাশগুপ্ত, উনি লুকিয়ে লুকিয়ে প্রথমে পিয়ানো শিখতে শুরু করেন। তার দেখা দেখি আমার দুই জেঠু, আরও দুজন জেঠু আর কি বাবার উপরে যারা, তারাও শেখে, এবং তারপরে বাবা শেখে, তারপর কাকু শেখে, এগুলো সব বাড়ির বাইরে, বাড়িতে কিন্তু পিয়ানো ছিল না। আর তখন সেই জেঠু বলো তুই তারে তুই পিয়ানোটা বাজে, আমি ভায়োলিনটাই বাজো, ভায়োলিনও বাজাতো সে। সেই বড় জেঠু আমাদের শোনা হচ্ছে তিনি ছিলেন সবচেয়ে ট্যালেন্টেড, কিন্তু তিনি খুব অল্প বয়সে মারা যান আর কি।
1: আর এই যে প্রতিকূল পরিবেশ, কারণ ঠাকুরদা চাইছেন না, কিন্তু ঠাকুমার কি একটা অনুঘটকের ভূমিকা ছিল এখানে?
0: ঠাকুমার জন্যই হয়েছে এই সব আর কি। ডব্লিউ সি বনার্জির এক মেয়ে মিসেস ব্লেয়ার, তিনি আসলে তিনি ডাক্তার, কিন্তু তখন মহিলাদের ডাক্তার উপাধি দ্বিতীয় ইউকেতে, তো মেডিকেল প্র্যাকটিশনার এরম একটা ছিলেন তিনি আর কি। তার সাথে আমার ঠাকুমার খুব ভালো বন্ধুত্ব ছিল আর কি, এবং আমার ধারণা তাঁর জন্য অনেকটা এই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা এসেছে আর কি, এইটা ঠাকুমার জন্য হয়েছে আর কি, না তো হতো না।
1: আরেকটা ঘটনা আমরা পড়েছি অনেক জায়গায় যে তিনি শুনে শুনে সেতার শিখেছিলেন, এই ব্যাপারটা যদি একটু বলেন।
0: আমার কাছে ইকুয়ালি আশ্চর্যের ব্যাপার আর কি, যে পিয়ানোটা তো শিখেছে অ্যাকচুয়ালি শেখা জর্জ ব্যাংকস, মানে লুই ব্যাংকস তার বাবার কাছে, তারপরে আরো দুজন টিচার ছিল পরে, ক্যাপ্টেন টিভার, রবার্ট কোরিয়া, এরা দুজনেই বোধহয় বম্বের, রবার্ট কোরিয়া তো ডেফিনেটলি বম্বের। আসলে মিউজিক সেন্সটা বোধহয় খুব ভালো ছিল, ক্লাসিক্যাল অনুষ্ঠান সেখানে গিয়ে শুনতো, শুনে তারপরে ফেরত এসে সেই জিনিসটা রিপ্রোডিউস করতো, মনে থাকতো, বোঝা যাচ্ছে অনেকখানে মনে রাখতো রাদার। এটা আমার কাছে খুব আশ্চর্যের ব্যাপার আসলে, মানে এটা মানে আমি জানি না কি এক্সপ্লেনেশন। এবং সত্যি সত্যি বাবার কোনো টিচার অ্যাজ সাচ কিন্তু ছিল না মানে সেতারের।
1: আর কি কি বাদ্যযন্ত্র বাজাতেন?
0: আরো অনেক কিছু বাজাতো, মানে গিটারটা একটুখানি বাজাতো, ফ্লুট বাজাতো, তবলা বাজাতো, তা বাবা তো অ্যাকচুয়ালি পিয়ানো অ্যাকর্ডিয়নটা সাংঘাতিক ভালো বাজাতো, সেটা অফকোর্স মানে পিয়ানো ভালো বাজায় সে একটু চেষ্টা করলে পিয়ানো অ্যাকর্ডিয়নটা বাজাতে পারবে আশা করা যায়। আর এই দোতারা, ম্যান্ডোলিন, এই স্ট্রিং ইনস্ট্রুমেন্টস অনেকগুলো বাজাতো। অনেক জায়গায় দেখেছি বাবা নাকি হার্প বাজাতো, আমি কোনোদিনও দেখিনি কিন্তু এটা। আর উইকিপিডিয়া দেখলাম বাবা শরৎ বাজাতো, এটাও আমি দেখিনি কখনো বাজাতে।
1: নানা বাদ্যযন্ত্রের কথা শুনলাম, আপনি কথা প্রসঙ্গে দোতারা বললেন, তো এই দোতারা, একতারা, এটা ভাবতে ভাবতে এই বাউল গানের কথা আমাদের মনে হয়। তো বাউল অঙ্গের গান, কীর্তনাঙ্গের গান এবং যে লোকসঙ্গীত আমরা তার সুরে পাচ্ছি, অন্যদিকে যে পশ্চিমী হারমোনি, জ্যাজ, তার ছোঁয়া পাচ্ছি, আবার ভারতীয় রাগ সঙ্গীত, এই সব কিছুকে মিলিয়ে যখন তিনি সুর তৈরি করতেন সেই নিয়ে আমাদের একটু কিছু যদি বলেন।
0: আসলে বাবার যে ট্রেনিংটা, অ্যাকচুয়াল ট্রেনিংটা, সেটা তো ওয়েস্টার্ন মিউজিকে। আমি যতদূর জানি প্রথম যে ওই রয়্যাল স্কুল থেকে একটা ডিপ্লোমা করেছিল, সেটা হচ্ছে অন অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কম্পোজিশন, এটা গ্রেডেড পিয়ানোর পরে করতে হয়, তো সেইটা বোধ হয় বাবা প্রথম এই ইস্টার্ন জোন থেকে, আমি ঠিক শিওর নই বাট এটাই আমার জানা আর কি। তো কাজেই ওই জিনিসটা তো একেবারে বসে গেছে, মানে ওটা তো শিখেছে পুরো, কিন্তু বাবা আসলে খুব একজন ওপেন মাইন্ডেড একজন লোক ছিলেন আর কি, মানে সারাক্ষণ কান চোখ সবকিছু খোলা।

0: সব সময়। কাজেই এমনি ক্লাসিক্যাল মিউজিক শুনতে যাচ্ছে, ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে যাচ্ছেন, কাজে ক্লাসিক্যাল মিউজিকটা ঢুকে গেছে ভেতরে, আর ফোক গান তো ভেসে আসেই। এবং বাবার একটা জিনিস ছিল যে কোনো জিনিস করতে যাবে তার আগে একটা সাংঘাতিক ভালো পড়াশুনো করতো, মানে সেটা সম্বন্ধে মনে হয় যে আমি এটা ঠিক করে জানি না, ভীষণ ভালোভাবে পড়াশোনাটা করে নেবে এবং লোকের সঙ্গে কথা বলবে যারা আর কি সেই ব্যাপারে খুব ভালো। ঠিক সেই রকমভাবে আরেকটা জিনিস আপনি যদি দেখেন প্রথম দিককার গানে, বাংলা গান হচ্ছে কিন্তু পেছনে বাজছে জ্যাজ আর রিদম অ্যান্ড ব্লুজ। সেটা হয়েছিল বাবা আর কাকু দুজনেই, আমার কাকুর কথা বলতেই হয়, পরিমল দাশগুপ্ত, মানে দুজন মিলে একসাথে অনেক কাজ করেছে এবং কাকু ওয়াজ আমার কাছে ইকুয়ালি ট্যালেন্টেড, আনফর্চুনেটলি ঠিক সেই লেভেলটা পৌঁছাতে পারিনি।
1: তাহলে বাবার পাশ্চাত্য সঙ্গীতের প্রতি যে ভালোবাসা সেখানে কাকুর একটা খুব বড় ভূমিকা ছিল?
0: না না, এটা উল্টো, মানে বাবার ভালোবাসা থেকে কাকুর ভালোবাসা আছে, কিন্তু ওরা দুজন মিলেই আর কি ট্রিঙ্কাস এ ব্লু ফক্সে বাজাতো একটা সময়। তো সেই ওই তখনকার দিনে যারা ছিল তারা বেশিরভাগ অ্যাংলো ইন্ডিয়ান মিউজিশিয়ানস বা গোয়ান মিউজিশিয়ানস, তো তারা তো সব স্টাফ নোটেশন দেখেই বাজায়, স্টাফে জানে তারা, বাবারাও স্টাফে শিখেছে, কাজে কোনো অসুবিধা হয়নি। তো ওদের কাছ থেকে কিন্তু এই জ্যাজ রিদম অ্যান্ড ব্লুজ এই জিনিসগুলো অনেকটাই ইয়ে করেছে এবং তাদেরকে ইউজ করতো। ব্রাস ব্যান্ড ফ্যান্ড যেগুলো ছিল তখন প্রচুর পুরনো গানে এগুলো পাবেন, ক্ল্যারিনেট বাজানো, এইসব জিনিসগুলো আজকাল তো আর হয় না।

0: এবার ওই দার্জিলিং থেকে কলকাতায় আসা এবং এই যে কলকাতার যে গানের জগৎ তার সঙ্গে জড়িয়ে পড়া, এটা কোন সময়?
1: ওই 49-50 নাগাদ ওরা সবাই চলে আসেন, শ্রীনাথ মুখার্জি লেনের বাড়িতে থাকে। তারপরে 50-এর পরে বাবা ওই খেলাধুলো নিয়ে কয়েকটা দিন ছিল। আর 50-এর শুরুর দিকে কোনো সময় আমার ধারণা হচ্ছে 54-56, এটা কেউ আমাকে বলতে পারছে না, ওই সময়টা গুরুদত্তের সঙ্গে উনি বম্বেতে ছিলেন। 55 সালে প্রথম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বাসবাগানের মাথার উপর, ওইটা 55।

0: ওটা তো ডাকার করা, তার আগে একটা বেসিক গান ছিল। তো যাই হোক, তো আমার ধারণা ওইটার আগে মানে বেচু দত্তকে দিয়ে প্রথম গান গাওয়ান 53-54 সালে, তারপরে ওই যে ওই সময়টা মানে 54 থেকে 55-56, আমার ধারণা ওই সময়টা বোধহয় বাবা ছিল না, 56 সালের মধ্যে ফেরত এসছে। কারণ 55, 56, 57 বাদ দিয়ে 58 সালে আবার আশা ভোসলেকে দিয়ে প্রথম বাংলা গান গাওয়ানো।
1: যে সময়টা উনি গুরুদত্তের ছবিতে কাজ করবেন বলে

0: দত্ত তাকে নিয়ে গেলেন বোম্বেতে। ওই সময়টায় প্রায় 2 বছর সময় ওখানে কিন্তু সেরকম কোনো কাজ হলো না,
1: একেবারেই হয়নি আর কি।
0: কিন্তু সুবীর সেনের লেখায় পড়ছিলাম যে তিনি নিজে কিন্তু গান লেখা এবং সুর করার মধ্যে ভীষণভাবে ছিলেন,
1: কারণ অনেকটা সময় পেত হাতে, সেই সময়গুলো হতো আর কি।
0: এবং সেভাবেই বোধহয় সুবীর সেনের সবচেয়ে বিখ্যাত গানটি আমরা পেয়েছি,
1: সেই সময়টাই হয়েছে,
0: ওই এত সুর আর এত গান,
1: এত সুর এত গান, উজ্জ্বল দিন
0: ওই সময়।
1: পরে অবশ্য উজ্জ্বল দিনটা ওটা ইয়ে হয়েছে, মানে অনেক পরে ক্যালকাটা ইউথ কয়ার সেটাকে কয়ার হিসেবে করেছে, কিন্তু সেই সময় সুবীর সেন নিজের সোলোটা ছিল আর কি এই সময়।

0: উনি কলকাতায় ফিরে আসছেন, এই যে সময়টায় আমরা যাব, তার আগে একটু আমাদের যে ভারতীয় গণনাট্য আন্দোলন আইপিটিএ, তার সঙ্গেও একটা নিবিড় যোগাযোগ ছিল। একদিক সামলাচ্ছেন সলিল চৌধুরী, বাংলা গানের আরেক উজ্জ্বল স্থপতি, এবং আরেক দিক উত্তর কলকাতার যে দিক সেটি সামলাচ্ছেন সুধীন দাশগুপ্ত। এই আইপিটিএ তার গানের জগতে কি প্রভাব ফেলেছিল? সুধীন দাশগুপ্তর যে সুর, তার যে গানের ধারা, সেখানে আইপিটি এর ভূমিকা কিরকম ছিল?
1: এই আদর্শতে মোটামুটি সবাই তো তখন সেই আদর্শটাই ফলো করেছেন, পারফর্মিং আর্টিস্টরা তো, সেটাতে বাবাও সেই একই রকম আদর্শেরই মানুষ ছিল এবং সেই অনুযায়ী কিছু গানও তৈরি করে গেছে। কিন্তু একটা সময়ের পর কিন্তু আবার আস্তে আস্তে মানে এই অ্যাক্টিভ পলিটিক্স থেকে পুরো বেরিয়ে এসছে। আমার জন্মের পর আমি কিন্তু বাবাকে কখনো মানে পলিটিক্যাল কিছু করতে আমি কখনো দেখিনি আর কি, একদমই বেরিয়ে এসেছিল। কিন্তু নিশ্চয়ই আইপিটি এর সঙ্গে যোগ দেওয়ার পর সবার সাথে পরিচয় হওয়াটা, এই কমল দাশগুপ্তর সঙ্গে যে সহকারী হিসেবে কাজ করা নেবে, সেটা তো নিশ্চয়ই সাংঘাতিক কাজই দিয়েছে। উনি তো একটা মানে সাংঘাতিক একজন মানুষ ছিলেন, এবার নিশ্চয়ই বাবা অনেকটা শিখেওছে। শেষের দিকে আমি শুনেছি বাবা মানে কমল দাশগুপ্ত তখন অতটা মানে হয়তো সময় দিতে পারতেন, বাবা কিছু ছিল, বাবা কিন্তু অনেকটা ওই অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটাগুলো সব করতো, তো তাতে নিশ্চয়ই একটা সুবিধা তো হয়েছে বটেই, একটা প্রভাব তো ফেলেছে নিশ্চয়ই।
0: ওই সময় আমরা ওই উজ্জ্বল দিন কিংবা স্বর্ণঝরা সূর্য রঙে বা ছায়া ঘেরা কালো রাতে, এইরকম আমরা গান ওই আইপিটি এর সঙ্গে তার যখন যোগাযোগ সেই সময় পেলাম।
1: যে নর্মালি আমরা একটা এই কয়ারের গান মানে যেগুলো হয়, যেগুলো নর্মালি সেগুলো খুব একটা ভিগরাস একটা ব্যাপার থাকে তার মধ্যে জেনারেলি, কিন্তু বাবার ওই কয়ারের গানের মধ্যেও কিন্তু মেলোডিটা বেশি, মেলোডির ভাগটা অনেকটা বেশি ভারী। এই ছায়া ঘেরা কালো রাতে, এটা তো মানে একটা স্লো গান আসলে, কিন্তু সেটাও ওরা করতো মানে, এবং মেলোডি আর হারমোনি, অফকোর্স হারমোনিটা তো থাকতেই হবে। কিন্তু এই সলিল চৌধুরীর গানে যেমন একটা সাংঘাতিক উদ্দীপনা আছে বেশিরভাগ কয়ের গানে, বাবার গানে সেটা কিন্তু সবসময় তা নয়, মানে সফটওয়্যার অনেক।
0: তো সলিল চৌধুরী প্রসঙ্গ যখন এলোই, সলিল সঙ্গীত এবং সুধীন সঙ্গীত আমাদের যে বাংলা সঙ্গীত ধারা তার দুই অত্যন্ত উজ্জ্বল রত্নভাণ্ডার এভাবে ভাবতে পারি। সলিল চৌধুরীর সঙ্গে তার যে সম্পর্ক আপনি যেভাবে দেখেছেন সেই ব্যাপারটা একটু যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন।
1: সম্পর্ক সাংঘাতিক ভালো ছিল আসলে, দুজনের দুজনের প্রতি রেসপেক্ট, এবং সলিলজিটু তো একটু বড় বাবার থেকে, বছর পাঁচেকের বড়, সলিলজিটু অনেক আগে এসছেন ইন্ডাস্ট্রিতে, ওরা দুজন দুজনকে সাংঘাতিক রেসপেক্ট করতো এবং বন্ধুত্বের সম্পর্ক যেটা শুনেছি আমি, কিন্তু ঠিক সেইভাবে দেখি অনেকটা ছোট তখন, বুঝতে পারতাম না। তারপরের দিকে তো সলিলজিটু তো থাকতেন না, উনি তো বম্বে এবং কেরালাতে বেশিরভাগ সময়

0: ওইটা উনি গিয়ে বলেছিলেন যে তোর এই সুরটা নিলাম আমি, এরকম শুনেছি আমি তখন এত ছোট। এগুলো
1: কোন গানটি?
0: যে গানটার কথা আপনি বলে ছায়া ঘেরা কালো রাতে, একই সুর হচ্ছে সুহানা সাফার।

0: হ্যাঁ, কিন্তু বোধহয় একটু পরিবর্তন করে নিয়েছে।
1: নিশ্চয়ই, সে তো বটেই, ওদের মধ্যে ক্যামারেরিটা ওইটাই ছিল আর কি।
0: সিথির বাড়িতে এরকম আমরা শুনেছি যে ওখানে বাউলরা আসতেন এবং তাদের গান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি অনেক সৃষ্টি করেছেন। আপনার কি এ নিয়ে কোনো স্মৃতি আছে?
1: ঠিক বাউলরা এসছে দেখে শুনেছি, আমি তো এতটা ছোট, আমি অতটা বুঝতাম না। বাউলরা অনেক দলে দলে এসছে সেটা কিন্তু আমি দেখিনি, কিন্তু যেই স্মৃতিগুলো আরো বেশি উজ্জ্বল সেগুলো হচ্ছে বাড়িতে আরতি মুখার্জি আসছেন, বাড়িতে রিহার্সাল হচ্ছে, মানে কোনো গান হবে, রেকর্ডিং হবে, তার আগে রিহার্সাল হচ্ছে, এগুলো হতো তখন।
0: চলচ্চিত্র জগতে তিনি সুর দিতে আসছেন এবং সেখানে ডাকঘর করা ছবিটি একটা, তার চলচ্চিত্রে যে সুর করার জীবন সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার সুর পছন্দ করলেন, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন।
1: ১৯৫৮ সালটা খুব ইম্পর্টেন্ট সাল আর কি বাবার জীবনে, তার আগে তো উল্কা সিনেমাতে সুর দিয়েছিলেন, সেটা খুব একটা লোকে নেয়নি, জনপ্রিয় হয়নি। তো ডাক হরকারে যখন বাবাকে প্রপোজ করা হয়েছে মিউজিক ডিরেক্টর হিসেবে, তারাশঙ্কর তো অনেকটা বয়সে বড় ওনার থেকে, উনি বলছে এই পারবে, বাচ্চা ছেলে ছোকরা টাইপের, উনি পারবে করতে, উনি কনভিন্স ছিলেন না। তারপরে যখন শেষ বিচারের আশায় গানটার সুরটা উনি শোনেন, তখন উনি একদম মানে পুরো আপ্লুত হয়ে যান, উনি বলেন যে না, এরপর থেকে আমার গানে শুধু শুধুই সুর করবে, এবং প্রচন্ড স্নেহ করতেন বাবাকে। আর এইগুলো অনেকেই জানে যে ডেকে ডেকে ওই গানটা শুনতেন খালি খালি। আর

0: এই গানটিকে মান্না দেও তার জীবনের একটা অন্যতম মাইলস্টোন গান হিসেবে বারবার বলেছেন।
1: এবং মান্না জেঠুও কিন্তু স্টেজে কেঁদে ফেলতেন এই গানটা গাইতে গাইতে। আর তারাশঙ্কর বাবু, ওনার একটা জন্মদিন পালন হতো প্রত্যেক বছর, বেশ বড় করে হতো আর কি, সেখানে বাবা যেত, যেতেই হতো, সেখানেও ওই গানটা শুনবেন, গাইতেই হবে বাবাকে, আর শুনে উনি কাঁদবেন। আসলে বাবা তো ভালো গাইতো, ওই একটাই রেকর্ড করেছিল, সেটাও আকাশবাণীর জন্য, রম্যগীতি। আসলে একটা কোকিল কান্দে কেন, আর একটা হচ্ছে লাল লাল চোখে।
0: কিছু স্মৃতি আছে যে বাড়িতে বাবা গাইছেন, সেটা কি শুধু কেউ এসেছেন শিল্পীরা তাকে গানটা তুলিয়ে দেবার জন্য, নাকি নিজের ভালো লাগা থেকে গাইছেন, এরকমও স্মৃতি আছে আপনার?
1: বাবার ব্যাপারটা ছিল যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ একটা কিছু ক্রিয়েট করছে সারাক্ষণ, মানে পুরনো গান সেটা যে আবার গাইছে ভালো লেগেছে বলে এরকম না, খুব একটা যে দেখেছে সেটা হতো, বাজাচ্ছে হয়তো পুরনো কিছু ইয়ে বা গানও হয়তো হতো, কিন্তু সেটা কম। বেশিরভাগ সময় আমরা যেটা শুনে বড় হয়েছি সেটা হচ্ছে যে বাবা কিছু গান তৈরি করছে এবং সেটা তৈরি করার পর হয়তো তার ছাত্র ছাত্রীদের শেখাচ্ছে, ওইগুলো সবসময় ভেসে আসতো আর কি খুব বেশি, এবং ভীষণ মেথডিক্যাল এবং প্রচন্ড খুঁতখুঁতে। খুঁতখুঁতে তো হতেই যাবে না, তো হবে না কিছু, সেই কারণে সবাই একটুখানি একটু সমঝেই চলতো আর কি। রেকর্ডিংও আমি অনেকবার দেখেছি, যেহেতু অনেকগুলো জিনিস বাজাতে পারতো সেহেতু লোকে একটুখানি টেনশনে থাকতো।

0: মিউজিশিয়ান আর কি,
1: উনি খুব পারফেকশনিস্ট ছিলেন,
0: সেটা এরা সবাই ছিলেন, কারণ ওই পারফেকশনিস্ট না হলে এই ধরনের কাজ করে ওটা থাকবে না আর কি। যে কারণে যে বলছি না যে যে কোনো গান রেকর্ডিং হওয়ার আগে হয়তো দুদিন ধরে রিহার্সাল হয়েছে বাড়িতে, তারপরে যখন আমরা এইচএমভি যাচ্ছি বা টেকনিশিয়ান স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে, পুরো দিন কিন্তু প্রথমে রিহার্সাল হচ্ছে, এই যে 20 জন বা 25 জন মিউজিশিয়ান বা যা যতজনই হোক অতগুলো মিউজিশিয়ান, তাদের রিহার্সাল হচ্ছে, হয়তো 5-6 ঘন্টা রিহার্সালই হলো, হয়ে গিয়ে যখন একদম ঠিক হয়ে গেল তারপরে গায়ক আর পুরোটা তো একসাথে হতো, একসাথে তখন রেকর্ডিং। জেনারেলি যেটা দেখেছি যে সেটা ওয়ান টেকে ওকে হতো, মানে এইসব ভালো ভালো সিঙ্গাররা একটা টেকে ওকে, কিন্তু পরে আরেকটা টেক হয়তো নিয়ে নেওয়া হলো। আমি শুনেছি, আমি দেখিনি কখনো, হেমন্ত মুখোপাধ্যায় নাকি সেকেন্ড টেক করতে একদম পছন্দ করতেন না, মানে কি কেন কোনো ভুল হয়েছে নাকি, এটা আমি শোনা কথা আর কি। তো সেই রকম দরকার লাগতো না আসলে, এতটাই তৈরি হয়ে আসতেন ওরা,
1: এতটাই ভালো রিহার্সাল হতো যে একেবারে নিখুঁত
0: করতেই হবে, কারণ একটাই চান্স, মানে টেপে রেকর্ডিং হচ্ছে তো, সেই টেপে হয়তো 4 ট্র্যাক বা পরে বোধহয় 8 ট্র্যাক হয়েছিল, স্টেডিওতে রেকর্ডিং হতো, টেপটা নষ্ট হয়ে যাবে আর কি, আর কিছু করা যাবে না, কাজেই যখন রেকর্ডিংটা হবে তখন যেন একবারেই ঠিক হয়ে যায়, এটাই।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এলো যখন, সেখান থেকে একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, হেমন্তবাবুর গান সুধীন দাশগুপ্ত খুব ভালোবাসতেন, কিন্তু আশ্চর্য একটি সুর করেছিলেন কবিতায়, প্রেমেন্দ্র মিত্রের কবিতায় সাগর থেকে ফেরা, সেই কবিতায় সুর দিলেন এবং হেমন্তবাবু গাইলেন, সে এক আশ্চর্য আবেদনময় গান। অথচ হেমন্তবাবুর কণ্ঠে আমরা সুধীন দাশগুপ্ত সুরে খুব বেশি গান পাইনি, এটার কি কেন মনে হয় আপনার যে তত গান পেলাম না, পেলে বড় ভালো হতো?
0: মিস্ট্রি একটা আর কি, মানে আমি যতদূর শুনেছি বাবা হেমন্ত মুখোপাধ্যায় গান পছন্দ করতেন ভীষণ, গলাটা তো কারোর কিছু বলার নেই, কিন্তু আমার যেটা পার্সোনাল ধারণা সেটা হচ্ছে যে মান্না দেকে দিয়ে যে ধরনের ভার্সেটাইল গান করাতেন বাবা, স্পেশালি সিনেমার জন্য যে গানগুলো নানা রকমের গান করাচ্ছেন, সেটা বোধহয় বাবার মনে হতো মান্না দে বেটার সুটেড, মানে গলা হিসেবে না, মানে ওই ভার্সিটালিটি হিসেবে হয়তো। এছাড়া মানে আমি কোনো কারণ খুঁজে পাইনি যে কেন করালেন না বেশি, আর ওই একটা হয়ে যায় না একজনের সঙ্গে কাজ করতে করতে একটা
1: বোঝাপড়া,
0: একটা কমফর্ট লেভেল, কমফর্ট জোন এইসব হয়ে যায়। যেমনি পুলক কাকুর লেখা, পুলক কাকুর লেখা বাবার সুর মান্নাদের গাওয়া, কত গান আছে। একটা জিনিস লোকে খুব ভুল করে, বুঝতে পারবে যে বাবার কিন্তু 40% উপরের গান কিন্তু নিজের লেখা, কারণ বেসিক্যালি বাবাকে সবাই সুরকার হিসেবেই দেখে, কিন্তু গীতিকার হিসেবেও কিন্তু প্রচুর গান, মানে প্রচুর ভালো ভালো হিট গান, যেগুলো লোকে বুঝতে পারে, অনেকের ধারণা সেগুলো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর উল্টেও যায় আবার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেটা মনে করো বাবার লেখা। তো ওদের ওই কামাডিটা একটা খুব সাংঘাতিক ব্যাপার ছিল আর কি।
1: আমরা আজকের যে পর্ব তার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এখনো অনেক গল্প, অনেক গানের কথা বাকি রয়ে গেল, সেগুলো নিয়ে আমরা ফিরে আসব পরের পর্বে। আপনাকে অজস্র ধন্যবাদ সমদা, পরবর্তী পর্বের জন্য আমরা সবাই উন্মুখ হয়ে রইলাম।
0: অনেক ধন্যবাদ।

শুনলেন কলকাতার ডায়েরি। সৌম্য দাশগুপ্তের সঙ্গে কথা বললেন ডক্টর কেয়া মুখোপাধ্যায়। আজ শুনলেন এই অনুষ্ঠানের প্রথম পর্ব। আকাশবাণী মৈত্রী।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বাঁধ।
0: দিলাশা
2: চৌধুরী।
0: দিশা রায়।
2: ডাকছে নদী আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীল খাম।
0: সুদেষ্ণা
2: গঙ্গোপাধ্যায়।
0: শারদীয়া পূজোর গান। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার।

রঙে সকাল সাড়ে আটটা ও রাত নটায়, মৈত্রীতে সকাল সাড়ে এগারোটায়, FM রেইনবোতে সকাল এগারোটা বেজে দুই মিনিটে ও FM গোল্ডে দুপুর একটা বেজে দশ মিনিটে। শারদীয়া পুজোর গান।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। আজকের শ্রবণীতে শুনব অমিত সরকারের গল্প অপেক্ষা। কবিতা শোনাবেন অসীম কুমার রেজ এবং মধু ছন্দা মৈত্র। আজকের শ্রবণী শেষ করব গল্প আত্মীয় পরিজন দিয়ে। লিখেছেন সৌরভ মুখোপাধ্যায়। গল্প অপেক্ষা পাঠ করছেন অমিত সরকার।
1: হরিদ্বার এক আশ্চর্য শান্তির জায়গা। এখানে আপনাদের কলকাতায় শহুরে অশান্তির ছিটে ফোঁটাও নেই। দিব্যি আছি মশাই, গত জুলাইতে 65 পেরোলাম। নির্ঝঞ্ঝাট শান্তিতে আছি। একেবারে একলা থাকেন? কাছাকাছি আত্মীয় স্বজনও কেউ নেই বলছেন? শরীর টরীরও তো খারাপ হতে পারে, তখন তো বিপদে পড়ে যাবেন। দূর মশাই, গত 20 বছর ধরে একটু জ্বর অবধি হয়নি আমার। আর একলা বলছেন? এই হোটেলে অন্যান্য ছেলেপুলেরাও আছে সব, ওরাও বাঙালি, কেউ বাঁকড়োর, কেউ কেউ ডোমজুড়ের। রাত্রির 11টার পর এইসব টেবিল সাফসুত্র করে পাশাপাশি বিছানা পেতে শুই। একসাথে আছি তো সবাই, কিছু হলে ওরাই ডাক্তার টাক্তার কাউকে ডেকে আনবে। মেয়ে জামায়ের তো শিলিগুড়ি থেকে আসতে সেই আবার 3 দিনের ধাক্কা। শুরু থেকে আপনি এখানেই নাকি? না না মশাই, আমি হাওড়া শিবপুরের লোক। কলকাতায় বান কোম্পানিতে চাকরি করতাম। স্ত্রী বেশ কিছুদিন গত হয়েছেন আমার চাকরি ছাড়ার আগেই। এক মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি রিটায়ারের পর থেকে এখানে। আমাদের বাড়িও হাওড়ায়, তবে ওদিকটা নয়। আপনি কত বছর হলো এখানে? 5 কমপ্লিট হবে এই নভেম্বরে। ভালোই আছেন তাহলে। রোজ হরিদ্বারের গঙ্গায় চানের পুণ্যি, তার উপর কত সাধুদের দর্শন লাভ, এই দাদা বৌদির হোটেলের অমৃততুল্য খাওয়া ফাইন। আপনাকে একটা কথা চুপি চুপি বলি, এইসব হোটেলগুলোর একটাও আসল দাদা বৌদির হোটেল নয়। এই নামে অন্তত 10-12টা হোটেল আছে, সবকটা নকল। আসল দাদা বৌদির হোটেল কবে উঠে গেছে? গঙ্গাটাও নকল। এই ব্রহ্মকুণ্ড যেখানে আপনারা এত দূর থেকে পয়সা খরচ করে চান করতে আসেন, সেটা তো একটা কাটা খাল। আসল গঙ্গা থেকে বাঁধ দিয়ে স্রোতটাকে এদিকে ঘুরিয়ে দিয়েছে। মনসা পাহাড়ের ওপরে উঠলে দেখতে পাবেন। আসল গঙ্গায় চান করতে গেলে আপনাকে যেতে হবে সেই ঋষিকেশ, নইলে আরও ওপরে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, এইসব জায়গায়। তবে গঙ্গার জলটা আজও আসল, তাই রোজ সকালে একবার ওখানে ডুবকি লাগাই। রাস্তা কাঁপিয়ে হেসে ওঠেন তপনবাবু। ওনার সঙ্গে পিয়ালের আলাপটা কিছুটা অদ্ভুত। যত রাত্রিরই ঘুমোতে যাক, কাক ভরে উঠে খানিকক্ষণ রাস্তায় হাঁটাটা ওর বহু বছরের অভ্যেস। ছোটবেলার এই অভ্যেসে জন্ম দিয়েছে ও ট্রেকিংয়ের আর ফটোগ্রাফির শখের। ওর তোলা বহু পুরস্কৃত ছবিতে তাই জড়িয়ে আছে উন্মুখ ভোরের গল্প। ওর মতে কোনো শহরকে আর শহরের মানুষজনকে সঠিকভাবে বুঝতে গেলে তাকে দেখতে হয় নিরাভরণ সকালের আলোয়। তাই শহরের বাইরে গেলে ভারী নিকন ক্যামেরাটা সবসময় ওর কাঁধে। এবার পঞ্চকেদার ট্রেক করে ফিরে হরিদ্বারে কয়েকদিন বিশ্রাম নিচ্ছিল ও। শীতভোরকে উপভোগের জন্য মতিবাজারের রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছিল পিয়াল। কুয়াশা মোড়া পথের উপর দিয়ে তখন মাঝে মাঝে দৃশ্যমান হচ্ছে পুণ্যলোভী ছাইমাখা সাধু অথবা উত্তরপ্রদেশী দেহাতের কিছু দলবদ্ধ মানুষ, যারা দলা পাকিয়ে সামনের আগুনের কুণ্ডু থেকে শুষে নিচ্ছে উষ্ণতার শেষ বিন্দুটুকু। একটা দুটো চায়ের দোকান শোঁসো শব্দে স্টোভ জ্বালিয়ে সূচনা করছে বিক্রি বাটার। হঠাৎ চোখে পড়ল নির্জন ব্রহ্মকুণ্ডের ধারে কে যেন গলা ছেড়ে আগুনের পরশমণি গাইতে গাইতে স্নান সেরে পোশাক পাল্টাচ্ছে। স্বাভাবিক কৌতূহলে সে কাছাকাছি এগিয়ে যেতেই স্মিত হেসে ভদ্রলোক প্রশ্ন করলেন, বাঙালি? উত্তরে পিয়াল মাথা নাড়তেই পরের প্রশ্ন, ট্রেকার না ফটোগ্রাফার? এবার আর চুপ করে থাকতে পারল না, বলল, দুটোই। ওদিক থেকে উত্তরে

বুঝেছি, তা নইলে আর সুখে থাকতে ভূতের কিল খেয়ে এই ঠান্ডায় ক্যামেরা ঘাড়ে করে বেরোবেন কেন? আচ্ছা, আপনারা পয়সা খরচ করে এই মাইল মাইল রাস্তা হেঁটে আর গাদা গাদা ফটো খিঁচে কি এত আনন্দ পান বলুন তো? পিয়াল, বাড়িতেও অফিসে এই প্রশ্নের মুখোমুখি জীবনে এতবার হয়েছে যে আজকাল আর উত্তর দেয় না, হেসে চুপ করে থাকে। এখানেও সে তাই করল। তা এবার কোন দিকে গন্তব্য? পঞ্চকেদার। তবে শেষ করে এলাম, ফেরার রিজার্ভেশন 4 দিন পরে, তাই এই 4 দিন আর কোথাও নয়, শুধু ব্রহ্মকুণ্ডের ধারে বসে বিশ্রাম নেব আর লোক দেখব। আপনার একটা ছবি নেব কিন্তু এই জলের ধারে, ল্যান্ডস্কেপ খুলতে খুলতে বলে ও। তা নিন, ছবিতে আর আপত্তি কি? এই সামান্য মানুষটার এক টুকরো আপনার ছবিতে থেকে যাবে তাহলে? পিয়ালের সব ছবিতেই একটা লুকোনো গল্পের খোঁজ থাকে, আর কলকাতা থেকে এত দূরে বাংলাভাষী মানুষজন দেখলে কেমন একটা আলাপ করতে ইচ্ছে হয়। তাই যখন মানুষটা বললেন, আমার তো সব পাহাড়ই কেমন একরকম লাগে, একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড়ের কোনো ডিফারেন্সই আমি পাই না, সে হেসে কথাটা এড়িয়ে গিয়ে বলল, চলুন একটু চা খাই। চলুন তবে, আমি ভালো দোকানে নিয়ে যাচ্ছি। দুজনে হাঁটতে হাঁটতে একটা সরু গলির ভেতর একটা দোকানে এসে বসে, তারপর চা খেতে খেতে আলাপের শুরু হয়। চাটা সত্যিই খুব ভালো, তবে বড্ড মিষ্টি। হরিদ্বার শহরটা মাঝারি সাইজের হলেও বাঙালিদের ঘোরাফেরা মোটামুটি মতিবাজারের 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে। ট্রেকিংয়ের সুবাদে পিয়ালেরও এই শহরের দ্রষ্টব্যগুলো আগে দেখা। অবশ্য সে শেষ এসেছিল 5 বছর আগে তার মাকে নিয়ে শেষবার এ শহরে বেড়াতে, তখন ভালো করে ঘোরা হয়েছিল প্রত্যেকটা মন্দির। তাই সে এখন রাস্তায় হেঁটে হেঁটে শুধু ক্যামেরাবন্দি করতে চায় জীবনের জলছবি। সন্ধেবেলা গঙ্গা আরতি দেখে সে যখন হোটেলে ফিরছে, তখন আবার দেখা হলো তপনবাবুর সঙ্গে। ওই রাস্তাতেই কোনো এক আসল দাদা বৌদির হোটেলের সামনে হাঁক ডাক করে খদ্দের জোগাড় করছেন, বারবার ঘোষণা করছেন, 60 টাকায় ভাত ডাল ঘি আলু পোস্ত ভাজা চাটনি দিয়ে খাস বাঙালি পেট চুক্তি মিল। পিয়াল পরিচিতের হাসি দিয়ে এগিয়ে যায়, প্রশ্ন করে, এই হোটেলেই কাজ করেন নাকি? হ্যাঁ, কাজ মানে ওই আর কি, মালিক পরিচিত ছিল, ডান হাতের জোগাড়টা তো রাখতে হবে, তাই এখানেই ঢুকে পড়লাম, খাওয়া থাকা সব এখানেই, এই আমার শান্তির ঘর বাড়ি। ছবি তুলতে বা ট্রেকিংয়ের শখে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ালেও বাঙালি খাবার পিয়ালের খুব পছন্দের। তপনবাবু যত্ন করে বসিয়ে খাওয়ালেন। মানুষটাকে দেখে ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে পড়ছিল পিয়াল, বারবার জানতে ইচ্ছে করছিল কি কারণে শহরের সুখ সুবিধে আকর্ষণ ছেড়ে একটা নাগরিক মানুষ এই অজ জায়গায় অনাত্মীয় একা পড়ে থাকতে পারে। শুধুই কি পেটের টান, না অন্য কোনো গল্প লুকিয়ে আছে? পরের দিন বিকেলে রাস্তায় বেরিয়ে কিছুটা আকস্মিকভাবেই আবার ওনার সঙ্গে দেখা হয়ে যায়। ভদ্রলোক একা ব্রহ্মকুণ্ডের ঘাটে বসে আছেন, দূরে চণ্ডী পাহাড়ের দিকে তাকিয়ে। পিয়াল পাশে গিয়ে বসে। তপনবাবু পরিচিতের হাসি হাসেন কিন্তু কথা বলেন না। পিয়ালের ক্যামেরায় বন্দি হতে থাকে জলের ওপর সূর্যাস্ত। সে প্রশ্ন করে, তপনদা একটা কথা জিজ্ঞেস করব? করুন। আচ্ছা, আপনি কলকাতা ছেড়ে একেবারে চলে এলেন কেন? এই একার জীবন ভালো লাগে আপনার সত্যি? অবশ্য বলতে যদি আপত্তি না থাকে। না, আপত্তি আর কি আছে, আপনিও বাঙালি আমিও। শুনুন তাহলে গল্পটা। আগেই বলেছি আমি হাওড়ার ছেলে, ছোট থেকে শিবপুর মন্দিরতলা অঞ্চলে বড় হওয়া। ওখানেই দীনবন্ধু কলেজ থেকে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হয়েছিলাম। কলেজে পড়তে পড়তেই আমার আলাপ হয়েছিল একটি মেয়ের সঙ্গে, সেও পড়তো ওই কলেজে, কাছাকাছি ভাড়া থাকত, না নামটা আর বলছি না, তাকে ভালো লাগতো খুব। একসঙ্গে সিনেমা টিনেমাও গেছি কয়েকবার, কলেজ পালিয়ে বোটানিক্যাল গার্ডেন। যাই হোক, তখন তো এখনকার মতো মোবাইল ফোন টোন ছিল না, এত স্বাধীনতাও ছিল না আমাদের। যখন দ্বিতীয় হুগলি সেতু তৈরি হলো, বহু বাড়ি ভাঙা পড়েছিল আমাদের ওদিকে, বহু মানুষজন অনেক দিনের বসবাস ছেড়ে নিজের পিতৃপুরুষের ভিটেমাটি ছেড়ে চলে গেল এ পাশ ওপাশ। সেই মেয়েটার বাবা মাও একটা ফ্ল্যাট কিনে চলে গেল ডুমুরজলার দিকে। সে আমাকে যাবার আগে বলেছিল, গিয়ে নতুন ঠিকানা ভালো করে জেনে আমাকে চিঠি লিখবে। আমি বেশ কিছুদিন অপেক্ষা করলাম জানেন, কিন্তু কি যে হলো, সে আর চিঠি পাঠালো না। তারপর একদিন আমি পাস করে চাকরিতে ঢুকলাম, মধ্যবিত্ত বাড়ির ছেলে, বাড়ির চাপে একদিন বিয়েও করতে হলো, মেয়ে হলো, সব স্বাভাবিকই চলছিল। হঠাৎ একদিন ধরা পড়ল বউয়ের ক্যান্সার, সাধ্যমতো চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু আমাকে ফেলে খুব তাড়াতাড়ি সে একদিন পালিয়ে গেল। তবে আমাকে খুব ভালোবাসত, আর সংসার ভালো লাগলো না বুঝলেন। শিলিগুড়িতে একটা ভালো সম্বন্ধ পেয়ে গেলাম, মেয়ের বিয়েটা কোনো রকমে সেরে পালিয়ে এলাম, তারপর ঘুরতে ঘুরতে একদিন এখানে। তা এখানেই থেকে গেলেন কেন? অনেক শহর ঘুরেছেন নিশ্চয়ই? তা ঘুরেছি অবশ্য, তবে এই শহরে একটা আশ্চর্য ঘটনা ঘটল যে। আশ্চর্য ঘটনা মানে? এটাও শুনবেন? আচ্ছা শুনুন, সবই যখন বললাম এটুকু আর বাকি থাকে কেন। 5 বছর আগে তখন কেদারবদ্রী সেরে হরিদ্বারে একটু বিশ্রাম নিচ্ছি, ঠিক আপনারই মতো। হঠাৎ একদিন ব্রহ্মকুণ্ডের সামনে ওর
মানে শ্রীরূপার সঙ্গে।

0: এ দেখা। শ্রীরূপা মানে সেই মেয়েটি, আমার কলেজের বান্ধবী, যে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। উনি চিনতে পারলেন আপনাকে? না মনে হয়, কিন্তু আমি ঠিক চিনেছি। ওর ঠোঁটের নিচে একটা কালো তিল ছিল, সেটা এখনও আছে, একই রকম। ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিল একা। এই আপনারই বয়সী হবে ছেলেটা, তবে দাড়ি নেই আপনার মতো। আপনি পরিচয় দিলেন না বা এগিয়ে গিয়ে আলাপ করলেন না? না, সেই মুহূর্তে যে কি করব ঠিক মনস্থির করে উঠতে পারলাম না, আবার হারিয়ে ফেললাম ওকে। পরের দিন তন্ন তন্ন করে পুরো তল্লারটা খুঁজলাম, কিন্তু আর দেখা হলো না। তপনবাবুর গলায় ঝরে পড়ছে বিষণ্নতা। একটু থেমে আবার শুরু করলেন, ফেরার টিকিটটা ক্যান্সেল করে দিলাম। সেদিন থেকেই রয়ে গেলাম হরিদ্বারে। লোকে বলে যে একবার হরিদ্বার এসেছে, ব্রহ্মকুণ্ডে স্নান করেছে, সে অন্তত আর একবার ফিরে আসবেই এখানে। তাই রোজ বিকেলে এই ব্রহ্মকুণ্ডের ধারে আমি একবার ঘুরতে আসি। যদি সে আবার কখনো বেড়াতে আসে, এবার দেখা হলে ঠিক তাকে জিজ্ঞেস করব সে কেন চিঠিটা আমাকে লিখল না। তিনি চণ্ডী পাহাড়ের দিকে এক দৃষ্টে চেয়ে থাকেন, পিয়ালের মনে ছবির মতো ভেসে আসতে থাকে তার মা শ্রীরূপার ঠোঁটের নিচে সেই তিলটা। ছোটবেলায় সে প্রায়ই মায়ের ওই তিলটা খুঁটে তুলে ফেলার চেষ্টা করত। শ্রীরূপা রহস্য করে বলতেন, ওটা তোর নয়, আর একজনের। পিয়াল বলতো, মা ওটা কি বাবার? শ্রীরূপা উত্তর দিতেন, না, আর একজনের। বাবা মারা যাবার পর 5 বছর আগে মাকে নিয়ে তার সেই শেষ বেড়াতে আসা হরিদ্বারে। সেবার তারা আসলে উঠেছিল ঋষিকেশে, একদিন শুধু বেড়াতে এসেছিল ব্রহ্মকুণ্ডে, তাই তপনবাবু আর পরের দিন খুঁজে পাননি। পিতৃশ্রাদ্ধ উপলক্ষে সে তখন দাড়ি কামিয়েছিল। সে ভাবতে থাকে তপনবাবুকে ফিরিয়ে দেবে কিনা, তার ফেলে আসা সময়ের সুগন্ধের ঠিকানা নাকি অপেক্ষায় কেটে যাবে আরেকটা জীবন। যেরকম একদিন সমুদ্রে মিলনের অপেক্ষায় কলকল বয়ে যাচ্ছে এই জলস্রোত, ব্রহ্মকুণ্ডের ওপরে তখন গঙ্গা আরতি শুরু হয়েছে।
1: অমিত সরকারের গল্প অপেক্ষা শুনলাম। আকাশটা ভাঙা আয়নার মতো, পর্দার ফাঁকে নড়ে চড়ে ওঠে, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, রোজ ঠিকানা পাল্টাই, এ এক আশ্চর্য ভ্রমণ। শহর প্রবাসে আছে কবি অসীম রেজ।
2: শহর প্রবাস, শহর প্রবাসে আছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছু, চটিজোড়া, হাতঘড়ি, চশমা, সুগন্ধি রুমাল, রূপলি বোতামে আঁকা ফুল, একগুচ্ছ হাসনাহানা, দেওয়ালে ইউক্যালিপটাসের ছায়া, বেড়েছে ক্রমশ অবিকল তোমার মুখের আদল। হাত ব্যাগের ভিতর খুচরো পয়সা, বাসের টিকিট, এক টুকরো কাগজে ঠিকানা লেখা, তোমার দেওয়ার ডায়েরির শেষ পাতায় কবিতা জমেছে রোজ বরফের মতো। এ শহরের আমি কেউ নই, অন্যেরা আমারই মতো কেউ প্রবাসী, একা এ শহর ছেড়েছ তুমি বহুদিন। চৌমাথার মোর জনশূন্য খাঁ খাঁ, বাসস্টপে দেখি তোমার মতো কেউ অন্য মনে কথা বলে, হাঁটাচলা করে। কত নম্বর বাড়ি ছিল তোমাদের, কি রঙের, কি যেন নাম, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে আমি হন্যে হয়ে ঠিকানা খুঁজি। অন্ধকার গলির ভিতর গলি মিশে যায়, কিছুই পড়ে না মনে অস্পষ্ট সব দেওয়াল লিখন। কি ভীষণ পাল্টে গেছে সব, তোমার বাড়ির আতখানা কোথায় গিয়েছে, দরজা জানলা সিঁড়ি বারান্দা উঠোন কোথায় লোপাট, ছাদের উপর সেই মাধবী লতা চোখে পড়ে না কখনো। সারাদিন এলোমেলো ঘুরে মধ্যরাতে ঘরে ফিরে দেখি কি আশ্চর্য, আমার স্মৃতিতে নেই আমার বাড়ির পাশে তোমার ঠিকানা লেখা, অতি পরিচিত সে বাড়ি, তুমি পাল্টেছো বহুদিন। হলুদের কাল, কতটা সকাল কতটা ফিকে হলুদের কাল, লালের আস্তরণ ছাপিয়ে দুর্বাদল হেসে ওঠে, জলের তরঙ্গে ভাসে মনের উচ্ছ্বাস, নদীতট জুড়ে জরাজীর্ণ নৌকো সারি সারি, ওপারে জনপদ, মানুষের কোলাহল, বাতিস্তম্ভ, ঘন কুয়াশায় ঢাকা সবুজ বনানি, টিলার উপর উঁকি ঝুঁকি মারে কয়েকটা ঘর, গলা অবধি অন্ধকার ডুবে আছে জলে। এই প্রথম দেখা জলের বুকে মাছ রাঙাদের চিত হয়ে খেলা, আকাশটা ভাঙা আয়নার মতো, পর্দার ফাঁকে নড়ে চড়ে ওঠে, দূরে দুলে ওঠে বাতি ভাসমান, নীল নয় হলুদ।

0: মতো জলে ঢেউ তুলে তীর বেয়ে ধেয়ে যায় অনন্ত পথে। আশ্চর্য ভ্রমণ, এপারে আলোর রেখা, ওপারে অন্ধকার, পাহাড়ের কোল ঘেঁষে হারিয়ে গিয়েছে পথ কত দূর কে জানে। যেখানে নদীর শেষ সেখানে ঘন জঙ্গল, ঢেউ খেলানো পাহাড়ের চূড়োয় বরফের চাঁই, কুয়াশায় ঢাকা ঘর বাড়ি পথঘাট, ফ্যাকাশে হলুদ লাল মহুয়া সারি সারি, গোটা এলাকা জুড়ে আর্মি ছাউনি, টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী, মধ্যরাতে ঘুম কেড়ে নেয় ফায়ারিং, আগুন জ্বলছে পাহাড়ে, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, রোজ ঠিকানা পাল্টায় এ এক আশ্চর্য ভ্রমণ। ভালোবাসার অন্য ভাষা, মেঘেদের কোনো দেশ নেই, বাতাসের কোনো ভাষা, রাশি রাশি টবে ঝরেছে ফুল, নেই পুনর্জন্মের আশা। গাছেদের ভাষা মানুষের জানা নেই, গাছ কি জেনেছে কখনো মানুষের ব্যথা, তবু রোজ ভোরে একে একে তুলে আনি ফুল, শিউলি বকুল মাধবী লতা, এরই মাঝে ফুলদানিতে শোভা পায় দু একটি বাহারি পাতা, দিনে দিনে যেন শিকড়ের গজিয়েছে পাখা। আমি খুঁজি মেঘেদের সঙ্গে পাখিদের, পাখিদের সঙ্গে ফুল ও বাতাসের সম্পর্ক, ছয় ঋতু ৩৬ বছর পার হয়ে ভালোবাসার অন্য এক ভাষা।
1: অসীম রেজের কবিতা শুনলাম। এবারের কবি মধু ছন্দা মৈত্র।
2: অহল্যা পাশানি নও, ডাকতে এসে ফিরে গেছ, বারবার বেজেছে ঘন্টা এমন তো নয়, স্নান করা ভেজা চুলে প্রতীক্ষায় শুকিয়েছে জল, সারসির কাঁচে ছায়া দেখে ছুটে গিয়েছি দরজায়, হা শূন্য বাতাস বলেছে চৈত্রের এই ছড়া পাতা মুঠোতে বকুল, এত সব আয়োজন যত্নে তোলা থাক। অহল্য পাথর নও, এখন তোমারও ডানা, বিকেলের রং মেখে পাখায় দেখে নাও উঁচু পৃথিবী তোমার, হয়তো এসেছো তুমি জ্যৈষ্ঠের দাবদাহ অসহ্য বোধে, বারবার করাঘাতে ভাঙতে চেয়েছ ফুল, এক মুঠো ভেজা বকুলের তরে বাড়িয়েছ হাত দিনভরে, বলেছ গন্ধরাজ লেবু আর মিছরির পানা কোথায় রেখেছ তুমি, এমন অগোছালো ঘর জানো না আমার হয়েছে সময়, তোমার ক্লান্ত চোখ চেয়েছে পাশানি অহল্যাকে ছুঁতে, ঘুঘুতার নিজস্ব নিয়মে ডেকে গেছে ফাঁকা ঘরে, কানে কানে বলে গেছে শিরিষ মাটি নয়, মাটি নয়, আকাশে তাকাও, একা একা ডানা মেলা পাখিটির দিকে। সভ্যতার এই শ্মশান ভূমি, নদীর বুকে ঝুলছিল চাঁদ নিজের মতো, নগ্ন গাছার ডালপালা সব খণ্ড খণ্ড লাশের সারি, গাড়ির পরে ছুটছে গাড়ি মেঘ বৃষ্টি সঙ্গে নিয়ে, নদীও কোথায় পালিয়ে গেছে, পাখ পাখালির কান্না শুনে পিচ রাস্তাও ভাবছে বসে, চাঁদের ছায়া নদীর জলে এসব কথা স্বপ্নে বলে, কাঁদছে বসে একলা পাগল, দুহাত তুলে বলছে ডেকে চাঁদ ডেকে আন নদীটাকে, নইলে কোথায় ধরবি রে তোর ভুবন জোড়া আর শিখানি। ভেঙে ফেলো নতুন গারদ, লোহার গড়াদ ভেঙে পালাতে চেয়ে আরো এক নতুন গারদে, আমাকে তোমাকে নয় আমাদের নিয়ে গেছে লোভনীয় মোড়কে, শিকলের মোহিনী মায়ায় ভুলে গেলে সব, ফিরেও দেখলে না পড়ে থাকা ভাঙা দ তোমারই ছায়া, একা একা নদী পেরোলে যে বাঁশির টানে, সে জানে কিভাবে পাকে পাকে মোহিনী আলো গিলে নেবে তোমার সব, ছায়াটুকু রাখবে না পাছে ভুলক্রমে চিনতে পারো নিজেকে, ডানার স্বপ্নে মায়া তোল আকাশে অলৌকিক উড়ান হয়ে যাও মায়াময় আলো। সীতা বলে ডাকলে যেন, সীতা বলে ডাকলে যেন বৃষ্টি আসে মেঘের খামে, লোকাল ট্রেনে বাদাম বেচে নেমে গেলে আন মনে, বেলডাঙা সেই মাছের ভেড়ি আমায় দিলে পয়সা গুনে, ভোরবেলাতে পুলিশ এলে

0: দেখলেন আর পেছন ফিরে, লবকুশে বড়ই ছোট দেখলাম ওদের চায়ের দোকানে। জানি তোমার নতুন বইয়ের লাগাম ছাড়া আবদারেতে এখন তুমি দিশে হারা, বিনা টিকিটের যাত্রী বলে মাঝে মাঝেই পুলিশ টানে, তবু সীতা বলে ডাকলে যেন শূন্য গাঙে বৃষ্টি নামে। অভিসার, তুমি নিজেই গেথেছ দেওয়াল, বলেছ মন্দা দিও না হাত, যখন আধার সাপদ হয়ে ছিঁড়েছে শরীর পেতেছে ফাঁদ, তুমি তখন নিধু মনে রাথা শনে মরা চাঁদ লুকিয়ে পালায়, কেঁদেছি দীপ দু হাতে বাতি ধরো, মাঝরাতে ছমছম শব্দে টের পেয়েছি কিভাবে ফিরে গেছ নিরাপদ বলয়ে, ঝুঁকিহীন দাম্পত্যের সুখ টান জীবনে।
1: এতক্ষণ মধুছন্দা মৈত্রর কবিতা শুনলাম। এবারের গল্প আত্মীয় পরিজন, পাঠ করছেন সৌরভ মুখোপাধ্যায়।
2: এবার অনেকদিন পর মন্টি পিসির বাড়ি এলাম। একসময় এই বাড়ি নিজের ঘরদোরের মতো ছিল আমার কাছে, সে 20-25 বছর আগের কথা। তখন এই একতলা বাড়ি গমগম করত। পিসেমশাই ছিলেন মহা হুল্লোড়বাজ লোক, চেঁচিয়ে ছাড়া কথা বলতেন না, হাহা করে অট্টহাস্য করতেন কথায় কথায়, আর অষ্টপ্রহর মন্টি পিসিকে খ্যাপাতেন। মন্টি পিসির দুই ছেলে অন্তু আর সন্তুও ছিল তিলে বিচ্ছু, সারা দিন লাফালাফি ঝাঁপাঝাঁপি, এটা ফেলছে ওটা ভাঙছে, মারপিট করছে, গাছে চড়ছে, পাইপ বেয়ে উঠছে, সে এক কুরুক্ষেত্র কাণ্ড। মন্টি পিসি কেবল চেঁচিয়ে যেতেন, এর থেকে আমার বনে গিয়ে থাকা ভালো। সেই বাড়িতে এখন পিসি একা। পিসেমশাই চলে গেছেন বছর সাতেক হলো, অন্তু কানাডায় সেটেলড, সন্তু দুবাইয়ে, বিয়ে থা হয়েছে দুজনেরই, ছেলে পিলেও তারা সেখানকার স্কুলে পড়ে, ফলে হুট বলতেই ছুটি নিয়ে দেশে আসা অসম্ভব দুজনের পক্ষেই। অন্তুর বউ আবার কর্মরতা, দুজনের ছুটি মেলানোও দুষ্কর, সব নিয়ে ব্যাপারটা দাঁড়িয়েছে মুশকিলের। ঋষিকে তাই প্রস্তাব দেওয়া হয়েছিল, গ্রামের বাড়ি ছেড়ে শহরের ভালো কোনো বৃদ্ধাশ্রমে যদি। পিসি এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছেন, এখনও শরীরে ক্ষমতা আছে, নিজের রান্না নিজে দুবেলা করে নিতে পারেন, বিকেলবেলা মোড়ের মাথায় মন্দির চত্বরে গিয়ে দুদণ্ড গল্পগাছা করতে পারেন, ঝাঁটপাট দিতে ঝুল ঝাড়তে কিংবা পরনের কাপড়টুকু কাচাকুচি করে নিতে কষ্ট নেই এখনও, খামোখা বৃদ্ধাশ্রমে গিয়ে পরনির্ভরশীল হয়ে বন্দি থাকবেন কি জন্যে, দিব্যি একা থাকতে পারবেন, দুবেলা ঠিকে ঝি এসে ঘর মোছা বাসন মাজাটুকু করে দিলেই যথেষ্ট, পাড়াতেই মুদি সবজিওয়ালা গোয়ালা সব আছে, ব্যাঙ্ক পোস্ট অফিসেও হাতের কাছেই, চিন্তার কিছু নেই। ছেলেরা তাই চিন্তা করেও না খুব একটা। অন্তু শেষবার এসেছিল 1.5 বছর আগে, সন্তু তারও আগে, ফোন অবশ্যই করে দুজনেই সপ্তাহে একবার দুবার, নাতিনাতনিরাও ফোনে হাই ঠাম্মি হাউ আর ইউ বলে, মন্টি পিসি ওই ফোনেই আদর আশীর্বাদ জানান। সন্তু একটা ল্যাপটপ কিনে দিয়ে গেছে স্কাইপে কথা বলবে বলে, কিন্তু মন্টি পিসি ওইটা কিছুতেই আয়ত্ত করে উঠতে পারেননি, ফলে ফোনের শব্দটুকুই সম্বল। নিঃসঙ্গ বিধবা বৃদ্ধার কাছে লোকজনের আসা যাওয়া কমবে ক্রমশ, এটাই জগতের রীতি। আমরা ভাইপো ভাইজিরাও আস্তে আস্তে দূরের লোক হয়ে গেছি বোধ হয়, যে বাড়িতে মাসে 4-5 বার আসতাম এখন 6 মাসেও একবার আসা হয় না, ভালো লাগে না খাঁ খাঁ বাড়িটাকে। একবার মুখ ফসকে বলেও ফেলেছিলাম সে কথা, তাতে মন্টি পিসি কেমন একবার অদ্ভুত চোখে তাকিয়ে বলেছিলেন, আর আমার আমার কেমন লাগে রে, উত্তর দিতে পারিনি। আজ অবশ্যই মন্টি পিসির মুখে এক গাল হাসি, অন্যবার দরজা খুলেই অভিযোগ করেন, মনে পড়ল বাবা ভুলেই গেছিস, পিসি মরল কি বাঁচল ইত্যাদি বাঁধা গত। আজ কিন্তু বেশ উষ্ণ গলায় বললেন, আয় আয়, খুব মনে পড়ছিল রে তোর কথা, বাঁচবি অনেকদিন, আয়। আমার একটা সামান্য দরকার মিটিয়ে চলে যাওয়ার কথা ছিল, মন্টি পিসি ছাড়লেন না, বললেন খিচুড়ি বসিয়েছি হয়েই এলো, দুপুরবেলা না খেয়ে যেতে দিচ্ছি আর কি তোমায়, একদম চুপ করে বোস, টিভি দেখ। অন্তু গতবার এসে একটা মস্ত টিভি কিনে দিয়ে গেছে, সঙ্গে চাকা লাগানো কাচের টেবিল, জানলার ধারে টেবিলের ওপর টিভিটা রাখা, উল্টো দিকে দেয়াল ঘেঁষে সোফা। বললাম সারা দিনই টিভি দেখো নাকি, একটু ধুলো নেই দেখছি টিভিতে। রান্নাঘর থেকে পিসির হাসি শোনা গেল, আর মানিক আমার একা মনীষী টিভি ছাড়া আর আছেটা কি বল, এই তো খাওয়ার পর থেকেই মেঘা শুরু হয়ে যাবে একে একে, আত্মীয় পরিজন এক ফালি মেঘ, কোনো এক গাঁয়ের বধূ ছাড়া যায় না রে একটাও। খিচুড়ির ধোঁয়া ফুঁ দিয়ে সরাতে গিয়ে ঘড়ি

0: চোখ পড়ল আমার, 1:30 বাজে। বললাম, তোমার সিরিয়াল পর্ব শুরু করার সময়? পিসিও দেখছি ঘড়ির দিকে তাকিয়েই কিরকম একটা হানটান করে উঠলেন। এই তো 2 থেকে, নে বাবা তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, মুখ পোড়ারা ঠিক সময় ধরে এসে পড়বে। অবাক হয়ে বললাম, কাদের কথা বলছো, কারা আসবে? দেখতেই পাবি ক্ষণ, 2 বাজুক। হতভাগারা ঘড়ি পরে না, কিন্তু টাইম জ্ঞান টনটনে। কারা গো, কিছু বুঝতে পারছি না। দেখবি, ঠিক 2 বাজতে দে একবার। কৌতূহল চেপে খিচুড়ি শেষ করলাম। পিসিও দেখলাম তাড়াহুড়ো করছেন বেশ। ব্যাপারটা কি? 2টোর ঘরে কাঁটা যেতে না যেতেই টিভির পাশের বন্ধ জানলাটায় খটখট করে আওয়াজ, যেন টোকা দিচ্ছে কে। পিসি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বললেন, যা খুলে দে, দেখতে পাবি। জানলার পাল্লা খুলেই চমকে 2 পা পিছিয়ে আসি। 2টো ধাড়ি হনুমান গ্রিলের বাইরে, একটা মাদি, কোলে এতটুকু একটা বাচ্চা। পিসির দিকে তাকাই, মিটিমিটি হাসছেন। বললাম, এ কি ব্যাপার? ওই যে বললুম, ঠিক 2টোয় হাজির হবে। একদম বাঁধা ব্যাপার, 1.5 মাস ধরে চলছে। কিন্তু ব্যাপারখানা কি? সিরিয়াল রে সিরিয়াল, নেশা ধরে গেছে বাবু বিবি দুজনেরই। 2 থেকে 3:30 অবধি একদম 8 মতো সেঁটে থাকবে জানলায়, পরপর 3 খানাই দেখা চাই, গায়ের বধূটা শেষ হবে তারপর যাবে। আমার চোখ কপালে, কি বলছো গো? সাধে আর বলছি, কি যে হাঁ করে গেলে সে যদি দেখিস। আমি প্রথম প্রথম ভেবেছিলুম ওই যে রঙিন ছবি নড়ে চড়ে তাই দেখে শুধু। উমা, এরা দেখি বোঝে ও সব? বোঝে? হনুমান সিরিয়াল বোঝে? কি বলি বলতো, সোম থেকে শুক্র এক টানা বসে 1.5 ঘন্টা টিভির দিকে তাকিয়ে থাকে, ওদিকে শনি রবি নাচের প্রোগ্রাম হয় তা এনাদের পছন্দ নয়, 2 মিনিট দেখেই নাগমুখ ভেটকে পালিয়ে যায়। এরপর কি বলা যায় তুই বল, বোঝে কি বোঝে না? টিভির সুইচ অন করে মন্টি পিসি টিভির টেবিলটা একটু ঘুরিয়ে দেন জানলার দিকে। মেগা সিরিয়াল শুরু হয়েছে, হনুমান দম্পতি একেবারে অপলক চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে, বাচ্চাটা ঘুমোচ্ছে মায়ের কোলে, বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। মন্টি পিসিও সোফায় বসে পড়েছেন, টিভি দেখতে দেখতেই বললেন, 3টে বাজলে 2টি করে বিস্কুট বাঁধা, যে সে বিস্কুট হলে মুখ বেঁকাবেন মিয়া বিবি, দামি নোনতা বিস্কুট চাই, কাজ বেড়ে গেছে আমার, বিস্কুট ফুরোনোর আগেই পড়িমড়ি করে কিনতে ছুটি দোকানে, নিজে খাই না খাই এনাদের জন্য জোগাড়টা রাখতে হবে আগে ভাগে। রাগ খুব, জানলা খুলতে যদি 2 মিনিট দেরি হয় সে কি দাঁত খিঁচুনি রে। হাসছেন মন্টি পিসি, আমিও হাসি, বলি, কম্প্যানিয়ান তবে ভালোই হয়েছে তোমার। কিরকম একটা অন্যমনস্ক হয়ে যান পিসি হঠাৎ, গলার স্বরটা নেমে যায়, বলেন, সকালের দিকে একটা খুদে আসতো কিছুদিন জানিস, ঝাঁকের সঙ্গেই আসতো, কিন্তু এসে এই জানলার ধারে জমে যেত, একা একা চুপটি করে বসে ডোরেমন দেখত। সে কি ঝাঁপাঝাঁপি, টিভি খুলে না দিলে ঠিক যেই শেষ হয়ে যাবে ডোরেমন, অ্যাড দেখাতে শুরু করবে, অমনি 3 লাফে উধাও। যা, আমি অবিশ্বাসী গলায় বলি, তোমার যত বানানো গপ্প। এক চুল বানানো নয় রে, শোন না, তার আবার প্রসাদী গুঁজিয়া চাই, 2টোর কমে নেবে না, একটা দিলে কিচকিচ আওয়াজ করে আর একটা হাত বাড়াতো, আবদারটা ভাব, কোন জন্মের নাতি রে আমার। হাসতে গিয়ে হঠাৎ চুপ করে যান পিসি, নিভে যাওয়া গলায় বলেন, সেটা আজ হপ্তাখানেক হলো আর আসছে না, কে জানে জর্জারি কিছু হলো কি না, খোঁজ পাওয়ার তো উপায় নেই, 2টো করে গুঁজিয়া জমে যাচ্ছে রোজ, তুলে রেখেছি জানলার ধারে দাঁড়িয়ে, আয় আয় করে কত ডাকাডাকি করি সকালে, পাত্তাই নেই। আমি চুপ করে থাকি, আর চোখে তাকিয়ে দেখি পিসির চোখ সেঁটে আছে টিভিতে, 2 হাত দূরে জানলার বাইরে আরও 2 জোড়া চোখ, সবাই চুপ, টিভিতে মেগা সিরিয়াল চলছে, আত্মীয় পরিজন। পিসি বোধহয় টের পান আমি দেখছি, হঠাৎ ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকান, অপ্রস্তুত হেসে বলেন, যত পাগলামি বুড়ো বয়সে। আমারও হাসা উচিত বোধহয়, কিন্তু আমি হাসতে পারি না একটুও।
1: এতক্ষণ সৌরভ মুখোপাধ্যায়ের গল্প আত্মীয় পরিজন শুনলাম। বন্ধুরা, আর তো সময় নেই, শ্রবণী আজ এই পর্যন্তই। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: प्रदर्शन स्थल पहुंचने की कोशिश कर रहे कई प्रदर्शनकारियों को हिरासत में लिया। भाजपा ने कहा, उपचुनाव में पार्टी की जीत लोकतंत्र में विश्वास की पुनः पुष्टि करती है। विपक्ष पर विरोध प्रदर्शनों के माध्यम से जनजीवन बाधित करने का आरोप लगाया। रूस के हमले में यूक्रेन के ज़ापोरिज़्या में 15 लोग मारे गए और भारतीय रिजर्व बैंक ने बैंकों को 16 अक्टूबर से प्रतिदिन 99% नकद आरक्षित अनुपात बनाए रखने के निर्देश दिए। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: এমাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো। আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যগড় মুভ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
4: শাড়ি কুঠি, প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
3: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
4: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
3: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
4: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
3: শাড়িকুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়িকুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কথায় গানে। আজকের প্রথম গান শুনবেন রেণুকা দাশগুপ্তর কণ্ঠে।

ছবি কেন খুঁজে বেড়ান বলুন তো, যে নিজের মনের হদিশ যেখানে এদিক ওদিক হারিয়ে চলে যাচ্ছে তাকে খুঁজে আনার দায়িত্ব কার? শুধুই কি মানব মনের, না মানব চেতনার? সেই কারণেই হয়তো কবি, লেখক, সুরকার, গীতিকার তারা খুঁজে বেরিয়েছেন, ঘুরে মরেছেন মরীচিকার সন্ধানে। মৃগ যেমন নিজের মৃগনাভির সৌন্দর্য দেখতে পায় না, তার গন্ধের উৎপত্তি বুঝতে পারে না, সেইভাবেই হয়তো সেই সুগন্ধির টান মনে মনে যেভাবে বিকশিত হয়ে ওঠে, কবিও তেমন খুঁজে মরেন অহর্নিশ। আজকের কথায় গানে অনুষ্ঠানে আমরা শুনছি অতুল প্রসাদ সেনের গান, যেখানে বারবার ঘুরে ফিরে এসেছে তার জীবনে ঈশ্বরের ভাবনা আর তার ব্যক্তিগত জীবন বোধের কথা। তিনি প্রত্যেকটা কলমের লেখনীতে বুঝিয়ে দিয়েছেন মানুষকে মানুষের মতো করে গ্রহণ করা ছাড়া আর বোধহয় মানুষের দ্বিতীয় কোনো কাজ নেই। সেই জন্যেই হয়তো তিনি বলতে পেরেছিলেন তার হৃদয়ে যে কথা জাগে, যে কথা তিনি অনুভব করেন ঈশ্বরের সঙ্গে, যে কথা তিনি বুঝিয়ে দিতে চান তার লেখনীর মধ্যে দিয়ে, সেখানে একটাই আকুতি ভেসে আসে, ভালোবাসো। এর বাইরে হয়তো আর কিচ্ছু হতে পারে না। জীবনের এক অন্তিম উপলব্ধি নিজেকে খুঁজে পাওয়া এবং সমস্ত অন্ধকার থেকে উত্তরণ, এরকমই গানের আমরা ডালি নিয়ে আজকে আছি কথায় গানে অনুষ্ঠানে। পরবর্তী গান শ্রোতাবন্ধুদের জন্য রাখি মঞ্জু গুপ্তের কণ্ঠে।

0: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস যোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম!
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম, শ্রোতা বন্ধুরা জানেন যে কবি হন যত, তত বেশি তার মন ব্যাকুল হয় বেদনায়, কারণ পারিপার্শ্বিক যে অবস্থা তার চেতনায় আনে আঘাত। সেই জন্যেই হয়তো যতবারই তিনি দেখতে পান মানুষ হয়েছে ব্যথিত, ততবার তার হৃদয় কেঁদে ওঠে। যখন তিনি একাকিত্বের মধ্যে থাকেন, তখনও হয়তো খুঁজে নেন তার পরম প্রিয়কে। গানে গানে শ্রোতা বন্ধুদের সঙ্গে থাকুন সন্তোষ সেনগুপ্ত।

0: আজকের কথা গানে অনুষ্ঠান এখানেই শেষ করব। শ্রোতা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, পরবর্তীতে আবার অন্য কোনো শিল্পীকে নিয়ে চলে আসব আপনাদের কাছে।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো। আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনাম, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, জনতা পার্টি ও অন্যান্য সংগঠনের বিক্ষোভ সমাবেশ ঠেকাতে কার্যত দুর্গের চেহারা নিল দিল্লি। 30,000-এরও বেশি নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে বন্ধ রাখা হল 45টি মেট্রো স্টেশন, বাতিল করা হল দিল্লিগামী দূরপাল্লার ট্রেন। 4 প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিজেপি নেতা অভিজিৎ দীপকে, ইউটিউবার ধ্রুব রাঠি সহ আটক 5,000-এরও বেশি বিক্ষোভকারী।
1: একনায়কতন্ত্র চলছে, পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ, অভিযোগ বিরোধীদের। বিদেশি শক্তির মদতে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস, পাল্টা অভিযোগ বিজেপির।
0: গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে নির্মিত পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী নজরদারি যুদ্ধজাহাজ শ্রেয়াস ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত।
1: শিশু ও মহিলা সুরক্ষা সহ দ্রুত পুলিশি সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন হেল্পলাইন 112 সূচনা।
0: আজ মহালয়া, আকাশবাণীর ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ অসুর মূর্ছনায় ঘুম ভাঙল বাংলার। পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় সকাল থেকে ঘাটে ঘাটে তর্পণ, সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় কয়েকটি শিশুসহ অন্তত 40 জনের মৃত্যু।
0: ইথিওপিয়া সফরে গিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে ফের জোরালো সওয়াল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
1: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভোলবদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আমেরিকার জন্যই এবার রুশ তেল আমদানির ব্যবস্থা।
0: আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আজ কংগ্রেস, জনতা পার্টি, সিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের বিক্ষোভ জমায়েত আটকাতে কার্যত দুর্গে পরিণত হয় দেশের রাজধানী। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় 30,000-এরও বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনী কর্মী মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় 45টি মেট্রো স্টেশন, শহরের সীমান্তবর্তী প্রবেশপথ, রেল স্টেশন, বাস টার্মিনাল, হোটেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে জোরদার তল্লাশি চালানো হয়। ব্যাপক পুলিশি অভিযানে কংগ্রেস, জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে, ইউটিউবার ধ্রুব রাঠি সহ প্রায় 5,000 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। মুম্বাই থেকে আসা বিমান নতুন দিল্লিতে অবতরণের পরই বিমান থেকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে এবং দলের আরও 2 নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে দিল্লি পুলিশ। দীপকের অভিযোগ, অপরাধীদের মতো তাঁদের আটক করা হচ্ছে। তিনি বলেন, জরুরি অবস্থার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এমন আচরণ করেননি, বর্তমান পরিস্থিতিকে তিনি একনায়কতন্ত্র বলে অভিহিত করেন। অন্যদিকে পুলিশ বলেছে, সময় মতো এই সমাবেশের অনুমতি চাওয়া হয়নি, অনুমতি না দেওয়া সত্ত্বেও এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ থাকায় অনুমতি দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সিপিএম সাংসদ জন ব্রিটাসকেও পুলিশ আটক করে। গুরুগ্রামের সেক্টর 56-এ নিজের বাসভবন থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। বিদেশে বসবাসকারী রাঠি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে ভারতে এসেছিলেন। দুপুর 1টা নাগাদ ইমতিয়াজ আলী মার্গে আকাশবাণী ভবনের সামনে ব্যারিকেড টোপ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোঁড়েন একদল বিক্ষোভকারী, এতে 2 পুলিশকর্মী আহত হন। রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশি চেকপোস্ট বসানো হয়, যানবাহনে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি রাস্তায় চলাচলকারী বহু মানুষের পরিচয়পত্র পরীক্ষা করেন পুলিশকর্মীরা। যন্তরমন্তর সংলগ্ন এলাকায় 30টি রাস্তার বিভিন্ন অংশে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লি সীমান্তেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কয়েকটি রাস্তায় গাড়ি পরীক্ষা এড়িয়ে জোর করে প্রবেশ আটকাতে ইস্পাতের কাঁটাও ব্যবহার করে পুলিশ। যন্তরমন্তর এবং সংলগ্ন কনট প্লেস এবং মিন্টো ব্রিজ এলাকা থেকে ছোট ছোট দলে বিক্ষোভকারীদের আটক করা হয়। যন্তরমন্তরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করা কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়। আইসানে সভানেত্রী নেহা বোরা যন্তরমন্তর সংলগ্ন এলাকায় একাধিক বিক্ষোভকারীকে আটকের পর দিল্লি হাটের দিকে মিছিল করেন। পরে আইএনএ মার্কেটের কাছে নেহা বোরার সঙ্গে সিপিআইএম

0: আসামের লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, প্রশান্ত ভূষণ এবং যোগেন্দ্র যাদবকেও আটক করা হয়।
1: পুলিশ আধিকারিকদের দাবি, দুপুরের মধ্যেই 500 বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যন্তর মন্তরে বারবার ঘোষণা করে মানুষ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এক জায়গায় জমায়েত না হওয়ার নির্দেশ দেওয়া হয়। যারা পুলিশের নজর এড়িয়ে যন্তর মন্তরে পৌঁছেছিলেন তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়। এদিকে বেশ কয়েকজন সাংবাদিকও তাদের আটক করার অভিযোগ করেছেন। তাদের দাবি, প্রেস পরিচয়পত্র দেখানো সত্ত্বেও পুলিশ তাদের আটক করে। অন্য বিক্ষোভকারীদের সঙ্গে আটক রাখার বাসে তোলার আগে পুলিশ তাদের সরকারি ফোনও কেড়ে নেয় বলে অভিযোগ। পুলিশের সক্রিয়তা সমালোচনা করে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ। অন্যদিকে বিজেপির সভাপতি নীতিন নবীন অভিযোগ করেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং সিজেপি বিদেশী শক্তির মদতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাদের অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি দাবি করেন। পাশাপাশি বিজেপি কর্মীরা পথে নেমে মানুষের কাছে গিয়ে তাদের পরিকল্পনা ব্যর্থ করে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আসা কংগ্রেসের অভিযোগ, ভোট চুরির প্রতিবাদে যুব সমাজের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন ও বিচলিত। বর্তমান সরকার কার্যত নিজের দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেছে কংগ্রেস। মধ্য দিল্লিতে নিরাপত্তা বজায় রাখতে দিল্লি পুলিশকে সহায়তা করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 120টিরও বেশি কোম্পানি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপে সক্ষমতা যাচাই করতে একাধিক জায়গায় মহড়াও চালানো হয়। বিক্ষোভের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজনকে সংগঠিত করার চেষ্টা হচ্ছে কিনা তাও নজরদারিতে রাখে প্রশাসন। বিভিন্ন অনলাইন পোস্ট ও বার্তা খতিয়ে দেখতে 200 বেশি কন্টেন্ট নির্মাতাকে নজরদারির আওতায় রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে আজ সকাল 4 থেকে দুপুর 2 পর্যন্ত নতুন দিল্লির তিলক ব্রিজ এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা একাধিক ট্রেন বাতিল করে ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দুপুর 2 পর যাত্রার সূচনা করে আজ সকাল 4 থেকে দুপুর 2 মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন সব মেল ও এক্সপ্রেস ট্রেন যাত্রা সূচনাস্থল থেকেই বাতিল করা হয়েছে। হাওড়া ও শিয়ালদা থেকে গতকাল রাজধানী এক্সপ্রেসও বাতিল করা হয়। রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তায় ব্যাপক যানজটের আশঙ্কার কথা মাথায় রেখে একের পর এক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
0: এবছর পুরীতে রথযাত্রার সময় মোতায়েন এনএসজি কমান্ডোদের একটি ভিডিওকে দিল্লির নিরাপত্তা সংক্রান্ত বন্দোবস্ত হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে বলে সরকার দাবি করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, দিল্লির সঙ্গে ওই ভিডিওর কোনো যোগ নেই। ভুয়ো খবর সম্পর্কে নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
1: ফ্লাই দুবাইয়ের ইসরায়েলগামী উড়ানের ফ্লাইটে গত মাসে মাঝ আকাশে ককপিটের ভেতর ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের উপর হামলার ঘটনার তদন্তে মামলা দায়ের করেছে এনআইএ। অ্যান্টি হাইজ্যাকিং অ্যাক্ট 2016 এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন 1967 সংশ্লিষ্ট ধারায় এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
0: কেন্দ্রীয় সরকার আগামী 1 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ মজুতের নীতি ঘোষণা করতে পারে বলে খনি মন্ত্রকের সচিব কেশব চন্দ্র জানিয়েছেন। তিনি বলেন, এই নীতির ফলে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। খনি সচিব জানান, গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণের জন্য গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় 4 বিশেষ শিল্প পার্ক গড়ে তোলার কাজ করছে সরকার। ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদানের মূল্য সংযোজন প্রক্রিয়া ত্বরান্বিত করা এই উদ্যোগের লক্ষ্য। তামা, লিথিয়াম, নিকেল, কোবাল্ট এবং বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্টের মতো গুরুত্বপূর্ণ খনিজ পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বিকাশে অপরিহার্য কাঁচামাল। বায়ুবিদ্যুৎ উৎপাদনের টারবাইন, বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক, বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারি উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে এই খনিজের ব্যবহার ক্রমশই বাড়ছে। তাই পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির প্রসার ও ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে এই খনিজগুলি নিরাবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: সাইপ্রাস এবং গ্রিস সফরে যাচ্ছেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। ওই দেশগুলির সঙ্গে সমুদ্রপথ সুরক্ষা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানো নিয়ে এই সফরে আলোচনা করবেন তিনি। সফরের প্রথম পর্বে 12 ও 13 অক্টোবর সাইপ্রাসে থাকবেন বিদেশ সচিব। তার সঙ্গে ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ নেতাদের বৈঠক হবে। সফরের দ্বিতীয় পর্বে তাঁর গন্তব্য গ্রিস। ভারত ইইউ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর প্রতিরক্ষা সচিবের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
0: ভারতীয় নৌবাহিনী নতুন যুদ্ধজাহাজ নির্মাণের জন্য বিভিন্ন শিপইয়ার্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কলকাতায় আজ প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নির্মাণ সংস্থা গার্নেট শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএস নির্মিত পরবর্তী প্রজন্মের উপকূলীয় নজরদারি যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর ভাইস চিফ অব দ্য নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোচের জানিয়েছেন, 10টি বড় প্রকল্পের আওতায় 78টি জাহাজ, সাবমেরিন এবং 127টি ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফট নির্মাণের জন্য চুক্তি সম্পাদনের বিভিন্ন

0: পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন শিপইয়ার্ডে 42টি জাহাজ নির্মাণাধীন রয়েছে।
1: Today we have over 42 ships which are under construction at various Indian shipyards with 10 major projects encompassing nearly 78 ships, submarines and 127 fast interceptor craft at various stages of contract completion. These numbers highlight our resolve to build a robust self-reliance and a globally competitive maritime industrial ecosystem towards creating a strategic advantage in this highly competitive domain.
0: অনুষ্ঠানে জিআরএস এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমান্ডার পি আর হরি বলেন, চারটি নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে তৃতীয় জাহাজটি আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। শ্রেয়স নামের এই নতুন যুদ্ধজাহাজ আগের নির্মিত পেট্রোল ভেসেলগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সক্ষম। প্রায় 113 মিটার দীর্ঘ এবং 14.6 মিটার চওড়া এই জাহাজগুলি 8,500 নটিক্যাল মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম।
2: 2 অক্টোবর শেষ হওয়ার সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার মজুদ 12.9 বিলিয়ন মার্কিন ডলার কমে 734.6 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী এই সময় বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের বৃহত্তম উপাদান বৈদেশিক মুদ্রার পরিমাণ 10.6 বিলিয়ন ডলার কমে 604.7 বিলিয়ন ডলারে নেমে এসেছে। সোনার মজুদের পরিমাণও 2.2 বিলিয়ন ডলার কমে 106.4 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF ভারতের মজুদ 15 মিলিয়ন ডলার কমে 4.78 বিলিয়ন ডলারে নেমেছে। অন্যদিকে স্পেশাল ড্রয়িং রাইটস বা SDR এর পরিমাণ 15 মিলিয়ন ডলার বেড়ে 18.65 বিলিয়ন ডলারে পৌঁছেছে।
0: কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডোরের অরেঞ্জ লাইনের বেলেঘাটা IT সেক্টর সেকশনে আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই প্রথম কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের সাফল্যের সঙ্গে এই ট্রেন চালানো সম্ভব হয়েছে বলে মেট্রো রেল এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ 4 বছরেরও বেশি সময় পরে EM বাইপাসের সুকান্তনগর উড়ালপুলের বাকি থাকা 366 মিটার দীর্ঘ অংশ যুক্ত হয়ে যাওয়ার পর এই সেকশনে ট্রেন চলাচল শুরু হলে গৌর কিশোর ঘোষ, নলবন ও সেক্টর 5 স্টেশন সরাসরি কবি সুভাষের সঙ্গে যুক্ত হবে।
2: পশ্চিমবঙ্গে একক জরুরি পরিষেবা 112-র আনুষ্ঠানিক সূচনা হয়েছে। দুপুরে রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিনের 100 নম্বর কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। নতুন 112 পরিষেবার মাধ্যমে দ্রুত পুলিশের সাড়া নিশ্চিত করাই লক্ষ্য। বর্তমানে যেখানে রাজ্যে গড়ে সাড়া দিতে প্রায় 90 মিনিট সময় লাগে, সেখানে আগামী দিনে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মতো কয়েক মিনিটের মধ্যে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর আধুনিকীকরণের একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রথম পর্যায়ে রাজ্যের 450টি থানায় একটি করে গাড়ি ও একটি করে মোটরসাইকেল দেওয়া হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে প্রতিটি থানায় 4টি গাড়ি, 4টি মোটরসাইকেল এবং 20 সদস্যের বিশেষ 112 টিম করে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য 1,500 চালক নিয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রায় 11,000 নতুন কনস্টেবল এবং কলকাতা পুলিশের নতুন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পুজোর আগেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
3: আজকে এই 112 আমরা চালু করলাম। 450টি থানায় একটি করে গাড়ি চলে যাবে, সঙ্গে একটি করে মোটরসাইকেল। আমাদের রাজ্যে যারা এতদিন চালিয়েছিলেন সিভিক নির্ভর পুলিশ ব্যবস্থা, ম্যান পাওয়ার না থাকলে, লজিস্টিক সাপোর্ট না দিলে, সাইবার সেলকে স্ট্রং না করলে, আধুনিক ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট না দিলে আপনাকে লড়াই করতে পাঠাবো ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার।
0: আজ মহালয়া।

0: পিতৃপক্ষের অবসানে গঙ্গাসহ বিভিন্ন নদনদী ও জলাশয়ে পিতৃপুরুষের আত্মার সাত্নী কামনায় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আজ সকাল থেকেই ঘাটে ঘাটে সম্পন্ন হয় তর্পণ। দুর্ঘটনা এড়াতে নদীবক্ষে নজরদারি চালায় রিভার ট্রাফিক পুলিশ।
1: মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবছরের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করল রাজ্য সরকার।

0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসন, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গত বছরের তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে, ফলে এবছর মোট অনুমোদিত পুজোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনুদান নিতে ইচ্ছুক প্রতিটি পুজো কমিটিকে 1,00,000 টাকা দেওয়া হবে এবং শনিবার থেকেই সেই অর্থ দেওয়া শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কলকাতার 200-এর বেশি বড় পুজো কমিটি অনুদান না নিয়ে সেই অর্থ গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজোগুলিকে দেওয়ার আবেদন করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: বিগত দিনে দুর্গাপূজা করার জন্য হাইকোর্টে যেতে হতো, এবারে হাইকোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই। এবং 2025-এর তুলনায় 12,400টি নতুন দুর্গাপূজাকে আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার পুজোর অনুদানও তাদের দেওয়ার ব্যবস্থা করেছে।
0: রাজ্যপাল তাঁর বক্তব্যে দুর্গাপুজোকে বাংলার সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন। মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গ নতুন উন্নয়নের পথে এগোচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি এবং রাজ্যের উন্নয়নে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান।
2: মা দুর্গা কা আশীর্বাদ সময় নে করবট লি ওর আজ বঙ্গাল মে পশ্চিমবঙ্গ মে এক নয়া সূর্যোদয় হুয়া হ্যায়, এক এসা নেতৃত্ব আয়া ওর মিলা জো মা দুর্গা কা অনন্য ভক্ত হ্যায়, মা দুর্গা কা পূজারী।
0: অনুষ্ঠানে 3,000 ঢাকের একযোগে বাজনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে।
3: বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও হিন্দুরা মহালয়ায় তর্পণ করেছেন। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। রমনা কালী মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এবারের দুর্গাপুজো উপলক্ষে যাত্রীদের বিপুল ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজ রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উৎসবের দিনগুলিতে কার্যকরভাবে ভিড় নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশন ও সংলগ্ন এলাকায় যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিয়ালদা টিআরএম রাজীব সাক্সেনা। সম্ভাব্য অতিরিক্ত যাত্রী সমাগম সামাল দিতে এবং স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সমস্ত বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত নিরাপত্তাকর্মীর প্রয়োজন মেটাতে 270 জন প্রাক্তন সেনাকর্মীর পরিষেবা নেওয়ার পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে। যেসব স্টেশনে যাত্রী সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে চিকিৎসা সহায়তা বুথ ও অ্যাম্বুলেন্স পরিষেবা রাখা হবে। সার্বিক পরিস্থিতির উপর নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সমগ্র ডিভিশনকে 11টি নোডাল পয়েন্টে ভাগ করা হয়েছে। উৎসবের সময় সম্ভাব্য ভিড় ও যানজট এড়াতে আগামী 15-21 অক্টোবর পর্যন্ত শিয়ালদা স্টেশনের পার্কিং এলাকা বন্ধ থাকবে। ওই সময় গাড়ি শুধুমাত্র যাত্রী ওঠানো নামানোর কাজে ব্যবহার করতে যাত্রীদের কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওই সময়কালে শিয়ালদা স্টেশনের ডিজিটাল লকার পরিষেবা বন্ধ থাকবে। শিয়ালদা ডিআরএম বলেন, দুর্গাপূজার সময় প্রত্যেক যাত্রীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। এবার বিদেশের খবর।
0: সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় বেশ কয়েকটি শিশুসহ অন্তত 40 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ কবলিত সুদানের পরিস্থিতির ওপর নজর রেখে চলা ইমার্জেন্সি লয়ার্স সংগঠনের দাবি, ওই দেশের ব্লু নাইল প্রদেশের আবু সান্দি এলাকায় গতকালের এই হামলার জন্য দায়ী র্যাপিড সাপোর্ট ফোর্সেস, যারা 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
3: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে ফের সরব হল ভারত। ইথিওপিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেদেশের রাজধানী আদ্দিস আবাবায় আদোয়া বিজয় স্মারক সংগ্রহশালায় আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভারত ও আফ্রিকার কোনো ভূমিকা থাকবে না এমনটা মোটেও কাম্য নয়। বহুমাত্রিক নানা মঞ্চে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী এবং অস্থায়ী দুটি ভিত্তিতেই আফ্রিকার পর্যাপ্ত প্রতিনিধিত্ব থাকা দরকার বলে নতুন দিল্লি মনে করেন। সেজন্যই 2023-এ G20 সভাপতিত্বের সময় ওই দেশ গোষ্ঠীতে আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ নিশ্চিত করায় ভারত জোরদার ভূমিকা নিয়েছিল।
4: Even as our relationship deepens, we are confronted with an anachronistic global order that disregards the interests of both Africa and India. This is no accident. On the contrary, conscious efforts are made to delay reform and undermine change. India and Africa cannot remain unrepresented or underrepresented in global decision making. And that is

0: that's why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union.
1: রাশিয়া থেকে ডিজেল কেনার সমঝোতার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থান থেকে এই পদক্ষেপকে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যেও এই উদ্যোগ বলে ওয়াকিবহল মহলের ধারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এই সমঝোতা হয়েছে।
2: I think you heard about the oil deal with Russia. That is a big deal. That is massive amounts of oil coming into our country. And I want to thank President Putin, to be honest with you. We have massive amounts of oil being coming into our country. And it's diesel, which is what we want. So.
1: এই চুক্তির প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এর ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া আর্থিক সহায়তা পাবে।
3: এবার খেলার খবর।
4: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে সাতটায়। পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1।
1: চণ্ডীগড়ে অনূর্ধ্ব ১৯ বিনু মাকুর ট্রফি ক্রিকেটের এলিট বিভাগের ম্যাচে বিদর্ভ আজ বাংলাকে 3 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রতিযোগিতায় বাংলার পরবর্তী ম্যাচ 12 অক্টোবর গোয়ার বিরুদ্ধে।
3: এবার দৃষ্টিকোণ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনার প্রাক মুহূর্ত। বিশেষ এই দিনটিকে নিয়েই আজকের দৃষ্টিকোণ।

0: আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। সকাল থেকেই ঘাটগুলি জনাকীর্ণ, চলে পিতৃপুরুষের স্মৃতিতে তর্পণ। পূর্বপুরুষের আত্মা শান্তি পাক উত্তরসূরির জলদানে। ব্রহ্মাতুষ্ট হন, জগৎ শান্ত হোক, পৃথিবীর বিপুল উদ্ভিদরাজি প্রাণীকুল বারিদানে স্নিগ্ধ থাক। খাঁটি শাস্ত্রাচারের বিধি বাদ দিয়ে বলা যায়, উৎসবোন্মুখ প্রতীক্ষারত আমাদের কাছে মহালয়ার অর্থ হল পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। ভোরে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী বেঁধে দেয় শারদোৎসবের আগমনী সুর। এ এক বিষয়, বাঙালির ঐতিহ্য নস্টালজিয়া প্রাণের টান বাঁধা পড়ে রয়েছে বাণী কুমার, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর বাংলার গুণী শিল্পী সমারোহে ছয় দশকেরও আগে তৈরি সেই চিরকালীন গ্রন্থনায়। প্রকৃতিতে যে সাজসাজ রব সাড়া ফেলেছিল, পূর্ণ মেজাজে তাই যেন প্রকাশিত হয় মহালয়ার মধ্য দিয়ে।
1: ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়ে বারম্বার আবির্ভূতা হন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, জনতা পার্টি ও অন্যান্য সংগঠনের বিক্ষোভ সমাবেশ ঠেকাতে কার্যত দুর্গের চেহারা নিল দিল্লি। 30,000-এরও বেশি নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে বন্ধ রাখা হল 45টি মেট্রো স্টেশন, বাতিল করা হল দিল্লিগামী দূরপাল্লা ট্রেন। 4 প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিজেপি নেতা ও ভিজিৎ দীপকে ও ইউটিউবার ধ্রুব রাঠি সহ আটক 5,000-এর বেশি বিক্ষোভকারী।
1: একনায়কতন্ত্র চলছে, পরিস্থিতি জরুরি অবস্থা থেকেও খারাপ, অভিযোগ বিরোধীদের। বিদেশি শক্তির মদতে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস, পাল্টা অভিযোগ বিজেপির।
0: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে নির্মিত পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী নজরদারি যুদ্ধজাহাজ শ্রেয়স ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত।
1: শিশু ও মহিলা সুরক্ষা সহ দ্রুত পুলিশি সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন হেল্পলাইন 112 সূচনা।
0: আজ মহালয়া, আকাশবাণীর ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ ও সুরমূর্ছনায় ঘুম ভাঙল বাংলার। পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় সকাল থেকে ঘাটে ঘাটে তর্পণ। সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় কয়েকটি শিশু সহ অন্তত 40 জনের মৃত্যু।
0: ইথিওপিয়ার সফরে গিয়ে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে ফের জোরালো সওয়াল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
1: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভুল বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আমেরিকার জন্য এবার রুশ তেল আমদানির ব্যবস্থা।
0: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।

0: সন্ধানে। উপস্থাপনায় সৌরভ গুপ্ত। আলোর সন্ধানে এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে, বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে। বোঝার চেষ্টা করি যে তাঁরা কেমন আছেন, কী কী সুযোগ সুবিধে তাঁরা পাচ্ছেন এবং কী কী সমস্যার সম্মুখীন তাঁদের হতে হচ্ছে। আর আজ এই বিষয়গুলোর মধ্যেই যুক্ত হবে সেই সব ট্রান্সজেন্ডার মানুষদের কথা যারা বিশেষভাবে সক্ষম। তাহলে আর দেরি না করে অনুষ্ঠানটা শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক একজন বিশেষভাবে সক্ষম ট্রান্সজেন্ডার মানুষের সঙ্গে, শুনে নেওয়া যাক তাঁর অভিজ্ঞতার কথা।
1: নমস্কার, আমি সুপ্রিয় বিক্রম দাস। আমি একজন ট্রান্সজেন্ডার পার্সন। আমি ছোট থেকেই নাচের সাথে যুক্ত, কিন্তু নাচের ক্ষেত্রে হঠাৎ করে এই বিগত মানে লকডাউন যখন হয় তখন থেকে একটু সমস্যা শুরু হয় আমার। মানে প্রথমে ডিসএবিলিটি আমার শুরু হয়, সেটা আমি বুঝতে পারিনি। মানে প্রথমে আমার পিঠের কাজটা অবসায়, তারপরে হাতের কাজটা অবসায়, আমি ব্যাপারটা অত গুরুত্বই দিইনি। কিন্তু আস্তে আস্তে যত দিন যায়, মানে 2023 নাগাদ আমি মানে খুব বাজে ভাবে একটা ঘটনায় পড়ি, যে আমার মুখ বেঁকে যায় এবং চোখের যে বা চোখের যে ভিশনটা সেটা ডাবল হয়ে যায়, ফলত দেখতে অসুবিধা হয়। তখন আমি এতটা বুঝতে পারিনি, আমি ভাবলাম যে ঠিক আছে। তারপরে আমার পা, মানে যেটা ডান্সারদের ক্ষেত্রে যেটা খুব মানে জরুরি, যে পাটা বা পাটা বা দিকটা, আমি জুতো পরতে পারছি না, আমার জুতো খুলে খুলে যাচ্ছে, তো সেটাকেও আমি এত গ্রাহ্য করি না। বললাম যে ঠিক আছে, চলো কোনো ব্যাপার নেই, তত দিয়ে। কিন্তু আস্তে আস্তে দেখছি যত দিন যাচ্ছে সেটা একদম খুব বাজের দিকেই হচ্ছে। তো যাই হোক, ডাক্তার দেখালাম, মানে ভর্তি হলাম, তো সেখানে আমার খুব একটা কিছু হয়নি। মানে আমার যদিও চোখটা আর মুখটা সারলেও, কিন্তু পাটা নিয়ে আমি এখনো ভুগছি এবং আমি এখনো কিন্তু নাচতে পারি না, এখন আর আমি নাচতে পারি না। অ্যাকচুয়ালি আমার এই রোগটা হয়েছিল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস। তো এটা ডাক্তার বলেছে লাখে নাকি একজনের হয়, এবং রোগটা বিদেশি রোগ, এবং আমি বর্তমানে কিছুই পারি না করতে।
2: আচ্ছা, আর সেই জায়গায় ট্রিটমেন্ট কি আপনার এখনো চলছে?
1: হ্যাঁ চলছে, কিন্তু আমি না এই যে আমার দেখুন, আমার যদি মানে ঠিকঠাক মতো আমি যদি কিছু করতে না পারি, আমি যদি হাঁটা চলা না করতে পারি, আমি যদি মানে ডান্সটা আমার যদি আমার যে প্যাশন, আমার যে পেশা নেশা দুটোই আমি যদি চালাতে না পারি, ফলত আমার তো টাকার খুব মানে মানে খুব প্রয়োজন। তো আমি তো কিছু কোনোভাবেই কারোর থেকেই কোনো দিক থেকেই সাহায্য পাচ্ছি না, না কোনো ডিসএবিলিটি কার্ড করা হয়নি।
2: আচ্ছা, ওটা কি হাসপাতাল থেকে কি এই বিষয়ে আপনাকে কোনো কিছু জানিয়েছিল বা অবগত করেছিল?
1: কিছু জানানো হয়নি, বলেছিল সেরে যাবে, কিন্তু সেটা এখনো অব্দি কিছুই হয়নি। এই যখনই আমি ফিজিক্যাল ডিসেবল ব্যাপারটা আমার মাথায় আসছে, মানে যখনই আমি মানে সব থেকে বড় কথা আমার এইগুলো হওয়া সত্ত্বেও আমি মানে অনেকবার আমি স্টেজ করার করেছি ট্রাই, কিছু বন্ধু বলেছেন যে না তোকে অত বোঝা যাচ্ছে না, তুই ঠিক আছিস। আবার মানে বেশিরভাগ লোকই বলেছে না বোঝা যাচ্ছে, কিন্তু মানে হঠাৎ আমি নিজেও বুঝতে পারছি যে আমি হাঁটতে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। তো ফলত কি হয়েছে, তখন আমি একটা কোথাও একটা স্টেজে উঠে বা যে কোনো হাঁটা চলা করতে, স্টেজ তো পরে, স্টেজ তো এখন বন্ধই, মানে হাঁটা চলা করতেও না কোথাও কনসাস হয়ে যাই যে কেউ আমাকে দেখছে না, তো আমাকে দেখে কেউ হাসছে না, তো এটা একটা মানসিক চাপের সৃষ্টি আমার মধ্যে হয়। এরকম অনেক জায়গায় হয়েছে যে আমি এরকম অনেক জায়গায় গেছি, ধরুন সেখানে হয়তো তারা আমার মানে তাদের সাথে আমার একসময় খুব ভালো বন্ধুত্ব ছিল, খুবই ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু আমার এই ডিসএবিলিটির জন্য অনেক সময় আমার সামনে তারা কিছু বলছে না, কিন্তু আমি নিজে বুঝতে পারছি বা পিছনেও দেখছি বুঝতে পারছি যে তারা আমাকে নিয়ে হাসাহাসি করছে।
0: এই যে সমাজের থেকে কোথাও গিয়ে একটা অসহযোগিতার আভাস পাওয়া যাচ্ছে, এই দিকটার উপর তথা সমগ্র চিত্রটা যে বিশেষভাবে সক্ষম ট্রান্সজেন্ডার মানুষরা এখন ঠিক কেমন আছেন, এবার সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক।
3: আমি শম্পা সেনগুপ্ত, আমার সংগঠনের নাম শ্রুতি ডিসএবিলিটি রাইট সেন্টার। এটা কিন্তু প্রচুর সংখ্যক মানুষ আছেন, কিন্তু তারা এই যেহেতু দু ধরনের প্রান্তিকতা আছে, অনেক মানুষই এটাকে একটু লুকিয়ে রাখতে চান। তারা নিজেরা পরে অনেক সময় বলেছেন, যখন জানতে পেরেছেন যে আমরা এদের নিয়ে কাজ করি, বলেন যে এই পরিচয়টা

লুকিয়ে রাখাতে চাই, কারণ যেহেতু দুটো পুরো অন্য অন্য ভাবে আমাদের দেশে যে আইনগুলো আছে দেখা হয়। আমাদের একটা আছে প্রতিবন্ধকতা যুক্ত মানুষের অধিকার আইন, যেটা 2016 সালে পাশ হয়েছে, এবং তার আগে ট্রান্সজেন্ডার অ্যাক্ট যেটা পাশ হয়েছে, সেখানে কিন্তু একসাথে এদের কথা বলা হয়নি, আলাদা আলাদা ভাবে বলা হয়েছে। এবং অনেকেই বলে যে আমরা এটাকে লুকিয়ে রাখতে চাই। যেরকম একজন মানুষ আমাকে বলেছিলেন যে তিনি ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, সেই পরিচয়টা তাই সবার সামনে আছে, কিন্তু তিনি একটা কানে কম শোনেন এবং অন্য কানেরও শ্রবণ শক্তিটা হারিয়ে যাচ্ছে। কিন্তু উনি বলেছেন ওটা আমি লোকের সামনে বলতে চাই না, কারণ যখনই জানতে পারবে যে আমার আর একটা ধরনের অসুবিধা আছে, আমি আরো বেশি বঞ্চনার সম্মুখীন হব। আরেকজন দৃষ্টিহীন মানুষ আছেন, তিনি যেরকম আমাকে বলেছিলেন যে আমার জেন্ডার পরিচয়টা, আমি আমার দৃষ্টিহীনতা তো সবাই দেখতে পায়, আমি চোখে দেখি না, আমি আমাকে ব্রেল ব্যবহার করতে হয় কাজকর্মের জন্য, কিন্তু আমার জেন্ডার পরিচয়টা আমি চাই না সামনে আসুক, একটু লুকিয়ে রাখি, আড়ালে রাখি। তো এই এই কারণে এদের কাছে পৌঁছানোটা একটা চ্যালেঞ্জেরও জায়গা, কারণ সবাই তো সমানে বলতে চায় না খোলাখুলি। কিন্তু আমরা যেহেতু অনেক দিন ধরে ফিল্ডে কাজ করছি এবং মানুষ জানেন যে এই বিষয়টায় কাজ করাটা কতটা প্রয়োজনীয়, তারা নিজেরা বুঝতে পারেন, ফলে কিন্তু আস্তে আস্তে রিভিল করে দেন তাদের পরিচয়, দুটো পরিচয়। ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা পরিচয়পত্র পাওয়া, আলাদা সুযোগ সুবিধা আছে। এবার ডিসএবিলিটির ক্ষেত্রে মজার যে জিনিসটা হচ্ছে, আমি যখন একটা ডিসএবিলিটি কার্ড বার করি, আমার যে UDID, এখন তো স্বাবলম্বন পোর্টালে গিয়ে একটা ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড বার করতে হয়, সেটা আমাদের নতুন আইন আসার পর শুরু হয়েছে। এবার সেখানে আমি যখন অ্যাপ্লাই করছি, সেই সঙ্গেই কিন্তু আমার ট্রান্সজেন্ডার আইডেন্টিটিটা ওইখানেই চিহ্নিত হয়ে যাচ্ছে না, এইটা আবার আর একটা সম্পূর্ণ অন্য কার্ড বার করতে হচ্ছে আমার আমার ট্রান্সজেন্ডার পরিচয়ের জন্য। এইটা একটা বড় সমস্যার জায়গা, কারণ বারবার একই মানুষকে বুঝতে পারছেন যে এটা এই যে বিভিন্ন যে প্রসেস আছে, সরকারি নিয়মগুলো তো একটু সময় লাগে, একটা কার্ড তো চট করে পাওয়া যায় না, তো সেই বারবার করে যেতে হচ্ছে ডাক্তারের কাছে, যেতে হচ্ছে হসপিটালে, যেতে হচ্ছে বিভিন্ন ফর্ম করতে হচ্ছে। তো এই একাধিক কার্ড তৈরি করার একটা, পরিচয়পত্র তৈরি করার একটা সমস্যা আছে। আমাদের রাজ্য সরকারের যে ভাতাটা, মানবিক ভাতা নাম দিয়ে যে ভাতাটা দেয়া হয় মাসিক 1000 টাকা, সেটা এমন না যে সব প্রতিবন্ধী মানুষ পাচ্ছেন, সেটা সম্ভবও নয়। ধরুন আমাদের রাজ্যে তো অনেক প্রতিবন্ধী মানুষ চাকরি করছেন, সরকারি চাকরিও করছেন, তারা এই ভাতাটা পান না, তার কিছু ক্রাইটেরিয়া আছে কে পেতে পারেনি। কিন্তু ট্রান্সজেন্ডার মানুষদের জন্য এই ভাতাটা চালু করাটা খুব প্রয়োজন এবং লিঙ্ক করাটা খুব দরকার, কারণ একটা মানুষের না আমি যেটা বোঝাতে চাইছি যে শুধুমাত্র একটা পরিচয়ে আমি ভাতা পাচ্ছি, কিন্তু অন্য ক্ষেত্রে এখানে তো আমার ডাবল মার্জিনালাইজেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ট্রান্সজেন্ডার মানুষ বেশিরভাগ সময় তাদের পরিবার থেকে বার করে দেওয়া হচ্ছে, অনেক সময় হচ্ছে যে তার তার পথ চলাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, এবং সে যদি তার উপর এটা আমি সাধারণ ট্রান্সজেন্ডার মানুষের কথা বললাম, এবার সেই রূপান্তরকামী মানুষ এবং তার উপর যদি তার একটা প্রতিবন্ধকতা থাকে, তার কিন্তু সমস্যাটা অনেকটা বেশি জটিল। আমরা ইংরেজিতে একটা ইন্টারসেকশনাল শব্দটা ব্যবহার করি, যে ইন্টারসেকশনাল প্রবলেমটা এইটা করে আলাদা করে কিন্তু কোনো ভাতা চিহ্নিত করে এখনো অবধি আমরা সরকারের থেকে পাইনি। দেখুন, যে কোনো মানুষ হোক, তিনি তার জেন্ডারের পরিচয় যাই হোক, তার প্রতিবন্ধকতা থাকুক না থাকুক, যে কোনো মানুষের মূল জায়গাটা তো খাওয়া পড়া, থাকার জায়গা, বাসস্থান, অন্য একদম বেসিক নিডসের কথা আমি বলছি, এবং এই জায়গাটাতেই আমাদের দেশের অধিকাংশ অধিকাংশ প্রতিবন্ধী মানুষ কিন্তু বিলো পভার্টি লাইন।
এবার সেখানে যেখানে আমাদের বিলো পাভার্টি মানে দারিদ্র দূরীকরণ যে প্রকল্পগুলো আছে সেইখানে তার সঙ্গে এদের জুড়ে দিতে হবে, এবং যে হাউজিং এর যে গৃহ প্রকল্পগুলো রয়েছে তাদের সঙ্গে

0: জুড়ে দিতে হবে। কারণ আমরা বারবার দেখছি যে সন্তান প্রতিবন্ধী হয়েছে বলে বার করে দিয়েছে বাড়ি থেকে। আর ট্রান্সজেন্ডার হলে তো এটা তো মানে প্রায়ই আমরা শুনতে পাই যে পরিবার মেনে নিচ্ছে না, তাকে বলছে বাড়ি থেকে চলে যাও, তার থাকার জায়গা হয় না। ফলে ইমিডিয়েট যেটা দরকার সেটা হয় পরে একটা সরকারি একটা হোস্টেলের ব্যবস্থা, যেখানে থেকে সে তার জীবনটা অন্তত খানিকটা গুছিয়ে নিতে পারে। আর লার্জার মানে লঙ্গার রানে যেটা আমি বলবো যে যে সরকারি গৃহ নির্মাণ প্রকল্পগুলো থাকে, এখানে এদের জন্য আলাদা করে রিজার্ভেশন রাখতে হবে, কম খরচে যাতে তারা একটা নিজের থাকার জায়গা করতে পারে। শেল্টারের ব্যবস্থা না থাকলে, ডেইলি খাবারের ব্যবস্থা না থাকলে, রুজি রোজগারের ব্যবস্থা না থাকলে কিন্তু মানে আমার তো বেঁচে থাকাটাই সমস্যা হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কমন ইস্যু ফর ডিসেবল পিপল অ্যান্ড ট্রান্সজেন্ডার পিপল। এখানে দুটো দিক আছে, একটা তো হচ্ছে যে স্টিগমাটা রয়েছে, আমরা অনেকেই আমাদের মানে বিশেষ করে ইনভিজিবল ডিসেবিলিটি থাকলে লুকিয়ে রাখতে চাই। আমার এমনকি আমাকে যদি রেগুলার একটা কাউন্সেলিং এ যেতে হয়, আমি লোককে বলবো না যে আমার মানসিক সমস্যা আছে, কারণ ধরেই সমাজ মনে করে এটা একটা লজ্জার জিনিস। আমি মনে করি না করি, সমাজ মনে করছে বলে আমি লুকিয়ে রাখার চেষ্টা করি, এইটা একটা প্রবণতা দেখা যায়। আর ট্রান্সজেন্ডার ক্ষেত্রে তো হয় লুকিয়ে রাখার প্রবণতা, তো আমরা জানি যে এতটাই তাদের নিচু চোখে দেখা হয় সঙ্গে, তারা অনেক সময় মনে করে বলবো না দরকার নেই, এই একটা জিনিস আসে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সেন্সাস যে নতুন করে হচ্ছে, আমরা তো সেন্সাস কমিশনের সঙ্গেও কাজ করছি যে দেখুন 2016 তো আইনটা পাশ হয়েছে, আমাদের এই 7 থেকে 21 রকমের প্রতিবন্ধকতা এসছে, তো এবার অনেক দিন 9 বছর হয়ে গেল, তো 9 বছরে কিন্তু সরকার অনেকে টাইম পেয়েছিলেন। কিন্তু তারা জনগণনা তো হয়নি, আমরা বুঝতে পারি এর মধ্যে কোভিড পিরিয়ড এসেছে, কিন্তু এমনিতেও যে হেলথ সার্ভে হয়, ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভে, সেখানেও প্রতিবন্ধকতাকে ইনক্লুড করা হয়নি। তো সেই জায়গাগুলো থেকে আমাদের যে এটা হচ্ছে যে ওনাদের কাছে পরিসংখ্যান নেই, ফলে পরিসংখ্যান না থাকার জন্য এনাফ বাজেট আসছে না, কারণ ওনারা তো জানেন না কতজনের জন্য আমাকে বাজেট এ করতে হবে, ইমপ্লিমেন্টেশনের সেই জায়গাটা সমস্যা। দ্বিতীয় কথা, যে টুকু বাজেট অ্যালোকেশন হয়, যে গুলো প্রকল্প আছে, সেই কথাটাও কিন্তু সাধারণ মানুষের কাছে আমি পৌঁছয় না। এবার আমি যদি জানি যে আমি একটা আমার পরিচয় খুলে বললে আমি একটা সাহায্য পেতে পারি, সরকারি সাহায্য, আমি হয়তো একটু ভাববো যে হ্যাঁ আমি বলি। কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে খুব হয় যে লুকিয়ে রাখার একটা প্রবণতা, যে দরকার নেই, আবার কিছু প্রকল্প সুবিধা নেই, আবার লোকে হাসাহাসি করবে এই দেখো এরকম, এই দুটো মিলিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে লুকিয়ে রাখার প্রবণতাটা। তবে সেন্সাসের কথা আপনি যেহেতু বললেন, এবং আপনি মানে আমি চাইবো যেহেতু আকাশবাণীর একটা এত বড় জায়গা থেকে প্রচার হবে, যে আমরা বারবার যেটা বলছি প্রতিবন্ধী মানুষকে, তাদের পরিবারের মানুষকে, যখন সেন্সাসের গণনা শুরু হবে, যখন এনুমারেটররা আমাদের বাড়িতে আসবেন, এবারে খুব সম্ভবত আমরা থ্রু ইন্টারনেটও ভরতে পারবো, এটা একটু না লুকিয়ে খোলাখুলি বলুন, কারণ সরকারের জানা দরকার সংখ্যাটা, এটা খুব জরুরি।
1: সমস্যাগুলো খুব জটিল এবং তার সমাধানও যে খুব সহজ নয়, এটাও আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু তাও মানুষ যে আশার উপরই ভিত্তি করে নতুন স্বপ্ন দেখে, তাই আমরাও এই আশাই রাখতে পারি যে একদিন এই বর্তমান পরিস্থিতির উন্নতি হবে, উন্নতি হবে সমাজের একটি বৃহত্তর গোষ্ঠীর দৃষ্টিভঙ্গির।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইথিওপিয়ায় সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ফ্লাই দুবাইয়ের উড়ানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ মামলা দায়ের করেছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে দেশের গণতন্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। নতুন দিল্লির যন্তরমন্তরে সিজেপির ডাকা বিক্ষোভে পৌঁছানোর আগে আন্দোলনকারী নেতৃত্ব সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মহালয়ার সন্ধ্যায় আজ কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অ্যাডোয়া ভিক্টরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দুধরনের সদস্য পদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এ G20-র সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ফ্লাই দুবাইয়ের উড়ানে গত মাসে মাঝ আকাশে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ একটি মামলা দায়ের করেছে। 1967-এর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং 2016-র অপহরণ বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার ককপিটে তাঁর সহচালকের হাতে গুরুতর জখম হন। দুবাই থেকে তেল আভিভ যাওয়ার পথে গত 30 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। বিজেপি বলেছে, সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে গণতন্ত্র দেশের নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে নয়, তবে বিরোধী দলগুলি নির্বাচনী পরাজয় ঢাকতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গত 3-4 দিন ধরে বিরোধী দলগুলি দিল্লিবাসীর অসুবিধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষুণ্ণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
2: हम प्रोटेस्ट के खिलाफ नहीं करते हैं, स्वाभाविक है, लोकतंत्र में होना भी चाहिए, लेकिन आपने अपनी हार के कारण सड़क के प्रोटेस्ट को वेपनाइज कर लिया है। ये जो हारे हुए हताश लोग हैं, ये दिल्ली की जनता को पिछले 3-4 दिन से परेशान कर रखा है।
0: এদিকে দিল্লি পুলিশ আজ যন্তরমন্তরে সিজেপির প্রতিবাদের প্রেক্ষিতে জননিরাপত্তা সুরক্ষিত রাখতে ঢালাও সুরক্ষার বন্দোবস্ত করে বিভিন্ন চেকপয়েন্টে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার কুমার অভিষেক সংবাদ মাধ্যমকে বলেছেন, আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা সুরক্ষিত করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। নতুন দিল্লির যন্তরমন্তরে সিজেপির ডাকা বিক্ষোভে পৌঁছানোর আগেই আজ আন্দোলনকারী নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে দিল্লি পুলিশ আটক করে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কেরালামের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আটক করা হয়। সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের পরপর ছেড়ে দেওয়া হচ্ছে বলে খবর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির ডাকা এই বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীও। এর আগে গতকাল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নতুন দিল্লির জেলায় জারি করা নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে কংগ্রেস জনতা পার্টির ডাকা এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আইন শৃঙ্খলা বিষয়ক স্পেশাল পুলিশ কমিশনার দেবেশ চন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, দিল্লি পুলিশ জনগণের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, কোনোরকম বেআইনি বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন।

0: চিলি, গালফ কোঅপারেশন কাউন্সিল এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বাণিজ্য চুক্তি করার প্রক্রিয়া চালাচ্ছে। কানাডার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীর শারজা অ্যাঙ্কারেজে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে গতকাল ড্রোন হামলার পর জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিক নিরাপদ ও সুস্থ আছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সরকার জাহাজ চালক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মহালয়ার সন্ধ্যায় আজ কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসন, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে। কলকাতার 200-র বেশি বড় পুজো কমিটি অনুদান না নিয়ে সেই অর্থ গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজোগুলিকে দেওয়ার আবেদন করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রতিমা নিরঞ্জন 24 অক্টোবরের মধ্যে সম্পন্ন করার আবেদন জানিয়ে তিনি বলেন, সেরা পুজো, প্রতিমা, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে। রাজ্যপাল তাঁর বক্তব্যে দুর্গাপুজোকে বাংলার সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গ নতুন উন্নয়নের পথে এগোচ্ছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়সের আজ উদ্বোধন হয়েছে। ভারতীয় অনুষ্ঠানে নৌবাহিনীর জন্য তৈরি 4টি অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে এটি তৃতীয় যুদ্ধজাহাজ। এর আগে মে মাসে সংঘমিত্রা এবং আগস্টে শ্রুতি জলে ভাসানো হয়। কলকাতায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ভাইস চিফ অব দ্য নাভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোছার। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন শিপইয়ার্ডে 42টিরও বেশি জাহাজের নির্মাণ কাজ চলছে। যুদ্ধজাহাজ নির্মাণে জিআরএসির সাফল্যের জন্য কর্মীদের অভিনন্দন জানান তিনি। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 15 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরই রাশিয়ার এই হামলা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন অভিযোগ করেছেন, রাশিয়ার তরফ থেকে নিক্ষেপ করা বোমা বসতি অঞ্চলে গিয়ে পড়ে। মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার 4.5 বছরেরও বেশি সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। ইথিওপিয়া সুদান সীমান্তে ড্রোন হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। ইমার্জেন্সি লয়ার্স নামক যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনাকারী একটি গোষ্ঠী জানিয়েছে, সুদানের নীলনদ প্রদেশের আবু সান্দি এলাকায় গতকালের এই হামলার জন্য দায়ী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। 2023 সাল থেকে সুদান সেনার বিরুদ্ধে লড়াই করছে এই আরএসএফ। রাষ্ট্রসংঘ এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। দল ছেড়ে চলে যাওয়ার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন পিসিএফ সেদেশের জাতীয় দল থেকে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ফেডারেশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তাদের শাস্তিমূলক তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তদন্তের ফলাফল গোপন রাখা হবে। খেলার সুযোগ না পাওয়া নিয়ে নতুন কোচ হরহে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে আন্তর্জাতিক বিরতির সময় 41 বছর বয়সী রোনাল্ডো পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইথিওপিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ফ্লাই দুবাইয়ের উড়ানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ মামলা দায়ের করেছে। খবর শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:05 শুনবেন সুচিন্তন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত উল্লাস কলস্কর, রাগ ভৈরব ও প্রভাত ভৈরব। 6:30 থাকবে শাশ্বত ভারত, শ্রী অরবিন্দ।

রচনা থেকে পাঠ 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 6:55 থাকবে কৃষক বন্ধুদের জন্য কথিকা বেগুনের রোগপোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 সকালের আড্ডা, 8:30 শুনবেন অনুষ্ঠান কবিকণ্ঠে, কবি জয়া মিত্রের সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, 9:00 শুনবেন ষোলো আনা বাঙালি, অভিনেত্রী রেশমি ঘোষের সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সকাল 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন তানিয়া বন্দ্যোপাধ্যায়, 10:30 ভক্তিগীতি, শিল্পী সুমিতা অধিকারী, 10:45 থাকবে লোকগানের আসর, সকাল 11:00 শুনবেন অনুষ্ঠান অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রীতমা মুখোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, 12:30 যাত্রাপালা, সম্রাট বৃত্তাসুর রচনা দেবশঙ্কর রায়, পরিবেশনা প্রবীর রায়চৌধুরী ও সহশিল্পীবৃন্দ, 1:40 বাংলা গান ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের শুরু হবে দুপুর 3:35 অনুরোধের আসর দিয়ে, বিকেল 4:05 থাকবে মহিলাদের আসর রসময়ী, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় উমা মৈত্র ও তবসুম আরা। 4:35 ষোলো আনা বাঙালি, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় জুথিকা নাজির, 5:50 থাকবে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ঘ্য সর্দার, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় বাণিজ্যিক নার্সারি ও ব্যবস্থাপনা, আলোচনায় গোলাম রহমান, রমেন্দ্রনাথ পট্টনায়ক ও সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় অতিরিক্ত প্রসাধনের সমাধান, বলবেন ডাক্তার অবন্তী সাহা, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 7:00 শুনবেন নাটক গোধূলির স্বপ্ন, রচনা শিবানন্দ মুখোপাধ্যায়, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, 7:45 নান্দনিক অভিনেতা লোকনাথ দেব সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 8:15 থাকবে বাংলা ব্যান্ডের গান, 9:00 শুনবেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন গ্রন্থ পরিচয় বাংলার চলচ্চিত্র, রচনা আব্দুল জব্বর, পরিচয় করাবেন তন্ময় ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দিলীপ কর্মকার, রাগ শুনবেন বাগেশ্রী, 10:45 উপমহাদেশের গান এবং রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন তিলক কামদ রাগে সরোদ, শিল্পী রাজরূপা চৌধুরী।

আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনাম, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কট্টর জনতা পার্টি ও অন্যান্য সংগঠনের বিক্ষোভ সমাবেশ ঠেকাতে কার্যত দুর্গের চেহারা নিল দিল্লি। 30,000-এর বেশি নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে বন্ধ রাখা হল 45টি মেট্রো স্টেশন, বাতিল করা হল দিল্লি।

0: আগামী দূর পাল্লাটলেন চার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিজেপি নেতা অভিজিৎ দীপকেই ইউটিউবার ধ্রুব রাঠি সহ আটক 5,000-এরও বেশি বিক্ষোভকারী।
1: একনায়ক তন্ত্র চলছে, পরিস্থিতি জরুরি অবস্থা থেকেও খারাপ, অভিযোগ বিরোধীদের। বিদেশি শক্তির মদতে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস, পাল্টা অভিযোগ বিজেপির।
0: গার্ডেন রিচ শিপ বিল্ডার্স নির্মিত পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী নজরদারি যুদ্ধজাহাজ শ্রেয়স ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত।
1: শিশু ও মহিলা সুরক্ষা সহ দ্রুত পুলিশি সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন হেল্পলাইন 112-র সূচনা।
0: আজ মহালয়া, আকাশবাণীর ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠ ও সুরমূর্ছনায় ঘুম ভাঙল বাংলার। পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় সকাল থেকে ঘাটে ঘাটে তর্পণ, সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে আজ ককরোচ জনতা পার্টি সিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের বিক্ষোভ জমায়েত আটকাতে কার্যত দুর্গে পরিণত হয় দেশের রাজধানী। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় 30,000-এরও বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর কর্মী মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় 45টি মেট্রো স্টেশন, শহরের সীমান্তবর্তী প্রবেশপথ, রেল স্টেশন, বাস টার্মিনাল, হোটেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে জোরদার তল্লাশি চালানো হয়। ব্যাপক পুলিশি অভিযানে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে, ইউটিউবার ধ্রুব রাঠি সহ প্রায় 5,000 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। মুম্বাই থেকে আসা বিমান নতুন দিল্লিতে অবতরণের পরই বিমান থেকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। দীপকের অভিযোগ, অপরাধীদের মতো তাঁদের আটক করা হচ্ছে। তিনি বলেন, জরুরি অবস্থার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। বর্তমান পরিস্থিতিকে তিনি একনায়কতন্ত্র বলে অভিহিত করেন। অন্যদিকে পুলিশ বলেছে, সময় মতো এই সমাবেশের অনুমতি চাওয়া হয়নি। অনুমতি না দেওয়া সত্ত্বেও এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ থাকায় অনুমতি দেওয়া হয়নি।
1: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সিপিআইএম সাংসদ জন ব্রিটিশকেও পুলিশ আটক করে। গুরুগ্রামের সেক্টর 56-এ নিজের বাসভবন থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। বিদেশে বসবাসকারী রাঠি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে ভারতে এসেছিলেন। দুপুর 1টা নাগাদ ইমতিয়াজ আলী মার্গে আকাশবাণী ভবনের সামনে ব্যারিকেড টপকে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোঁড়েন একদল বিক্ষোভ। এতে দুই পুলিশ কর্মী আহত হন। রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশি চেকপোস্ট বসানো হয়। যানবাহনে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি রাস্তায় চলাচলকারী বহু মানুষের পরিচয়পত্র পরীক্ষা করেন পুলিশ কর্মীরা। যন্তরমন্তর সংলগ্ন এলাকার 30টি রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়, ব্যাপক ব্যারিকেড তৈরি করা হয়। দিল্লি সীমান্তেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কয়েকটি রাস্তায় গাড়ি পরীক্ষা এড়িয়ে জোর করে প্রবেশ আটকাতে ইস্পাতের কাঁটা ব্যবহার করে পুলিশ। যন্তরমন্তর এবং সংলগ্ন কনট প্লেস এবং মিন্টো ব্রিজ এলাকা থেকে ছোট ছোট দলে বিক্ষোভকারীদের আটক করা হয়। যন্তরমন্তরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করা কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়। আইসা সভানেত্রী নেহা বোরা যন্তরমন্তর এবং সংলগ্ন এলাকায় একাধিক বিক্ষোভকারীকে আটকের পর দিল্লি হাটের দিকে মিছিল করেন। পরে আইএনএ মার্কেটের কাছে নেহা বোরার সঙ্গে সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবকেও আটক করা হয়।
0: পুলিশ আধিকারিকদের দাবি, দুপুরের মধ্যে 500-এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যন্তরমন্তরে বারবার ঘোষণা করে মানুষ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এক জায়গায় জমায়েত না হওয়ার নির্দেশ দেওয়া হয়। যারা পুলিশের নজর এড়িয়ে যন্তরমন্তরে পৌঁছেছিলেন তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়। এদিকে বেশ কয়েকজন সাংবাদিকও তাঁদের আটক করার অভিযোগ করেছেন। তাঁদের দাবি, প্রেস পরিচয়পত্র দেখানো সত্ত্বেও পুলিশ তাঁদের আটক করে। অন্য বিক্ষোভকারীদের সঙ্গে আটক রাখার বাসে তোলার আগে পুলিশ তাঁদের সরকারি ফোনও কেড়ে নেয় বলে অভিযোগ। পুলিশের সক্রিয়তা সমালোচনা করে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ। অন্যদিকে বিজেপির সভাপতি নীতিন নবীন অভিযোগ করেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং সিজেপি বিদেশী শক্তির মদতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাদের অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি দাবি করেন। পাশাপাশি বিজেপি কর্মীরা পথে নেমে মানুষের কাছে গিয়ে তাঁদের পরিকল্পনা ব্যর্থ করে দেবেন বলেও মন্তব্য করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আসা কংগ্রেসের অভিযোগ, ভোট চুরির প্রতিবাদে যুব সমাজের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন ও বিচলিত। বর্তমান সরকার কার্যত নিজের দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেছে কংগ্রেস। মধ্য দিল্লিতে নিরাপত্তা বজায় রাখতে দিল্লি পুলিশকে সহায়তা করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 120টিরও বেশি কোম্পানি, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপে সক্ষমতা যাচাই করতে একাধিক জায়গায় মহড়াও চালানো হয়। বিক্ষোভের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজনকে সংগঠিত করার চেষ্টা হচ্ছে কিনা তাও নজরদারিতে রাখে প্রশাসন। বিভিন্ন অনলাইন পোস্ট ও বার্তা খতিয়ে দেখতে

0: 200-এরও বেশি কন্টেন্ট নির্মাতাকে নজরদারির আওতায় রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে আজ সকাল 4টা থেকে দুপুর 2টা পর্যন্ত নতুন দিল্লির তিলক ব্রিজ এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা একাধিক ট্রেন বাতিল করে ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দুপুর 2টোর পর যাত্রার সূচনা করে আজ সকাল 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল এমন সব মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনাস্থল থেকেই বাতিল করা হয়েছে। হাওড়া ও শিয়ালদা থেকে গতকাল রাজধানী এক্সপ্রেসও বাতিল করা হয়। রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তায় ব্যাপক যানজটের আশঙ্কার কথা মাথায় রেখে একের পর এক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
1: ভারতীয় নৌবাহিনী নতুন যুদ্ধজাহাজ নির্মাণের জন্য বিভিন্ন শিপইয়ার্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কলকাতায় আজ প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নির্মাণ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি নির্মিত পরবর্তী প্রজন্মের উপকূলীয় নজরদারি যুদ্ধজাহাজ শ্রেয়াসের উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর ভাইস চিফ অব দ্য নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোচার বলেন, 10টি বড় প্রকল্পের আওতায় 78টি জাহাজ, সাবমেরিন এবং 127টি ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফট নির্মাণের জন্য চুক্তি সম্পাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন শিপইয়ার্ডে 42টি জাহাজ নির্মাণাধীন রয়েছে।
0: রাজ্যে একক জরুরি পরিষেবা 112-র আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই উপলক্ষে দুপুরে রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিনের 100 নম্বর কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। নতুন 112 পরিষেবার মাধ্যমে দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করাই লক্ষ্য। বর্তমানে যেখানে রাজ্যে গড়ে সাড়া দিতে প্রায় 90 মিনিট সময় লাগে, সেখানে আগামী দিনে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মতো কয়েক মিনিটের মধ্যে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর আধুনিকীকরণের একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রথম পর্যায়ে রাজ্যের 450টি থানায় একটি করে গাড়ি ও একটি করে মোটরসাইকেল দেওয়া হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে প্রতিটি থানায় 4টি গাড়ি, 4টি মোটরসাইকেল এবং 20 সদস্যের বিশেষ 112 টিম করে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য 1,500 চালক নিয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রায় 11,000 নতুন কনস্টেবল এবং কলকাতা পুলিশের নতুন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পুজোর আগেই তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
2: আজকে এই 112 আমরা চালু করলাম। 450টি থানায় একটি করে গাড়ি চলে যাবে, সঙ্গে একটি করে মোটরসাইকেল। আমাদের রাজ্যে যারা এতদিন চালিয়েছিলেন সিভিক নির্ভর পুলিশ ব্যবস্থা, ম্যান পাওয়ার না থাকলে, লজিস্টিক সাপোর্ট না দিলে, সাইবার সেলকে স্ট্রং না করলে, আধুনিক ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট না দিলে আপনাকে লড়াই করতে পাঠাবো ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার।
1: শুনছেন উপমহাদেশের খবর।

আজ মহালয়া বাংলার ঘুম ভাঙলো আকাশবাণীর ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠ অসুরমূর্ছনায়।

0: পিতৃপক্ষের অবসানে গঙ্গাসহ বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সকাল থেকেই ঘাটে ঘাটে সম্পন্ন হয় তর্পণ। দুর্ঘটনা এড়াতে নদীপক্ষে নজরদারি চালায় রিভার ট্রাফিক পুলিশ।
1: মঙ্গলবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবছরের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করল রাজ্য সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসন, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গত

0: তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে। ফলে এবছর মোট অনুমোদিত পুজোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনুদানেতে ইচ্ছুক প্রতিটি পুজো কমিটিকে 1,00,000 টাকা দেওয়া হবে এবং শনিবার থেকে সেই অর্থ দেওয়া শুরু হবে বলে জানান তিনি। কলকাতার 200-এর বেশি বড় পুজো কমিটি অনুদান না নিয়ে সেই অর্থ গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজোগুলিকে দেওয়ার আবেদন করেছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: বিগত দিনে দুর্গাপূজা করার জন্য হাইকোর্টে যেতে হতো, এবারে হাইকোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই। এবং 2025-এর তুলনায় 12,400টি নতুন দুর্গাপূজাকে আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার পুজোর অনুদানও তাদের দেওয়ার ব্যবস্থা করেছে।
2: রাজ্যপাল আর এন রবি তাঁর বক্তব্যে দুর্গাপুজোকে বাংলার সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন। মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গ নতুন উন্নয়নের পথে এগোচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি এবং রাজ্যের উন্নয়নে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, ইউনেস্কো স্বীকৃতির পর দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি করে তুলে ধরাই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে 3,000 ঢাকির একযোগে বাজনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে।
0: বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও হিন্দুরা মহালয়া তর্পণ করেছেন। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন হয়। রমনা কালী মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
2: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। গতকাল দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। আগামী বুধবার হায়দ্রাবাদে চতুর্থ এবং বেঙ্গালুরুতে 5ম ম্যাচটি হবে 17ই অক্টোবর। কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডোরের অরেঞ্জ লাইনের বেলেঘাটা আইটি সেক্টর সেকশনে আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই প্রথম কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের সাফল্যের সঙ্গে এই ট্রেন চালানো সম্ভব হল। উল্লেখ্য, দীর্ঘ 4 বছরেরও বেশি সময় পর ইএম বাইপাসের সুকান্তনগর উড়ালপুরের বাকি থাকা 366 মিটার দীর্ঘ অংশ যুক্ত হয়ে যাওয়ার পরে এই সেকশনে ট্রেন চলাচল শুরু হলে গৌরকিশোর ঘোষ নলবন সেক্টর 5 স্টেশন সরাসরি কবি সুভাষের সঙ্গে যুক্ত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, জনতা পার্টি ও অন্যান্য সংগঠনের বিক্ষোভ সমাবেশ ঠেকাতে কার্যত দুর্গের চেহারা নিল দিল্লি। 30,000-এরও বেশি নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে বন্ধ রাখা হল 45টি মেট্রো স্টেশন। বাতিল করা হল দিল্লিগামী দূরপাল্লার ট্রেন। 4 প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিজেপি নেতা অভিজিৎ দীপকে, ইউটিউবার ধ্রুব রাঠি সহ আটক 5,000-এরও বেশি বিক্ষোভকারী।
0: একনায়কতন্ত্র চলছে, পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ, অভিযোগ বিরোধীদের। বিদেশি শক্তির মদতে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস, পাল্টা অভিযোগ বিজেপির।
2: গার্ডেন রিচি বিল্ডার্স এর নির্মিত পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী নজরদারি যুদ্ধ জাহাজ শ্রেয়স ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত।
0: শিশু ও মহিলা সুরক্ষা সহ দ্রুত পুলিশি সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন হেল্পলাইন 112 সূচনা।
2: আজ মহালয়া, আকাশবাণীর ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ অসুর মূর্ছনায় ঘুম ভাঙল বাংলার। পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় সকাল থেকে ঘাটে ঘাটে তর্পণ, সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হচ্ছে হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। আজকের হারানো দিনের গান শুরু করব হেমন্ত মুখোপাধ্যায় ও দেবব্রত বিশ্বাস এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে এই গানটি দিয়ে।

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, অন্ধকার পেরিয়ে আলোই উত্তরণ। আর এই উত্তরণ শুধুমাত্র আমাদের এক উৎসবের উত্তরণ তা কিন্তু নয়। এই উত্তরণ যতটা না বাহ্যিক, তার থেকে অনেক অনেক বেশি হয়তো আভ্যন্তরীণ। কারণ আমরা খুব ভালো মতোই জানি যে আমাদের এই জাগরণ তা কিন্তু শুধুমাত্র আমাদের বাহিরের নয়, তা আমাদের চেতনার। আর এই চেতনার জাগরণ আমাদের যুগে যুগে দরকার হয়েছে। কারণ যখন আমরা সুপ্ত ঘুমে হারিয়ে যাই, বলা ভালো তলিয়ে যাই, তখনই হয়তো নিজের কাছে নিজের আত্ম উপলব্ধি করা বারবার দরকার হয়ে পড়ে। সেই জন্যই আজকের হারানো দিনের গানে আমরা শুনব সেই সমস্ত গান যেখানে জাগরণের কথা আছে। বাংলা গান মানেই শুধু গান নয়, বাংলা গান মানে এক ভালো লাগা, আত্মার কথা, আঁতের কথা। এবং শুধু তাই নয়, যেখানে আমরা উপলব্ধি করি সুরে সুরে, তালে লয়ে ছন্দে, তার প্রত্যেকটা বাণী আমাদের মর্মে অন্তরিত হয়। সেই জন্যই আজকের হারানো দিনের গানের ডালি সাজানো সেই সমস্ত গান দিয়ে। পরবর্তীতে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্রোতাবন্ধুদের জন্য আরও একটি গান।

অসহায়তা যখন দিনের শেষে ঘিরে ধরে, তখনই হয়তো মন ছুটে যায় সেই অসীমের কাছে, যেখানে গিয়ে মানুষ খুঁজে যায় তার শান্তি। এই খোঁজাটাই হয়তো তার আত্ম উপলব্ধি। আর এইভাবেই হয়তো কবি, লেখক, সুরকার, সাহিত্যিকরা বারবার নিজেদের উপলব্ধি করতে গিয়ে আমাদের সাধারণ মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন তাদের পথ। সেই জন্যই তো তারা প্রতিকৃত। সত্যিকার কথা বলতে গেলে আমরা ভেবে দেখি জাগরণ কেন দরকার হয়। চেতনা যখন ঘুমিয়ে যায় সুপ্ত ঘুমে, সেই সুপ্ত নিদ্রা থেকে আমাদের জেগে ওঠা। আর একটুখানি যদি আমি আরও সামঞ্জস্য আনার চেষ্টা করি, তাহলে হয়তো বলা যাবে আজকের দিনে যখন পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা, সেখানেও হয়তো আমাদের যতবার ঘুরে ফিরে আসে ঐতিহাসিক কাহিনী এবং অনেক অজানা পুরাণ তথ্য সমস্ত কিছুর মধ্যে, দেবী মহামায়া যখন তার মায়া দিয়ে সব কিছু ঘিরে রাখেন, সেই মায়া অত্যন্ত প্রবল। যেখানে যোগনিদ্রায় শ্রীবিষ্ণুও চলে যান, সেরকম অবস্থা থেকে তাকে জাগাতে গেলে এক বিশাল বিবর্তনের দরকার হয়, একটা অনেক বড় ঝাঁকুনির দরকার হয়। কারণ এই মায়ার প্রাচীর থেকে বেরোনো একটা বড় সহজ কথা নয়। সেই জন্যই হয়তো পরবর্তীতে সময়ের প্রেক্ষিতে আমরা এমন অনেক গান পেয়েছি যেখানে আমাদের যথেষ্ট চেতনায় ঝাঁকুনি লেগেছে। তো সেই রকমই একটা গান ইচ্ছা রইল শ্রোতা বন্ধুদের শোনাই। ভূপেন হাজারিকার কণ্ঠে এই গান রাখলাম শ্রোতা বন্ধুদের জন্য পরবর্তীতে।

সাধারণ মানুষের কথা যখন ঘুরে ফিরে গানে আসে, বলা ভালো কবিতায় আসে, লেখনীতে আসে, তখন কিন্তু বোঝা যায় মানুষের কথা মানুষই তুলে ধরছেন। কারণ একটা মানুষ কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে, কতটা যন্ত্রণায় আছে, অসুবিধায় আছে, সেটা কিন্তু তার পাশের জনই বুঝতে পারেন। সেই জন্যেই হয়তো এই বিশেষ গুণ মানুষের মধ্যে রয়েছে, বুঝতে পারা। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যন্ত্রণা, কষ্ট যা কিছু হোক না কেন, যেমন ভালো লাগাটা একটা প্রক্ষোভ, তেমনি সেগুলোও মানুষকে বিচলিত করে। যে জিনিস মানুষকে কোনো কিছু থেকে সরিয়ে দিচ্ছে, আহত করছে, তা কিন্তু ঘুরে ফিরে আসে কবি, লেখক, সাহিত্যিকদের কথায়। তারা তুলে ধরেন সমাজের কথা, দৈনন্দিন জীবনের কথা, প্রেক্ষাপটের কথা। আর গানে গানে আমরাও তাই খুঁজে বেড়াই সেই সমস্ত সুর যেখানে মায়ায় জড়ানো সেই মানুষের কথা মানুষই বলে। আবারও আরেকটি গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

আচ্ছা, একটা কথা বলুন তো, শুধুমাত্র একটা অপরিসীম বিদ্রোহ, একটা অদ্ভুত অস্বস্তি, এটাই কি জাগরণের একমাত্র পথ? হয়তো নয়। কখনো কখনো আত্ম উপলব্ধি বা আত্মজাগরণ এইভাবেও এসেছে যেখানে একদম বিপরীত ধর্মী কোনো কাজ, যেটা হয়তো কখনো ভাবাই যায়নি, সেই কাজটাও যখন মনের টানে কেউ করে ফেলেন, বাইরে থেকে দেখলে তাকে বিচার করতে বসা, বিচার সভা বসিয়ে নেওয়া, সেটা হয়তো আলাদা, কিন্তু তার বাইরেও যখন সেই মানুষটি এমন একটা কিছু সৃষ্টি করে ফেলেন যেখানে তিনি তার নিজের সীমাকে অতিক্রম করে চলে যান, আমি বলতে চাইছি সেই ভাবের কথা যেখানে বিদ্রোহী কবি তার বিদ্রোহের মহিমা ছেড়ে দিয়ে যখন খুঁজে নিতে পারেন তার নিজের মনের কোণে, সেখানে তার আরাধ্য এবং তিনি যে ধর্মের নন সেই ধর্মের বিপরীতে গিয়েও সেই ধর্মের এবং অন্যান্য সকল ধর্মকে আঁকড়ে নেওয়ার যে প্রবণতা, ক্ষমতা তার মধ্যে আসে, সেটাও কি জাগরণ নয়? এর থেকে বড় জাগরণ তো আর হয় না। তার কাছে কৃষ্ণ হয়ে যান, আল্লাহ হয়ে যান, ভগবান হয়ে যান, সব এক হয়ে যায়, এও তো জাগরণ। সীমার থেকে অসীমে ছড়িয়ে পড়ার মনের এই ক্ষমতা, এ বোধহয় জাগরণের সর্বোচ্চ সীমানা। তেমনই একটা গান রাখি অনুপ জালোটার কণ্ঠে শ্রোতা বন্ধুদের জন্য।

নিজেকে সংকীর্ণ করে ফেলার যে যন্ত্রণা তার থেকে বড় পরাধীনতা হয়তো আর অন্য কিছুতে নেই। সেই জন্যেই কবি বা সুরকার গীতিকার তারা চেষ্টা করেছেন সেই সংকীর্ণতার উপরে উঠে নতুন করে পদ দেখাতে। সেই জন্যেই হয়তো বাংলা গান, মাটির গান, নদীর গান বা শ্রমজীবী মানুষের গান, সমস্ত গানেতেই যখন মানুষের কথা ঘুরে ফিরে এসেছে তখন একটা কথা কিন্তু আমরা সুরে সুরে ছন্দে চেতনায় বুঝে নিতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, যে ঘুমিয়ে আমাদের আত্মা যখন পড়ে তখন তাকে জাগানোর প্রয়োজন হয়। এবং সেই যে জাগরণ, সেই জাগরণই হয়তো একমাত্র উপায় যখন আমরা নিজেদের জীবনে নিজেকে খুঁজে পাই। সেখানে হয়তো কোনো পথিকৃতের দরকার হয়, কারোর ডাকের দরকার হয়, অথবা কেউ হয়তো স্বতঃপ্রণোদিতভাবে চলে আসতে পারে। এই আশাটাই বড় কথা। পরবর্তীতে রাখি যেখানে এইরকমই আহ্বানের কথা বলা আছে গানে গানে শ্রোতাবন্ধুদের জন্য, এরকম এক ডাকের গান।

194 কিলোহার্টসে। আর এখন সময় হয়ে গেছে জানিয়ে দেওয়ার আগামীকাল রাতের হারানো দিনের গানে কি শুনবেন শ্রোতা বন্ধুরা। স্মিতহাস্য স্বল্পভাষী আদ্যপ্রান্ত রুচিবান মানুষটি লোডশেডিং হলেই গানের ঘর থেকে বেরিয়ে এসে পিয়ানো বাজাতেন সম্মোহিনী সুরে। শুধু পিয়ানো নয়, সেতার, বাঁশি, তবলা, হারমোনিয়াম, ম্যান্ডোলিন বাজাতেও দক্ষ ছিলেন। ওয়েস্টার্ন মিউজিকের ওপর ডিগ্রি পাওয়া এই গীতিকার ও সুরকার পাশ্চাত্য সঙ্গীতকে অনায়াসে মেশাতেন বাংলা লিরিকের সঙ্গে। লোকসঙ্গীতের আঙিনাতেও ছিল তার অবাধ যাতায়াত। কণ্ঠশিল্পীকে গানের সিচুয়েশন বোঝাতেন এমনভাবে তাতে চোখের সামনে ফুটে উঠত গানের বক্তব্য। ছোটদের জন্য সুর করেছেন, তবে গায়ক হিসেবে নিজেকে কিছুটা আড়ালেই রেখেছিলেন। ঠিকই ধরেছেন, তিনি সুধীন দাশগুপ্ত ছাড়া আর কেউ নন। সদ্য পেরোনো জন্মদিনে তাকে নিয়েই খানিক চর্চা চলবে আগামীকাল রাতের হারানো দিনের গানে। আর তার তৈরি গান শোনাতে স্টুডিওতে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। তাহলে আর কি, হারানো দিনের গানে শ্রোতা বন্ধুরা আজ যেমন আছেন, আগামীকালও থাকবেন এবং অবশ্যই থাকবেন মৈত্রীর বন্ধনে। আর এই বন্ধনে আমরা থাকতে থাকতেই গানে গানে অটুট বন্ধন রাখি সলিল চৌধুরীর সঙ্গে, শ্রোতা বন্ধুদের এবং মৈত্রীর এপার থেকে আমার।

নতুন খবর আনার সময় নিশ্চয়ই হয়েছে, কারণ মানুষ তখন বুঝতে পারে যখন তার একঘেয়েমি জীবনের মধ্যে সে খুঁজে নেয় সুরের বাঁধন। সেই বাঁধন হয়তো তার কাটতে কখনোই ইচ্ছা করে না, কারণ সে জানে তার দৈনন্দিন জীবনের যে পরিশ্রম, তার যে ওঠা বসা, সব কিছুর মধ্যে একাকিত্বের একমাত্র সঙ্গী তার সুর। সেই জন্যেই হয়তো বাংলা গানের সুরে সুরে আমরা যতবার ঘুরে ফিরে আসি, তখন কিন্তু আমাদের মনের জেগে ওঠা সুরে সুরে। কত প্রশ্ন, তার কত উত্তর। কানে হেডফোন লাগিয়ে যখন গান শোনা যায় অন্ধকার রাতে সেই ঘরের মধ্যে, তখন এক গাদা হিজবিজ করা প্রশ্নগুলো যেগুলো মাথার মধ্যে দিনের বেলায় ঘুরছিল, তার একটা একটা করে উত্তর হয়তো নিজেই চলে আসে, আমরা পেয়ে যাই, হাতরাতে হয় না। এটাই তো জীবন, আর এই জন্যেই হয়তো সুরের দরকার, বাংলা গানের দরকার। তেমনি এক প্রশ্ন সুরকারের গানে গানে। শ্রোতা বন্ধুদের জন্য থাকুন হেমন্ত মুখোপাধ্যায়।

মানুষের খোঁজ কিন্তু নিরন্তর, সেই কারণেই হয়তো কোনো একটা কিছু হারিয়ে যাচ্ছে বুঝতে পারলেই মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করে। এটা অন্য কেউ প্রকৃতিতে করে কিনা সন্দেহ আছে, জীবজগতের কথাই বলছি, সেখানে কিন্তু থাকে কিন্তু নির্জীবে তার আশা কিন্তু নেই, কারণ প্রাণ যেখানে আছে সেখানেই হারিয়ে যাওয়ার একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। তাই কিছু হারিয়ে যাচ্ছে এইটা বুঝতে পারাটাও কিন্তু এক জাগরণ। সেই জন্যই গণসংগীতের সুরে পরবর্তীতে থাকুক এই গানটি শ্রোতাবন্ধুদের জন্য।

আমরা তো বোঝার চেষ্টাই করি, সেই জন্যই হয়তো 1000 বছর আগেও আমাদের যেভাবে উত্থানের দরকার হয়েছিল, মনুষ্যত্বের কথা বলছি, 1000 বছর পরেও হয়তো সেই উত্থানের কোনো না কোনো প্রয়োজন আছে এবং পরবর্তীতেও হয়তো থাকবে। আর এটাই হয়তো প্রক্রিয়া, একটা চক্রাকারে এই প্রক্রিয়া হয়েই চলেছে এবং হয়তো হয়েই যাবে। সেই কারণেই হয়তো মা দুর্গা যতটা দুর্গতি নাশিনি ততটাই বেশি তিনি হয়তো চেতনায়। কারোর কাছে তিনি রূপক, কারোর কাছে তিনি সর্বভূতে বিরাজিতা। এইভাবেই হয়তো অন্ধকার থেকে আলোতে উঠে আসার জন্য যেভাবে দুর্গতি নাশিনীকে দরকার হয় সেইভাবেই দরকার হয় আমাদের ঘরেতে যিনি থাকেন জননী, স্ত্রী, কন্যা, তাদের এক আশ্চর্য উত্থানের। সেই উত্থানের কথা প্রত্যেক যুগে বারবার ঘুরে ফিরে আসে, সেই জন্য হয়তো সুরকারেরাও তাদের কথা তুলে ধরেন। তেমনই একটি গান শ্রোতাবন্ধুদের জন্য রাখি এইবারে।

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: স্বপ্নের সমাধি যাতে না হয় সেই জন্যেই হয়তো ঘুরে ফিরে মানুষ তার নিজেকে খুঁজেছে, যাতে সমস্ত দৈন্যতা থেকে সে নিজেকে বের করে নিতে পারে। তার চোখের জলে এসেছে তার জীবনের কথা, তার বেঁচে থাকার কথা, আর সবথেকে বড় কথা সেই কথাই সুরে সুরে গানে গানে তুলে নিয়ে এসেছেন গীতিকাররা, সুরকাররা। তেমনই এক যন্ত্রণার কথা আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।

গণসঙ্গীত থেকে ভাটিয়ালি, আউল বাউল, সনাতনী, সমস্ত কিছুতে মানুষের নিজের কাছে আসার গান। আর সেই বাংলা গানের তড়িৎ নিয়ে আজকে ছিলাম হারানো দিনের গানে। আজকের অনুষ্ঠান শেষ করব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়ে, মানুষের খোঁজে মানুষ যখন নিজের কথা বলে, এটাই তো জাগরণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে হারানো দিনের গান থেকে বিদায় নিচ্ছি বিশাখা চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 17 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:29 হয়ে 34 সেকেন্ড। DTH থেকে সরাসরি সম্প্রচার কিছুক্ষণের মধ্যেই।

শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি দিয়ে আধুনিক গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন ছায়াছবির গান, প্রথমে প্রাক্তন ছবির গান। প্রথম গানটি শিল্পী অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল।

শুনছেন বাংলা ছায়া ছবির গান। প্রাক্তন ছবির পর এবারে শুনুন কণ্ঠ ছবির গান। প্রথম গানটির শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় ও প্রস্মিতা পাল।

বাংলা ছায়াছবির গান শুনছেন। কণ্ঠ ছবির পর এবারে শুনুন অটোগ্রাফ ছবির গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল।

শুনছেন বাংলা ছায়া ছবির গান। অটোগ্রাফ ছবির পর এবারে শুনুন শাহজাহান রেজেন্সি ছবির গান। প্রথম গানটি মোনালি ঠাকুরের কণ্ঠে, পরের গানটি অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে।

অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া এই গানটি দিয়ে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অনুষ্ঠান শুনছেন ডিডিজ বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে রাগ প্রধান গান, শিল্পী শিপ্রা বসু।

গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে শুনলেন লোকগীতি। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

নূপুরচন্দা ঘোষের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী মনোময় ভট্টাচার্য।

মনোময় ভট্টাচার্যের গাওয়া এই গানটি দিয়ে নানা রঙের গান অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

এখানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলাম খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রামকেলি। এবার শুনবেন সেতার, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী। ঘড়িতে 5টা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, শুরু হতে চলেছে তারপরেই আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি, রবিবার ভোর 5টা থেকে। আজ 11ই অক্টোবর, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নম্বরে। একটা তো বিশেষ দিন গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, মানেই আমরা প্রত্যেকেই শারদীয়ার আনন্দে মেতে উঠব। মনে মনে সেই প্রস্তুতি, বা যদি বলে যে কাউন্টডাউন, তা শুরু হয়ে যায়। কিন্তু আজকের এই দিনটি গতকালকে নির্ভর করেই এত সুন্দর একটা সংযোগ স্থাপন হয়েছে, ভাবতেও ভালো লেগেছে, বলতে তো ভালো লাগছেই। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দেবীপক্ষে শুরু, কন্যা শিশু দিবস, সব যেন মিলেমিশে একাকার। নারীর ক্ষমতায়ন, তার অধিকার প্রতিষ্ঠা আর নানান রকম বৈষম্য আর প্রতিকূলতা সম্পর্কে বিশ্ব জুড়ে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর 11ই অক্টোবর এই কন্যা শিশু দিবস পালন করা হয়। আসলে কোথাও একটা আমাদের পুরাণ বলে যে এই তো স্বাভাবিক ছিল, দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়ার এক অপূর্ব প্রকাশ। কখনো তিনি দুর্গা, কখনো কালী, কখনো উমা, কখনো পার্বতী রূপে পূজিতা হয়েছেন। পার্বতীর কাহিনী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার বিবাহের গল্প নয়, প্রেম, আত্মবিশ্বাস, অধ্যবসায় আর নারী শক্তির এক অপূর্ব আখ্যান এটি। সেই জন্যে গতকাল মহালয়া, তারই মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষে শুরু হয়েছে, আর আজ কন্যা দিবসের এই শুভ মুহূর্তে বারবার মনে হচ্ছে সবই তো থাকে, তবু কেন তা মাঝে মাঝে অমন আবছা, অমন ফ্যাকাশে হয়ে যায়। যা আছে, যা ছিল, হয়তো তেমনই থাকবে, আর এইভাবেই চিরপ্রবহমান সেই সত্য যা চিরন্তন সত্য।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শম্পা কুণ্ডুর গলায় এই গানটি। একই রূপকে কত রূপে দেখা হয়, দেখানো হয় পুরাণে গল্পে, কেন এই কেনটাই তো আমাদের জানতে ইচ্ছে করে, আর এই কেনটাই আমাদের কাছে গল্পর মতো হয়ে থাকে। আজকে যে গল্পটা শোনাতে বসব, বোঝাই যাচ্ছে কার গল্প শোনাব, কিন্তু সেখানে এই গল্পের ধরনটা কেমন, যা কিনা পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে এই গল্পগুলো চলতে থাকে। ঠাকুমা অন্নপূর্ণা নাতনি পূর্ণাকে বলতে বসলেন সেই গল্প, সেই চিরন্তন গল্প। বহুকাল আগে প্রজাপতি দক্ষের কন্যা সতী ছিলেন মহাদেব শিবের স্ত্রী। সতী শিবকে গভীরভাবে ভালোবাসেন, কিন্তু তার পিতা দক্ষ তিনি শিবকে পছন্দ করেন না মোটেই। তো একবার দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করলেন, সেখানে বহু দেবতাকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু না, শিব এবং সতী অর্থাৎ কন্যা এবং জামাতা তাদের কাউকেই তিনি সম্মান দিলেন না। বাবার এই আচরণে সতী গভীরভাবে ব্যথিত হলেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যোগ বলে দেহত্যাগ করলেন।

পারস্পরিক ভালোবাসা বা অনুভূতিটা এরকম হয়? ঠাকুমা তখন জানালেন, তারপরে কি হলো জানো? সবে তো শুধুমাত্র শুনলে এইটুকুনি, এরপর কত কি ঘটে গেল, কেন ঘটল, এই কেনগুলোই তো আমরা জানতে চাই, তোরা জানতে চাস, তাই না? তখন পূর্ণা মানে নাতনি, সে তখন বলছে যে হ্যাঁ, কি হলো তারপরে? উনি তো চলে গেলেন আর ইনি গভীর ধ্যানে নিমগ্ন হলেন, কেন, ব্যাপারটার মানে কি? বলছি সবই বলছি। তো যখন শিব গভীর ধ্যানে নিমগ্ন হয়ে পড়লেন, অন্যদিকে দেবতারা বুঝতে পারলেন যে জগতের শক্তি আর চেতনার ভারসাম্য ফিরিয়ে আনতে দেবী শক্তির পুনরাবির্ভাব প্রয়োজন। কি বলেন, জগতে শক্তি যেমন প্রয়োজনীয়, তেমনি চেতনাও প্রয়োজনীয়। সচেতনতা এবং শক্তি, এই দুয়ের ভারসাম্যই এই জগৎকে রক্ষা করে। কত সুন্দর একটা কথা! এবং এই গভীর দর্শন লুকিয়ে আছে আমাদের পুরাণের সর্বত্র। আমরা জানি কিনা, বুঝি কিনা, বুঝতে পারি কিনা এবং বুঝতে চাই কিনা, এই সব মিলিয়েই তো এই চিরন্তন সত্যের পরম্পরা চলতে থাকে। আর আজ সেই পরম্পরা, সেই পরম্পরার মধ্যে আরও কি গভীর সত্য লুকিয়ে আছে, আজও কেন তা সমানভাবে প্রয়োজনীয়, এই নিয়েই তো দুই প্রজন্ম, ঠাকুমা এবং নাতনি, তারা জানার চেষ্টা করছে, বোঝবার চেষ্টা করছে যে যা যা ঘটনা, যা যা গল্প বলে তারা শোনে, সেগুলো কতটা সিম্বলিক, সেটা কতটা তার সার সত্য এক গভীর দর্শনকে উপলব্ধি করে বয়ে চলে প্রজন্মের পর প্রজন্ম, কি সেটা, সে কথাই আজ ওরা জানতে চাইছে। আর ঠাকুমা নাতনির গল্প থেকে আমরাও বেশ জেনে নিই সেই গল্পগুলো কি ছিল, সেই গল্পগুলোর মধ্যে কি বলা ছিল। অবশ্যই মাঝে মাঝেই ওই যে সতী যখন দেহত্যাগ করলো, তারপরে কি হলো, তারপরেও তাকে ফিরে আসতে হলো এইরকমভাবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম শ্রাবণী ব্রহ্মচারীর কণ্ঠে। আর একটু আগে বলছিলাম না, যখন জিজ্ঞেস করছে নাতনি পূর্ণা ঠাকুমা অন্নপূর্ণাকে যে কেন এটা ঘটল, কি হয়েছিল, তখন তিনি যখন বললেন যে জগতের শক্তি আর চেতনার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য দেবী শক্তির পুনরাবির্ভাব প্রয়োজন, এ কথা যখন তারা বুঝতে পারলেন, না হলে এই জগতের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে তারপরে কি হলো, তারপর দেবী আবার জন্ম নিলেন হিমালয় রাজ হিমবান আর রানী মেনকার কন্যা হয়ে। তখন তার নাম রাখা হলো পার্বতী। কেন না, তিনি যে পর্বতের কন্যা তাই তার নাম পার্বতী। পার্বতী বাবার অনুমতি নিয়ে শিবের ধ্যানস্থানের কাছে যেতে লাগলেন, ফুল সংগ্রহ করতেন, আশপাশ সব জায়গা পরিষ্কার রাখতেন আর ভক্তি ভরে শিবের সেবা করতেন। না, কিন্তু মহাদেবের ধ্যান ভাঙল না। তখন পার্বতী বুঝলেন শুধু বাহ্যিক সেবায় তার সাধনা সম্পূর্ণ হবে না, তাকে নিজের মনকে আরো দৃঢ় করতে হবে। তিনি হিমালয়ের নির্জন অরণ্যে কঠোর তপস্যা শুরু করলেন। এখানে একটা ব্যাপার আছে বলছি, প্রচণ্ড শীত, গ্রীষ্মের দাবদাহ, বৃষ্টি, কোনো কিছুই তাকে তার সংকল্প থেকে বিচ্যুত করতে পারল না। পুরাণের বিভিন্ন বর্ণনায় তার তপস্যার নানান রূপের কথা পাওয়া যায়। কোথাও বলা হয়েছে তিনি ফলমূল খেয়ে সাধনা করতেন, পরে তিনি পাতা খাওয়া পর্যন্ত ত্যাগ করলেন, এই কারণেই তার নাম হয়ে উঠল অপূর্ণা। তার তপস্যা দেখে দেবতারা বিস্মিত হলেন। এই যে ঘটনাটা কি না, বাইরের যে একটু আগে যেটা বলছিলাম, বাইরের সেবায় বাহ্যিক সেবায় তার সাধনা সম্পূর্ণ হবে না, তার মানেই হচ্ছে কোথাও যেন একটা সংঘাত দেখানো হচ্ছে প্রথম থেকেই স্পিরিচুয়ালিজম আর রিচুয়াল। আমরা বিভিন্ন পুজো আর্চা বা বিভিন্ন অনুষ্ঠানে দেখি অনেক রিচুয়ালস থাকে, অনেক রকমের আচার কানুন নিয়ম ইত্যাদি প্রভৃতি থাকে। বলা হয় যে না, মঙ্গল সাধনার জন্য এই সমস্ত নিয়ম পালন করা দরকার বা উচিত। কিন্তু সত্যি সত্যি কি শুধুমাত্র আচার বিচার পালন করলেই অভীষ্টে পৌঁছানো যায়? এই কথাটাই কিন্তু এখানে এই গল্পটার মধ্যে দিয়ে বলছেন যে না, শুধুমাত্র বাহ্য

সামাজিক সেবায় সাধনা সম্পূর্ণ হয় না। এখানে আসলে এই যে বলছে যে অপর্ণা হয়ে মানে পাতা পর্যন্ত তিনি আর ভক্ষণ করছেন না, তিনি একেবারে কঠোর উপবাসে তিনি ধ্যান করে চলেছেন। এই যে গল্পটা, এর গভীর তাৎপর্য হচ্ছে পার্বতী নিজের শক্তিকে চিনতে শিখলেন। তিনি শুধু কারো ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করেননি, নিজের সাধনা, নিষ্ঠা আর আত্মবিশ্বাসের মধ্যে দিয়েই নিজের লক্ষ্যকে তিনি উপলব্ধি করতে শিখলেন, যে তিনি কি চান, তিনি কোথায় পৌঁছতে চান, কি লক্ষ্য নিয়ে তিনি এগোতে চান। এই সমস্ত কিছু আজও কিন্তু যখন একজন কেউ তার ক্যারিয়ার তৈরি করে, তখন কিন্তু তাকে খুব স্পষ্ট করে বুঝতে হয় সে কি চায়, কি ভালোবাসে, সে কি সে দক্ষ। এই সমস্ত কিছু তার জীবনের সাফল্যের জন্য জানাটা ভীষণ জরুরি। আমরা হয়তো অনেকেই মনে করি, হ্যাঁ এইটা হয়েছে, বাহ এই আমার বেশ আদর্শ, আমি এর মতো হতে চাই, আমি বড় হয়ে এরকম হয়ে উঠতে চাই, তাহলে কোথাও একটা কপি। কিন্তু সত্যি কি কেউ কারোর কপি হতে পারি? প্রত্যেকটি মানুষ একজনের থেকে আরেকজন আলাদা, তাই না? আর সেই কারণে তার সেই অনন্যতাই কিন্তু তাকে একেবারে আলাদা করে গড়ে তোলে। সে কি পছন্দ করে, সে কি করতে পারে, এই দুটো সম্বন্ধে এবং তার লক্ষ্য, তার ইচ্ছেটা কি, এ সম্বন্ধে যখন সে যতটা বেশি জানতে পারবে, যত বেশি সচেতন হবে, ততই কিন্তু তার পথ চলাটা সহজ হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা হয়তো চলতে চলতে কী জন্য চলছি, কোথায় পৌঁছতে চাইছি, এগুলো ভুলে যাই, তখন আমাদের চলার নেশায় আমরা ছুটে চলি, হয় না? এটা তো যখন নাতনি দেখছে যে আরে কি, এ তো আমার মনের কথা বলছে ঠাম্মা, তখন ঠাকুমা তাকে বলেন, চিরকালই তাই ছিল, আজ নতুন কিছু হচ্ছে না, মানুষের মনের গভীরে কি কি হয়ে চলেছে সেটা নিয়ে আজকে হয়তো বেশি কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু একসময় আমরা তাই করতাম যা আমাদের মন আমাদেরকে চালিয়ে নিয়ে যেত, মন আমাদেরকে দিয়ে করিয়ে নিত সেই কাজ। আমরা তাকে নানান রকমভাবে ব্যাখ্যা করি, কিন্তু আসলে হচ্ছে মন বলছে এই চাই, আর যদি চাও তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে কিন্তু গভীরভাবে নিমগ্ন হতে হবে আর তোমাকে সচেতন হতে হবে। বাহ, ঠাম্মার গল্প শুনতে শুনতে, পুরাণের গল্প শুনতে শুনতে পূর্ণা তো দারুণ একটা কিছু সন্ধান পেল। বাহ, আর এভাবেই যখন সে ধীরে ধীরে এই উমা হয়ে উঠল, যখন পার্বতী হয়ে উঠল, এবং এইভাবে সে আরও অনেক কিছু হলো, পার্বতী হলো, উমা হলো, গৌরী হলো, অন্নপূর্ণা হলো, অপর্ণা হলো, দুর্গা হলো, আমরা তার আগমনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আনন্দে মেতে উঠবো বলে অপেক্ষা করে আছি। কিন্তু শুধু আনন্দটুকু দেখলে হবে? তার পিছনের যে কাহিনী আছে, কেন এই কাহিনী, কোথায় এই কাহিনীর তাৎপর্য, তাও তো জানতে হবে। আর তাই সে কথা জানতেই মাঝে মাঝেই আমাদের সুরে সুরে ফেরা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হৈমন্তী শুক্লা এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানটি। গল্প শুনতে শুনতে পূর্ণার মনে অনেক প্রশ্ন আসছে, স্বাভাবিক। এখনকার মেয়ে, সে সব কিছুকেই যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করে জানতে চায়। আর ঠাকুমা অন্নপূর্ণা, তিনি গল্পগুলো বলছেন আর মাঝে মাঝে সেই ব্যাখ্যাও করে দিচ্ছেন যে এই গল্পগুলোর মধ্যে আসলে কি কথা বলা হয়েছে। বলছেন, দেখো, এই যে দেবাদিদেব শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য পার্বতী যে দীর্ঘকাল কঠোর তপস্যা করলেন, এই তপস্যাতে কি হলো, ঝড় জল বৃষ্টি কোনো কিছুতেই তার সেই মেডিটেশন, তার সেই তপস্যা।